0: वंदे मातरम।
1: वंदे मातरम सुजला सुफला मलयज शीतला।

আজ শনিবার, 28শে ভাদ্র 1948 শকাব্দ, 19শে সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 1লা আশ্বিন 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 5টা বেজে 26 মিনিট হয়ে 28 সেকেন্ডে, সূর্যাস্ত 5টা বেজে 34 মিনিট হয়ে 28 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 57 মিনিট হয়ে 19 সেকেন্ড।

0: আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গ উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গ 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন শ্রী শ্রী সারদা মায়ের বাণী থেকে পাঠ।
1: ঠাকুর ভগবানের বিষয় ছাড়া কোনো কথাই বলতেন না, আমাকে বলতেন দেখছ তো মানুষের দেহ কি, এই আছে এই নাই, আবার সংসারে এসে কত দুঃখ কত জ্বালা পায়, এ দেহের আবার পয়দা করা কেন, এক ভগবানই নিত্য সত্য, তাকে ডাকতে পারলেই ভালো, দেহ ধরলেই নানা উপসর্গ। সেদিন বিলাস এসে বলছে কত সাবধানে আমাদের থাকতে হয় মা, পাছে মনেও কিছু উঠে এই ভয়েও সশঙ্ক থাকতে হয়, তাই তো ওর হলো সাদা কাপড় আর সংসারীরা হলো কালো কাপড়, কালো কাপড়ে কালি পরলেও অত ঠাওর হয় না, কিন্তু সাদা কাপড়ে এক বিন্দু পরলেই সকলের চোখে পড়ে, দেহ ধরলেই বিপদ, সংসার তো এই কামকাঞ্চন নিয়েই আছে, ওদের সাধুদের কত ত্যাগ করে চলতে হয়, তাই ঠাকুর বলতেন সাধু সাবধান। ঠাকুরের কোনো বিষয়ই ভগবান ছাড়া ছিল না, আমাকে যেসব জিনিস দিয়ে সরস্বতী পূজা করেছিলেন সেই সব শাঁখা শাড়ি ইত্যাদি আমার তো গুরুমা ছিলেন না, কি করব ঠাকুরকে জিজ্ঞাসা করতে তিনি ভেবে বললেন তা তোমার গর্ভধারিণী মাকে দিতে পারো, তখন বাবা বেঁচে ছিলেন, কিন্তু দেখো তাকে যেন মানুষ জ্ঞান করে দিও না, সাক্ষাৎ জগদম্বা ভেবে দেবে তাই করলুম, এমনি শিক্ষা ছিল তাঁর, মানুষ তো ভগবানকে ভুলেই আছে, তাই যখন যখন দরকার তিনি নিজে এক একবার এসে সাধন করে পথ দেখিয়ে যান, এবার দেখালেন ত্যাগ। ঠাকুর এবার এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে, মলয়ের হাওয়া খুব বইছে, যে একটু পাল তুলে দেবে শরণাগত হবে সেই ধন্য হয়ে যাবে, এবার বাঁশ ও ঘাস ছাড়া যার ভেতরে একটু সার আছে সেই চন্দন হবে, তোমাদের ভাবনা কি। ঠাকুর ছিলেন তিনি একটা দেখা প্রত্যক্ষদর্শী লোক, তিনি সব দেখেছেন তিনি সব জানেন, তাঁর কথা বেদ বাক্য, তাঁর কথা যদি বিশ্বাস না করবে তো কি করবে, তাঁর নিজের মুখের কথা তাকে স্মরণ করলে কোনো দুঃখ থাকে না, যে একবার ঠাকুরকে ডেকেছে তার আর ভয় নেই, ঠাকুরকে ডাকতে ডাকতে কৃপা হলে তবে প্রেম ভক্তি হয়, তাঁর নাম করবে তাতে খুব বিশ্বাস রাখবে, সংসারে যেমন মা বাপ ছেলেদের আশ্রয়স্থল তেমনি ঠাকুরকে জ্ঞান করবে, ঠাকুর আর কোথায়, তিনি ভক্তের নিকটে, মনে ভাববে আর কেউ না থাক আমার একজন মা আছেন, ঠাকুর যে বলে গেছেন এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেনই, ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে, প্রাণের কথা কেঁদে বলবে, দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন, তোমাদের আর ভয় কি, তাঁর শরণাগত হয়ে থাকবে আর সর্বদা জানবে যে ঠাকুর তোমাদের পেছনে আছেন, ঠাকুরের শরণাগত হলে সব হয়, সব সত্যি, সব সত্যি, কিছু মিথ্যে নয় মা। উনি প্রকৃতি, উনি পুরুষ, ঠাকুর দয়া করবেন, তাঁকে ডাকো আর সৎসঙ্গ করো, সাধন ভজন করো। এত জপ করলামই বলো আর এত কাজ করলামই বলো, কিছুই কিছু নয়। মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য। হে জীব, শরণাগত হও, কেবল শরণাগত হও, তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। দেখো মা, শরণাগত হয়ে পড়ে থাকতে হয়, তবে তো তাঁর কৃপা হয়। যে তাঁর উপর নির্ভর করে তিনি তাকে সকল বিপদ হতে রক্ষা করেন। তাঁর উপর নির্ভর করে থাকতে হয়, তিনি ভালো করতে হয় করুন, ডোবাতে হয় ডোবান, তবে ভালো কাজটি করে যেতে হয়, আর তাও তিনি যেমন শক্তি দেন। মানুষের কতটুকু বুদ্ধি, কি চাইতে কি চাইবে, তাঁর শরণাগত হয়ে থাকা ভালো। তিনি যেমন যেমন দরকার তেমন দেবেন। বকলমা মানে মনে মনে ভগবানকে সমস্ত ভার অর্পণ করা। বকলমা দেওয়ার পরেও ইষ্টমন্ত্র জপ কিংবা দিনান্তেও ভগবানকে একবার স্মরণ করতে হয়।
0: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন শ্রী শ্রী সারদা মায়ের বাণী থেকে পাঠ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন সঙ্গীতাঞ্জলি, শিল্পী শিবরা বসু।

সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানে প্রথমে শিপ্রা বসু, পরে ধীরেন বসুর গাওয়া গান শুনলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।

এখন শুনবেন আজকের সারাদিনের অনুষ্ঠান পরিচিতি গীতাঞ্জলি প্রচার তরঙ্গের। সকাল 6:30 আজকের চাষবাস কথিকা জৈব চাষ বলবেন ডক্টর সৈকত কুমার বসু। 6:40 আপনার স্বাস্থ্য কথিকা ডিপ ব্রেন স্টিমুলেশন এ বিষয়ে বলবেন ডক্টর অমিত ঘোষ।

6:45-এ প্রাত্যহিকি উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও শুভদীপ দে, 7:45-এ রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, 8:00-এ জানা অজানা কথিকা জ্বালানি পর্ব শুনবেন তৃতীয় পর্ব, বলবেন ডক্টর দেবারতী মিত্র, 8:05-এ তুব্রি নাটক দাঁতের লড়াই রচনা বৈদ্যনাথ মুখোপাধ্যায় প্রযোজনা আশিস গিরি, 8:20-এ ভজন শিল্পী অনির্বাণ দাস, 8:30-এ খেয়াল শিল্পী পণ্ডিত তুষার দত্ত, 9:00-এ গানে গানে, 9:25-এ জেলার চিঠি, 9:30-এ গানে গানের পরবর্তী অংশ, 10:00-এ গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, 11:00-এ যুববাণীর অনুষ্ঠান, 12:00-এ বাংলার মুখ গ্রাম উদয় নারায়ণপুর জেলা হাওড়া, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়, 12:33-এ কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর, তারপরেই দ্বিজেন্দ্রগীতি অতুলপ্রসাদ ও রজনীকান্তের গান, 1:00-এ রম্যগীতি, 1:45-এ মহিলা মহল রং মিলান্তি উপস্থাপনায় অঙ্কিতা পাল, 2:05-এ বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, 2:30-এ সাঁওতালি অনুষ্ঠান, গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশন বিকেল 5:00-এ ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সাম্য বাক, বিশেষ অনুষ্ঠান স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রতন কুড়ি, 5:30-এ শিল্পভারতী বিষয় অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন সংশোধনী আইন 2026 নিয়ে সতীনাথ মুখোপাধ্যায় সাক্ষাৎকার গ্রহণ করেছেন তনয়া বিশ্বাস প্রযোজনা দুর্বাদে, 6:05-এ সাঁওতালি অনুষ্ঠান, 6:38-এ কিষাণ বাণী বিষয় গরুর মুখে দুধ এ বিষয়ে ডক্টর কৌশিক পালের সাক্ষাৎকার গ্রহণ করেছেন পবিত্র কুমার মণ্ডল, 7:10-এ কৃষক ও তার পরিবার বিষয় বর্ষাকালে শিশুদের সাধারণ রোগ প্রতিরোধ ও প্রতিকার এই বিষয়ে ডক্টর আনন্দচন্দ্র সাক্ষাৎকার শুনবেন, সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক, 8:00-এ অনুরোধের আসর, 8:30-এ স্পোর্টস এক্সট্রা টাইম, 9:00-এ নজরুলগীতি শিল্পী অনির্বাণ দাস, 9:20-এ আধুনিক গান শিল্পী বনুশ্রী সেনগুপ্ত, 9:30-এ মুখোমুখি সাক্ষাৎকার ভিত্তিক এই অনুষ্ঠানে বুদ্ধদেব গুহ সাক্ষাৎকার গ্রহণ করেছেন বামাপ্রসাদ মুখোপাধ্যায় শুনবেন তৃতীয় পর্ব, 10:00-এ অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠান এটি আকাশবাণী তিরুবন্তপুরমের নিবেদন, 11:00-এ কীর্তন শিল্পী শ্যামলী দাসী, 11:10-এ বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান। শুনলেন আজকের সারাদিনের অনুষ্ঠান পরিচিতি গীতাঞ্জলি প্রচার তরঙ্গের।

0: এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে পরিবেশের ভবিষ্যৎ ও জলবায়ু গতিবিধি সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন। এদিকে সুইডিশ চেম্বার অব কমার্সের সাম্প্রতিক এক সমীক্ষায় 40টিরও বেশি আন্তর্জাতিক বাজারের মধ্যে ভারত সুলভ বাণিজ্যের পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে শীর্ষস্থান লাভ করেছে। প্রধানমন্ত্রী আজ দেশের 45টি স্থানে রোজগার মেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনিযুক্ত 51,000 যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠকে গতকাল অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ে তাঁদের পরামর্শ দিয়েছেন। লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তাজনিত ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধিতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি মসজিদের কাছে বিস্ফোরণে 15 জন পুলিশকর্মী সহ 21 জনের মৃত্যু। জাপানের নাগোয়ার পালোমা মিজোহু স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে 20তম এশিয়ান গেমস। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে পরিবেশের ভবিষ্যৎ ও জলবায়ু গতিবিধি সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন। দুদিনের এই সম্মেলনের আয়োজক জাতীয় পরিবেশ ট্রাইব্যুনাল। পরিবেশ বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি, জেলা জজ, বিভিন্ন মন্ত্রকের সচিব ও পদস্থ সরকারি আধিকারিকরা সম্মেলনে যোগ দেবেন। এছাড়াও থাকবেন রাজ্য জুডিশিয়াল একাডেমি, রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ, রাজ্য বিশেষজ্ঞ কমিটি, পরিবেশ পর্যালোচনা সংস্থা এবং রাজ্য জলাভূমি কর্তৃপক্ষের প্রতিনিধিরা। 17টি দেশের বিশিষ্ট বিচারপতি ও বিচার বিভাগের প্রতিনিধিদেরও এই সম্মেলনে যোগদান করার কথা। বৈজ্ঞানিক জ্ঞান এবং পরিবেশগত প্রশাসনিক পন্থা পদ্ধতি, প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা এবং বিচার বিভাগীয় দৃষ্টিভঙ্গি নিয়ে মতামত বিনিময় হবে এই সম্মেলনে। পরিবেশগত এবং জলবায়ু পরিবর্তনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার পন্থা পদ্ধতিও খতিয়ে দেখবেন অংশগ্রহণকারীরা। সুইডিশ চেম্বার অব কমার্সের সাম্প্রতিক বিজনেস ক্লাইমেট সমীক্ষায় 40টিরও বেশি আন্তর্জাতিক বাজারের মধ্যে সুলভে বাণিজ্য করার মতো পরিবেশ সৃষ্টিতে ভারত শীর্ষস্থান লাভ করেছে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল সমাজ মাধ্যমে এই তথ্য সকলের সঙ্গে ভাগ করে নেন। তিনি বলেন, আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও ভারতে বাণিজ্যিক পরিবেশ স্থিতিশীলতা, বিকাশ এবং সহজে ব্যবসা করার ক্ষেত্রে সর্বোত্তম মান ধরে রেখেছে। উল্লেখ্য, আন্তর্জাতিক বিজনেস ক্লাইমেট সমীক্ষায় 41টিরও বাজার সম্পর্কে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। বিদেশে ব্যবসা করার পাশাপাশি বাণিজ্যের বিষয়ে সুইডেনের কোম্পানিগুলির ভাবনাচিন্তাও সমীক্ষায় উঠে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোজগার মেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জন্য নবনিযুক্ত 51,000-এর বেশি যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি ভাষণও দেবেন। দেশের 45টি স্থানে 20তম এই রোজগার মেলার আয়োজন করা হয়েছে। এর মধ্যে কলকাতায় জাতীয় গ্রন্থাগারে আয়কর দপ্তরের উদ্যোগে রোজগার মেলায় নবনিযুক্তদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের রাজস্ব দপ্তর, রেল, স্বরাষ্ট্র, স্বাস্থ্য পরিবার কল্যাণ, প্রতিরক্ষা মন্ত্রক এবং আর্থিক পরিষেবা দপ্তর সহ বিভিন্ন মন্ত্রক ও দপ্তরে নবনিযুক্তরা কাজে যোগ দেবেন। এবারের রোজগার মেলার পর মোট 12,75,000 যুবক যুবতী চাকরিতে নিয়োগপত্র পাবেন। দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ রুসোর নির্বাচন শেষ হয়েছে। দুই দফায় হওয়া নির্বাচনে শেষ খবর পাওয়া পর্যন্ত 39.86% ভোট পড়েছে। এজন্য মোট 1,000 ইভিএম এর ব্যবস্থা করা হয়েছিল, যার মধ্যে 40 ইভিএম সংরক্ষণ করে রাখা হয়েছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসে ইউনিভার্সিটি স্পোর্টস স্টেডিয়ামে মাল্টিপারপাস হলে আজ ভোট গণনা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ সর্বভারতীয় আয়ুষ স্নাতকোত্তর প্রবেশিকা পরীক্ষা এআইএপিজিইটির ফল ঘোষণা করেছে। ছাত্রছাত্রীরা এনটিএ সরকারি ওয়েবসাইটে আবেদনপত্রের নম্বর ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল জানতে পারবেন। নতুন দিল্লির যশোভূমিতে 3 দিনের সেমিকন ইন্ডিয়া সম্মেলনের তৃতীয় ও শেষ দিনেও সহযোগিতা বৃদ্ধি, বিনিয়োগ, উদ্ভাবন ও প্রতিভা বিকাশের উপর গুরুত্ব দিয়ে বিশেষ আলোচনা হবে। 600টিরও বেশি কোম্পানি এতে অংশ নিচ্ছে। সম্মেলনে অঙ্গ হিসেবে জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ড, সিঙ্গাপুর ও সুইডেন এই 6টি দেশের ওপর বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক গতকাল বসে নতুন দিল্লিতে। এতে পৌরোহিত্য করেন লোকসভার সাংসদ সঞ্জয় জয়সওয়াল। ওই বিলের বিভিন্ন সংস্থান সম্পর্কে কমিটিকে অবহিত করেন স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিরা। পরে কমিটির চেয়ারম্যান সঞ্জয় জয়সওয়াল বলেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক হয়েছে। অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ে তাদের মতামত এবং পরামর্শ দিয়েছেন। এই কমিটির সদস্যদের মধ্যে আছেন লোকসভার 21 এবং রাজ্যসভার 10 জন সদস্য। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে ২৫ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় এক সাগর মেলা প্রকল্প। একটি প্রতিবেদন,
2: ২০১৫ সালে চালু হওয়া সাগর মেলা কর্মসূচি দেশের বন্দর পরিকাঠামোয় বড় পরিবর্তন এনেছে। দেশের সমুদ্র উপকূলকে বাণিজ্য, কর্মসংস্থান ও অর্থনৈতিক বৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে এই কর্মসূচি। বর্তমানে বিশ্বের শীর্ষ ১০০টি বন্দরের তালিকায় রয়েছে ভারতের ৯টি বন্দর। পাশাপাশি উপকূলীয় জাহাজ চলাচলও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কোল ইন্ডিয়ার বোর্ড অব ডিরেক্টরের পূর্বতন সদস্য সুব্রত চৌধুরী বললেন, ২০৪৭ সালে বিকশিত ভারতের লক্ষ্যে এই প্রকল্প ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
3: আমাদের দেশে প্রায় ৭০০০ কিলোমিটার কোস্টাল এরিয়া রয়েছে, যার মধ্যে রয়েছে প্রায় ১২টি মেজর পোর্ট এবং ২৩৩টি ছোট পোর্ট। বিগত ১২ বছরে প্রায় ৬ লক্ষ কোটি টাকার খরচে অনেক উন্নয়ন, পোর্টের আধুনিকীকরণ করা শুরু হয়েছে। এর ফল অলরেডি আমরা পেতে শুরু করেছি। ২০৪৭ সালে আমরা যে ডেভেলপ ইকোনমি তৈরি করার লক্ষ্যে এগোচ্ছি, সেই লক্ষ্যে এই সাগরমালা প্রজেক্ট ভীষণভাবে আমাদের ইকোনমিকে বুস্ট করবে।
2: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে।

আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তাজনিত ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধিতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। নতুন দিল্লিতে এক প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল বলেন, ভারত সৌদি আরবের সার্বভৌম এলাকায় এবং সাধারণ মানুষ ও অর্থনৈতিক সম্পদের ওপর আক্রমণের নিন্দা জানাচ্ছে। পবিত্র শহর

0: শান্তি ও স্থায়িত্ব ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। শ্রী জয়সওয়াল আরও বলেন, সম্প্রতি পাক নৌবাহিনীর একটি জাহাজ ভারতীয় রণতরীকে ধাক্কা দেওয়ার ঘটনায় ভারত প্রতিবাদ জানিয়েছে। এই ঘটনায় পাকিস্তানের সমস্ত অভিযোগ তিনি খারিজ করে দেন।
1: INS কলকাতা পশ্চিমি আরব সাগর মে এক নিয়মিত তৈনাতি পর থা, তভি পাকিস্তানি নৌসেনা জাহাজ INS হুনেন নে সমুদ্র মে অস্বীকার্য ওর গ্যার পেশেবর তরিকে সে বর্তাব কিয়া, জিসকে প্রমাণ স্বরূপ এক টক্কর হুই। PNS হুনেন দ্বারা খতরনাক তরিকে সে ওভারটেক করনে কি পেঁতরেবাজি, ভারত ওর পাকিস্তান কে বীচ সমঝোতে কে অনুচ্ছেদ 10 কা ঘোর উল্লঙ্ঘন থা। ইয়া অনুচ্ছেদ স্পষ্ট করতা হ্যায় কি সমুদ্র মে নৌসেনা ইকাইয়া এক দূসরে কে 3 নটিক্যাল মিল কে দায়রে মে নহিঁ আনে চাহিয়ে।
0: ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং স্থায়িত্বের ক্ষেত্রে সহযোগিতা এবং সমন্বয়ের ভিত্তিতে কাজ করবে বলে আবারও জানিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেন। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে মত বিনিময় হয়। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুহাত জেলায় গতকাল একটি মসজিদের কাছে বিস্ফোরণে 15 জন পুলিশকর্মী সহ 21 জনের মৃত্যু হয়েছে। কুহাট হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর তাহির শাহ জানিয়েছেন, 73 জন পুলিশকর্মী ও 30 জন সাধারণ নাগরিক এই ঘটনায় আহত। শুক্রবারের প্রার্থনার সময় অজ্ঞাত পরিচয় আততায়ীরা মসজিদের কাছে একটি চেকপোস্টকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায়, ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনায় 6 জন জঙ্গিও নিহত হয়েছে। ইত্তেহাদ উল মুজাহিদ্দিন পাকিস্তান জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ডে আমেরিকার সেনাবাহিনীর উপস্থিতি আরও শক্তিশালী করে তুলতে ডেনমার্ক মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে। এর ফলে গ্রিনল্যান্ড দখল করার বিষয়ে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনার অবসান হতে চলেছে বলে মনে করা হচ্ছে। ডেনমার্ক জানিয়েছে, আগামী সপ্তাহে রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশন চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্র, ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড সরকার এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করবে। জাপানের নাগোয়ার পালোমো মিজোহু স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে 20তম এশিয়ান গেমস। ভারতীয় সময় দুপুর 2:30 শুরু হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। ভারতের পতাকা বহন করবেন শুটিংয়ে দুবারের অলিম্পিক পদকপ্রাপ্ত মনু ভাকের এবং শটপাটে এশীয় চ্যাম্পিয়ন তেজিন্দার পাল সিং তুর। আজ থেকে শুরু হয়ে আগামী মাসে 4 অক্টোবর পর্যন্ত চলা এই গেমসের 37টি ক্রীড়া ইভেন্টে 500-এরও বেশি ভারতীয় ক্রীড়াবিদ অংশ নেবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে পরিবেশের ভবিষ্যৎ ও জলবায়ু গতিবিধি সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী আজ দেশে 45 ধরনের রোজগার মেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনিযুক্ত 51,000 যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। জাপানের নাগোয়ার পালোমা মিজোহো স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে 20তম এশিয়ান গেমস। খবর শেষ হল, এরপরের খবর সকাল 7:25।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন জৈব চাষ, এ বিষয়ে বলছেন ডক্টর সৈকত কুমার বসু।
1: জৈব চাষ শব্দটা এখন আমাদের প্রায় ঘরে ঘরে পৌঁছে গেছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এমনকি আমাদের চাষি ভাইরা যারা চাষের কাজ করছেন জৈব চাষ সম্পর্কে তারা প্রত্যেকে কিছুটা সম্যক ধারণা করেছেন। খুব ছোট করে বলতে জৈব চাষ বলতে আমরা কি বুঝি, না সেই ধরনের চাষ যেখানে আমরা কোনো রকম কৃত্রিম রাসায়নিক ব্যবহার করব না। অর্থাৎ এই যে আমরা নাইট্রোজেন ফসফরাস থেকে শুরু করে আরও যে বিপুল পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করি আমাদের ফসলের গ্রোথের জন্য, এবং আমরা যে সমস্ত কীটনাশকগুলো ব্যবহার করি সেগুলো তো সবই কোনো না কোনো ধরনের রাসায়নিক। এখন সমস্যা হচ্ছে যে আমাদের কৃষির আওতা যত বেড়েছে এই ধরনের রাসায়নিকের প্রয়োগ প্রত্যন্ত বেড়েছে, এবং দেখা যাচ্ছে কি না এর ফলে ভয়ঙ্কর রকম পরিবেশ দূষণ হচ্ছে, আমাদের জীববৈচিত্র্যের ভার কমছে, মাটির চরিত্র বদলে যাচ্ছে, জলের মধ্যে এই রাসায়নিকগুলি মিশে যাচ্ছে, তাতে আমাদের জল স্থল সর্বত্র জীববৈচিত্র্যের একটা পরিবর্তন দেখতে পাচ্ছি এবং সেটা নেতিমূলক ক্ষতিকারক। একই সাথে অনেক সময় দেখতে পাওয়া যাচ্ছে যে অতিরিক্ত এই রাসায়নিকগুলি প্রয়োগ করার ফলে আমরা কিন্তু চাষে যতটা লাভবান করব বলে ভাবছি সেই লাভবান আমরা হতে পারছি না। এবং এছাড়াও তো পরিবেশগত নানান রকম সমস্যা চাষি ভাইদের জন্যও, আমরা যে বিপুল পরিমাণে সারের ব্যবহার, বিপুল পরিমাণে কীটনাশকগুলির ব্যবহার করা হচ্ছে তাতে আমাদের স্বাস্থ্যের ক্ষতি।

0: দিকটা ধরা পড়ছে, তাহলে এর থেকে বাঁচার জায়গাটা জৈব চাষ। তাহলে এই জৈব চাষ করার জন্য যে পদ্ধতিগুলি রয়েছে, অর্থাৎ পাতা সার ব্যবহার করা, কেঁচো সার ব্যবহার করা, ক্রপ রোটেশন বা যাকে আমরা বলি হচ্ছে গিয়ে যে ফসলের চক্র ব্যবহার করা, অর্থাৎ একই জমিতে আমরা বারে বারে এক ফসল চাষ করব না, তার ফলে কি হয়, যদি একই চাষ আমরা বারবার একই জমিতে করি তাহলে আমাদের মিনারেল নিউট্রিয়েন্ট ডিপ্লিশন হয়ে যায়। অর্থাৎ একই গাছ একই ধরনের তার খনিজগুলো মাটি থেকে তুলে ফেলে এবং জমিতে একটা বন্ধত্ব সৃষ্টি হয়, এবং তার সাথে এই বিপুল পরিমাণে মানে খনিজ কেমিক্যালগুলি ব্যবহার করার ফলে আমাদের মানে নুনের আবরণ বেড়ে যাওয়ার ফলে মাটির যে অম্ল ক্ষারত্বের ব্যালেন্স সেটাও নষ্ট হয়ে যায়। তাহলে এর থেকে এই যে আমাদের জৈব চাষের কথাটা আমরা বারবার করে বলছি, এই জৈব চাষটা কেন ভালো না, এর মধ্যে যেহেতু আমরা ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করছি না, পরিবেশের জন্যও ভালো, মানুষের স্বাস্থ্যের পক্ষেও ভালো, এবং যে চাষি ভাইরা চাষের এত সন্নিকটে কাজ করছেন তাদের জন্যেও ভালো। কিন্তু এই অজৈব চাষ তো সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। জৈব চাষে আমরা যদি মনে করি কালকেই আমরা একটা বিরাট রূপান্তর ঘটিয়ে ফেলতে পারবো, তা কিন্তু নয়। আমাদের এই জৈব চাষটাকে ধাপে ধাপে সময় নিয়ে করতে হয়, এবং এর জন্যেও কিন্তু উন্নত প্রযুক্তিগত প্রশিক্ষণের প্রয়োজন আছে। অনেক সময়তেই আমরা এমন সময় পাতা সার ব্যবহার করে ফেলি, এমন সময় কেঁচো সার ব্যবহার করে ফেলি, বা এমন এমন জমিতে এমন এমন সার ব্যবহার করছি যেটা হয়তো জমির উর্বরতাকে না বাড়িয়ে জমির ক্ষতি করছে। তাহলে শুধুমাত্র জৈব পদার্থ ব্যবহার করে যে চাষটা করে ফেললো তা কিন্তু নয়। আমায় কিন্তু জানতে হবে আমার জমির চরিত্র, আমার জমির উচ্চতা, কি ধরনের চাষ আমি করতে চাইছি, সেই সমস্তগুলোর সম্পর্কে একটু উন্নত প্রশিক্ষণ প্রযুক্তি যদি আমাদের না থাকে বা সেই জ্ঞানটা না থাকে, তাহলে কিন্তু জৈব চাষ লিমিটেড হয়ে যায় বা জমি চাষের প্রোডাকশনটা কম হয়ে যায়। এবং এটা একটা ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাওয়ার পদ্ধতি। আগেই বলেছি যে কোনো জিনিসে সফলতা লাভ হতে গেলে, এই জৈব চাষে ব্যুৎপত্তি লাভ করতে গেলেও কিন্তু বেশ কিছুটা সময় লাগে। এটা এমন নয় যে আজকে আমি এই কৃষি পথটা পরিবর্তন করে কালকে করলাম এবং একেবারে পদ্ধতিগুলো শিখে ফেললাম এবং প্রচুর লাভ করলাম। এটার মধ্যেও কিন্তু একটু ভুল ত্রুটির মধ্যে আমাদের এগোতে হয়। সেই ধৈর্যটা মানুষ অনেক সময় রাখতে পারেন না, হয়তো এক দু বছর জৈব চাষের প্রোডাকশনটা কম পাওয়ার ফলে তারা আবার অজৈব চাষে ফিরে যান। কিন্তু ধৈর্যটা যদি রাখা যায় এবং নিয়মকানুন যেগুলোকে বলা হচ্ছে সেগুলোকে যদি করা যায়, তাহলে জৈব চাষ কিন্তু আগামী দিনে কৃষির ভবিষ্যৎ। এই যে আমরা স্মার্ট এগ্রিকালচারের কথা বলি, উন্নত বিশ্বের দেশগুলো করছে, তারাও কিন্তু ধাপে ধাপে এই জৈব চাষের দিকে এগিয়ে যাচ্ছে। এবং জৈব চাষের জন্য এই যে অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমরা নাইট্রোজেন জমিতে না হয় লেগিউম ধর্মী গাছ লাগালাম, ডাল শস্য উদ্ভিদ করলাম, তার ফলে আমাদের মাঠের মধ্যে নাইট্রোজেন এগুলোকে দিতে পারলাম, কিন্তু আমি পটাশ পাবো কোথা থেকে, সেটা আমি সহজে দেবো কি করে? পটাশ সহজে পাওয়ার জন্য কিন্তু কলা গাছের কাঁদি বা কলা গাছের পাতা, কলা গাছের কাণ্ড কুচি কুচি করে কেটে মাটির মধ্যে মিশিয়ে দিলেই কিন্তু তাতে বিপুল পরিমাণে আমরা পটাশিয়াম ইত্যাদিগুলো পেতে থাকবো। তাহলে আমাদের এই কোন জায়গা থেকে আমাদেরই মানে এটাকে বলা হয় যে ফার্ম বেসড আমাদের হচ্ছে রিসোর্সেস, আমাদের ক্ষেত খামারের পাশেই এই জমির সারের মানে জিনিসপত্র কিন্তু আমাদের রয়েছে, কিন্তু কোথায় ব্যবহার করব, কোন জায়গায় ব্যবহার করব, এই জিনিসটা আমাদের জানতে হবে। আরেকটা হচ্ছে যেটা আমরা করি না অনেক সময়, সেটা হচ্ছে মাটির টেস্টিংটা করার দরকার। মাটির পরীক্ষাটা না করলে আমি কিন্তু জানতে পারবো না যে আমার মাটির চরিত্রটা কেমন এবং তার কোন কোন খনিজ প্রয়োজনটা রয়েছে। আমি যদি প্রয়োজনটা বুঝে যাই, জেনে যাই, তারপরে আমি অর্গানিক চাষটাকে এগিয়ে নিয়ে যাই বা জৈব চাষটা করি, তাহলে কিন্তু আমার সাফল্য লাভের হারটা অনেক বেশি। আর কি বলি যে ভবিষ্যতের দিকে তাকালে কিন্তু সারা পৃথিবী জুড়ে এই জৈব চাষ নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে। আমাদের ভারতবর্ষেও, ভারতবর্ষের বাইরেও জৈব চাষকে আপন করে নিয়েছেন এমন বহু চাষি পরিবার রয়েছেন বা চাষা চাষিরা রয়েছেন যারা এর উপরে কাজ করছেন এবং আমাদের দেখিয়ে দিচ্ছেন প্রযুক্তি ব্যবহার করে যে কিভাবে জৈব চাষকে ছড়িয়ে দেওয়া যায়।
1: শুনলেন জৈব চাষ, এ বিষয়ে বললেন ডক্টর সৈকত কুমার বসু।
2: আকাশবাণী কলকাতা, এখন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে, যার গতিবেগ ঘণ্টায় 30-40 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। এরই সঙ্গে শেষ হলো আজকের চাষবাস অনুষ্ঠানটি।

0: সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন। পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব। আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে।
1: কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কি কি অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরও একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: বর্জ্য পদার্থ ইচ্ছে মতো নালা নর্দমায় ছুঁড়ে ফেললে আটকে যায় জল বেরোনোর পথ। নিকাশের সুবিধে না থাকলে আটকে পড়া জল ভাসিয়ে দেয় বাড়িঘর, রাস্তাঘাট, থমকে যায় জীবন, বাড়তে থাকে অসুখ বিসুখ। নিজেদের স্বার্থেই যেন সতর্ক হই আমরা। অন্য সব কিছুর মতোই প্রয়োজন জল নিকাশের ব্যবস্থা। এর রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব।

নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

0: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয় ডিপ ব্রেন স্টিমুলেশন। এ বিষয়ে একটি কথিকা বলছেন নিউরোসার্জন ডাক্তার অমিত ঘোষ।
2: ডিপ ব্রেন স্টিমুলেশন একটা সার্জিক্যাল পদ্ধতি যেখানে কিছু রোগ যেমন পার্কিনসন্স ডিজিজ, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, পার্কিনসন্স ডিজিজ, ডিস্টোনিয়া, এপিলেপসি, ট্রেমর মানে হাত কাঁপছে, পা কাঁপছে, স্লো হয়ে যাচ্ছে, এই ধরনের যে রোগগুলো যেগুলো ওষুধপত্র দিয়ে 4-5 বছর ভালো থাকে, তারপর এটা ওষুধপত্রে আর রেসপন্ড করে না, তখন যে পদ্ধতিটা দিয়ে চিকিৎসা করা হয় তাকে বলে ডিপ ব্রেন স্টিমুলেশন। ডিপ মানে গভীরে, ব্রেন মানে ব্রেনের গভীরে, আর স্টিমুলেশন মানে ইলেকট্রিক্যাল স্টিমুলেশন। পেশেন্টের বুকে ঠিক যেমন হার্টের পেসমেকার থাকে, ঠিক একই জায়গাতে একটা পেসমেকারের মতো ডিভাইস বসিয়ে দেওয়া হয় যেটাকে বলা হয় ব্রেন পেসমেকার, যেখান থেকে কিছু তার চলে যায় ব্রেনের যে নিউরনটা, যে নার্ভটা কাজ করছে না, সেইখানে গিয়ে ইলেকট্রিক্যালি স্টিমুলেশন দিতে থাকে, ইলেকট্রিক্যাল স্টিমুলেশন, এটাকে বলে ডিপ ব্রেন স্টিমুলেশন। এবং এই পদ্ধতিতে যেভাবে করা হয়, পেশেন্টের একটা এমআরআই স্ক্যান করা হয় এবং একটা ফ্রেম লাগানো হয় যাকে বলে স্টিরিওট্যাকটিক ফ্রেম, এটা লাগিয়ে এই একটা মেশিন আছে যাকে বলে নেভিগেশন মেশিন, সেই নেভিগেশন মেশিনে একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের সাহায্যে ব্রেনের মধ্যে একটা ইলেকট্রোড ঢুকে যায় এবং যে ইলেকট্রোড ওই পেসমেকারের সঙ্গে কানেক্টেড থাকে এবং এইটা বসিয়ে দেওয়াটাই হচ্ছে ডিপ ব্রেন স্টিমুলেশন সার্জারি। অপারেশনের পরে এই যে পেসমেকার থাকে সেটার বিভিন্ন ইলেকট্রিক্যাল প্যারামিটার থাকে, যেমন ভোল্টেজ, যেমন পালস উইথ, ফ্রিকোয়েন্সি এবং কন্ট্যাক্ট সিলেকশন, এগুলোকে রেগুলেট করে ওই নার্ভটাকে ইলেকট্রিক্যালি স্টিমুলেট করলে পেশেন্টের যে সিমটমসগুলো ওষুধে নিয়ন্ত্রিত হচ্ছে

0: ছিল না সেগুলো এই স্টিমুলেশন দিয়ে নিয়ন্ত্রিত করা যায়, যার জন্য যে পার্কিনসন্স রোগী তিনি যে হাঁটতে পারছিলেন না, তিনি যে কাঁপছিলেন, তিনি যে স্লো হয়ে যাচ্ছিলেন, সেগুলো ইম্প্রুভ করে আবার তার কোয়ালিটি অফ লাইফ, তিনি সেই গুড কোয়ালিটি অফ লাইফ, একটা মোবাইল স্টেটে ফিরে যেতে পারেন। ডিস্টোনিয়া নামক রোগ, যেটা সবসময় এরকম ডান্সিং মুভমেন্ট হতে থাকে, একটা মানুষ যেন সবসময় নাচছে, একটা রেস্টলেসনেস, সেটাকে বলে ডিস্টোনিয়া। এই ইলেকট্রিক্যাল স্টিমুলেশন দেওয়ার পরে সেই ডিস্টোনিয়া একদম থেমে যায়। সুতরাং এই যে আধুনিক চিকিৎসা পদ্ধতি, এটা অনেকেই জানে না আমাদের সমাজে, এবং ডিপ ব্রেন স্টিমুলেশন অনেক সচেতনতা দরকার, কারণ দেখা যায় কি আমাদের সমাজে এই যে রোগগুলো, ওষুধ খেয়েই যাচ্ছে, ওষুধ খেয়েই যাচ্ছে, ওষুধ খাওয়ার পরও ঠিক হচ্ছে না, মানুষ একসময় ধরে না, এটার আর কোনো চিকিৎসা নেই, এরকমভাবেই থেকে যাবে, বেড রেডেন, শয্যাশায়ী অবস্থায় থেকে যাবে, ক্রিপলিং ডিজিজ। বাট এই পদ্ধতি অ্যাপ্লাই করলে, এই যে এপিলেপসি, অনেক ক্ষেত্রে বলা হয় ড্রাগ রেজিস্ট্যান্ট এপিলেপসি, যেগুলো ওষুধ খাচ্ছে, পাঁচটা ছটা ওষুধ খেয়েও কোনো কাজ হচ্ছে না, সেই ক্ষেত্রে এই যে ডিপ ব্রেন স্টিমুলেশন বা আদার নিউরোমডিউলেশন বলে এগুলোকে, এইগুলো করলে দেখা গেছে কি কোয়ালিটি অফ লাইফ অনেক বেটার। মেশিন চলছে, মেশিনটার ইলেকট্রিক্যাল প্যারামিটার কন্ট্রোল করে, যেমন হার্টের পেসমেকার দিয়ে হার্ট নর্মালি চলতে থাকে, তেমনি নিউরোলজিক্যাল ফাংশান যদি স্টপ হয়ে যায়, এই পেসমেকার দিয়ে নিউরোলজিক্যাল ফাংশানও ঠিকঠাকভাবে চলতে থাকে। সুতরাং আমাদের মধ্যে অনেক অ্যাওয়ারনেস দরকার, নিউরোলজিস্ট যারা আছেন তাদের মধ্যে অ্যাওয়ারনেস দরকার, জেনারেল ফিজিশিয়ান যারা আছেন তাদের মধ্যে অ্যাওয়ারনেস দরকার, যারা সাধারণ মানুষ আছেন তাদের মধ্যে অ্যাওয়ারনেস দরকার, যে ডিপ ব্রেন স্টিমুলেশন বলে একটা পদ্ধতি আছে, এটা দিয়ে কিছু কিছু সিলেক্টেড পেশেন্টদের ভালো করে ট্রিট করা যায় এবং তারা সেই ট্রিটমেন্টের মাধ্যমে আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন।
1: এতক্ষণ ডিপ ব্রেন স্টিমুলেশন এই শীর্ষক একটি কথিকা শুনলেন আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে। কথিকাটি বললেন নিউরোসার্জন ডাক্তার অমিত ঘোষ। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।
2: বর্জ্য পদার্থ ইচ্ছে মতো নালা নর্দমায় ছুঁড়ে ফেললে আটকে যায় জল বেরোনোর পথ, নিকাশের সুবিধে না থাকলে আটকে পড়া জল ভাসিয়ে দেয় বাড়িঘর রাস্তাঘাট, থমকে যায় জীবন, বাড়তে থাকে অসুখ বিসুখ। নিজেদের স্বার্থেই যেন সতর্ক হই আমরা, অন্য সব কিছুর মতোই প্রয়োজন জল নিকাশের ব্যবস্থা, এর রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব।
3: সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন প্রাত্যহিকী।

0: The happiness of your life depends on the quality of your thoughts. Marcus Aurelius. আমরা সুখের লাগি চাহি কত কিছু না, তাই না? আনন্দে থাকা, খুশি থাকা, সুখে থাকা, এ তো আমাদের প্রত্যেকের চাওয়া। মার্কাস অরেলিয়াস বলছেন, আমরা আমাদের জীবনে আনন্দ কতটা পাব তা কিন্তু নির্ভর করে আমাদের ভাবনার কোয়ালিটি, আমাদের ভাবনার মানের উপর। আমরা কেমনভাবে ভাবব, কেমনভাবে দেখব চারিপাশ, তারই উপর নির্ভর করবে যে কতটা আনন্দে থাকতে পারবো আমরা। সুতরাং আমাদেরই হাতে আমাদের খুশি। আসুন আনন্দে থাকি, আনন্দ ছড়িয়ে দিই আমাদের চারিপাশে। জানাই সুপ্রভাত।
1: শুরুতেই ইতিহাসের পাতায় আজকের দিন, আজ 19শে সেপ্টেম্বর 2026। প্রাণ আছে শুধু প্রাণী এক আশ্চর্য সম্পদ, এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা। একথা লিখেছিলেন যিনি, তিনি প্রখ্যাত ঔপন্যাসিক, গল্পকার ও কবি অচিন্ত্যকুমার সেনগুপ্ত। জন্মগ্রহণ করেন 1903 সালের আজকের দিনে, অর্থাৎ 19শে সেপ্টেম্বর। রবীন্দ্রনাথ শরৎচন্দ্রের পরবর্তীকালে কল্লোল যুগের যে সব লেখক তুমুল আলোড়ন তুলেছিলেন বাংলা সাহিত্যে, তাঁদেরই অন্যতম অচিন্ত্যকুমার সেনগুপ্ত। চাকরিসূত্রে ঘুরেছেন প্রচুর, সঞ্চয় করেছেন অভিজ্ঞতা। তাঁর লেখনীর পাতায় পাতায় ছড়িয়ে রয়েছে অশ্রুবেদনা, ভালোবাসার দিনলিপি, উত্তাল সময়ের বাস্তব কথাচিত্র। ইন্দ্রাণী, কাকজ্যোৎস্না, রূপসী রাত্রি, কবি শ্রীরামকৃষ্ণ, প্রেমের গল্প প্রভৃতি তাঁর লেখা উল্লেখযোগ্য গ্রন্থ। তবে জনপ্রিয়তার নিরিখে প্রথম সারিতে থাকবে তাঁর লেখা কল্লোল যুগ ও জীবনী গ্রন্থ পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ। আজ জন্মদিনে ঔপন্যাসিক, গল্পকার, কবি অচিন্ত্যকুমার সেনগুপ্তকে আমাদের শ্রদ্ধা।
0: আজ 19শে সেপ্টেম্বর বাংলা চলচ্চিত্র এবং নাট্যজগতের খ্যাতনামা কৌতুকাভিনেতা জহর রায়ের জন্মদিন আজ। জন্মগ্রহণ করেন বরিশালে 1919 সালের আজকের দিনে, অর্থাৎ 19শে সেপ্টেম্বর। অর্ধেন্দু মুখোপাধ্যায়ের পূর্বরাগ ছবিতে তাঁর আত্মপ্রকাশ 1946 সালে। এরপর বিমল রায়ের অঞ্জনগড় ছবিতে পান উল্লেখযোগ্য ভূমিকা, খ্যাতির শুরু সেই থেকেই। রংমহলে নিয়মিত শিল্পী হিসেবে যোগদান 1953 সালে। রংমহলকে ঘিরেই এরপর শুরু হয় নাটক নির্দেশনার কাজ। প্রাণ খুলে হাসানোর বিরল যে গুণ, যে কয়জন বাঙালি অভিনেতার সেগুণ ছিল তাদের মধ্যে অন্যতম জহর রায়। ভানু গোয়েন্দা, জহর অ্যাসিস্ট্যান্টের কীর্তিকলাপ দেখেননি এমন সিনেমারসিকও বোধহয় খুঁজে পাওয়া যাবে না। জহর রায় খ্যাতনামা কৌতুকাভিনেতা।
2: মেয়েকে দেখাতে এনেছ সুইমিং কস্টিউম পরিয়ে? মেয়ের তো বিয়ে দিচ্ছি না ভায়া, জলে ফেলে দিচ্ছি, সারা জীবন ওকে সাঁতরাতে হবে। তো গায়ে গুলো কি রেখেছে, পাউডার না কি ময়দা? কানে একটা পর্দার রিং ঝুলিয়ে দিয়ে আবার কি? এতটা বয়স হলো, মেয়ের বিয়ে দিতে পারছিলাম না, তাই পাছে পোকায় কাটে তাই সারা দেহে গ্যামাক্সিন পাউডার দিয়ে রেখেছি, আর কানে নেফ্রিনের রিং, বুঝেছ? মেয়ে দেখি চেহারা করেছে, মেয়েটার নয় তো যেন করে সজনে ডাঁটা। এ কি লক্ষ্মী নারায়ণ, চাল খেলে সজনে ডাঁটা হবে না তো কি বট গাছের গুড়ি হবে?
0: জহর রায় বাংলা চলচ্চিত্র এবং নাট্যজগতের খ্যাতনামা কৌতুকাভিনেতা। আজ জন্মদিনে তার প্রতি রইল আমাদের শ্রদ্ধা।
1: শরীরে তো মানুষ বাঁচে না বেশি, বাঁচে স্মৃতিতে, মননে, ধ্যানে, অনুভবে। সেটাই তো ঠিক বেঁচে থাকা। বিশিষ্ট সাহিত্যিক বিমল করের স্মৃতিচারণায় এমনই মন্তব্য করেছেন এক সাহিত্য সমালোচক। আজ সেই বরেণ্য সাহিত্যিকের জন্মদিন। 1921 সালের আজকের দিনে উত্তর চব্বিশ পরগনার শঙ্খচূর গ্রামে তার জন্ম। তাঁর লেখা প্রথম ছোট গল্প অম্বিকানাথের মৃত্যু প্রকাশিত হয় প্রবর্তক পত্রিকায়। প্রথম ছোট গল্প সংকলন বরফ সাহেবের মেয়ে। দীর্ঘ সাহিত্য জীবনে সুখ ও মৃত্যু তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল, তবু কলম থেমে থাকেনি। তার লেখা বিখ্যাত উপন্যাসের মধ্যে রয়েছে দেওয়াল, বালিকাবধু, অসময়, খড়কুটো, যদুবংশ প্রভৃতি। লিখেছেন অসংখ্য ছোট গল্প ও কিশোর উপন্যাস। পেয়েছেন সাহিত্য আকাদেমি পুরস্কার, শরৎচন্দ্র পুরস্কার, নরসিংহ দাস পুরস্কার, আনন্দ পুরস্কার প্রভৃতি। আজ জন্মদিনে সাহিত্যিক বিমল করের প্রতি রইল আমাদের শ্রদ্ধা প্রণাম।
0: শুনেছি রেলগাড়িতে জন্মেছিলাম, দুই পায়ে তাই চাকা, সারা জীবন ছুটেই গেলাম, হয়নি বসে থাকা। নিজের জন্মবৃত্তান্ত নিয়ে যিনি এমন ছড়া লিখেছেন, তিনি রবীন্দ্রসঙ্গীতের প্রবাদ প্রতিম শিল্পী সুচিত্রা আমি।

1924 সালের 19 সেপ্টেম্বর বিহারের গুজহান্ডি স্টেশনে জন্ম হয়েছিল সুবর্ণলতা ও সৌরীন্দ্র মোহন মুখোপাধ্যায়ের চতুর্থ সন্তান সুচিত্রার। সুতরাং ছড়ায় যে কথা বলা হয়েছে তা একদম সত্যি। বাবার পেশা, বাবার নেশা সাহিত্য চর্চা, আর মা গাইতেন গান। বাড়ির এই পরিবেশে বড় হতে থাকা সুচিত্রা কিন্তু গান বাজনার সঙ্গে সঙ্গে কবিতা লেখা, ছবি আঁকা এবং অভিনয়েও আগ্রহী ছিলেন। প্রথাগত শিক্ষার শুরু বেথুন কলেজিয়েট স্কুলে, আর কাব্য ও সঙ্গীতের পাঠগ্রহণ শুরু হয় বাবা মা এবং পঙ্কজ কুমার মল্লিকের কাছে, এরপরে শান্তিনিকেতনে। এখানে সুচিত্রা মিত্রের সঙ্গীত শিক্ষক ছিলেন ইন্দিরা দেবী, শান্তিদেব ঘোষ, শৈলজা রঞ্জন মজুমদার প্রমুখ। সঙ্গে চলল এসরাজ এবং তবলা শিক্ষা। এর পরের ঘটনা তো ইতিহাস। সুচিত্রা মিত্র এবং রবীন্দ্রসঙ্গীত আলাদাভাবে বোধহয় দেখা যায় না। তিনি ডিস্কে গিয়েছেন প্রায় 400 রবীন্দ্রসঙ্গীত। এছাড়া তার গাওয়া অতুলপ্রসাদের গান, ব্রহ্মসঙ্গীত, আধুনিক বাংলা গান এবং হিন্দি ভজনও রয়েছে। গণনাট্য আন্দোলনের কর্মী সুচিত্রা মিত্র রবীন্দ্রসঙ্গীতের স্কুলও প্রতিষ্ঠা করেছিলেন। আকাশবাণী কলকাতা কেন্দ্রের সঙ্গে ছিল তার নিবিড় যোগ। পদ্মশ্রী, সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার, শিরোমণি পুরস্কার সহ বহু সম্মানে ভূষিতা সুচিত্রা মিত্র কলকাতার প্রথম মহিলা শেরিফ হয়েছিলেন। শুধু গান নয়, বেশ কয়েকটি রবীন্দ্র নাটক এবং অল্প কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেন সুচিত্রা মিত্র। তাই বিশিষ্ট সেই শিল্পী, তার কাছে আমরা ঋণী। জন্মদিনে জানাই

0: नाट्य और सांस्कृतिक प्रस्तुतियों के माध्यम से जन कल्याण की कहानियाँ सामने आएंगी।
1: आंगन मिलन सेवा के माध्यम से आंगनवाड़ी केंद्रों में पोषण, स्वास्थ्य और महिला केंद्रित जन कल्याण कार्यक्रमों में जन भागीदारी को बढ़ावा दिया जाएगा।
0: और सेवा की कहानी के माध्यम से लाभार्थियों के वास्तविक अनुभव और प्रेरणादायक कहानियाँ वीडियो रील्स के जरिए लोगों तक पहुँचेंगी।
1: 7 अक्टूबर को सेवा ज्योति कलश यात्रा के माध्यम से गठन होगा विकसित भारत 2047 का संकल्प, जिसकी अगुवाई करेंगे भारत के यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी।
0: इसके साथ ही सेवा में योगदान, सेवा सेतु अभियान, सेवा के रंग देश के संग और सेवा फर्स्ट इनोवेशन चैलेंज जैसे अनेक जन कल्याण मूलक कार्यक्रम भी आयोजित किए जाएंगे।
1: ये सभी कार्यक्रम जन भागीदारी, सेवा, इनोवेशन, जन कल्याण और देशभक्ति को और आगे बढ़ाने का एक प्रयास है।
0: आइए सेवा के संकल्प से जुड़ें, देश प्रेम की इस पहल में अपना योगदान दें।
1: पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
2: চলছে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় পক্ষ। প্রাত্যহিকীর বিষয় ভোল বদল। আজকের প্রথম চিঠি লিখছেন কানন রণসিংহ, রাজাবাজার তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে। ভোল বদল কেবল পশু পাখি কীটপতঙ্গের সহজাত প্রক্রিয়া নয়, এ রূপান্তর ঘটে মানুষের মধ্যেও। কোনো পরিবেশ পরিস্থিতির প্রবল চাপে বাধ্য হয়ে কিংবা নিজের স্বার্থ সিদ্ধির জন্য সচেতনভাবে অথবা জীবনের কঠিন শিক্ষা থেকে পাওয়া অভিজ্ঞতার কারণে ছেলেটা একটু একটু চাপ নিতে শিখেছিল ছাত্রাবস্থা থেকেই। বাবা মায়ের উৎসাহ তো ছিলই, কিন্তু কেরিয়ার গঠনে এই প্রতিযোগিতামূলক চাপ তার মানসিক ভিতকে অবসাদরূপী রাহুতে গিলে খাচ্ছিল চন্দ্রগ্রহণের মতো। অহরহ প্রতিযোগিতার দৌড়ে বেসামাল মানসিক বিপর্যয়ে নিজের চাপে সে নিজেই বাঘবন্দি। অবশেষে বেপাত্তা ছেলেটি যখন হদিশ মিলল তখন তার সম্পূর্ণ ভুল বদল। চিন্তার ভাঁজহীন কপাল, শান্ত সৌম্য গেরুয়া পোশাকে সন্ন্যাসী, সে আমার মামা। আবার দু একজন মেধাবী ছাত্রকে দেখেছি কেরিয়ারের চাপ নিতে না পেরে জীবনের রাজপথ থেকে বিচ্যুত, নিজের প্রতি আস্থা হারিয়ে সভ্য জগৎ থেকে একেবারে বিচ্ছিন্ন। বিপথগামী তার সেই ভুল বদল দেখলে মানুষকে বেদনায় রক্তাক্ত হতে হয়। দিনের শুরুটা দেখো ছিল মেঘমধুর, গুরুগম্ভীর সকাল, স্নিগ্ধ শ্যামল প্রকৃতি, আলো আঁধারি মায়ায় সমাচ্ছন্ন ঘোর মেঘাচ্ছন্ন আকাশ। অভিমানী ছোট্ট মেয়ের চোখে অশ্রু বন্যা যেমন, ভাদ্রেই ধারা শ্রাবণের মতো ঘনঘোর বর্ষায় সারাটা সকাল মাতোয়ারা প্রকৃতির রূপ রস সৌন্দর্যের নৃত্য ঝংকারে। মধ্যাহ্নেই হঠাৎ প্রকৃতির ভোল বদল, খলখলে রুদ্র তিপ্ত হাসিতে সহস্র কিরণ ছটার আলোকমালায় ভরে উঠল ভুবন। সকাল থেকে বর্ষার আবহে অনুভূত হচ্ছিল শীত শীত, দুপুরের দাবদাহে ওষ্ঠাগত প্রাণ। এই ভুল বদল রহস্যময়ী প্রকৃতির লীলা। যে শস্যখানি দেখেছি বৈশাখের তপ্ত রুদ্রে ফুটি ফাটা রুক্ষ শুষ্ক, বর্তমানে বর্ষার অমৃত ধারায় কৃষকের মেহনতে সে উষর ক্ষেত্রের ভুল বদল, ধানের ক্ষেত এখন ভরা ভরা কচি ধানের শীষে, ভোরের শিশির মেঘে সোনালী রোদের পরশ লেগে রাশি রাশি মুক্ত বিন্দু মাথায় নিয়ে মন শিহরণ করা হাসিতে ভরিয়ে দিচ্ছে নীল আকাশের কোল। কানন রণসিংহ, রাজাবাজার, তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে।
3: এবারের চিঠি চিঠির ঝাঁপি থেকে লিখেছেন সঞ্জয় রায়, দানিশ শিখলেন, হাওড়া। গিরগিটি বহুরূপীতে অভ্যস্ত আমরা, সমাজ সংসারে ভেগ

নির্ধারী হয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতেই সদা সচেষ্ট। অনিত্য এ জীবনে মানুষগুলোর উচ্চাকাঙ্ক্ষার পারদ চড়তে দেখে আমার অস্বস্তিটা কেমন যেন বেড়ে ওঠে। মতিন মাস্টার আমাকে বলেছিল, বুঝলি, মানুষের উচ্চাকাঙ্ক্ষা থাকা ভালো, তাহলে জীবনের একটা লক্ষ্য স্থির করা যায়। কিন্তু সেটা লালন করতে গিয়ে তুই যদি ছলাকলা করিস, তাহলে তুই সাধু থেকে ভণ্ডতে রূপান্তরিত হয়েছিস। এই মধ্য পেরোনো বয়সেও রাস্তাঘাট, পুকুর ধার, নদীর পাড় যেখানেই দেখা হোক, মাস্টারমশাইকে ঢিপ করে একটা প্রণাম করি। মাস্টারমশাই এই বয়সেও কানটা ধরে উঠিয়ে দিয়ে বলেন, জানিস অতি ভক্তি চোরের লক্ষণ? একথা বলেই আমাকে বুকে জড়িয়ে ধরেন। সত্যি মাস্টারমশাইয়ের বলা কথাগুলো সমাজ সংসারের সর্বত্র চলতে ফিরতে গিয়ে একেবারে হাতে নাতে ফলে যায়। কাউকে প্রিয় বন্ধু বান্ধবী ভেবে মন প্রাণ একেবারে সঁপে দিলেও কখন যেন সে পিছন থেকে পিঠে ছুরি বসিয়ে দেয়। এই তো 12 বছর ধরে আমার মন প্রাণের সবটুকু ঢেলে দেওয়া একজন বলেছিল, এই জানো, আমার জন্য বাবা বিদেশে পাত্র ঠিক করেছেন, আমি স্টেটসে সেটেল করছি। সেই ছোট্টবেলা থেকে আমাদের প্রেম, 27 এসে ভোকাট্টা হয়ে গেছিল। ওর কথাগুলো শুনে আমার মাথা ভোঁ ভোঁ করে ঘুরছিল। সেদিন কৃষ্ণচূড়া গাছটার নিচে অনেক ফুল পড়েছিল, ওগুলো যেন আমার দিকে চেয়ে আমাকেই বিদ্রুপ করছিল। অনেক দূর থেকে মান্নাদের ক্ষীণ কণ্ঠ ভেসে এসেছিল।

0: আজ বয়সের এই দোরগোড়ায় এসে বুঝি নাটমঞ্চের পুতুল হয়ে আমাদের কাজ শুধু অভিনয় করে চলা, আর কেবলই ব্যক্তি স্বার্থের গলি ঘুঁচি ঘুরে বারংবার রং বদলের খেলায় মেতে ওঠা। দাবার ঘুঁটির মতো বিবিধ ব্যক্তি চরিত্রের আড়ালে আমরা এক একজন মুখোশধারী, যেখানে আস্থা, আশ্বাস, ভরসা, বিশ্বাসের আড়ালে মেকি শব্দগুলো বড্ড চোখ রাঙায়। লিখলেন সঞ্জয় রায়, দানিশ শিখলেন হাওড়া থেকে।
1: ময়লা জামা, উস্কো খুস্কো চুল আর সারাদিন নর্দমার ধারে বসে বিড়ি ফোঁকাই ছিল রতনের নিত্যদিনের অভ্যেস। রতনের গল্প এবারের চিঠিতে শোনাচ্ছেন নাজমুল আহমেদ নয়ন, গোদাবাড়ি, নসিপুর, বাংলাদেশ থেকে। রতন, গালিগালাজ খাওয়া কিংবা পুলিশের তাড়া খাওয়াতেই থমকে গিয়েছিল তার জীবনচক্র। 5 বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর থেকে রতনের ভুল বদলে গিয়েছিল। শোক সামলাতে না পেরে নেশার চরম অতলে তলিয়ে গিয়েছিল সে। একমাত্র ছেলে পলাশের কথাও ভাবেনি। মাতৃহীন অবহেলিত পলাশ মানুষ হচ্ছিল দিদিমার আশ্রয়ে। কিন্তু রতনের ভাঙা সংসারের মোড় ঘুরে গেল যখন পলাশের বৃদ্ধা দিদিমা মারা গেলেন। 14 বছরের পলাশ এক চেলতে ব্যাগ কাঁধে রতনের জীর্ণ টিনের ঘরের দরজায় এসে দাঁড়াল। বাবা, আমার আর যাওয়ার কোনো জায়গা নেই। সেদিন রতন এক মুহূর্তের জন্য ঘুমোতে পারেনি। ভাঙা আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে তার গা ঘিন ঘিন করে উঠত। এই কুৎসিত অবয়ব নিয়ে ছেলের সামনে সে দাঁড়াবে কিভাবে? পরদিন থেকেই শুরু হল জীবনের আসল ভুল বদল। নেশার আখড়া আর নর্দমার সঙ্গ ত্যাগ করে রতন রাজমিস্ত্রির যোগারের কাজে নেমে পড়ল। কাজ শেষে নদীর ঘাটে গিয়ে গায়ের সব ময়লা ধুয়ে ফেলত, নাপিতের কাছে গিয়ে মাথার জট কাটিয়ে

0: নিজেকে দিল নতুন রূপ। মাত্র ছয় মাসের মধ্যে রতনকে আর চেনার উপায় রইল না। সুগঠিত শরীর, পরিষ্কার পোশাক আর চোখে এক অদ্ভুত সংকল্পের আলো। পাড়ার মোড়ল অবাক হয়ে বলল, কি রে রতন, এমন ভুল বদল? রতন কিছু বলে না, হাসে, স্নিগ্ধ হাসি। পলাশের স্কুলে ভর্তির রসিদটা পরম মমতায় বুক পকেটে চেপে ধরে সে। আসলে শুঁয়োপোকা থেকে যে প্রজাপতি হয় তার রূপান্তর শুধু ডানায় সীমাবদ্ধ থাকে না, আসল আলো তো আসে দায়িত্ববোধে, আর সেই ভালোবাসার দায়িত্বেই ঘটে মানুষের প্রকৃত ভুল বদল। নাজমুল আহমেদ নয়ন গোদাবাড়ি নসিপুর বাংলাদেশ থেকে লিখলেন।
1: এবারের চিঠি লিখছেন ইন্দ্রতনু মুখোপাধ্যায়, যতীনদাসনগর বেলঘড়িয়া কলকাতা থেকে। প্রভাত মিতা প্রাত্যহিকী। আধুনিক নগর জীবনের বাতাস বলে পরিবর্তনই মানব সভ্যতার এগিয়ে চলার মাপকাঠি। ছোটবেলায় রাতে ঘুমোতে যাওয়ার আগে দাদুর কাছে শুনতাম পুরনো কলকাতার চালচিত্রের কথা। ঘুমের আড়ালে স্বপ্নের দেশে কল্পনার মেঘ সরিয়ে একসময় দেখতাম কলকাতার রাস্তায় ট্রামের আধিপত্যের দিনগুলো, কিংবা ডবল ডেকার বাসের আপার ডেকে বসে থাকা ছোট্ট ছেলেটার উৎসাহিত দৃষ্টিতে কলকাতা শহরকে ঘুরে দেখার মুহূর্ত। বদলেছে সময়, ভোল বদলে গেছে কলকাতা শহরের। দাদুও আজ নেই পৃথিবীতে, তবুও যখন কলেজের সূত্রে পা রাখি মধ্য কলকাতার মাটিতে, তখন যেন আশেপাশের পুরু কংক্রিটের প্রাচীরগুলো ফিসফিস করে আমাকে বলে ফেলে আসা দিনের কাহিনী। কলকাতা শহর থেকে বহু দূরে বলরামপুর গ্রাম, সেই গ্রামের সবচেয়ে মেধাবী ছাত্র ছিল নয়ন। গ্রামের জমিদার নিজের অর্থ দিয়ে পড়িয়েছিল দরিদ্র অনাথ নয়নকে, পাঠিয়েছিল দিল্লিতে উচ্চশিক্ষা অর্জনে। নয়নকে নিয়ে গ্রামবাসীদের গর্বের সীমা ছিল না। যথারীতি পড়াশুনো শেষে মোটা মাইনের চাকরি জুটেছিল নয়নের। আনন্দে আত্মহারা নয়ন গ্রামে ফিরে সেদিন সকলকে মিষ্টিমুখ করিয়েছিল। সুখ মাত্রই ক্ষণস্থায়ী। একদিন হঠাৎ একটি খবরে গ্রামের সকলের মাথায় আকাশ ভেঙে পড়েছিল। খবরের কাগজে সেদিন হেডলাইনে ছাপা হয়েছিল নয়নের কুকীর্তির কথা, দেশে চলতে থাকা সর্ববৃহৎ সাইবার প্রতারণা চক্রের মাথা হিসেবে গ্রেপ্তার নয়ন। মেধাবী নয়নের এই ভুল বদল গ্রামবাসীদের কেউ কখনো স্বপ্নেও ভাবেনি, চিনতে পারেনি নয়নের সরলতার সাদা রঙের আড়ালে প্রতারণার এই রক্তবীজকে। এভাবে ভুল বদলের কাহিনী সর্বত্র হামেশাই রচিত হচ্ছে। একথা জানিয়ে চিঠি শেষ করেছেন ইন্দ্রতনু মুখোপাধ্যায়, যতীনদাসনগর বেলঘড়িয়া কলকাতা থেকে।
2: জনসেবার ২৫ বছর উপলক্ষে ও বিকশিত ভারতের সংকল্পকে সামনে রেখে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১০ই অক্টোবর পর্যন্ত সমগ্র রাজ্যে সেবা সংকল্প অভিযান আয়োজিত হবে।
3: দেশপ্রেম ও জনসেবার চেতনাকে আরও সুদৃঢ় করা এবং বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্প পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হতে চলেছে
2: আশীর্বাদের প্রদীপ, আমার স্বপ্নের ভারত চিত্র সেবা, নমো সেবা অজানা কাহিনী, অঙ্গন মিলন সেবা, সেবার কাহিনী,
3: সেবা জ্যোতি কলস যাত্রা, বিকশিত ভারতের সংকল্প, সেবাই আমার যোগদান, সেবা সেতু অভিযান, সেবার রঙে দেশের সঙ্গে, সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ।
2: সাধারণ মানুষকে সরকারি পরিষেবা প্রদান করা হবে, সেই সঙ্গে যুব সম্প্রদায় সর্বোপরি ছাত্রছাত্রীদের অংশগ্রহণে উদ্ভাবনী পরিবেশনা, জনশিল্প, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য, সরকারি প্রকল্প, পরিষেবা সংক্রান্ত নাগরিকদের অভিজ্ঞতা ও কাহিনী তুলে ধরা এবং রাজ্যব্যাপী জনসচেতনতা, এই সমস্ত উদ্যোগের সমন্বয়ে একটি সুসংগঠিত কর্ম সূচি বাস্তবায়িত হবে।
3: আসুন এই কর্মসূচি সফল করে আমরা সকলে মিলে দেশপ্রেমের অঙ্গীকার করি।
2: পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনহিতার্থে প্রচারিত।
0: ভুল বদল। এ বিষয়ে এবারের চিঠি লিখছেন মৌসুমি পাত্র শীল, গঙ্গাসাগর, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। সন্ধ্যার আলো তখন ম্লান হয়ে এসেছে, পাড়ার গলিতে নেমেছে অদ্ভুত এক নীরবতা। হঠাৎ সেই নীরবতা ভেঙে ভেসে এলো এক বৃদ্ধার কান্না, আমার বাড়িটা ছেড়ে দিন বাবা, এটুকু তো আমার শেষ সম্বল। সরলা দেবীর বাড়ি দখল করতে কয়েকজন লোক এসেছে, অথচ আশ্চর্য, প্রতিদিন যারা তাঁর সঙ্গে হাসি মুখে কথা বলে আজ তারাই জানলা দরজা বন্ধ করে নিশ্চুপ। খবর পেয়ে ছুটে এলেন নারায়ণবাবু, কিসের জোরে একজন বৃদ্ধাকে ঘর ছাড়া করছেন? একজন তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আপনি এখনো আগের মতোই আছেন, এত আদর্শ নিয়ে চললে কি আজকাল চলে দাদা? নারায়ণবাবু চারিদিকে তাকালেন, পরিচিত মুখগুলো আজ যেন অপরিচিত। ডাক দিলেন, কি হলো তোমাদের, অন্যায় দেখেও চুপ করে আছো? একটি ঘরের ভেতর থেকে কাঁপা গলায় উত্তর এলো, কি করব বলুন, ঝামেলায় পড়তে চাই না। চোখ ছলছল করে ওঠে নারায়ণবাবুর, তোমাদের ভুল, এত তাড়াতাড়ি বদলে গেল, যে মানুষগুলো একদিন অন্যায়ের বিরুদ্ধে আমার পাশে দাঁড়াতো আজ তারাই অন্যায়ের ভয়ে দরজা বন্ধ করে। কথাগুলো যেন নীরব পাড়ার বুক চিরে গেল। হঠাৎ একটি দরজা খুলে, নারায়ণ কাকা আপনি ঠিক বলেছেন, তারপর আরেকটি, তারপর আরও একটি, এক এক করে সবাই বেরিয়ে এলো। সরলা দেবীর পাশে দাঁড়ায় এসে গোটা পাড়া, লোকগুলো বাধ্য হয়ে চলে যায়। সরলা দেবী চোখ মুছে বলেন, বাবা, আজ তুমি শুধু আমার ঘর নয়, আমার শেষ আশাটুকুও বাঁচালে। সেদিন সন্ধ্যায় শুধু একটি বাড়ির দরজা খুলেনি, খুলেছিল মানুষের বিবেকের দরজা। ভয়ের কাছে মাথা নত করা মানুষগুলো সেদিন আবার মাথা তুলে দাঁড়িয়েছিল। সময় মানুষের ভোল বদলায়, কিন্তু বিবেকের কাছে ফিরে এলে মানুষ আবার মানুষ হয়ে ওঠে। সেই ভোল বদলের চেয়ে সুন্দর আর তো কিছু হয় না। মৌসুমি পাত্র শীল, গঙ্গাসাগর, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
1: প্রিয় প্রাত্যহিকী, এই সম্বোধনে এবারে চিঠি লিখছেন সত্য কিঙ্কর প্রতিহার, যমুনা দেশরা, বাঁকুড়া থেকে। ২০০১, স্কুলে যাবার জন্য বাইরের দরজা খুলতেই দেখি একটি ছেলে দাঁড়িয়ে আছে, বয়স মনে হয় ওই ১৪-১৫ বছরের হবে, খুবই রোগা, উস্কো খুস্কো চুল, পরনে সাদা ধুতি, গলায় উত্তরীয় আর হাতে একটি থলে। এরকম অবস্থা দেখে একটু অবাক হলাম, তাকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার। বলার সঙ্গে সঙ্গেই কাঁদো কাঁদো গলায় বলল, আমার মা মারা গেছে, মায়ের শ্রাদ্ধের জন্য কিছু সাহায্য চাইতে এসেছি, এবার তার বাবার খবর জানতে চাইলে যা বলেছিল তা তো খুবই বেদনাদায়ক। ছেলেটির মাকে অসুস্থ অবস্থায় রেখে তার বাবা বাড়ি ছেড়ে চলে যায়, কোনো খোঁজই পায়নি। তখন বাধ্য হয়েই তাকে স্কুলের ব্যাগ ফেলে ভিক্ষার থলে হাতে পথে নামতে হয়, আর কথা না বাড়িয়ে তার হাতে টাকা দিয়ে পরে আমার সঙ্গে দেখা করার কথা বলে আমি স্কুলে চলে যাই। এরপর এক দেড় মাস পর ঠিক সেই ছেলেটিকে সেই একই পোশাকে দরজার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে কাছে গিয়ে বললাম, আবার কি হলো, কে মারা গেল? এবার ছেলেটি আমার পা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, আমার মা। আমি চমকে উঠলাম, সেবারে তুই যে বললি মা মারা গেছে, মায়ের শ্রাদ্ধের জন্য সাহায্য চাই, এখন আবার কি বলছিস? হাউ হাউ করে কেঁদে ছেলেটি বলল, বেশি টাকা পাওয়ার আশায়
4: মিথ্যে কথা বলে আপনার মতো অনেকের কাছ থেকে টাকা নিয়েছি, সেই টাকায় মায়ের চিকিৎসা করালেও মাকে বাঁচাতে পারিনি। কিন্তু আজ মিথ্যে বলিনি, মা নেই। না বাবু, আমি আজ কোনো সাহায্য চাইতে আসিনি, এসেছি ক্ষমা চাইতে, অন্যায় স্বীকার করতে। ছেলেটিকে বুকে টেনে নিয়ে চোখের জল মুছিয়ে বললাম, একটু দাঁড়া, আমি আসছি। কিছু টাকা নিয়ে এসে দেখি ছেলেটি তখন চলে গেছে। এই ভোল বদলকে কি বলবে প্রাত্যহী? কি লিখছেন সত্য কিঙ্কর প্রতিহার, যমুনা দেশরা, বাঁকুড়া থেকে।
0: ভুল বদলের এই গল্পগুলো কখনো হাসায়, কখনো কাঁদায়, কখনো ভাবায়। সেসব গল্প নিয়ে আবারও না হয় খোলা যাবে চিঠির ঝাঁপি আগামীকাল। এখন জানিয়ে দিই আকাশ বাতাসের কথা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে কলকাতা এবং তার আশপাশের এলাকার আকাশ মূলত মেঘলাই থাকবে। কয়েক পশলা বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 33 এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 0.9 ডিগ্রি কম। সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 0.5 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন পরিমাণ ছিল যথাক্রমে 97% এবং 77%। বৃষ্টি হয়েছে 32.6 মিলিমিটার। মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার কোনো সতর্কবার্তা নেই। শেষ করলাম প্রাত্যহিকে আজ এখানেই। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম
4: আমি শুভদীপ দে,
0: সঙ্গে শর্মিষ্ঠা সরকার। ভালো থাকবেন সকলে, নমস্কার।

শুনলেন প্রাত্যহিকে। এখন খবর। আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে পরিবেশের ভবিষ্যৎ ও জলবায়ুর গতিবিধি সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন। তিনি আজ দেশের 45টি স্থানে রোজগার মেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনিযুক্ত 51,000 যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। ভারতের সফটওয়্যার পরিষেবা রপ্তানি 2025-26 অর্থবর্ষে 8.2% বেড়ে 221.4 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠকে গতকাল অংশগ্রহণকারীরা তাদের পরামর্শ দিয়েছেন। গ্রিনল্যান্ডে আমেরিকার সেনাবাহিনীর উপস্থিতি আরও শক্তিশালী করে তুলতে ডেনমার্ক মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে। পাকিস্তানের খাইবার পাখতুনকোয়া প্রদেশে একটি মসজিদের কাছে বিস্ফোরণে 15 জন পুলিশকর্মী সহ 21 জনের মৃত্যু। জাপানের নাগোয়ার পালোমো মিজুহো স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে 20তম এশিয়ান গেমস। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে পরিবেশের ভবিষ্যৎ ও জলবায়ু গতিবিধি সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন। দুদিনের এই সম্মেলনের আয়োজক জাতীয় পরিবেশ ট্রাইব্যুনাল। পরিবেশ বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি, জেলা জজ, বিভিন্ন মন্ত্রকের সচিব ও পদস্থ সরকারি আধিকারিকরা সম্মেলনে যোগ দেবেন। এছাড়াও থাকবেন রাজ্য জুডিশিয়াল একাডেমি, রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ, রাজ্য বিশেষজ্ঞ কমিটি, পরিবেশ পর্যালোচনা সংস্থা এবং রাজ্য জলাভূমি কর্তৃপক্ষের প্রতিনিধিরা। 17টি দেশের বিশিষ্ট বিচারপতি ও বিচার বিভাগের প্রতিনিধিদেরও এই সম্মেলনে যোগ দেওয়ার কথা। বৈজ্ঞানিক জ্ঞান এবং পরিবেশগত প্রশাসনিক পন্থা পদ্ধতি, প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা এবং বিচার বিভাগীয় দৃষ্টিভঙ্গি নিয়ে মত বিনিময় হবে এই সম্মেলনে। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোজগার মেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জন্য নবনিযুক্ত 51,000-এর বেশি যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি নবনিযুক্তদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। দেশের 45টি স্থানে 20তম এই রোজগার মেলার আয়োজন করা হয়েছে। এর মধ্যে কলকাতা জাতীয় গ্রন্থাগারে আয়কর দপ্তরের উদ্যোগে রোজগার মেলায় নবনিযুক্তদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের রাজস্ব দপ্তর, রেল, স্বরাষ্ট্র, স্বাস্থ্য, পরিবার কল্যাণ, প্রতিরক্ষা মন্ত্রক এবং আর্থিক পরিষেবা দপ্তর সহ বিভিন্ন মন্ত্রক ও দপ্তরে নবনিযুক্তরা কাজে যোগ দেবেন। ভারতের সফটওয়্যার

শিক্ষায় কম্পিউটার সফটওয়্যার এবং তথ্য প্রযুক্তি ভিত্তিক পরিষেবার রপ্তানির দিকটি পর্যালোচনা করা হয়। সমীক্ষায় দেশের 7,569টি সফটওয়্যার রপ্তানিকারক সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলেও 2,363টি সংস্থা এতে অংশ নিয়েছিল। এই সংস্থাগুলির রপ্তানি দেশের মোট সফটওয়্যার পরিষেবা রপ্তানির প্রায় 89%। এর মধ্যে সর্বাধিক রপ্তানি হয়েছে বিপিও বা বিজনেস প্রসেস আউটসোর্সিং পরিষেবা ক্ষেত্রে। উল্লেখ্য, ভারতে সফটওয়্যার রপ্তানি সবচেয়ে বড় বাজার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের অবস্থান ধরে রেখেছে। মোট রপ্তানি 54.1% হয় সেদেশে, এরপরই রয়েছে ইউরোপ। সুইডিশ চেম্বার অব কমার্সের সাম্প্রতিক বিজনেস ক্লাইমেট সমীক্ষায় 40টিরও বেশি আন্তর্জাতিক বাজারের মধ্যে সুলভে বাণিজ্য করার মতো পরিবেশ সৃষ্টিতে ভারত শীর্ষস্থান লাভ করেছে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল সমাজ মাধ্যমে এই তথ্য সকলের সঙ্গে ভাগ করে নেন। তিনি বলেন, আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও ভারতে বাণিজ্যিক পরিবেশ স্থিতিশীলতা, বিকাশ এবং সহজে ব্যবসা করার ক্ষেত্রে সর্বোত্তম মান ধরে রেখেছে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল কানাডার আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী মনিন্দর সিধুর সঙ্গে গতকাল নতুন দিল্লিতে বৈঠক করেন। ভারত কানাডা সর্বাঙ্গীন অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা সিইপিএ নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে বৈঠকে কথা হয়। দুপক্ষই যত তাড়াতাড়ি সম্ভব চুক্তি সম্পন্ন করার ক্ষেত্রে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। নতুন দিল্লির যশোভূমিতে তিন দিনের সেমিকন ইন্ডিয়া সম্মেলনের আজ তৃতীয় ও শেষ দিনেও সহযোগিতা বৃদ্ধি, বিনিয়োগ, উদ্ভাবন এবং প্রতিভা বিকাশের ওপর গুরুত্ব দিয়ে বিশেষ আলোচনার আয়োজন করা হবে। 600 বেশি কোম্পানি এতে অংশ নিচ্ছে। সম্মেলনের অঙ্গ হিসেবে জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ড, সিঙ্গাপুর ও সুইডেন এই 6টি দেশের ওপর বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক বসে নতুন দিল্লিতে গতকাল। এতে পৌরোহিত্য করেন লোকসভার সাংসদ সঞ্জয় জয়সওয়াল। ওই বিলের বিভিন্ন সংস্থান সম্পর্কে কমিটিকে অবহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিরা। পরে কমিটির চেয়ারম্যান সঞ্জয় জয়সওয়াল বলেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক হয়েছে। অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ে তাঁদের পরামর্শ দিয়েছেন। দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডিএসইউর নির্বাচন শেষ হয়েছে। দুই দফায় হওয়া নির্বাচনের শেষ খবর পাওয়া পর্যন্ত 39.86% ভোট পড়েছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসে ইউনিভার্সিটি স্পোর্টস স্টেডিয়ামে মাল্টিপারপাস হলে আজ ভোট গণনা। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ডে আমেরিকার সেনাবাহিনীর উপস্থিতি আরও শক্তিশালী করে তুলতে ডেনমার্ক মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে। এর ফলে গ্রিনল্যান্ড দখল করার বিষয়ে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনার অবসান হতে চলেছে বলে মনে করা হচ্ছে। চুক্তি অনুযায়ী গ্রিনল্যান্ড ডেনমার্কের সার্বভৌমত্বের অধীনেই থাকবে, তবে সেখানকার নিরাপত্তা ক্ষেত্রে আমেরিকার ভূমিকা আরও বাড়বে। ডেনমার্ক জানিয়েছে, আগামী সপ্তাহে রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশন চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্র, ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড সরকার এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করবে। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ প্রতিনিধিদের নিজেদের দেশে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা তালিকা আরও বাড়িয়েছে রাশিয়া। গত 23 জুলাই রাশিয়ার বিরুদ্ধে ইইউ যে নিষেধাজ্ঞার 21তম তালিকা প্রকাশ করেছে, তার প্রেক্ষিতেই মস্কোর এই পদক্ষেপ। রুশ বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ইইউ এর এই অবৈধ সিদ্ধান্তের জবাবেই ইউরোপীয় প্রতিষ্ঠান, ইইউ ভুক্ত দেশ এবং ব্রাসেলসের রাশিয়া বিরোধী নীতিকে সমর্থনকারী কয়েকটি ইউরোপীয় দেশের প্রতিনিধিদের নাম নিষেধাজ্ঞার তালিকায় যোগ করা হয়েছে। তালিকাভুক্ত ব্যক্তিরা রাশিয়ায় প্রবেশও করতে পারবেন না। বিবৃতিতে আরও বলা হয়েছে, রাশিয়ার প্রতি শত্রুভাবাপন্ন অবস্থান নেওয়া ইউরোপীয় দেশগুলির নাগরিক আন্দোলনের কর্মী ও শিক্ষাবিদদের বিরুদ্ধেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বিরূপ সংবাদ পরিবেশনের অভিযোগে সিএনএন, এমএস নাও এবং পলিটিকো সংবাদ মাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করা হচ্ছে। ভবিষ্যতে আরও কয়েকটি সংবাদ মাধ্যমের ক্ষেত্রে একই ধরনের নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্পের অভিযোগ, এই সংবাদ মাধ্যমগুলি তার প্রশাসন সম্পর্কে নিয়মিত মিথ্যা বা আংশিক সত্য খবর প্রচার করে আসছে। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম এবং সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠনগুলি আইনি চ্যালেঞ্জ জানাতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই ট্রাম্প দ্য নিউইয়র্ক টাইমস, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, বিবিসি সহ একাধিক সংবাদ মাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুহাত জেলায় গতকাল একটি মসজিদের কাছে বিস্ফোরণে 15 জন পুলিশকর্মী সহ 21 জনের মৃত্যু হয়েছে। কুহাত হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর তাহির শাহ জানিয়েছেন, 73 জন পুলিশকর্মী ও 30 জন সাধারণ নাগরিক এই ঘটনায় আহত। শুক্রবারে প্রার্থনার সময় অজ্ঞাত পরিচয় আততায়ীরা মসজিদের কাছে একটি চেকপোস্ট লক্ষ্য করে বিস্ফোরণ ঘটে।

ঘটনায় ছজন জঙ্গিও নিহত হয়েছে। ইত্তেহাদ উল মুজাহিদিন পাকিস্তান জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তাজনিত ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধিতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। নতুন দিল্লিতে গতকাল এক প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত সৌদি আরবের সার্বভৌম এলাকায় এবং সাধারণ মানুষ ও অর্থনৈতিক সম্পদের ওপর আক্রমণের নিন্দা জানাচ্ছে। শ্রী জয়সওয়াল আরও বললেন, সম্প্রতি পাক নৌবাহিনীর একটি জাহাজ ভারতীয় রণতরীকে ধাক্কা দেওয়ার ঘটনায় ভারত প্রতিবাদ জানিয়েছে। এক্ষেত্রে পাকিস্তানের সমস্ত অভিযোগ তিনি খারিজ করে দেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের কর্মকর্তা লুক লেন্ডবার্গ রাষ্ট্রসংঘের খাদ্য বিষয়ক সংস্থার ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এবং খাদ্য ও কৃষি সংস্থার মহানির্দেশক কু দং হুইউ যৌথভাবে এই ঘোষণা করেছেন। জাপানের নাগোয়ার পালামু মিজুহো স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে 20তম এশিয়ান গেমস। ভারতীয় সময় দুপুর 2:30 শুরু জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন শুটিংয়ে দুবারের অলিম্পিক পদকপ্রাপ্ত মনু ভাকের এবং শর্ট পাটে এশীয় চ্যাম্পিয়ন তাজিন্দার পাল সিং তুর। আজ থেকে শুরু হয়ে আগামী মাসে 4 অক্টোবর পর্যন্ত চলা এই গেমসের 37টি ক্রীড়া ইভেন্টে 500 বেশি ভারতীয় ক্রীড়াবিদ অংশ নেবেন। গোড়ালির চোটের কারণে বর্তমানে জ্যাভলিন থ্রো চ্যাম্পিয়ন নীরজ চোপড়া সরে দাঁড়িয়েছেন। সিওলে ডেভিস কাপ টেনিসের ওয়ার্ল্ড গ্রুপ কোয়ালিফায়ার টাইয়ের প্রথম দিন ভারত দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে 0-2 পিছিয়ে পড়েছে। প্রথম সিঙ্গলসে দক্ষিণ কোরিয়ার সুনৌ কেওনের কাছে পরাজিত হয়েছেন দক্ষিণেশ্বর সুরেশ। অপর সিঙ্গলসে হাইউন চুং সুমিত নাগালকে হারিয়ে দিয়েছেন। ডেভিস কাপের নকআউট পর্বে ওঠার জন্য ভারতকে এখন শেষ দিনে 3টি ম্যাচ জিততেই হবে। উল্লেখ্য, 2টি সিঙ্গলস এবং 1টি ডাবলস ম্যাচ হবে শেষ দিন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে পরিবেশের ভবিষ্যৎ ও জলবায়ুর গতিবিধি সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন। তিনি আজ দেশের 45টি স্থানে রোজগার মেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনিযুক্ত 51,000 যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। ভারতে সফটওয়্যার পরিষেবা রপ্তানি 2025-26 অর্থবর্ষে 8.2% বৃদ্ধি পেয়েছে। আজ শুরু হচ্ছে 20তম এশিয়ান গেমস। খবর শেষ হলো, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের 45টি স্থানে রোজগার মেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনিযুক্ত 51,000 যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। কলকাতার জাতীয় গ্রন্থাগারে আয়কর দপ্তরের উদ্যোগে মেলায় নিয়োগপত্র দেবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রাজ্যের দুটি বিধানসভা মুর্শিদাবাদের রেজিনগর ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে উপনির্বাচনের জন্য প্রার্থীপদ প্রত্যাহারের আজই শেষ দিন। নন্দীগ্রামে মমতাপন্থী তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। ওই আসনেরই কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে পুরনো খুনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সিপিআই মাওবাদীর শীর্ষ নেতা অসীম মণ্ডল ওরফে আকাশকে 29 সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। বিষাক্ত চোলাই মদ পান করে মৃত্যুর ঘটনা ঠেকাতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণের প্রস্তাব দিয়েছে সুপ্রিম কোর্ট। পর্যটন শিল্পের বিকাশে রাজ্য পর্যটন দপ্তর বিভিন্ন উৎসব আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে সুপার সিক্সের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টস আজ মোহামেডান স্পোর্টিংয়ের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোজগার মেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জন্য 51,000-এরও বেশি নবনিযুক্ত যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি নবনিযুক্তদের উদ্দেশ্যে ভাষণও দেবেন। দেশের 45টি স্থানে 20তম এই রোজগার মেলার আয়োজন করা হয়েছে। এর মধ্যে কলকাতার জাতীয় গ্রন্থাগারে আয়কর দপ্তরের উদ্যোগে রোজগার মেলায় নবনিযুক্তদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রাজ্যের দুটি বিধানসভা মুর্শিদাবাদের রেজিনগর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে উপনির্বাচনের জন্য প্রার্থীপদ প্রত্যাহারের সময়সীমা আজ শেষ হচ্ছে। আগামী 6ই অক্টোবর দুটি কেন্দ্রেই ভোট নেওয়া হবে। ভোট গণনা 9ই অক্টোবর। দুটি বিধানসভা আসনে মোট 27টি মনোনয়ন জমা পড়ে। এর মধ্যে রেজিনগরে 15 এবং নন্দীগ্রামে 12 জন প্রার্থীপদ দাখিল করেন। তবে রেজিনগরে 2 জনের প্রার্থীপদ বাতিল হওয়ায় 13 জন প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। এদিকে নন্দীগ্রাম আসনে উপনির্বাচনে স্ক্রুটিনির পর বৈধ প্রার্থীর সংখ্যা 11 ছিল। তার মধ্যে কালীঘাট তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঞ্চিতা প্রধান দে তার নাম প্রত্যাহার করে নিয়েছেন। এদিকে নন্দীগ্রামের কংগ্রেস

0: প্রার্থী মিলন প্রধানকেও পুলিশ গ্রেপ্তার করেছে। পুরনো একটি খুনের মামলায় জড়িত থাকার অভিযোগে গতরাতে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের এক শীর্ষ আধিকারিক গভীর রাতে এই তথ্য জানিয়েছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কলকাতায় প্রদেশ কংগ্রেস কার্যালয় বিধানভবনে এক সাংবাদিক বৈঠকে বলেন, একই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার কংগ্রেসের পর্যবেক্ষক শুভাশিস ভট্টাচার্যকেও পুলিশ আটক করেছে। মিলন প্রধানকে গ্রেপ্তার করে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জানতে পারা যায়নি দাবি করে শুভঙ্কর বাবু কী কারণে তাকে গ্রেপ্তার করা হলো সেই প্রশ্ন তোলেন। মিলন প্রধানের গ্রেপ্তার নিয়ে কংগ্রেস শীঘ্রই হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে বলেও তিনি জানিয়েছেন। এদিকে মিলন প্রধানকে গ্রেপ্তারের প্রতিবাদে কংগ্রেস আজ আন্দোলনে নামবে। আগেই জানানো হয়েছে, নন্দীগ্রামে মমতাপন্থী দলের প্রার্থী সঞ্চিতা প্রধানকে গতকাল প্রার্থীপদ প্রত্যাহার করে নেওয়ার পর উপনির্বাচনে নন্দীগ্রাম আসনে কংগ্রেসকেই সমর্থনের কথা জানান মমতা ব্যানার্জি। এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বৃহত্তর স্বার্থেই এই সিদ্ধান্ত। কমিশনের এই সিদ্ধান্তকে গণতন্ত্রের ইতিহাসে কালো দিন বলে কটাক্ষ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁর দল শীঘ্রই প্রতীক ফিরে পাবে বলে দাবি করেন। তিনি বলেন, এই প্রতীক পরিবর্তন সাময়িক, তৃণমূল কংগ্রেস কর্মীদের মনে আজীবন জোড়াফুল প্রতীক থেকে যাবে। উল্লেখ, নির্বাচন কমিশন গতকাল দলীয় নাম ও প্রতীক সংক্রান্ত বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দুটি শিবিরকে পৃথক নাম ও প্রতীক নিয়ে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুমতি দেয়। কমিশনের জারি করা অন্তর্বর্তী নির্দেশে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন শিবিরের জন্য প্রস্তাবিত মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম এবং ফুটবল খেলোয়াড় প্রতীক বরাদ্দ করা হয়। অন্যদিকে অরূপ রায়ের নেতৃত্বাধীন শিবিরকে দেওয়া হয়েছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস নাম এবং বরাদ্দ করা হয়েছে খাম প্রতীক। এই প্রতীক বরাদ্দের পরেই নন্দীগ্রামে মমতাপন্থী দলের প্রার্থী সঞ্চিতা প্রধান দে কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কী নিয়ে আলোচনা হয়েছে বিস্তারিত জানা না গেলেও একে সৌজন্য সাক্ষাৎকার হিসেবেই অভিহিত করা হয়। তারপরেই তিনি প্রার্থীপদ প্রত্যাহারের কথা জানান। এদিকে দলের প্রধানের জন্যই তৃণমূল কংগ্রেস তিন চারটি ভাগে ভাগ হয়ে গেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। নবান্নে গতকাল তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম উল্লেখ না করে বলেন, তিনি নিজের দলকে একজোট রাখতে পারেননি, এই ঘটনায় বিজেপির কোনো ভূমিকা নেই। তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক আপাতত ফ্রিজ করে দেওয়া নিয়ে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশ স্বাভাবিক প্রক্রিয়া বলে বিজেপি মত প্রকাশ করেছে। দলের মুখপাত্র সুধাংশু ত্রিবেদী এক সাংবাদিক বৈঠকে বলেছেন, প্রচলিত রীতি অনুযায়ী দল ভাগ হয়ে গেলে দলীয় নাম ও প্রতীক ফ্রিজ করে দেওয়াই নিয়ম। সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী অবশ্য বলেছেন, নির্বাচন কমিশন যে বিজেপির কথাতেই চলে এ থেকে তা প্রমাণিত। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেছেন, দেশ জুড়ে পরিকল্পনা মাফিক এই ধরনের কাজ চলেছে। সিপিআই মাওবাদী শীর্ষ নেতা অসীম মণ্ডল ওরফে আকাশকে 29 সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ব্যাংশাল আদালত। বৃহস্পতিবার ভোরে কলকাতা পুলিশের এসটিএফ তাকে গ্রেপ্তার করে। আদালতে গতকাল এসটিএফের আইনজীবী বলেন, অসীম মণ্ডলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশা মিলিয়ে মোট 33টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য ঝাড়খণ্ড সরকার 1 কোটি এবং ওড়িশা সরকার 2 কোটি 20 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। জনসেবা থেকে দেশ সেবায় মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় সাগরমালা প্রকল্প। একটি প্রতিবেদন,
1: 2015 সালে চালু হওয়া সাগরমালা কর্মসূচি দেশের বন্দর পরিকাঠামোয় বড় পরিবর্তন এনেছে। দেশের সমুদ্র উপকূলকে বাণিজ্য, কর্মসংস্থান ও অর্থনৈতিক বৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে এই কর্মসূচি। বর্তমানে বিশ্বের শীর্ষ 100টি বন্দরের তালিকায় রয়েছে ভারতের 9টি বন্দর। পাশাপাশি উপকূলীয় জাহাজ চলাচলও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কোল ইন্ডিয়ার বোর্ড অব ডিরেক্টরের পূর্বতন সদস্য সুব্রত চৌধুরী বললেন, 2047 সালে বিকশিত ভারতের লক্ষ্যে এই প্রকল্প ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
2: আমাদের দেশে প্রায় 7,000 কিলোমিটার কোস্টাল এরিয়া রয়েছে, যার মধ্যে রয়েছে প্রায় 12টি মেজর পোর্ট এবং 233টি ছোট পোর্ট। বিগত 12 বছরে প্রায় 6 লক্ষ কোটি টাকা

0: খরচে অনেক উন্নয়ন পোর্টের আধুনিকীকরণ করা শুরু হয়েছে। এর ফল অলরেডি আমরা পেতে শুরু করেছি। 2047 সালে আমরা যে ডেভেলপড ইকোনমি তৈরি করার লক্ষ্যে এগোচ্ছি, সেই লক্ষ্যে এই সাগরমালা প্রজেক্ট ভীষণভাবে আমাদের ইকোনমিকে বুস্ট করবে।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সুপ্রিম কোর্ট বিষাক্ত চোলাই মদ পান করে মৃত্যুর ঘটনা ঠেকাতে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণের প্রস্তাব দিয়েছে। দুই বিচারপতি জে বি পারদিওয়ালা এবং কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ বলেছে, এই ধরনের মৃত্যু ঠেকাতে মিথানল কেনা, মজুত ও পরিবহনের ওপর নজরদারি, লাইসেন্স ও পারমিটের নির্দিষ্ট সময় অন্তর স্ক্রুটিনি এবং বিপর্যয় মোকাবিলার জন্য যথাযথ ব্যবস্থা প্রয়োজন। ভিভিজি রামজি প্রকল্পে 125 দিনের কাজের জন্য রাজ্য সরকার চলতি অর্থ বছরের বরাদ্দ অর্থ বিভিন্ন জেলায় পাঠানোর কাজ শুরু করেছে। এই প্রকল্পে রাজ্যের 3,339টি গ্রাম পঞ্চায়েতে 425,40,00,000 টাকা দেওয়া হবে বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সূত্রে জানা গেছে। বাগিচা শ্রমিক ও তাদের পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নে কেন্দ্র সরকার রাজ্যকে 312 কোটি টাকা অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহ যোজনা প্রকল্পে রাজ্যের চা বাগান এলাকায় শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং বিশ্রাম কেন্দ্র তৈরির জন্য এই অর্থ বরাদ্দের প্রস্তাব অনুমোদিত হয়েছে বলে শ্রম দপ্তর সূত্রে জানা গেছে। খাদ্য, চা ও কমলালেবু উৎসবের পাশাপাশি পর্যটন শিল্পের আকর্ষণ বাড়াতে রাজ্যের পর্যটন দপ্তর আরও বিভিন্ন উৎসব করার সিদ্ধান্ত নিয়েছে। পর্যটন দপ্তরের উদ্যোগে কলকাতায় গতকাল ঘুড়ি উৎসবের উদ্বোধন করে পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ সাংবাদিকদের কথা জানান।
3: পর্যটন দপ্তরের পক্ষ থেকে আমরা বিভিন্ন নতুন ধরনের উৎসব করব, ট্যুরিস্ট রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার সেটা ডেভেলপ করা আর বিভিন্ন ইভেন্টের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের ঐতিহ্য সেটাকে তুলে ধরা।
2: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় নতুন নতুন বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন। তিনি গতকাল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে হলদিয়ার শোধনাগারে আয়োজিত বিশ্বকর্মা পুজোয় যোগ দেন। মহিষাদল বাঁশুড়িয়া গ্রামীণ হাসপাতালে আধুনিক সিজারিয়ান ওয়ার্ডের ভার্চুয়াল উদ্বোধনের পাশাপাশি হলদিয়ার উন্নয়নে বেশ কিছু প্রকল্পের কথাও ঘোষণা করেন তিনি। আজ রাধাষ্টমী। দেশ বিদেশের হাজার হাজার পুণ্যার্থী নদিয়ার মায়াপুরে ইসকনে সমবেত হয়েছেন এই উৎসব প্রত্যক্ষ করতে। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলের সুপার সিক্সের ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে খেলবে। বারাসাত স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 3টায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের 45টি স্থানে রোজগার মেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনিযুক্ত 51,000 যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। কলকাতায় জাতীয় গ্রন্থাগারে আয়কর দপ্তরের উদ্যোগে এই মেলায় নিয়োগপত্র দেবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর 9:15।
4: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।

0: অদূর ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কৃষিজ বর্জ্য, গোবর, আখের প্রেস মাড, পৌরসভার জৈব বর্জ্য এবং পয়ঃশোধনাগারের বর্জ্য থেকে প্রাকৃতিকভাবে বায়োগ্যাস তৈরি হতে পারে। এই প্রক্রিয়ায় অক্সিজেন ছাড়া জৈব পদার্থ ভেঙে গ্যাস তৈরি করা হয়। গ্যাসকে পরিশোধন করে মিথেনের পরিমাণ বাড়ানো হয়। তারপর সেটিকে সংকুচিত করলে তৈরি হয় সিবিজি, অর্থাৎ কম্প্রেস বায়োগ্যাস। কম্প্রেস বায়োগ্যাসের গঠন ও শক্তি দেওয়ার ক্ষমতা অনেকটাই বাণিজ্যিক সিএনজির মতো। তাই গাড়ি, শিল্প ও বাণিজ্যিক কাজে সিএনজির বিকল্প হিসেবে সিবিজি ব্যবহার করা সম্ভব। তার মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, কৃষকের আয়। ভারতে বায়োমাসের পরিমাণ প্রচুর, অর্থাৎ ফসলের অবশিষ্টাংশ বা অন্যান্য জৈব বর্জ্যকে যদি ফেলে না দিয়ে জ্বালানি তৈরির কাজে ব্যবহার করা যায়, তাহলে বর্জ্যের সমস্যা কমার পাশাপাশি কৃষকের জন্য অতিরিক্ত আয়ের পথও তৈরি হতে পারে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে ভারত সরকার SATAT সাস্টেনেবল অল্টারনেটিভ টুয়ার্ডস অ্যাফোর্ডেবল ট্রান্সপোর্টেশন কর্মসূচি চালু করেছেন। এর মাধ্যমে উদ্যোক্তাদের সিবিজি উৎপাদন কেন্দ্র তৈরি করতে উৎসাহ দেওয়া হচ্ছে এবং উৎপাদিত সিবিজি যানবাহনের জ্বালানি হিসেবে বাজারে সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে। এবার আসি এমন একটি জ্বালানির কথায় যা নিয়ে বিশ্বজুড়ে এখন প্রবল আগ্রহ, হাইড্রোজেন। হাইড্রোজেন ব্যবহারের একটি বড় আকর্ষণ হল এর ব্যবহারের ক্ষেত্রে কার্বন বা কার্বন ডাইঅক্সাইড নির্গমন নাও হতে পারে এবং হাইড্রোজেন পোড়ালে উপজাত হিসেবে শুধুমাত্র জল তৈরি হয়। সেই জন্য হাইড্রোজেনকে আমরা অনেক সময় ক্লিনেস্ট ফুয়েল অন আর্থ বলে থাকি। কিন্তু একটা সমস্যা আছে, প্রকৃতিতে হাইড্রোজেন সাধারণত একা পাওয়া যায় না। জল, মিথেন এবং অন্যান্য জৈব পদার্থের মধ্যে এটি আবদ্ধ থাকে, তাই সেখান থেকে হাইড্রোজেনকে আলাদা করতে হয়। বর্তমানে প্রাকৃতিক গ্যাসের সঙ্গে উচ্চ তাপমাত্রার জলীয় বাষ্পর বিক্রিয়ার মাধ্যমে স্টিম রিফর্মিং পদ্ধতিতে হাইড্রোজেন তৈরি করা হয়, আর জলকে বিদ্যুৎ দিয়ে ভেঙেও হাইড্রোজেন তৈরি করা যায়। এই প্রক্রিয়াকে বলা হয় ইলেকট্রোলিসিস বা তড়িৎ বিশ্লেষণ। আর সেই বিদ্যুৎ যদি সৌর বা বায়ুশক্তির মতো নবীকরণযোগ্য উৎস থেকে আসে, তাহলেই তৈরি হয় গ্রিন হাইড্রোজেন। ভবিষ্যতের আরেকটি আকর্ষণীয় সম্ভাবনা হল সিনথেটিক ফুয়েল। গ্রিন হাইড্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইডকে রাসায়নিকভাবে যুক্ত করে পেট্রোল, ডিজেল বা জেট ফুয়েলের মতো জ্বালানি তৈরি করা সম্ভব। এর একটি সুবিধা হল প্রচলিত ইঞ্জিনে বড় ধরনের পরিবর্তন না করেও এগুলি ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। তাহলে কি আগামী দিনে পেট্রোল ডিজেল একেবারেই থাকবে না? উত্তরটা এত সহজ নয়। জ্বালানির পরিবর্তন একদিনে সম্ভব নয়, হয়ও না। খরচ, প্রযুক্তি, পরিকাঠামো এবং সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা সবই গুরুত্বপূর্ণ। ভারতের এনার্জি ভিশন 2047-এ, অর্থাৎ ভারতের স্বাধীনতার 100 বছর পর, বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় 2100 গিগাওয়াটে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে। সৌরশক্তি ও অন্যান্য নবীকরণযুক্ত শক্তি এই বৃদ্ধির বড় চালিকা শক্তি হবে। এর ফলে পরিবহন ও শিল্পে প্রচলিত জ্বালানির উপর নির্ভরতা ধীরে ধীরে কমানোর সুযোগ তৈরি হবে। অর্থাৎ ভবিষ্যতের জ্বালানি শুধু মাটির নিচে খুঁজতে হবে না, তা আসতে পারে আমাদের মাঠ থেকে, গোয়ালঘর থেকে, শহরের বর্জ্য থেকে, সূর্যের আলো থেকে, এমনকি জল থেকেও। এটাই অপ্রচলিত জ্বালানির সবথেকে বড় সম্ভাবনা। যে জিনিসকে আজ আমরা বর্জ্য বা সাধারণ সম্পদ বলে দেখি, প্রযুক্তির সাহায্যে তাকে আগামী দিনের শক্তিতে পরিণত করা যেতে পারে।
1: জানা অজানায় এতক্ষণ শুনলেন জ্বালানি পর্ব শিরোনামে 3 পর্বের ধারাবাহিক কথিকার তৃতীয় তথা শেষ পর্ব, বললেন ডক্টর দেবারুতি মিত্র।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: তবড়ি আজ শুনবেন কৌতুক নাটিকা দাঁতের লড়াই।
4: বাবু, হাই বাবু, আরে কত গানে যাচ্ছে না নাকি? হ্যাঁ, কি হলো? কি
5: চুপ চুপ
4: থম কাচ্ছো?
5: নেট প্র্যাকটিস দাঁতে ব্যথা তো শোয়াল থেকে বেমুটের পর্যন্ত ঝনঝন করে উঠলো,
4: ঝনঝন করে উঠলো। দেখি দেখি দেখি দেখি দেখি কোন দাঁতটা? আমি তো বাপু দাঁত দিয়ে এখনো হাতে দিইনি।
5: পায়ে দাঁড়িয়ে যাও।
6: সরি সরি সরি
5: সরি, আমার আমার পাটা গেছে।
6: বেশি বেশি করো না নব্বু।

0: পাটা গেছে।
1: কি ব্যথা!
0: আরে বলছি তো, গরম দুধ খাও না।
1: আরে দেখ, ব্যথা দাঁতে না, পাটা এমন মারিয়ে দিলে।
0: নাও নাও, ধরো, দুধের সঙ্গে একটা পেন কিলার দিয়ে দিয়েছি, এটা গেল।
1: নরমে গরমে কতদিন বলেছি, দেখো নবু নবু করে ডাকবে না, দুধ খাও বলে চিল্লাবে।
0: কেন কেন, কি হয়েছে?
1: আরে পাড়া পড়ছি শুনলে কি ভাববে?
0: ভাববে নবুকে কোলের উপর চিত করে ফেলে বউ ঝিনুক বাড়িতে দুধ খাওয়াচ্ছে। আমাকে আর পাড়া পড়ছি দেখিও না, সবাইকে চেনা আছে। তোমার বন্ধু ওই পাশের বাড়ির অশ্বিনী বাবুর বুড়ো বয়সের হস্তিনী বউ।
1: আস্তে আস্তে শুনতে পাবে।
0: পাক পাক, আমি কাউকে কেয়ার করি না।
1: দিদিমণি
0: বিয়ে করলেই তো পারতে, তাহলে আর এই গরম দুধের বাটি এনে ধরতো না মুখে।
1: কি ধরতো?
0: খাতার বান্ডিল দেখে দাও।
1: মাথা খারাপ।
0: আর ব্ল্যাক বোর্ডের মতো পিঠখানা চুলকে দাও।
1: ঝিট করে দিতাম।
0: ঝিট করে দিতে? অশ্বিনী বাবুর হস্তিনী বউ হলে দাঁত খুলে নিত তোমার। অশ্বিনী বাবুটা তোমাদের আবার এক নম্বরের মেয়ে নিমুখ।
1: তবে হ্যাঁ, তার ওয়াইফও কিন্তু কোনোদিন নাম ধরে ডাকেনি তোমার মুখ। তুমি সবাইকে সামনে এমন নবু নবু করো, শুনে শুনে ছেলেটা কোনোদিন বাবা বলে ডাকলে না।
0: বাবা বাজে কথা বলো না। বলছি
1: আমি থেকে ফিরে আমি নিজে শুনেছি বাজে কথা।
0: কি কি শুনেছো বলো দেখি।
1: তোমার গুণধর পুত্র তিনি বলছেন, মা তোমার নবু এলো।
0: তা বেশি বয়সের সন্তান একটু আদুরে তো হবে।
1: একটু আদুরের ঠালায় আমার প্রাণ ওষ্ঠাগত। যখন একটি বেরবো অমনি বংশধরটিকে আমার কাকালে ফিট করে দেবে।
0: তাতে কি হয়েছে, লোকে ছেলে কলে নিয়ে বেরোয় না?
1: হ্যাঁ বেরোয়, তাই বলে এত বড় মানুষটার এই পুচকে ছেলে, কলা গাছটির তেউটি। একদিন তো একজন বলেই ফেললে, কে নববাবু, ঠিক কে, নাতি নাকি?
0: আর তুমি অমনি হাদা গঙ্গারামের মতো ভ্যাবলা হয়ে চেয়ে রইলে। হ্যাঁ
1: তা কি করবো?
0: কেন কি করবে, কেন বলতে পারলে না? হ্যাঁ নাতি, তবে বাবার অশ্বিনী বাবুর বউ যে বলে না, ও ঠিকই বলে।
1: আবার ওনার হয়েও হাত তুলছো?
0: অশ্বিনী বাবুর বউ যে নাম ধরে ডাকে না, তাতে একেবারে গদ গদ। আমাদের বাড়িতে এই ঘরে এসে হস্তিনী কি বলে গেছে জানো?
1: কি বলেছে?
0: স্বামী যতই বোকা শোকা নুড়ি ভোলা হোক, তাই বলে বাপু আমরা ওসব কথা মুখেও আনতে পারি।
1: কি বলেছে বলবে তো?
0: কি বলেছে? বলেছে আমার কর্তাটি একটি পাটা।
1: ও বলেছে একটা? হ্যাঁ কি বলেছে, পাটা সে কি?
0: মা গো মা, আগে গাদা পর্যন্ত শুনেছি, ওটা এমন কিছু না, ওই সব এখন চালু হয়ে গেছে, তাই বলে পাটা।
1: ও কি আমার কটকট করছে, একটু কমেছিল, বাড়িটা বোধহয় ফুলছে গো। ঘুম থেকে উঠলেই এই একটা ব্যথা, আধ ঘন্টা চলবে এখন, আধ ঘন্টা।
0: আজ তোমাকে আমি ডাক্তার বাবুর কাছে নিয়ে যাবই, রোজ রোজ এই ঝঞ্ঝাট আমার আর ভালো লাগে না।
1: দেখ আমার দাঁতের ব্যথা, ওনার ঝঞ্ঝাট।
0: বিয়ে হয়ে ইস্তক দাঁতের ব্যায়াম, এমন পলকা দাঁত নিয়ে বিয়ে করার কি দরকার ছিল শুনি? হ্যাঁ
1: দাঁতের সঙ্গে বিয়ের কি সম্পর্ক? হ্যাঁ তোমার ডাক্তার কি বললো?
0: কি বলবে? ডাক্তার ঝাড় দিল।
1: ঝাড় দিল তোমায়?
0: এই ধর আমার সঙ্গে তো রিলেশন খুব ভালো, বিয়ের আগে থেকেই চিনি কিনা?
1: আগে থেকেই?
0: হ্যাঁ, ঝাড় দিল, ঝাড় দিল তোমাকে, যে তোমার বায়নাক্কার কথাটা বলেছি অমনি কথা তুড়ি ছোটালে।
2: না না না না না না, এমন আলসে কুঁড়ে লোককে একদম প্রশ্রয় দেবেন না, পেয়ে বসবে।
0: আমি কত বোঝালাম ডাক্তার বাবু, নবু ব্যথায় তো তোমার দাঁতে, তা তুমি যাবে তো পায়ে হেঁটে। বলি কি জানেন ডাক্তার বাবু, আমার ব্যথা নিচের দিকে চাড়িয়ে যাচ্ছে, সেই দোতলায় ডেন্টিস্টের চেম্বার।
2: ডেন্টিস্ট না, ডেন্টিস্ট না, ডেন্টাল সার্জন। বাঙালির এই একটা মস্ত দোষ, দিল্লি বোম্বেতে ডেন্টাল সার্জন চালু কথা।
0: ও ওখানে ছিলেন বুঝি?
2: না মানে থাকিনি, বন্ধু বান্ধব আছে, তারা বলে আপনার স্বামী যেরকম আবদার করছেন না শুনলে তারা হাসবে।
0: দেখুন না ডাক্তার বাবু, দেখুন না যদি সম্ভব হয়।
2: শুনুন শুনুন ম্যাডাম, জ্বর আমাশা বাতের ব্যথার ডাক্তারদের সঙ্গে

0: মানে ডেন্টাল সার্জেনদের এক করে ফেলবেন না। কোন দাঁতের ডাক্তার কলেজ আসছে শুনেছেন? পেশেন্টকে আসতে হবে তার চেম্বারে।
1: আচ্ছা ডাক্তার বাবু, যদি যদি ধরুন বেশি ফি দি মানে ডবল?
0: ডবল?
1: ও কি ডাক্তার বাবু, আপনি হাসছেন কেন?
0: আপনি যে ফি বলছেন, ধরুন যদি কলেজ যাইও কুলি ভাড়াই তো উঠবে না।
1: কুলি ভাড়া?
0: লেট মি ফিনিশ। এই যে এটা দেখছেন, কি দেখছেন? ছোট্ট করে বলে দিলেন চেয়ার, বিশাল নৌকর গলুয়ের মতো জিনিসটা, ঘাড়ে বালিশ, পায়ে পাদানি, একটা গোটা মানুষ চিট হয়ে ঘুমোতে পারে। চেয়ার বললে এর ক্যারেক্টারটা বোঝা যায়, জায়ান্ট সাইজ চেয়ার। জার্মান ভাষায় এর এত বড় একটা নাম আছে, 28টি বর্ণ দিয়ে একটি শব্দ। উফ, ফ্যান্টাস্টিক
1: শব্দ। তো শব্দটা কি
0: সে আপনি মনে রাখতে পারবেন না, তবে এই বস্তুটির ওজন আছে। ডেন্টাল সার্জন বাড়ি গিয়ে পেশেন্ট দেখলে এটি দোতলা থেকে নামাতে হবে, কুলি লাগবে, নিয়ে যেতে গাড়ি লাগবে। হ্যাপাটা বুঝতে পেরেছেন?
1: আচ্ছা ডাক্তার বাবু, এই বাড়িতে বিছানায় শুয়ে দাঁত দেখা যায় না?
0: বিছানায়? তাহলে তো চেম্বারে খাট পাতা থাকতো। এত খরচ করে এই জায়ান্ট সাইজ চেয়ার রাখার দরকার কি ছিল? একটা কথা বলবো ম্যাডাম, আপনার হাজবেন্ডটি আপনাকে এক্সপ্লয়েট করছেন, নিজের দাঁতের ব্যথা উনি আসতে পারবেন না। আচ্ছা যদি এক্সরে করতে হয়, ওনার হয়ে কি আপনি এক্সরে করতে যাবেন?
1: যদি আনতে পারি ডাক্তার বাবু, দেখবেন কি কোকানি না কোকাচ্ছে, কানের পোকা খসিয়ে দিচ্ছে।
0: আপনার হাজবেন্ডের দেখছি আপনার জন্য কোনো সিম্প্যাথি নেই।
1: হক কথা বলেছেন ডাক্তার বাবু,
0: কিন্তু ডেন্টাল সার্জনের চেম্বারে এর উল্টো ছবিটাই বেশি। একদিন এক ভদ্রলোক এলেন, সঙ্গে তার স্ত্রী। ভদ্রলোকের চোখ মুখ কুঁচকে গেছে, দাঁতে দাঁত দিয়ে এক হাতে গাল চোয়াল চেপে ধরে বসে আছেন। কেসটা কি বলুন তো?
1: কি
0: দাঁতের যন্ত্রণা ওর স্ত্রীর।
1: হ্যাঁ,
2: এটা শুধু গপ্প, তা শেষ পর্যন্ত বললোটা?
1: শেষ পর্যন্ত বললো, নিয়ে আসুন তুলে দিচ্ছি। আর একটা ঘুমের ওষুধ দিয়েছে।
2: কখন খাবো?
1: তুমি খাবে না, ওটা আমি খাবো।
2: কেন কেন? দাঁতের ব্যথা হলো আমার, আর ওষুধ দিল তোমাকে।
1: তা ঠিকই তো করেছে বাপু।
2: আমি যে ঘুমোতে পারছি না বলেছিলে?
1: বলেছি বই কি, বলবো না কেন? বললো ওই দাঁতের ব্যথায় ঘুম তো হয় না, মাঝখান থেকে আপনারও ঘুমের 12টা বেজে যাবে। আপনাকে আমি একটা বরং ওষুধ দিচ্ছি, আপনি খেয়ে শুয়ে পড়বেন, তারপরে পেশেন্ট যত ইচ্ছে ছটফট ছটফট করে আপনি টেটিও পাবেন।
2: ওই ডেন্টিস্টের কাছে আমি যাচ্ছি না।
1: তা যাবে কেন? তা যাবে কেন? তাহলে আমার হাড় মাস জ্বালাবে কি করে?
2: ওগো সমবেথি, মানে জানো আমার ব্যথা, তোমার ব্যথা, তোমার ব্যথা, আমার ব্যথা, আমার
1: ব্যথা। এই ব্যথা ব্যথা করে কি করছো বলো দেখিনি? তোমার কি ইচ্ছে? তোমার কি ইচ্ছে তোমার দাঁত নড়ছে বলে আমারও একটা কাঁচা দাঁত নড়া ধরে নড়িয়ে দিতে হবে?
2: না না না না, মানে আমার ব্যথায় তোমার তো ব্যথা পাওয়া উচিত গো।
1: তাহলে আমার ঘুমে তোমার তো ঘুম আসা উচিত গো।
2: তোমারও দাঁত একদিন নড়বে এবং পড়বে।
1: এই জন্যই ডাক্তার বাবু বলছিল।
2: কি বলছিল?
1: বলছিল ওই স্বামী স্ত্রীর মধ্যে সব সময় দাঁত নিয়ে একটা ঠান্ডা লড়াই থাকবে। স্বামী দাঁত তুলিয়ে গেলেন, দুদিন পরেই হিড় হিড় করে টেনে আনলেন স্ত্রীকে। কি না, এরও একটা দাঁত তুলে দিন ডাক্তার বাবু।
2: যত সব বাজে কথা।
1: বাজে কথা? হ্যাঁ বাজে কথা, ওটা হলো হিংসে। আমার দন্তপাটিতে ঘুলঘুলি হবে, গাল টসকে যাবে, আর তুমি তুমি কচি কচি মুখটি নিয়ে দাঁতের খেলা দেখিয়ে দাপিয়ে বেড়াবে, হটি হচ্ছে না।
2: তোল্লা খেও না বুঝলে, দাঁতের ডাক্তার একবার স্বামীকে উস্কানি দিচ্ছে, একবার স্ত্রীকে উস্কানি দিচ্ছে, দাঁত খুলে দেবার লড়াই জমিয়ে তুলে মাল কামাবে। শুধু এক বলি, নিয়ে আসুন তুলে দিচ্ছি, নিয়ে আসুন তুলে দিচ্ছি। এই জন্যই আমি দাঁতের ডাক্তারকে দু চোখে দেখতে পারি না। ওরা চোখের ডাক্তার অনেক ভালো। হ্যাঁ, চোখও খারাপ হয়, তোমার খারাপ আমার খারাপ কই? ওরা তো বলে না নিয়ে আসুন চোখটা উপড়ে দিচ্ছি, বলি একটা দাঁত গজিয়ে তুলতে পারবে? হ্যাঁ, উপড়াতে ধরো ফি কত?
1: এই জন্যে তোমার অসুখ সারে না নবু, আগেই তুমি টাকার হিসেবে গুড়ি দাও, পার পিস 100 টাকা। হ্যাঁ
2: হ্যাঁ, সারাশ দিয়ে ধরবে আর সাট করে তুলে দেবে, কয়েক সেকেন্ডের মামলা, তার জন্য 100 রুপিস।
1: তা সে কথা ডাক্তার বাবুকে বলো, অন্তত 10 মিনিট ধরে যাতে খেলিয়ে খেলিয়ে তোলে, তাহলে তোমার সব টাকা উসুল হয়ে যাবে।
2: ওগো আমার দাঁত আবার ব্যথা করছে।
1: তাহলে তো ও দাঁত ফেলে দিতে হবে নবু।
2: ওর পাশের ডাক্তার 50 টাকা করে নেয়, সেটা বলেছো?
1: উনি যেমন 100 টাকা নেন।

0: তেমনি একটা দাঁত যে ফাল।
1: হাউ, দাঁতটা আমি একটাই তোলাবো।
0: সে তোমার ইচ্ছে, তুমি ইচ্ছে করে আরেকটা তুলে নিতে পারো ফ্রি।
1: আমার দরকার নেই, আর কটা দিন দেখি কাঁচা দাঁত।
0: তোমার আর একটা দাঁত তো কাঁচা নেই নবু, ও সব ডাসা। তোমার বয়স হচ্ছে আর তোমার দাঁতের বয়স হচ্ছে না। না না
1: দাদা, আমার দাঁত তোলাবার জন্য তোমার এত আটা কেন গো? প্রাণী মারতে চাও আমাকে?
0: আর দেয়লা করো না নবু, একটা দাঁত তুললে অমনি পটাং করে মরে যাবে। না,
1: দাঁত তোলাতে গিয়ে লোক মরে না?
0: মরবে না কেন, মরে সে ঠিক হয়ে যেতে পারে, ধনুষ টঙ্কার হতে পারে। আরে আরে বাবা, কাঁদার কি হয়েছে? আমি কি তোমাকে হাতুড়ে ডেন্টিস্টের কাছে নিয়ে যাচ্ছি নাকি? সেরকম কোনো রেকর্ডই নেই আমাদের এই ডাক্তারবাবুর। বিয়ের আগে থেকে ওনাকে দেখছি তো, বড় জোর কি আর হতে পারে? দাঁত তুললো আর রক্ত বন্ধ হলো না।
1: তাতেও তো লোকে মরে।
0: আমি কি বুঝতে পেরেছি তাই যে তোমার দুটো দাঁত বাঁধানো?
1: যা, সেটাও ধরে ফেলেছো কবে গো?
0: কবে? সেই ফুলশয্যার দিন।
1: বলনি তো
0: এসব কথা কি বলতে আছে নবু? এখন তুমি যদি আর একটা দাঁত তোলাও না, তাহলে দুজনেরই তিন তিন সমান সমান।
1: ফুটবলে ফুটবলে টাই ব্রেকার আর আমাদের টুথ ব্রেকার।

0: শুনলেন কৌতুক নাটিকা দাঁতের লড়াই। অভিনয়ে মানুষ কুমার মিশ্র, ঈশানী রায় চৌধুরী, শোভন পাঠক। রচনা বৈদ্যনাথ মুখোপাধ্যায়। শব্দ সংযোজনা রফি উদ্দিন। প্রযোজনা আশিস গিরি।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন ভজন অনির্বাণ দাসের কণ্ঠে। শুরুতেই সুরদাসের ভজন।

0: অনির্বাণ দাসের কণ্ঠে শুনলেন ভজন। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: জনসেবার ২৫ বছর উপলক্ষে ও বিকশিত ভারতের সংকল্পকে সামনে রেখে আগামী ১৭ই সেপ্টেম্বর থেকে ১০ই অক্টোবর পর্যন্ত সমগ্র রাজ্যে সেবা সংকল্প অভিযান আয়োজিত হবে।
2: দেশপ্রেম ও জনসেবার চেতনাকে আরও সুদৃঢ় করা এবং বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্প পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হতে চলেছে
1: আশীর্বাদের প্রদীপ, আমার স্বপ্নের ভারত চিত্র সেবা, নমো সেবা অজানা কাহিনী, অঙ্গন মিলন সেবা, সেবার কাহিনী,
2: সেবা জ্যোতি কল যাত্রা, বিকশিত ভারতের সংকল্প, সেবাই আমার যোগদান, সেবা সেতু অভিযান, সেবার রঙে দেশের সঙ্গে, সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ।
1: সাধারণ মানুষকে সরকারি পরিষেবা প্রদান করা হবে, সেই সঙ্গে যুব সম্প্রদায় সর্বোপরি ছাত্রছাত্রীদের অংশগ্রহণে উদ্ভাবনী পরিবেশনা, জনশিল্প, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য, সরকারি প্রকল্প, পরিষেবা সংক্রান্ত নাগরিকদের অভিজ্ঞতা ও কাহিনী তুলে ধরা এবং রাজ্যব্যাপী জনসচেতনতা, এই সমস্ত উদ্যোগের সমন্বয়ে একটি সুসংগঠিত কর্মসূচি বাস্তবায়িত হবে।
2: আসুন এই কর্মসূচি সফল করে আমরা সকলে মিলে দেশপ্রেমের অঙ্গীকার করি।
1: পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনহিতার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন আলাহিয়া বিলাওয়াল রাগে খেয়াল। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আলাহিয়া বিলাওয়াল রাগে খেয়াল, শিল্পী পণ্ডিত তুষার দত্ত। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অসিত কুমার জানা এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র।

0: শুনলেন আলাহিয়া বিলাওয়াল রাগে খেয়াল, শিল্পী পণ্ডিত তুষার দত্ত। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অসিত কুমার জানা এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: যাত্রীগণ মন দিয়ে শুনুন, যাত্রাকালে যদি টিসি টিকিট দেখতে চান তাহলে দেখিয়ে দিন, কিন্তু কেউ যদি ওটিপি পিন বা পাসওয়ার্ড দেখতে চায় তাকে তক্ষুনি তাড়িয়ে দিন।
2: আরবিআই কথা বলে, ওটিপি বা পিন চেয়ে কল বা মেসেজ এলে একটু সাবধানে।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। সাগরিকা ছবির গান শুনবেন শুরুতেই অমিত কুমারের কণ্ঠে।

সাগরিকা ছবির গান শুনছেন। 1956 সালের সেই ছবি গান, শ্যামল মিত্রের পর এবারে সমবেত কণ্ঠে।

0: মেডিকেল কলেজে পড়ি, আমরা মেডিকেল কলেজে পড়ি।
1: আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এবারের গান।

0: আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গানের সঙ্গে শেষ হলো সাগরিকা ছবির গান। শুনলেন গানে গানে অনুষ্ঠানের প্রথম পর্ব। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: সাইক্লোনের পর দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ নাও থাকতে পারে, তাই আগে থেকে তেল ভরে রাখুন লণ্ঠনে, সঙ্গে রাখুন টর্চ ও ব্যাটারি। সাইক্লোন থেকে রক্ষা করুন নিজের বাড়ি। দেওয়াল, দরজা, জানলা, কার্নিশের কোনো অংশ আলগা থাকলে অবশ্যই সারিয়ে নিন মিস্ত্রি ডেকে। সাইক্লোনের সতর্কবার্তা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনুন, সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে ভুলবেন না। গুজবে কান না দিয়ে গুরুত্ব দিন কেবল প্রশাসনিক সূত্র থেকে আসা সংবাদে।

0: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলিতে। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের 45টি স্থানে রোজগার মেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনিযুক্ত 51,000 যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। কলকাতার জাতীয় গ্রন্থাগারে আয়কর দপ্তরের উদ্যোগে এই মেলায় নিয়োগপত্র দেবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। নতুন দিল্লিতে আজ পরিবেশের ভবিষ্যৎ ও জলবায়ুর গতিবিধি সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এদিকে সুইডিশ চেম্বার অব কমার্সের সাম্প্রতিক এক সমীক্ষায় 40টিরও বেশি আন্তর্জাতিক বাজারের মধ্যে ভারত সুলভ বাণিজ্যের পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে শীর্ষস্থান লাভ করেছে। ভারতের সফটওয়্যার পরিষেবা রপ্তানি 2025-26 অর্থবর্ষে 8.2% বেড়ে 221.4 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। ভারত ও কানাডার মধ্যে সেপা কার্যকর করার লক্ষ্যে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল সেদেশের আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি আইনে স্বাক্ষর করেছেন। এদিকে ইইউ প্রতিনিধিদের সেদেশে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার তালিকা আরও বাড়িয়েছে রাশিয়া। জাপানের নাগোয়ার পালোমা মিজুহো স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে 62তম এশিয়ান গেমস প্রতিযোগিতা। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোজগার মেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জন্য 51,000 বেশি নবনিযুক্ত যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি নবনিযুক্তদের উদ্দেশ্যে ভাষণও দেবেন। দেশের 45টি স্থানে 62তম এই রোজগার মেলার আয়োজন করা হয়েছে। এর মধ্যে কলকাতায় জাতীয় গ্রন্থাগারে আয়কর দপ্তরের উদ্যোগে রোজগার মেলায় নবনিযুক্তদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সেখানে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় সরকারের রাজস্ব দপ্তর, রেল, স্বরাষ্ট্র, স্বাস্থ্য, পরিবার কল্যাণ, প্রতিরক্ষা মন্ত্রক এবং আর্থিক পরিষেবা দপ্তর সহ বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের নবনিযুক্তরা কাজে যোগ দেবেন। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে পরিবেশের ভবিষ্যৎ ও জলবায়ুর গতিবিধি সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন। দুদিনের সম্মেলনের আয়োজক জাতীয় পরিবেশ ট্রাইব্যুনাল। পরিবেশ বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি, জেলা জজ, বিভিন্ন মন্ত্রকের সচিব ও পদস্থ সরকারি আধিকারিকরা সম্মেলনে যোগ দেবেন। এছাড়াও থাকবেন রাজ্য জুডিশিয়াল একাডেমি, রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ, রাজ্য বিশেষজ্ঞ কমিটি, পরিবেশ পর্যালোচনা সংস্থা এবং রাজ্য জলাভূমি কর্তৃপক্ষের প্রতিনিধিরা। 17টি দেশের বিশিষ্ট বিচারপতি ও বিচার বিভাগের প্রতিনিধিদেরও সম্মেলনে যোগদানের কথা। সুইডিশ চেম্বার অব কমার্সের সাম্প্রতিক বিজনেস ক্লাইমেট সমীক্ষায় 40টিরও বেশি আন্তর্জাতিক বাজারের মধ্যে সুলভে বাণিজ্য করার মতো পরিবেশ সৃষ্টিতে ভারত শীর্ষস্থান লাভ করেছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল সমাজ মাধ্যমে এই তথ্য সকলের সঙ্গে ভাগ করে নেন। তিনি বলেন, আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও ভারতে বাণিজ্যিক পরিবেশ স্থিতিশীলতা, বিকাশ

0: এবং সহজে ব্যবসা করার ক্ষেত্রে সর্বোত্তম মান ধরে রেখেছে। উল্লেখ্য, আন্তর্জাতিক বিজনেস ক্লাইমেট সমীক্ষায় 41টি বাজার সম্পর্কে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। জাতীয় রাজধানী অঞ্চল সংলগ্ন নয়ডা, হাপুর, গাজিয়াবাদ, মিরাট, বুলন্দশহর সহ 8টি জেলায় বায়ুর গুণমান উন্নত করার পদক্ষেপ পর্যালোচনাই এই বৈঠকের উদ্দেশ্য। যানবাহনজনিত দূষণ হ্রাসের কর্মপরিকল্পনা সহ পুরনো যানবাহন সংক্রান্ত পদক্ষেপ, নতুন বৈদ্যুতিক যানবাহন নীতি, বৈদ্যুতিক বাস বাধ্যতামূলক, দূষণ নিয়ন্ত্রণ সনদ এবং অ্যাগ্রিগেটর বা রাইড শেয়ারিং পরিষেবাভুক্ত যানবাহন সংক্রান্ত বিষয়ে বৈঠকে আলোচনা হয়। ভারতের সফটওয়্যার পরিষেবা রপ্তানি 2025-26 অর্থবর্ষে 8.2% বেড়ে 221.4 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই এর প্রকাশিত বার্ষিক সমীক্ষায় কম্পিউটার সফটওয়্যার এবং তথ্য প্রযুক্তি ভিত্তিক পরিষেবা রপ্তানির দিকটি পর্যালোচনা করা হয়। সমীক্ষায় দেশের 7,569টি সফটওয়্যার রপ্তানিকারক সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলেও 2,363টি সংস্থা এতে অংশ নেয়। উল্লেখ্য, ভারতের সফটওয়্যার রপ্তানির সব থেকে বড় বাজার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের অবস্থান ধরে রেখেছে। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক বসে গতকাল নতুন দিল্লিতে। এতে পৌরোহিত্য করেন লোকসভার সাংসদ সঞ্জয় জয়সওয়াল। বিলের বিভিন্ন সংস্থান সম্পর্কে কমিটিকে অবহিত করেন স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিরা। পরে কমিটির চেয়ারম্যান সঞ্জয় জয়সওয়াল বলেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে। অংশগ্রহণকারী সদস্যরা বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও পরামর্শ দিয়েছেন। এই কমিটির সদস্যদের মধ্যে আছেন লোকসভার 21 এবং রাজ্যসভার 10 জন। জনসেবা থেকে দেশ সেবাই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয়, সাগরমালা প্রকল্প। একটি প্রতিবেদন,
1: 2015 সালে চালু হওয়া সাগরমালা কর্মসূচি দেশের বন্দর পরিকাঠামোয় বড় পরিবর্তন এনেছে। দেশের সমুদ্র উপকূলকে বাণিজ্য, কর্মসংস্থান ও অর্থনৈতিক বৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে এই কর্মসূচি। বর্তমানে বিশ্বের শীর্ষ 100টি বন্দরের তালিকায় রয়েছে ভারতের 9টি বন্দর। পাশাপাশি উপকূলীয় জাহাজ চলাচলও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কোল ইন্ডিয়ার বোর্ড অব ডিরেক্টরের পূর্বতন সদস্য সুব্রত চৌধুরী বললেন, 2047 সালে বিকশিত ভারতের লক্ষ্যে এই প্রকল্প ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
2: আমাদের দেশে প্রায় 7,000 কিলোমিটার কোস্টাল এরিয়া রয়েছে, যার মধ্যে রয়েছে প্রায় 12টি মেজর পোর্ট এবং 233টি ছোট পোর্ট। বিগত 12 বছরে প্রায় 6 লক্ষ কোটি টাকার খরচে অনেক উন্নয়ন, পোর্টের আধুনিকীকরণ করা শুরু হয়েছে। এর ফল অলরেডি আমরা পেতে শুরু করেছি। 2047 সালে আমরা যে ডেভেলপড ইকোনমি তৈরি করার লক্ষ্যে এগোচ্ছি, সেই লক্ষ্যে এই সাগরমালা প্রজেক্ট ভীষণ ভাবে আমাদের ইকোনমিকে বুস্ট করবে।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত কানাডার সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব সেপা কার্যকর করার লক্ষ্যে আলোচনা এগিয়ে নিয়ে যেতে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল গতকাল সেদেশের আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী মনিন্দর সিধুর সঙ্গে বৈঠক করেন। নতুন দিল্লিতে আয়োজিত বৈঠকে চুক্তি দ্রুত সম্পাদনের বিষয়ে উভয় পক্ষই সহমত হয়েছে। উল্লেখ্য, সেপা সম্পাদন হওয়ার ফলে পণ্য পরিষেবা, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা ক্ষেত্রে নতুন নতুন সুযোগ সৃষ্টি হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত একটি আইনে স্বাক্ষর করেছেন। ইউক্রেনের বিরুদ্ধে চলতি সংঘর্ষের জন্য মস্কোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও তাদের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে রাশিয়ার অর্থনীতির মূল স্তম্ভ নষ্ট করাই এই নতুন আইনের উদ্দেশ্য। এর আগে এই সংক্রান্ত বিল সেনেটে 86-11 এবং 262-159 ব্যবধানে মার্কিন প্রতিনিধি সভায় পাশ হয়। এই আইনে ট্রাম্পকে তেল ও প্রাকৃতিক গ্যাস

0: আমদানিকারক রাশিয়ার 5টি শীর্ষ সংস্থাকে 100% পর্যন্ত শুল্ক আরোপের কথা বলা হয়েছে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ প্রতিনিধিদের নিজেদের দেশে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার তালিকা আরও বাড়িয়েছে রাশিয়া। গত 23 জুলাই রাশিয়ার বিরুদ্ধে ইইউ নিষেধাজ্ঞার যে 21টি তালিকা প্রকাশ করেছে তার প্রেক্ষিতেই মস্কোর এই পদক্ষেপ। রুশ বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ইইউ এর এই অবৈধ সিদ্ধান্তের জবাবে ইউরোপীয় প্রতিষ্ঠান, ইইউভুক্ত দেশ এবং ব্রাসেলসে রাশিয়া বিরোধী নীতিকে সমর্থনকারী কয়েকটি ইউরোপীয় দেশের প্রতিনিধিদের নাম নিষেধাজ্ঞার তালিকায় যোগ করা হয়েছে। তালিকাভুক্ত ব্যক্তিরা রাশিয়ায় প্রবেশও করতে পারবেন না। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ডে আমেরিকার সেনাবাহিনীর উপস্থিতি আরও শক্তিশালী করতে ডেনমার্ক মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে। এর ফলে গ্রিনল্যান্ড দখল করার বিষয়ে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনার অবসান হতে চলেছে। জাপানের নাগোয়ার পালোমা মিজুহা স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে 62তম এশিয়ান গেমস। ভারতীয় সময় বেলা 2:30 জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন শ্যুটিংয়ে দুবারের অলিম্পিক পদকজয়ী মনু ভাকের এবং শর্টপাটে এশীয় চ্যাম্পিয়ন তাজিন্দার পাল সিং তুর। আজ শুরু হয়ে আগামী মাসের 4 অক্টোবর পর্যন্ত চলা এই গেমসে 37টি ক্রীড়া ইভেন্টে 500-এরও বেশি ভারতীয় ক্রীড়াবিদ অংশ নেবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের 45টি স্থানে রোজগার মেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনিযুক্ত 51,000 যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। নতুন দিল্লিতে আজ পরিবেশের ভবিষ্যৎ ও জলবায়ুর গতিবিধি সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। খবর আপাতত এ পর্যন্তই, পরের খবর 10:10।
1: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। আলিপুরদুয়ার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সৌম্যদীপ সেন। চা শ্রমিকদের সুবিধার্থে প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনার অধীনে আলিপুরদুয়ারে চা বাগানের ভেতরেই তৈরি হতে চলেছে বিশ্রামাগার বা বসে খাবার জন্য ছাউনি। সম্প্রতি এক বৈঠকে এমনই দাবি করেছেন বিজেপি শ্রমিক সংগঠনের নেতৃত্ব। বিশ্রামাগারের পাশাপাশি শ্রমিকদের জন্য চা বাগানে শৌচালয় তৈরির পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন তারা। এ বিষয়ে বিজেপি শ্রমিক সংগঠনের সম্পাদক রাজেশ বার্লার দাবি, উন্নয়নমূলক কাজের জন্য পূর্বের রাজ্য সরকারকে কেন্দ্রের তরফে 313 কোটি টাকা দেওয়া হলেও তা তারা ব্যবহার করেননি। রাজ্যে চা শ্রমিকদের দুর্গাপুজো উপলক্ষে 20% হারে বোনাস দেওয়ার নির্দেশিকা জারি করেছে রাজ্যের শ্রম দপ্তর। এই খবর চাউর হতেই মুখে হাসি ফুটেছে আলিপুরদুয়ারের চা শ্রমিকদের। দেড় বছর ধরে বন্ধ হয়ে থাকা প্রত্যন্ত বক্সা পাহাড়ের কমিউনিটি হেলথ ইউনিট পুনরায় চালু হতে চলেছে। ইতোমধ্যেই তা চালুর উদ্যোগ গ্রহণ করেছে স্বাস্থ্য দপ্তর। সম্প্রতি আলিপুরদুয়ারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গঙ্গোপাধ্যায় ও স্বাস্থ্য আধিকারিক পূরণ শর্মার নেতৃত্বে একটি প্রতিনিধি দল পরিকাঠামো ও পূর্ববর্তী কাজের খতিয়ান খতিয়ে দেখেন। গত 16 সেপ্টেম্বর খুলেছে আলিপুরদুয়ারের জলদাপাড়া ও বক্সার জঙ্গলও। জঙ্গল খোলার সঙ্গে সঙ্গেই পর্যটকদের সমাগম লক্ষ্য করা যাচ্ছে জেলার পর্যটন কেন্দ্রগুলিতে। পুজোর ছুটিতে এই সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদী পর্যটন ব্যবসায়ীরা। জঙ্গল খোলার পর ফের পর্যটকদের থেকে নেওয়া হচ্ছে প্রবেশ মূল্য। বছর দেড়েক আগে তৎকালীন সরকারের নির্দেশে পর্যটকদের থেকে জঙ্গল সাফারির জন্য গাড়ি ও গাইডের জন্য টাকা নেওয়া হলেও জনপ্রতি কোনো প্রবেশ মূল্য দিতে হতো না পর্যটকদের। তবে গত 16 সেপ্টেম্বর জঙ্গল খোলার পর বক্সা ও জলদাপাড়া উভয় জঙ্গলের পর্যটকদেরই দিতে হচ্ছে প্রবেশ মূল্য। 22 সেপ্টেম্বর আলিপুরদুয়ারের সুভাষিনী চা বাগান সংলগ্ন ময়দানে পালিত হবে গণ্ডার দিবস এবং 2 অক্টোবর বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে বাঘ আনা হবে বলে বনমন্ত্রী মনোজ কুমার ওরাও জানিয়েছেন। আগামী 22 সেপ্টেম্বর গণ্ডার দিবস উপলক্ষে বন দপ্তরের বিভিন্ন অভিযানে উদ্ধার হওয়া বন্যপ্রাণীর দেহাংশ জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হবে বলেও জানিয়েছেন বনমন্ত্রী। মূলত বন্যপ্রাণী শিকার ও পাচারের বিরুদ্ধে বন দপ্তরের জিরো টলারেন্স নীতি এবং কঠোর অবস্থান সবার সামনে তুলে ধরার লক্ষ্যেই এই উদ্যোগ। আগামী 2 অক্টোবর বক্সার জঙ্গলে বাঘ ছাড়ার ভিডিও সরাসরি দেখবেন আলিপুরদুয়ারবাসী। এজন্য বন দপ্তরের তরফে শহরের প্যারেড গ্রাউন্ডে প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছেন রাজ্যের বনমন্ত্রী মনোজ ওরাও। বিহারের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প থেকে বক্সায় বাঘ আনতে গত 14 সেপ্টেম্বর বিহারে রওনা হয়েছে এ রাজ্যের দল। দলে বক্সার পাশাপাশি সুন্দরবন ও বেঙ্গল সাফারির প্রতিনিধিরাও রয়েছেন।

হরিদ্বারের রাজাভাতখাওয়া থেকে পশু অ্যাম্বুলেন্স ও খাঁচাসহ বনদপ্তরের দলটি বিহার রওনা হয়। বনদপ্তর সূত্রে জানা গেছে, বাল্মীকি ব্যাঘ্র প্রকল্পের তিনটি বাঘিনী চিহ্নিত করেছেন ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়ার প্রতিনিধিরা। এরাজ্যের দলটি বাল্মীকিতে পৌঁছানোর পর ওই তিনটি বাঘিনীর আচার ব্যবহার সহ বিভিন্ন দিক খতিয়ে দেখে তার মধ্যে একটিকে বেছে নেওয়া হবে। তারপরেই সেটিকে খাঁচাবন্দী করার কাজ শুরু হবে।

0: একটি গ্রামটিকে অন্যত্র স্থানান্তরের প্রক্রিয়া। ইতোমধ্যে পুনর্বাসন প্রক্রিয়ার অধীনে উপভোক্তারা প্রথম ধাপের 7.5 লক্ষ টাকা পেয়ে গেছেন। পাশাপাশি আলিপুরদুয়ারের বিজয়পুর বস্তিতে 212 জন বাসিন্দাকে ইতোমধ্যেই জমি দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। 18ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো উপলক্ষে জলদাপাড়ায় প্রতি বছরের রীতি মেনে এবছরও বন দপ্তরের তরফে হাতি পুজো করা হয়। দায়িত্বে থাকা কুনকি হাতিদের পুজোর পাশাপাশি ছিল তাদের জন্য বিশেষ খাবারেরও আয়োজন। আগামী 22শে সেপ্টেম্বর করম পুজো উপলক্ষে পূর্ণ দিবস ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। এতে খুশি আলিপুরদুয়ার জেলার চা বাগান ও বনবস্তি অধ্যুষিত আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। বর্তমানে জোর কদমে চলছে করম পুজোর প্রস্তুতি। আলিপুরদুয়ারের কালচিনি রেল স্টেশন সংলগ্ন কয়েকশো বাসিন্দাকে 3 মাসের মধ্যে জমি খালি করার নোটিশ পাঠিয়েছে রেল। বাসিন্দাদের দাবি, স্টেশন সংলগ্ন বিভিন্ন এলাকার 400-এরও বেশি পরিবারকে এই নোটিশ পাঠানো হয়েছে। তাদের অনেকেই 30 থেকে 40 বছর বা তারও বেশি সময় ধরে সেখানে বসবাস করছেন। হঠাৎ উচ্ছেদের নির্দেশে উদ্বেগে রয়েছেন বাসিন্দারা। জেলার চিঠি শেষ হল। আলিপুরদুয়ার থেকে এটি পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সৌম্যদীপ সেন।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজ।
2: হ্যালো হ্যালো হ্যালো,
3: লাউডস্পিকারের চড়া শব্দ অসুস্থ করে মানুষকে। শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না।
4: নাগরিক সুস্থতার জন্য আবশ্যক উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা। নিকাশের পথে যাতে বাধা না তৈরি হয় তার জন্য আমাদের প্রত্যেকের উদ্যোগী হওয়া প্রয়োজন। খেয়াল রাখুন, আপনার বাড়ির লাগোয়া নিকাশি ব্যবস্থা বুঝে যায়নি তো?
1: একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25শে অগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব সন্ন্যাসী রাজা ছবির গান শুনবেন। এই পর্বে শুরুতেই মান্না দের কণ্ঠে গান।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, এখন গানের ভেলা, আপনাদের সঙ্গে সুতপা চট্টোপাধ্যায়।

পৃথিবীর আলো বাতাসে আসার প্রথম ক্ষণটিও যেন তার জন্য একেবারে খুব মামুলি সাধারণ ছিল না, বরং সেই ক্ষণটিও একটু বেশ কাণ্ড ঘটিয়েছিল। সাধারণত কি হয়, কেউ বাড়িতে, কেউ হাসপাতালে, সেখানেই তো তার জন্ম হয়। কিন্তু সুচিত্রা মিত্র, তার জন্ম হয়েছিল ট্রেনে, এবং জন্মদিনটা ছিল এমনই এক 19শে সেপ্টেম্বর, সাল 1924। সেবার পুজোর ছুটিতে বাবা মা গিয়েছিলেন বেড়াতে ডেহরি অনশনে, সঙ্গে এক ছেলে এক মেয়ে, সঙ্গে এক ছেলে আর দুই মেয়ে আর ছিলেন যে সংসারের সব দিক সামলানো ভুলি ঠাকুর। সুচিত্রা মিত্র তখনও মাতৃগর্ভে। ডেহরি অনশন থেকে ট্রেন ফেরার পথে তার মা খুব অসুস্থ হয়ে পড়েন, খুব জ্বর। সেই ট্রেন সব স্টেশনে থামার কথা নয়, অনেকগুলো স্টেশন পেরিয়ে পেরিয়ে থামে সেই ট্রেন, কিন্তু চলন্ত ট্রেনে একজন অসুস্থ মানুষের চিকিৎসার কিভাবে ব্যবস্থা করা যায়, সেজন্য তার বাবা খুব অস্থির বোধ করেছিলেন। চেন টেনে সেই ট্রেন থামানোর ব্যবস্থা ছিল না, আর বাবার পাশেই ছিলেন দাদা। তখনকার দিনে ছেলেবেলায় একরকম কালো কোট পরত ছেলেরা, সুচিত্রা মিত্রর দাদাও তাই পরতেন। দাদার কোটের পকেটে ছিল তার নানান রকমের সম্পদ ঐশ্বর্য, ওই ডিহিরি অনশন থেকে কুড়োনো নুড়ি পাথর সবই পকেটের মধ্যে ছিল। সেই সঙ্গে ছিল দু একটা বাতিল হওয়া ছোট শিশি। তো দাদার সেই শিশি আর নুড়ি পাথর কাজে লেগে গিয়েছিল সেই বিপদের সময়। সুচিত্রা মিত্র বাবা তো একজন সাহিত্যিক মানুষ, মাথা থেকে একটা বুদ্ধিও বার করেছিলেন। একটা কাগজে লিখলেন, আমার স্ত্রী খুব অসুস্থ, পরে স্টেশনে ট্রেনটা থামানোর ব্যবস্থা করুন। এইভাবে অনুরোধপত্র লিখে ওই দাদার সংগ্রহ করা একটা শিশিতে সেটা ভরে শিশির গলায় সুতো দিয়ে নুড়ি পাথর বেঁধে চলন্ত ট্রেন থেকে একটা স্টেশনে ফেলে দিয়েছিলেন। সেটা পেয়ে সেখানকার স্টেশন মাস্টার, সহৃদয় বলতে হবে, সহৃদয় স্টেশন মাস্টার তৎপরতার সঙ্গে ব্যবস্থা নিলেন, এবং সেটা যে তিনি নিয়েছেন তা

গেল একটু পরেই। শালবনে ঘেরা একটা অজ্ঞাত স্টেশন, সেখানে থেমে গেল ট্রেন, যেখানে কোনো অবস্থাতেই থামার কথা ছিল না। পরে জানা গিয়েছিল সেই স্টেশনের নাম গুঝান্টি, আর সেখানেই ট্রেনে জন্ম হয়েছিল সুচিত্রা মিত্রর। অনেকটাই অসুবিধে হয়েছিল বাবা মা সবার, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু অন্য একটা সুবিধে হয়েছিল, সেটা হয়েছিল একটা ডাক নাম তৈরি হয়ে গিয়েছিল ওই স্টেশনে জন্ম হওয়ার জন্যে। ওই গুঝান্টি স্টেশনের সঙ্গে নাম মিলিয়ে সুচিত্রা মিত্রর ডাক নাম হয়ে যায় গোজু।

বাবা সৌরীন্দ্র মোহন মুখোপাধ্যায় আর মা ছিলেন সুবর্ণলতা দেবী। সৌরীন্দ্র মোহন মুখোপাধ্যায় পেশায় পুলিশ কোর্টের উকিল হলেও নেশায় তিনি ছিলেন সাহিত্যিক। জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে তার আসা যাওয়া ছিল এই লেখালেখির সুবাদে, আর সেই সুবাদেই আলাপ পরিচয় ছিল স্বর্ণকুমারী দেবীর সঙ্গে। স্বর্ণকুমারী দেবী ছিলেন সেই সময় ভারতী পত্রিকার সম্পাদিকা, অবনীন্দ্রনাথের জামাই মতিলাল গঙ্গোপাধ্যায় ছিলেন বাবা সৌরীন্দ্র মোহন মুখোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ বন্ধু। তার সঙ্গে যৌথভাবে সৌরীন্দ্র মোহন মুখোপাধ্যায় ভারতী পত্রিকা সম্পাদনা করেছেন 1322 থেকে 1330 পর্যন্ত। ছোট গল্প, নাটক, কবিতা, গান, সাহিত্যের সব শাখাতেই সৌরীন্দ্র মোহন মুখোপাধ্যায়ের ছিল অবাধ গতি। তার লেখা চালিয়াত চন্দর এই বইটি বাংলা সাহিত্যে সে সময় অনেক আলোড়ন তুলেছিল। স্টার থিয়েটারে তার লেখা নাটকে নিয়মিত অভিনয় করেছেন শিশির ভাদুড়ী, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণ ভামিনীর মতন অভিনেতা অভিনেত্রীরা। সৌরীন্দ্র মোহন মুখোপাধ্যায় মন্দির নাটক, তার লেখা মন্দির নাটকে অভিনয় করেছেন মধু বসু, সাধনা বসু। কিন্তু সুচিত্রা মিত্রর গানের কথা বলতে গেলেই, যার কথা একদম শুরুতেই বলতে হয়, তিনি মা সুবর্ণলতা দেবী। সুবর্ণলতা

দত্তদেবী খুব ভালো গান করতেন। অর্গ্যান বাজিয়ে রবীন্দ্রনাথের বিভিন্ন ধরনের গান গাইতেন তিনি। তখনই সেই শিশু বয়সেই সুচিত্রা মিত্রর ভিতরে রবীন্দ্রনাথের সুর ছুঁয়ে দিয়েছিলেন সুবর্ণলতা দেবী। সন্ধ্যা হল গো ও মা, এই গানটি সুবর্ণলতা দেবী প্রায়ই গাইতেন। সন্ধ্যার অন্ধকারে যখনই এ গান শুনতেন সেই ছোট্ট গজু, তখনই কেঁদে ভাসিয়ে দিতেন।

সুচিত্রা মিত্ররা পাঁচ ভাই বোন এবং সবার নাম ওই দন্ত স দিয়ে। আসলে বাবা মার নাম দন্ত স দিয়েছিল বলেই সবাই তাদের নামকরণ হয়েছিল দন্ত স দিয়ে। যেমন বড় দাদা সৌমেন্দ্র, দুই দিদি সুজাতা সুপ্রিয়া, আর তারপরেই সুচিত্রা, ছোট ভাই সত্যেন্দ্র। তবে একেবারে গোড়া থেকেই, প্রথম থেকেই যে সুচিত্রা মিত্র সুচিত্রা ছিলেন তা নয়, প্রথমে তার নাম রাখা হয়েছিল নন্দিনী, পরে তিনি হয়েছিলেন সুচিত্রা। জ্ঞান হওয়ার পর থেকেই তিনি দেখেছেন যে বাবা আর কাকা দুই ভাই সপরিবারে একসঙ্গে মিলেমিশে আছেন। নিজে কোনো পিসি ছিল না, বাবা মা দাদা দুই দিদি আর ছোট ভাই, পাশাপাশি কাকা কাকিমা তাদের ছেলে, এই পরিবারের বড় ছেলে সবার বর্দা, এই নিয়ে ছিল সেই সময়কার সেই দিনের মুখার্জি পরিবার। থাকতেন উত্তর কলকাতার কর্নওয়ালি স্ট্রিটে চিত্রা সিনেমা হাউসের পাশে, হুবহু একরকম দেখতে যমজ দুটি গাড়ি বারান্দাওয়ালা তিনতলা বাড়ির একটিতে। বলবো এই বাড়ির আরও কিছু কথা একটু ভাগ করব আপনাদের সঙ্গে, তার আগে একটা গান।

উত্তর কলকাতার কর্নওয়ালি স্ট্রিটের চিত্রা সিনেমা হাউসের পাশে হুবহু একরকম দেখতে যমজ দুটি গাড়ি বারান্দাওয়ালা তিনতলা বাড়ির একটিতে থাকতেন সুচিত্রা মিত্র। শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে যদি ওই বাঁহাতের ফুটপাথ ধরে হাতিবাগান বাজারের দিকে হাঁটতে শুরু করা যায়, তাহলে চিত্রা সিনেমা হলের দোরগোড়া তো পেরোতেই হবে। সেটা পেরোলেই ছিল একটা পানের দোকান, তারপরেই একটু উঁচু রোয়াকের ওপর ছিল একটি শালওয়ালার দোকান। সেই রোয়াকের ওপরেই গড়ে উঠেছিল যমজ তিনতলা বাড়ি দুটি। গেটবিহীন প্রবেশপথ ছিল, ভেতরে ঢুকে পড়লেই তিন দিক ঘেরা সেই উঠোনের মতো কাঁচা মাটির একটা প্রশস্ত জায়গা, তার দুপাশে আন্দাজ ওই আড়াই ফুট মতো উঁচু দুটো রোয়াক। নিখর ছায়, একেবারে সর্বসাধারণের আড্ডা মারার জায়গা। আর এদেরই মাঝখান দিয়ে সোজা হাঁটলে পেছনের উঁচু পাঁচিলে ধাক্কা খেতে, মানে ধাক্কা খাওয়ার ঠিক আগেই বাঁ হাত ডান দিকে ছিল মজবুত গ্রিল দেওয়া দুটি লোহার দরজা। ওই দুটি বসত বাড়ির আসল প্রবেশপথের নিশানা ছিল ওই দুটি গেট। ওই ডান দিকের বাড়ির সবটুকু নিয়েই থাকতেন সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায় সপরিবারে। তিনতলারই কোনো একটি ঘরে যেমন ছেলেমেয়েরা একসঙ্গে গৃহশিক্ষকের কাছে পড়াশুনো করত, তেমনি আবার খাওয়ার পালা সবাই সারত কিন্তু দোতলায়। একতলায় ডান পাশের উঁচু রোয়াকের উপর ছিল একটি বৈঠকখানা, সেখানে সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের মক্কেল অথবা সময় অসময়ে তার সব সাহিত্যিক বন্ধুরা যারা আসতেন তাদের সঙ্গে মজলিস বসত। আর বাড়ির দরজা দিয়ে ঢুকেই সামনে একটা বড় স্নানঘর, তার পাশ দিয়ে বাঁধানো চওড়া সিঁড়ি ঘুরে ঘুরে ঘুরে দোতলা আর তিনতলায় গেছে। ছাদে ওঠবার জন্য কিন্তু কোনো বাঁধানো সিঁড়ি ছিল না, কাঠের সিঁড়ি দিয়ে ছাদে ওঠা হতো। আর বিরাট ছাদ, সেই ছাদে সুবর্ণলতা দেবী খুব যত্ন করে সাজিয়েছিলেন ফুলের বাগান, রং বেরঙের পাখির জন্য বড় বড় খাঁচা। সে বহুযুগ আগের কলকাতা, তবু তো শহর কলকাতা বলুন, ট্রাম বাস গাড়ি এসব চলার রাস্তার পাশেই ইটকাঠের বাড়ির ছাদে সেই যে একটা একফালি বাগান আর পাখির কিচিরমিচির, তা যেন ওই ছোট্ট গুজু ছোট্ট নন্দিনী তার কাছে ছিল একটা স্বর্গোদ্যান।

সেই যে বাড়ির কথা বলছি, সেই বাড়ির দোতলায় একজন ফটোগ্রাফারের স্টুডিও ছিল। সেই ভদ্রলোকের পুরো নাম কোনোদিন শুনতে পাননি সেই চট্টগজুই বলি বা নন্দিনীই বলি বা সুচিত্রাই বলি। তাকে সবাই রতিকান্ত বাবু বলতেন এবং সুচিত্রা মিত্রও তাকে ছোটবেলায় রতিকান্ত বাবু বলেই জানতেন। অত্যন্ত অমায়িক মানুষ। পরবর্তীকালে বিভিন্ন পত্রপত্রিকায় সুচিত্রা মিত্র এবং তার পরিবারের বহু ছবি আমরা দেখেছি যা রতিকান্তবাবু তার ক্যামেরায় তুলেছিলেন। এই যে একতলার উঠোনের কথা বলছিলাম একটু আগে, এটি ওই বয়সে ওই ছোট্ট ছোট্ট ছেলেমেয়েদের, ওদের সবার ছিল একটা সুন্দর জায়গা, সব থেকে পছন্দের জায়গা, কারণ ওটা যে একটা খেলাধুলোর জায়গা ছিল। সেই সময় বাড়িতে ভুলি বলে একজন বাড়ির কাজে সাহায্য করার একজন মানুষ ছিলেন। তখনকার দিনে এরা পরিবারেরই তো একজন হয়ে উঠতেন, ভুলিও তাই হয়েছিল। কিন্তু ভুলির পুরো নাম যে কি সেটাও কখনো জানা যায়নি, আর সবাই তাকে বলতো ভুলি ঠাকুর। কিন্তু প্রথমত ভুলি নাম কেন আর তার সঙ্গে ঠাকুর কেন যোগ হলো এর কোনোটাই না পরবর্তীতে রহস্যভেদ, এই রহস্য উন্মোচন করতে পারেননি সুচিত্রা মিত্র। তার কেবল মনে হতো যে সে তো একদিকে রান্না করে, গাড়ি চালায়, ছেলে পেলেদের সঙ্গে খেলা করে, মা কাকিমার ফাই ফরমাস খাটে, সব সব সব করে, তবু তার নাম কেন ভুলি ঠাকুর? একটা রহস্য ছোট থেকে তার কাছে ছিল সেটা। পরবর্তীকালে নিজে মনে মনে একটা ধারণা করে নিয়েছিলেন, হয়তো তিনি ব্রাহ্মণ ছিলেন, সেই জন্য তিনি ঠাকুর পদবী তার সঙ্গে যুক্ত হয়েছিল। আবার হয়তো অন্যান্য কাজের থেকে তার রান্নাটাই হয়তো ছিল খুব শ্রেষ্ঠ, তাই তাকে হয়তো ঠাকুর বলা হতো। সেই ভুলি ঠাকুর তার নেতৃত্বে নিচের উঠোনে জমিয়ে সাইকেল শেখানোর ক্লাস বসত ছুটি ছাটার দিনে। বলবো সে কথা, তার আগে এই গান না, আত্মবিশেষ বলবার সুযোগ হবে না, কারণ স্টুডিও ঘড়ি বলছে 10:52:45। তাহলে এই গল্পটুকু তোলা থাক, আসি গানে।

গানের ভেলা আজ এ পর্যন্তই। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: কি প্রিয়াশা এত রাগি রাগি মুখ কেন সকাল সকাল?
1: না ঠিক রাগি রাগি মুখ নয়, আমি না ভীষণ কনফিউজড, আমি বুঝতে পারছি না ঠিক কি করা উচিত আমার।
0: মানে কনফিউশনে থেকে এরকম রাগি রাগি এক্সপ্রেশন কে দেয়?
1: আরে তোমার মনে হচ্ছে রাগি রাগি এক্সপ্রেশন, ব্যাপারটা এরকম নয়। মানে ব্যাপারটা হচ্ছে যে আমি ভীষণ কনফিউজড আর কি, বুঝতে পারছি না আমি একটাই যে উইকেন্ড পেয়েছি সেই উইকেন্ডে মোটামুটি কি কি করব, এবার একটাই তো দিন।
0: এই নিয়ে তুমি কনফিউজ?
1: অবশ্যই,
0: সেই কনফিউশনের জন্য তুমি এরকম মুখ গোমড়া করে বসে আছো?
1: হ্যাঁ তা খানিকটা বলতে পারো।
0: এটা তো ভারী অদ্ভুত ব্যাপার। দেখো একটা উইকেন্ড যখন পেয়েছো, সে একটা উইকেন্ডে না হয় একটাই ছুটি থাকতেই পারে, হতেই পারে, কিন্তু তার মধ্যেও কিন্তু তুমি আজকের দিনটা চুটিয়ে কাটাতে পারো, মজা করে কাটাতে পারো।
1: হ্যাঁ এবার এইটাই আমি ভাবছি যে এই যে চুটিয়ে মজা করে কাটাবো সেটা কিভাবে কাটাবো, মানে মানে আপাতত আমার কাছে কোনো অপশন খোলা নেই।
0: তার জন্য সবচেয়ে ভালো অপশন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তোমাকে যেটা দিতে পারি সেটা হচ্ছে সিনেমা দেখতে পারো। কটা সিনেমা দেখবে বলো?
1: না না কটা না, একটা সিনেমাই দেখবো, কিন্তু ঘটনাটা যেটা সৈকত এটা আমি ভেবেছিলাম যে আমি সিনেমা দেখবো, তারপর আমি সিনেমার লিস্ট যখন খুলে বসলাম যে দেখা দেখি যে নতুন কী কী সিনেমা রিলিজ করেছে, কী কী দেখা যেতে পারে, তখন আমি আরও ঘাবড়ে গেলাম যে অ্যাকচুয়ালি আমার কোন সিনেমাটা দেখা উচিত।
0: যা বাবা, মানে তুমি এতগুলো সিনেমার নাম মানে তুমি দেখে ফেললে, এতগুলো ভেবে ফেললে, এবং তার মধ্যে থেকে একটা বাছতে তোমার এত সমস্যা হচ্ছে?
1: ইয়েস, অনেক অপশন পেয়ে গেলে যেরকম হয় সেটাই হচ্ছে আমার অবস্থা।
0: তাহলে বরং চলো একটা কাজ করি, আজকে আমরা তুমি যে যে সমস্ত সিনেমা নিয়ে স্টাডি করেছো, যে সমস্ত সিনেমাগুলোর নাম তুমি দেখেছো, যে দেখতে যাবে বলে ভাবছো, তো সেগুলো নিয়ে আমরা আজকে একটু ঘেটে একটু নেড়ে চেড়ে দেখি যে কোনটা দেখতে গেলে তোমার সবচেয়ে ভালো হয়।
1: হ্যাঁ প্লিজ, আমিও সেটাই চাই। তার কারণ এই যে শনিবার সকালবেলা মানে আমি আর সৈকত আড্ডা দিতে বসেছি বন্ধুদের সঙ্গে, তো আমরা বরং বন্ধুদের সঙ্গেও এই ব্যাপারগুলো ভাগ করি যে কোন সিনেমা তারা দেখতে পারে বা কোন সিনেমায় কী, মানে সিনেমাগুলো নিয়ে একটুখানি আমরা গল্প করি।
0: একদম তাই। আর তোমরা যারা রেডিও সেটের ওপার থেকে আমাদেরকে শুনছো, তোমরাও কিন্তু চলে আসতে পারো আমাদের এই সিনেমার আড্ডায়, সিনেমার আলোচনায়, অর্থাৎ সিনেস্কোপের আড্ডায়।
1: একদম,
0: তোমরা চলে আসতে পারো আমাদের ফোন লাইনে, আমাদের ফোন নম্বর 0332107327, সেখানে চলে আসতে পারো, অথবা চলে আসতে পারো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতায়।
1: ফোন নাম্বারটা আরও একবার বলে দিই, 0332107325, নোট করে নাও 0332107325। এবং যদি আমাদেরকে না পাও ফোনে, তাহলে তো বললোই সৈকত, আমাদের ফেসবুকে আজকে একটা পোস্টার আছে খুব সুন্দর, সিনেস্কোপ লেখা আছে, সেখানে সৈকত পোস্টারটা বানিয়েছে খুব সুন্দর করে। এবার এই যে পোস্টারটা পোস্ট হয়েছে, সেই পোস্টারের কমেন্ট বক্সে এসে তোমরা বলতে পারো যে তোমরা কি প্ল্যান করছো এই উইকেন্ডে, কোন মুভিটা তোমরা দেখতে যাবে ভাবছো বা বাড়িতে বসেও দেখতে পারো, অথবা রিসেন্ট এমন কোনো সিনেমা যেটা তুমি দেখেছো সেটাও বলতে পারো।
0: আর এই যে প্রিয়াশার আজকের একটামাত্র ছুটির দিন প্রিয়াশা পেয়েছে এবং সেটা নিয়েও ভাবছে যে আজকে কী কী করবে, তো ওর জন্য ডেডিকেট করে আমি একটা গান যদি তোমাদেরকেও শোনাই তাহলে কেমন হয় ব্যাপারটা?
1: বেশ,
0: রূপম ইসলামের কণ্ঠে এই গানটা রইল তোমার জন্য আজকের আড্ডার প্রথম গান।

রাজপ্রাসাদের চেয়ে কিসে কম, রাজপ্রাসাদের চেয়ে কিসে কম।

0: এই যে সৈকত এত সুন্দর একটা গান আমায় ডেডিকেট করেছে, এবার মোটামুটি মুখ গোমরা মানে বাদ বাকি যা যা কনফিউশন ছিল সেগুলো কেটে গেছে, আর আমরা একদম জমিয়ে এই যে রিসেন্ট রিলিজ হওয়া যে সমস্ত মুভি যে সমস্ত সিনেমা সেগুলো নিয়ে গল্প করো বলে মোটামুটি এবার গুছিয়ে বসেছি। বন্ধুরাও আসতে মানে ফোন লাইনে আসতে থাকো তোমরাও। আমরা প্রথমে কোন সিনেমার কথা বলবো সৈকত?
1: না সেটা তো তুমি বলবে, কারণ তুমি একটা লিস্ট বানিয়েছো যে লিস্টার মধ্যে থেকে তুমি বাছবে একটা, তাই না? তুমি প্রথমে কোনটা দেখতে চাইছো বলো।
0: প্রথমে আমি লিস্টে যেটা রেখেছিলাম সেটা হচ্ছে মায়া সত্যভ্রম।
1: আচ্ছা মায়া সত্যভ্রম।

0: মানে তোমার হচ্ছে সাইকোলজিক্যাল থ্রিলার, এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে এটার মধ্যে যেমন তুমি একসঙ্গে রহস্য পাবে, তার পাশাপাশি তুমি এমন কিছু ব্যাপার পাবে যেটা মানে একটু দেখতে থাকলে তুমি কোনোভাবে সিট ছেড়ে উঠতে পারবে না।
1: অনেকগুলো ইমোশনস একসঙ্গে কোথাও না কোথাও গিয়ে এখানে কম্বাইন করা হয়েছে।
0: এক্স্যাক্টলি। এবং তার পাশাপাশি সবচেয়ে বড় যে আকর্ষণ তোমাকে আমি বলতে পারি, মানে যেটার জন্য অবশ্যই মাস্ট ওয়াচ, সেটা হচ্ছে কাস্টিং। প্রিয়াঙ্কা সরকার, সোহম মজুমদার, সনৎ চট্টোপাধ্যায় এবং তার পাশাপাশি পরাণ বন্দ্যোপাধ্যায়।
1: হ্যাঁ, এবং মানে পরাণ বন্দ্যোপাধ্যায়ের এই যে প্রেজেন্সটা, এটাও কোথাও না কোথাও গিয়ে সিনেমাটাকে আরো বেশি প্রাণবন্ত করে তুলেছে।
0: একদম। এবং সেই মানে ট্রেলার যদি তুমি দেখো বা টিজারের কথা যদি তুমি বলো, তাহলে কিন্তু সেখান থেকেই মোটামুটি একটা আঁচ পাওয়া যাচ্ছে যে সিনেমাটা কতটা ভালো হতে চলেছে বা কতটা ভালো হয়েছে অলরেডি।
1: একদমই তাই।
0: তাহলে এটাই দেখে ভালো।
1: তাদের ক্ষেত্রে একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে মানে আমার যেটুকু মনে হয়েছে, ছবির গল্পে মানে একাধিক রহস্য আমরা যেমন খুঁজে পাবো, ঠিক তার সঙ্গে সঙ্গে দেখতে পাবো আমরা যিনি তদন্ত করছেন তিনি পৌঁছে যাবেন এক রহস্যময় সাধুর কাছে, এবং এই যে পৌঁছে গেলেন এখান থেকে স্টোরিটা শুরু হলো।
0: হ্যাঁ, এবার এই যে স্টোরিটা শুরু হচ্ছে, এবার সেখান থেকে স্টোরিটা কোন দিকে টার্ন নেবে, এবং একটা অদ্ভুত একটা কি বলবো একটা লুক অ্যান্ড ফিল আছে যেটা আমরা ট্রেলার টিজারেও দেখেছি, যে লুক অ্যান্ড ফিলটার জন্য কিন্তু আমাদের মনে হচ্ছে যে না, এটা একবার দেখে ফেলা অবশ্যই উচিত।
1: একদমই তাই। তাহলে এটা তো অবশ্যই আমি দেখবো, এই উইকেন্ডে না দেখি কোনো না কোনো উইকেন্ডে তো নিশ্চয়ই দেখবো, কোনো না কোনো ছুটির দিনে তো অবশ্যই দেখবো। তোমরা কবে দেখছো সেটাও আমাদের বলতে পারো। আর বলতে বলতে ফোন লাইন ব্লিঙ্ক করছে, দেখি কে রয়েছে সঙ্গে। না, প্রথম ফোন কল আমরা মানে প্রথম ফোন কল এই যে আমরা এক্সাইটেড হয়ে ফোনটা নিই, তার পরে সেই প্রথম ফোন কলে বন্ধুকে আমরা খুঁজে পাই না।
0: এবং
1: আরেকবার দেখি
0: দেখি বন্ধু এসেছে নাকি।
1: নমস্কার।
2: হ্যালো।
1: হ্যালো,
2: নমস্কার, আমি মালদা থেকে সায়ন ঘোষ বলছি।
1: বলো সায়ন।
2: কি কোইন্সিডেন্স দেখো, কালকেই আমি আজ আবার অধ্যয়ন ছবিটা দেখলাম টিভিতে, তারপরে তোমাদের আজকের এই প্রশ্ন। কিন্তু খুব সুন্দর একটা বিষয় হলো কিন্তু,
0: তাই না?
2: ছবিটা আমার খুব, হ্যাঁ এই ছবিটা আমার না খুব ভালো লেগেছে আমি বলবো না, আবার খুব খারাপ লেগেছে তাও বলবো না। কিছু কিছু জায়গায় খুব ভালো লেগেছে।
0: ভালো জায়গাটা একটু শুনি।
2: ভালো জায়গাটা হচ্ছে যে মেঘনা মুস্তাফির যে প্রতিবাদটা, নারীর যে প্রতিবাদ, সে প্রতিবাদের জায়গাটা বড্ড ভালো লেগেছে।
0: আচ্ছা।
2: এবং অ্যাজ ইউজুয়াল সুমন চট্টোপাধ্যায়, সুমন চট্টোপাধ্যায়কে একদমই আমার ভালো লাগেনি। সে ভীষণই মানে সো কলড পুরুষ সমাজের একজন প্রতিনিধি বলে আমার মনে হয়েছে নাই, যারা ছবিটা দেখবেন তাদেরই মনে হবে। আর অ্যাজ ইউজুয়াল শুভ্রা কখনো মেনে নিচ্ছেন আবার কখনো নিচ্ছেন না, মানে কেন বেরিয়ে আসছেন সেটা আমরা দেখছি, কিন্তু আবার স্ট্রং থাকা এবং মানিয়ে নেওয়া, 10 বছর একা থেকে গেছে কিন্তু চলছে নিজের জগতে, ওই যে অর্ধাঙ্গিনী থেকে পূর্ণাঙ্গিনী হয়ে উত্তরণের গল্পটা, সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। কিন্তু শেষটা বোধহয় ওরকম করে না হলেই বোধ হয় হতো।
0: বেশ, মানে আলোচনার পাশাপাশি সমালোচনাও তো থাকা উচিত একটা ছবি নিয়ে, না হলে আমরা ভালো মন্দ বিচার করব কি করে। তো সেরকমই বন্ধুর থেকেও শুনলাম যে সব রকম দিকগুলোই আর কি শুনলাম, যে বন্ধুর কি মনে হয়েছে, কোন দিকটা ভালো লেগেছে, কোন দিকটা হয়তো মনে হয়েছে আরেকটু ভালো করা যেত। যাই হোক, তো এরপর আমরা পরবর্তী কোন সিনেমায় যাব, কারণ প্রিয়া মানে আমার অন্তত জেনে নেওয়া উচিত যে প্রিয়াশার লিস্টে এরপর কোন সিনেমাটা রয়েছে, কারণ অলরেডি আমি ওকে সাজেস্ট

0: করে ফেলেছিলাম যে তুমি এই সিনেমাটাই বরং দেখে ফেলো যখন এটা নিয়ে এত কথা হয়ে গেল।
1: না না, এরপরে আমার লিস্টে আছে একদম জাস্ট আগের উইকে রিলিজ করেছে উইঙ্কেল টুইঙ্কেল, নামটা শুনেই তো একটা মানে ভালো লাগা আর কি চলে এসছে। সেই উইঙ্কেল টুইঙ্কেলটা আমাকে দেখতে হবে। এবং আরও একটা ব্যাপার তোমাকে বলি, সেটা হচ্ছে এই যে কী কী সিনেমা দেখবো এটার লিস্ট যখন আমি বানিয়েছিলাম, সেটা আমি কীভাবে বানিয়েছিলাম না সেটা হচ্ছে মানে নামগুলো দেখে দেখে কোন নামটা সব থেকে বেশি ইন্টারেস্টিং লাগছে, কোন নামটা মনে হচ্ছে যে ঠিক আছে পরে দেখলেও হবে, এরমভাবে একটা একটা করে লিস্ট বানিয়েছিলাম। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে আমরা তো সিনেমা দেখবো, সিনেমা তোমরাও দেখবে, আর তোমরা তোমাদের কোন সিনেমা ভালো লাগছে সেটা অবশ্যই আমাদেরকে জানাতে পারো। তার আগে সৈকত, বরং আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাই, তারপর ফিরে আসছি আবার আড্ডা।
2: सेवा मतलब लोगों के साथ खड़े रहना, उनके जीवन में बदलाव के साथी बनना। इसी सोच को आगे बढ़ाते हुए 17 सितंबर से 10 अक्टूबर तक पूरे बंगाल में मनाया जा रहा है सेवा संकल्प अभियान।
3: इस अभियान के अंतर्गत हैं कई महत्वपूर्ण कार्यक्रम, जैसे 17 सितंबर शाम 7 बजे विभिन्न सरकारी योजनाओं के लाभार्थी और उनके परिवार एक साथ दीप प्रज्वलन के माध्यम से लेंगे आशीर्वाद का दिया का विशेष संकल्प।
2: मेरे सपनों का भारत चित्र सेवा में छात्र छात्राओं के लिए ड्रॉइंग और अन्य प्रतियोगिताओं का आयोजन होगा।
3: नमो सेवा लाभार्थियों की अनकही कहानी में नाट्य और सांस्कृतिक प्रस्तुतियों के माध्यम से जन कल्याण की कहानियां सामने आएंगी।
2: आंगन मिलन सेवा के माध्यम से आंगनवाड़ी केंद्रों में पोषण, स्वास्थ्य और महिला केंद्रित जन कल्याण कार्यक्रमों में जन भागीदारी को बढ़ावा दिया जाएगा।
3: और सेवा की कहानी के माध्यम से लाभार्थियों के वास्तविक अनुभव और प्रेरणादायक कहानियां वीडियो रील्स के जरिए लोगों तक पहुंचेंगी।
2: 7 अक्टूबर को सेवा ज्योति कलश यात्रा के माध्यम से गठन होगा विकसित भारत 2047 का संकल्प, जिसकी अगुवाई करेंगे भारत के यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी।
3: इसके साथ ही सेवा में योगदान, सेवा सेतु अभियान, सेवा के रंग देश के संग और सेवा फर्स्ट इनोवेशन चैलेंज जैसे अनेक जन कल्याण मूलक कार्यक्रम भी आयोजित किए जाएंगे।
2: ये सभी कार्यक्रम जन भागीदारी, सेवा, इनोवेशन, जन कल्याण और देशभक्ति को और आगे बढ़ाने का एक प्रयास है।
3: आइए सेवा के संकल्प से जुड़े देश प्रेम की इस पहल में अपना योगदान दें।
2: पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
1: একদম ফিরে চলে এসছি আমরা বিজ্ঞাপন বিরতির পর, আর আজ শুনছো সিনেস্কোপ। আমরা কথা বলছি রিসেন্ট রিলিজ হওয়া যে সমস্ত সিনেমাগুলো সেই সমস্ত সিনেমা নিয়ে, এবং তোমার উইকেন্ডে কোন প্ল্যান সেটা মানে কোন সিনেমা দেখার প্ল্যান সেটাও আমরা জানছি আর কি। যে সিনেমার কথা বলছিলাম যে এর পরে যেটা আমার লিস্টে আছে সেটা হচ্ছে উইঙ্কেল টুইঙ্কেল।
0: এবার দেখো উইঙ্কেল টুইঙ্কেলের যে বিষয়টা, উইঙ্কেল টুইঙ্কেল নিয়ে আমরা কিন্তু এর আগে নাটক দেখেছি, এবং গোটা কলকাতা বলো, কলকাতা কেন, বৃহত্তর কলকাতায় তথা সারা পশ্চিমবাংলায় নাটকটা দাঁড়িয়ে বেরিয়েছে একসময়। এবং সেখানে আমরা যেরকম কাস্টিং দেখেছি, আমরা সেখানে দেবশঙ্কর হালদারকে দেখেছি, আমরা সেখানে রজতাবাবু দত্তকে দেখেছি, এবং এই গোটা নাটকটা এবং সেটার বেশ কিছু ক্লিপিংস আমরা সোশ্যাল মিডিয়াতে বহুবার দেখেছি। যারা নাটকটা দেখতে পারেনি তাদের পক্ষে কিন্তু সোশ্যাল মিডিয়াতেও মানে নাটকটা দেখে নাও মানে অ্যাভেলেবল ছিল, এবং সেখান থেকে দেখে কিন্তু আমরা অন্তত এটুকু বুঝতে পেরেছিলাম যে এই নাটকের প্রেক্ষাপটটা কিছুটা অবশ্যই রাজনৈতিক, বা রাজনৈতিক পালাবদলের যে যে ব্যাপারটা বা যে সময়টা, এবং সেই সময় দাঁড়িয়ে একজন মানুষ কিভাবে হঠাৎ করে কিছু বছর প্রায় মানে কিছু বছর পরে হঠাৎ করে যখন সে ফিরে আসছে, সে সেখানে এসে সে পরিবর্তনটা কিভাবে দেখছে, কিভাবে মেনে নিতে পারছে বা কতটা পারছে না, তার কতটা অসুবিধা হচ্ছে, এবং সেই সঙ্গে দাঁড়িয়ে সেই সময়ে তার তার ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত জীবনে মানুষের ভালোবাসা থাকে, বিভিন্ন রকম অনুভূতি থাকে, বিভিন্নভাবে সে জীবনটাকে সাজায়, এবং সেটাই যখন কয়েক বছর পরে এসে দেখছে যে পুরোপুরি বদলে গেছে, তখন তার তার দৃষ্টিভঙ্গিতে ব্যাপারটা কি, কেমনভাবে চলছে। তো এইটা নিয়ে কিন্তু মোটামুটি আমরা এই গল্পটা দেখছি উইঙ্কেল টুইঙ্কেল, এবং শেষটা শেষটা ভারী অদ্ভুত, শেষটা বেশ অন্যরকম। তবে হ্যাঁ, প্রিয়াশা যদি দেখতে যেতে চাও সিনেমাটা, আমি কিন্তু বলবো যে এটাও কিন্তু তুমি চট করে দেখে আসতে পারো। অবশ্যই সৃজিৎ মুখার্জির সিনেমা হাইপ তো একটা থাকবেই,
1: একদম একদম হাইপ আছেই। আর এই যে তুমি নাটকের কথা বলছিলে, বেসিক্যালি এই নাটকটা অবলম্বনেই সিনেমাটা তৈরি করেছে, আর এখানে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি ঋত্বিক চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, সোহিনী সরকার এবং রজতাভ দত্তকে কিন্তু আমরা সিনেমার পর্দাতেও দেখতে পেয়েছি।
0: হ্যাঁ হ্যাঁ,
1: আর এই যে ছবির যারা অন্যতম প্রধান মুখ এনাদের জন্যই ডেফিনেটলি ছবিটা দেখতে যাওয়া, মানে যেখানে ঋত্বিক চক্রবর্তী আছে, যেখানে পরমব্রত চট্টোপাধ্যায় আছে, সেখানে একটা তো আমাদের প্রত্যেকের এক্সপেকটেশনস কাজ করছে যে তার মানে সিনেমাটা ভালো হবে বা একদম মানে বসে দেখার মতো আর কি একটা সিনেমা। যেহেতু রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হওয়া, সেজন্য মানে এই ধরনের সিনেমা বাড়ির সবার সঙ্গে বসে দেখারও আর কি একটা অবকাশ পাওয়া যায়, আলোচনার একটা কোথাও না কোথাও গিয়ে জায়গা তৈরি হয়।
0: একদমই তাই। আর সেখানে ঋত্বিক চক্রবর্তীর অভিনয় প্রতিবারের মতো এবারও বেশ আলোচ্য একটা বিষয় হয়ে উঠেছে, যে সেটা নিয়ে কতটা মানে তিনি কতটা খেটেছেন চরিত্রটার পেছনে। এবং অদ্ভুতভাবে আমি যতটা রিভিউ শুনেছি, যতজনের কাছে শুনেছি, প্রত্যেকে বলেছে কিন্তু অনবদ্য অভিনয় করেছেন।
1: একদম একদমই তাই। বেশ, এই যে উইঙ্কেল টুইঙ্কেল তোমরা দেখেছো কিনা বা দেখতে চাইছো কিনা, এই উইকেন্ডে দেখবে কিনা সেটা কিন্তু আমাদের জানাতে পারো। আমাদের ফোন করতে পারো 0332107325 এই নাম্বারে। যদি আমাদের ফোনে না পাও তাহলে চলে এসো কমেন্ট সেকশনে আমাদের যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজ, সেখানে আজকের সিনেস্কোপের যে পোস্টার রয়েছে সেই পোস্টারের কমেন্ট বক্সে এসেও কিন্তু কমেন্ট করতে পারো, আমরা অবশ্যই তোমার কমেন্ট পড়ব। আর আপাতত একটা গান তো শোনা যেতেই পারে, মানে এই যে সিনেমাটা নিয়ে কথা বললাম, সিনেমাগুলো নিয়ে কথা বলছি, এর পরে যে গানটা অন্তত আমাদের মনে পড়ছে সেই মনে পড়ার গানটাই তোমাদের জন্য আপাতত থাক।

0: ফিরে এলাম গানের পর। তোমরা শুনছো আজকের সিনেস্কোপ, আর সঙ্গে রয়েছি সৈকত আর প্রিয়াশা। আর আজকে সকাল থেকেই মোটামুটি প্রিয়াশা ঠিক করে ফেলেছে যে আজকেও একটা সিনেমা দেখতে যাবেই, কারণ আজকেও একটা ছুটির দিন পেয়েছে। তো এই ছুটির দিনে ও কোন সিনেমাটা দেখবে, কারণ এই মুহূর্তে হলে তো অনেক সিনেমা চলছে, মানে অনেকগুলো হলে অনেক অনেক সিনেমা চলছে, তার মধ্যে কোন সিনেমাটা প্রিয়াশা দেখবে সেই নিয়ে আজকে কথা বলছি। আমি প্রিয়াশাকে সাজেস্ট করছি,
1: মানে আমি কোন সিনেমাটা দেখবো সেই নিয়ে কথা বলছি, মানে এর মানেটা হচ্ছে যে যতগুলো সিনেমা রিসেন্ট রিলিজ হয়েছে সব সিনেমা তোমাদের আমরা বলে দিচ্ছি।
0: হ্যাঁ, এবং তার মধ্যে থেকে প্রিয়াশা কোনটা দেখবো আমরা সেটা নিয়ে আলোচনা করছি। এবং আমার মনে হচ্ছে ফোন লাইনে একজন বন্ধু চলে এসেছে প্রিয়াশাকে সাজেস্ট করতে। শুনি কে রয়েছে ফোন লাইনে।
1: নমস্কার।
2: নমস্কার।
1: হ্যাঁ, কি বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি বাল বলছি বেলগ্রাম থেকে।
1: হ্যাঁ বলুন। বলুন।
2: আজকে অনুষ্ঠানটা শুনতে খুব ভালো লাগছে, যেভাবে জমে উঠেছে প্রচুর ভালো লাগছে।
0: বেশ, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আর আপনার এই মুহূর্তে পছন্দের সিনেমা কোনটা চলছে হলে, বা এর মধ্যে কি কোনো সিনেমা দেখা হয়েছে?
2: না, আমি পুরনো দিনের ছবিগুলো ভালো লাগে, আসিতে আসিও না। হ্যাঁ,
0: না না, হ্যাঁ সেটা তো অবশ্যই, সেই সিনেমাগুলো অবশ্যই খুব সুন্দর, সেগুলোর কথা তো মাথায় রাখবে। তবে এখন কি কিছু দেখা হয়েছে এই এই মুহূর্তে? কিছু দেখা হয় না। ঠিক আছে, সেক্ষেত্রে তাহলে বন্ধুর জন্য আজকে প্রিয়াশার পাশাপাশি বন্ধুর জন্য আমাদের সাজেশন থাকবে যে কোন সিনেমাগুলো বন্ধু দেখতে পারে।
1: না, সাজেশন ঠিক দিচ্ছি না, ওই আর কি আলোচনা করছি।
0: এবং এখানে একটা সবচেয়ে বড় সমস্যা কি জানো, ইন্টারনেটের, পাবলিক ট্রান্সপোর্টে ইন্টারনেটের যে কতটা প্রবলেম হয়, এবং তার মধ্যে ওয়েট করে করে বাফারিং এর ওই সমস্ত সমস্ত রকম বাধা পার করে তাও সিনেমা দেখতে দেখতে যাওয়ার যে যে ব্যাপারটা, ওই ব্যাপারটা না করলে মিস করবে।
1: ঠিক ঠিক, ওই ব্যাপারটা না করলে মিস তো করবেই।
0: যাই হোক, তো আমরা কোথায় ছিলাম প্রিয়াশ? আমরা লাস্ট যে সিনেমার কথা বললাম, এরপর আমরা কি একটা দুটো হিন্দি সিনেমার কথা বলি?
1: হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই বলতে চাইছিলাম।
0: তোমার তো একটু ভ্যারিয়েশন চাই, নিশ্চয়ই শুধুমাত্র বাংলা ছবিই দেখতে চাইছো না?
1: একদমই না, আমি একটু হিন্দি সিনেমার কথাও এবার বলবো। হিন্দি সিনেমার ক্ষেত্রে প্রথমে যেটার কথা আমরা বলতে পারি সেটা হচ্ছে মির্জাপুর দ্য মুভি। আগের সপ্তাহে, মানে আগের আগের সপ্তাহে 4 সেপ্টেম্বর মুক্তি পেয়েছে মির্জাপুর দ্য মুভি। এবং এটাও একটা না জনপ্রিয় সিরিজ, সিরিজটা হয়তো অনেকে দেখেছো। সেই সিরিজটাকে, সিরিজের যে গল্পটা সেটাকে বড় পর্দায় নিয়ে আসা হয়েছে।
0: একদমই তাই, এবং মির্জাপুর সিরিজের নাম শোনোনি এরকম লোক নিশ্চয়ই কমই রয়েছে। এবং সেই সিরিজে বেশ কিছু বিখ্যাত বিখ্যাত ডায়লগ রয়েছে, যে ডায়লগগুলো নিয়ে প্রচুর মিমস, প্রচুর মানে লোকের মুখে মুখে একসময় ঘুরে বেরিয়েছে। এবং সেখানে তুমি তুমি কাকে ছেড়ে কার অভিনয়ের কথা বলবে? তবে হ্যাঁ, এইখানে কিন্তু একটাই, যখন মির্জাপুর দ্য মুভি বেরোলো এখানে কিন্তু একটা বড় চেঞ্জ, একটা বড় পরিবর্তন আমরা পেয়েছি। সেটা হচ্ছে আমরা বাবলু ভাইয়ার যে চরিত্রটা, সেই চরিত্রটা কিন্তু চেঞ্জ হয়েছে, অর্থাৎ যিনি করতেন তাকে কিন্তু আমরা এই সিনেমাতে কিন্তু আর
1: দেখিনি,
0: আমরা তাকে পাচ্ছি না। কিন্তু তা সত্ত্বেও যারা যারা রয়েছেন প্রত্যেকে, মানে তুমি পঙ্কজ ত্রিপাঠীর কথা যদি বলো, মানে তার অভিনয়ের কথা তুমি মানে কি বলবে, মানে কোথা থেকে শুরু করে কোথায় শেষ করবে? তার পাশাপাশি দিব্যেন্দু শর্মা।
1: হ্যাঁ, এবং পঙ্কজ ত্রিপাঠী বলো বা দিব্যেন্দু বলো, এনাদের পারফরমেন্স দেখার জন্য, মানে স্পেশালি যারা সিনেমা হলে দেখতে যাচ্ছেন তারা এদের এনাদের অভিনয় দেখার জন্য কোথাও না কোথাও গিয়ে মুখিয়ে আছে, আমরাও মুখিয়ে আছি, মানে সিনেমাটা দেখার অন্যতম কারণ তো এটাই।
0: একদমই তাই। আর ওই যে মানে একটা চেয়ারের জন্য লড়াই বা ক্ষমতার জন্য লড়াই, মানে এই জনারের ওপর আমরা অনেক রকম ছবি দেখেছি, আমরা অনেক রকম সিরিজ দেখেছি, কিন্তু তার মধ্যেও কোথাও গিয়ে যেন এটা একটু বেশ অন্যরকম। মানে এই এইখানে তুমি যেরকম মানে লড়াইটা যেরকম দেখছো, একটা লড়াই তুমি দেখছো যারা অলরেডি, যাদের আর সাম্রাজ্য তৈরি, মানে সেই রকম একটা ফ্যামিলি যারা অলরেডি রাজ করছে ব্যবসায় বলো, এবং তার পাশাপাশি মানে বিভিন্ন রকম
1: প্রভাবশালী,
0: হ্যাঁ প্রভাবশালী একটা পরিবার, সেখানে সেই পরিবারের তিনটে জেনারেশন, এবং তার পাশাপাশি এমন আরেকটা পরিবার যাদের কিছু ছিল না, যারা একদম

0: এবার 25 বছর উপলক্ষে ও বিকশিত ভারতের সংকল্পকে সামনে রেখে আগামী 17ই সেপ্টেম্বর থেকে 10ই অক্টোবর পর্যন্ত সমগ্র রাজ্যে সেবা সংকল্প অভিযান আয়োজিত হবে।
1: দেশপ্রেম ও জনসেবার চেতনাকে আরও সুদৃঢ় করা এবং বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্প পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হতে চলেছে
0: আশীর্বাদের প্রদীপ, আমার স্বপ্নের ভারত চিত্র সেবা, নম সেবা অজানা কাহিনী, অঙ্গন মিলন সেবা, সেবার কাহিনী,
1: সেবা জ্যোতি কলস যাত্রা, বিকশিত ভারতের সংকল্প, সেবাই আমার যোগদান, সেবা সেতু অভিযান, সেবার রঙে দেশের সঙ্গে, সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ।
0: সাধারণ মানুষকে সরকারি পরিষেবা প্রদান করা হবে, সেই সঙ্গে যুব সম্প্রদায় সর্বোপরি ছাত্রছাত্রীদের অংশগ্রহণে উদ্ভাবনী পরিবেশনা, জনশিল্প, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য, সরকারি প্রকল্প, পরিষেবা সংক্রান্ত নাগরিকদের অভিজ্ঞতা ও কাহিনী তুলে ধরা এবং রাজ্যব্যাপী জনসচেতনতা, এই সমস্ত উদ্যোগের সমন্বয়ে একটি সুসংগঠিত কর্মসূচি বাস্তবায়িত হবে।
1: আসুন এই কর্মসূচি সফল করে আমরা সকলে মিলে দেশপ্রেমের অঙ্গীকার করি।
0: পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনহিতার্থে প্রচারিত।
2: মির্জাপুর দ্য মুভির কথা হলো, তারপর একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি নিয়েছিলাম বটে, কিন্তু সেই বিজ্ঞাপনী বিরতির মধ্যে আমি আর প্রিয়াশা কিন্তু চট করে একটু কথা বলে নিয়েছি যে এরপর আমরা কোন ছবির কথা বলবো।
3: একদম একদম, এরপর আমরা কোন ছবির কথা বলবো সেটাই ভাবছি। আরও একটা হিন্দি সিনেমার কথাই বলি।
2: একদম,
3: সেটা হচ্ছে ভাইব। সিনেমাটির নাম ভাইব, কাজেই একটা ওই দেখার ভাইব কাজ করছে যে দেখতে হবে দেখতে হবে, এরকম একটা ভাইব। তো ভাইব ছবিটা কিন্তু গতকালই মুক্তি পেয়েছে। কুণাল কেম্মুর পরিচালিত ভাইব, মানে মূলত এখানে কমেডিও পাবে তোমরা, অ্যাকশনও পাবে, আবার মানে এই যে কমেডি আর অ্যাকশন যেখানে একসঙ্গে থাকে, সেই ধরনের সিনেমাগুলো এমনিতেই আমাদের ভীষণ ভালো লাগে
2: যারা অ্যাকশন। তার সঙ্গে সঙ্গে উপরি পাওয়ানো হচ্ছে স্পাই থ্রিলার।
3: হ্যাঁ,
2: ব্যাপারটা মানে এতগুলো জিনিসের একটা মিশ্রণ, তাহলে বুঝতেই পারছো কেমন।
3: একদম, আর অ্যাজ ইউজুয়াল প্রীতি সিনটা এখানে রয়েছে, মানে যারা যারা তার ফ্যান, যারা যারা তাকে দেখতে ভালোবাসো, মানে হয় না যে সিনেমার প্রেজেন্স, এক একজন অভিনেতা বা অভিনেত্রীর প্রেজেন্স আমাদেরকে কোথাও না কোথাও গিয়ে হল পর্যন্ত টেনে নিয়ে যায়, তো সেই একটা ব্যাপার। এবং স্পর্শ শ্রীবাস্তবা, তিনিও রয়েছেন এখানে গুরুত্বপূর্ণ ভূমিকায়, দেখতেই হবে। গল্পে যেটা হয়েছে সেটা হচ্ছে দুজন বন্ধু যারা ঘটনাচক্রে একটা বড় সন্ত্রাসবাদী ষড়যন্ত্রের মধ্যে জড়িয়ে পড়ে, এবার এই যে জড়িয়ে পড়লো সেখান থেকে যে তারা নিজেদেরকে বাঁচিয়েছে, সেই যে বাঁচানোর প্রসেসটা, সেটার মধ্যে পুরোটাতে কমেডি আছে, আর রয়েছে প্রচুর ক্যাওয়াস। তো একদম মাইন্ড ফ্রেশ যে সিনেমাগুলো আমরা বলি, যে সিনেমাগুলো দেখলেই ভীষণ মন ভালো হয়ে যায়, সেই ধরনের একটা সিনেমা হচ্ছে ভাইব।
2: কিন্তু তার থেকেও বেশি করে আমি যেটা বলবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে সিনেমা হলে প্রীতি জিনটাকে দেখার মতো সুযোগ কিন্তু হয় না।
3: একদম একদম,
2: চট করে সেই সুযোগ পাওয়া যাবে না, মানে যায় না, পরবর্তীতে আশা করবো যাবে, কিন্তু সেই সেরকম একটা সুযোগ যখন পাওয়া গেছে তখন আমার মনে হয় অবশ্যই একবার দেখে ফেলা উচিত।
3: একবার সিনেমাটা দেখে ফেলা উচিত, দেখে ফেলো তোমরা। আর অবশ্যই তোমরা তোমাদের কি সিনেমা এই উইকেন্ডের বাকেট লিস্টে রয়েছে, অথবা কি সিনেমা রিসেন্টলি দেখেছো, সেটাও আমাদের সঙ্গে শেয়ার করতে পারো। আমাদের ফোন নাম্বার
2: 03322107325, এখানে তোমরা চলে আসতে পারো, ফোন করতে পারো, অথবা কিন্তু তোমরা চলে আসতে পারো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের কমেন্ট বক্সে, সেখানে আমাদের আজকের পোস্টার যেটা রয়েছে সেই পোস্টারের নিচে কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো রিসেন্টলি কোন সিনেমা দেখেছো বা কোন সিনেমা দেখার প্ল্যান রয়েছে।
3: একদম একদম, এরপর আমরা আরও একটা সিনেমার দিকে যাব, কিন্তু তার আগে আমরা একটা ফোন কল নেব।
2: একদম, একটা ফোন কল নেব এবং দেখব ফোন লাইনে কোন বন্ধু রয়েছে এবং সে কি বলছে, সে কোন সিনেমা রিসেন্টলি দেখেছে। না
3: না, আমরা ফোন কলে
2: বন্ধু কোথায় সিনেমা দেখেনি রিসেন্টলি, তাই জন্য আসেনি, তবে বন্ধুকে বলবো সিনেমা দেখে ফেলো, সিনেমা দেখা খুব ভালো অভ্যেস।
3: হ্যাঁ, সিনেমা দেখলে মন ভালো হয়, এবং এই যে তুমি যদি ভাবো যে তুমি হলে গিয়ে সিনেমা দেখবে তাহলে তো আরও ভালো, একটু বাইরেও বেরোনো যায়, একটু সিনেমাও দেখা যায়, একটু ওই কোথাও না কোথাও গিয়ে একটা রিলিফ পাওয়া যায় রোজকার হেক্টিক শিডিউল।
2: কিন্তু তুমি যদি এটা ধরে বসে থাকো যে তুমি একসময় যে ছবি দেখে ফেলেছো তার থেকে ভালো ছবি না পেলে দেখবে না, তাহলে কিন্তু তোমার কোনোদিনও সিনেমা দেখা হবে না, এটুকু বলতে পারি। এবং ঠিক এইরকমভাবেই ঈশান মিত্রর কণ্ঠে একটা গান রইল তোমার জন্য, গান শুনে আবার ফিরছি আজকের আড্ডায়, সিনেস্কোপের আড্ডায়।

0: আমরাও ভুলিনি, তোমাদেরকেও ভুলতে দিইনি। এই যে আমরা সিনেস্কোপের আড্ডায় আছি এবং আজকে আমরা কথা বলছি রিসেন্ট রিলিজ হওয়া যে সমস্ত সিনেমা, সেই সমস্ত সিনেমা নিয়ে। তো তোমরাও ভুলে যেও না, তোমরাও ফোন করতে ভুলো না, জানাতে ভুলো না আমাদের যে কোন সিনেমা রিসেন্টলি তোমরা দেখেছো অথবা দেখবে ভাবছো, এই উইকেন্ডের বাকেট লিস্টে অলরেডি সেভ করে রেখেছো। আমরা যে সিনেমার কথা বলে গেলাম, এরপর যে সিনেমার কথা বলবো এবার সরাসরি সেই সিনেমাটাতে চলে যাই আর কি। এবার আমরা বলবো হনুমান আনস এই সিনেমার কথা। এখানে এই সিনেমাটা নিয়ে কথা বলতে গেলে প্রথমেই যে শব্দটা মাথায় আসে সেটা হচ্ছে ডিভোশনাল বায়োপিক, এক কথায়। এখানে মানে সিনেমার নামেই যে যার নাম তিনি হচ্ছেন নিম করলি, সেই তার জীবন এবং তার যে একটা স্পিরিচুয়াল জার্নি সেই পুরোটাকে কেন্দ্র করেই কিন্তু গোটা সিনেমাটা। যারা এই ধরনের জিনিসপত্র পছন্দ করো, মানে এই যে স্পিরিচুয়াল জার্নি বলো বা যারা একটু ঘাঁটাঘাঁটি করতে পছন্দ করো, যে ডিভোশনাল যে জার্নিগুলো হয়, বই পড়তে পছন্দ করো, তাদের জন্য আমি বলবো যে দিস ইজ দ্য বেস্ট, অবশ্যই দেখতে পারো। এবং এটা হচ্ছে মানে এই সিনেমাটা যখন রিলিজ হয়েছিল তারপর থেকে যেভাবে আর কি হলে চলেছে, এটা মেনলি যদি আমরা বলি না যে সিনেমা খুব হাইপে চলছে, তো এটা এই মুখে মুখেই আর কি হাইপটা ছড়িয়েছে এই সিনেমাটার। একটা অন্যরকম সিনেমা, একদম গড় ধরা ছক যেটা সেটা ভেঙে বেরিয়ে একটা অন্যরকম ভালো লাগা, দেখতে পারো।
1: তাহলে এটা তুমি দেখে নিচ্ছ তাই তো? এটা এবার তাহলে আমরা মোটামুটি শর্টেড যে এই সিনেমাটাই তুমি দেখছো, আমাদের আর খুব একটা চিন্তা করার প্রয়োজন নেই।
0: না, আর চিন্তা করার প্রয়োজন আছে কি না সেটা তো একদম শেষে গিয়ে আমি বলতে পারবো।
1: না মানে তুমি এটা দেখছো কি দেখছো না ফাইনাল বলো।
0: দেখবো তো, মানে আমি আজকে যে কটা সিনেমার কথা বলছি সেই কটা সিনেমা আইদার আমি দেখেছি অথবা আমি দেখবো ভাবছি, প্রত্যেকটাই কোনো না কোনো সময় আমি দেখবো।
1: মানে এখনো তুমি ডিসিশন নিতে পারছো না?
0: আমি এটা ডিসিশন নিতে পারিনি যে আমি আজকে কোন সিনেমাটা দেখবো।
1: আচ্ছা বেশ, ঠিক আছে। তাহলে এরপর তুমি আর কোন সিনেমার কথা ভাবতে চাইছো যেটা নিয়ে আমরা একটু ডিসকাস করতে পারি?
0: যেটা নিয়ে আমরা ডিসকাস করতে পারি এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে,
1: এত ভাবছে মনে হচ্ছে যেন পরীক্ষার মানে পরীক্ষার উত্তর লিখতে দিয়েছি।
0: মানে এটা কঠিন প্রশ্ন করেছে, মানে তুমি এরকম
1: ভাইবা নিচ্ছি, ভাইবা নিয়ে আমি জিজ্ঞেস করে ফেলেছি, আচ্ছা বলো তো এই প্রসেসটার পর কোন প্রসেসটা হয়, এরপর এরপর এরপর ওই গালে আঙুল দিয়ে টেপ ট্যাপ করতে করতে একটা যেন ভাবছে। আচ্ছা হেসে নাও হেসে নাও, আমি আমি ওয়েট করছি, চলো
0: বলো। এ তুমিও তো কিছু বলতে পারো সৈকত, যে দেখো আমি, হ্যাঁ যে
1: আমি করবো বলছো, হ্যাঁ তাহলে আমি তোমাকে সাজেস্ট করছি, শোনো আমি তোমাকে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে, দেখো আমি তো চেষ্টা করি ভালো জিনিসই সাজেস্ট করার, কিন্তু আমি যেটা এইবার তোমাকে সাজেস্ট করবো সেটা একটু টক্সিক।
0: ওকে,
1: একটু টক্সিক ব্যাপারটা, বাট স্টিল আমি বলতে পারি যে হ্যাঁ এই সিনেমাটা দেখতে পারো। সিনেমাটার নামই টক্সিক। তুমি যদি অ্যাকশন পছন্দ করো, যদি তোমার মনে হয় যে না আমি হেভি ঢিসুম ঢিসুম দেখতে ভালোবাসি, আমি খুব মানে এমন অ্যাকশন থাকবে, এমন তোমার থ্রিলিং ব্যাপার থাকবে একটা, আর এত মানে অ্যাকচুয়ালি শুধু অ্যাকশন বললে হবে না, ডার্ক অ্যাকশন অ্যাকচুয়ালি, এবং তার পাশাপাশি ইয়াস মানে তুমি যদি
0: তো দেখতে যাওয়া,
1: সেটা যদি হয় তাহলে অবশ্যই দেখতে যেতে পারো। তবে এর পাশাপাশি কিছু বিরূপ মন্তব্য রয়েছে, কারণ গোটা সিনেমাটা জুড়ে অ্যাকশন এবং সেই অ্যাকশনের পাশাপাশি একটা ওই কী বলবো, একটা রাউডি টাইপের রোম্যান্স, মানে ডার্ক রোম্যান্স অ্যাকচুয়ালি, এবং একটা ওই টেস্টোস্টেরনের একটা মানে একটা হিউজ কী বলবো, মানে একটা হিউজ প্রভাব যেটা বোঝা যায় এবং সেখান থেকে। তবে হ্যাঁ, কাস্টিং যদি বলো সিনেমার, কাস্টিংয়ের জন্য সিনেমার কাস্টিং তুমি শুধু ছেড়ে দাও, কাস্টিংয়ের পাশাপাশি যদি VFX এর কথা বলো, ওভারঅল প্রোডাকশন সব কিছুর দিক থেকে সিনেমাটা খুব ভালো, ইভেন স্টোরিও বেশ ভালো, কিন্তু কোথাও গিয়ে যেন শুধু পরপর অ্যাকশন পরপর অ্যাকশন অ্যাকশনের কারণে ছবিটা কোথাও গিয়ে যেন একটু সমালোচকদের কাছে একটু ঝাড় খেয়ে গেছে।
0: একদমই তাই, কিন্তু এই সিনেমাটা দেখতে হবে, কারণ কিয়ারা আদভানি রয়েছে, ইয়াস রয়েছে, মানে এনাদের জন্য অ্যাটলিস্ট যারা আর কি দেখতে যেতে চাইছো দেখতে যেতে পারো, আমার মতো যারা।
1: নয়নতারা রয়েছে,
0: নয়নতারা রয়েছে, ইয়েস ইয়েস,
1: হুমা কুরেশি রয়েছে, তুমি কাকে ছেড়ে কার কথা বলবে,
0: তারা রয়েছে, কাস্টিং দ্য বেস্ট। এবং সৈকত যেরকম বললো, বলেছে যখন যে স্টোরি লাইন ভীষণ ভালো, তার মানে স্টোরি লাইন ভীষণ ভালো, তো অবশ্যই এটাও আমরা দেখতে পারি, তোমরাও দেখতে পারো।
1: এবং সবচেয়ে বেশি যেটা হচ্ছে ট্রেলার দেখে একটু চমকে যাওয়ার, সেটা হচ্ছে ইয়াশের দু ধরনের লুক আমরা সেখানে ট্রেলারে দেখতে পেয়েছি। এবার সেই দু ধরনের লুক কেন, কি রিজন রয়েছে, মানে ইয়াশকে বোধহয় দাড়ি ছাড়া প্রথম কেউ দেখলো, মানে অডিয়েন্স হয়তো সেইভাবে প্রথম এইভাবে পেলো। এবং এই দুটো, একটা বড় বড় দাড়ি ওই রকম একটা রাউডি লুক, আর একটা একদম প্রপার ক্লিন শেভ করা শুধু একটা লুক, তো দুটোর মধ্যে বেশ একটা একটা ব্যাপার রয়েছে যে কোন, মানে কি রয়েছে, মানে কারণটা কি। এবং বলতে বলতে ফোন লাইনে মনে হচ্ছে একজন বন্ধু চলে এসেছে।
0: একদম, দেখি কে রয়েছেন সঙ্গে।
1: বন্ধু আমার মনে হচ্ছে টক্সিক দেখতে চলে গিয়েছে, মানে ফোন করতে করতে আমাদের কাছ থেকে কথা শুনে সঙ্গে সঙ্গে টক্সিক দেখতে বোধহয় বন্ধু চলে গিয়েছে। কিন্তু ঠিক আছে, অসুবিধা নেই। টক্সিক যদি তোমরা দেখতে চাও তোমরা দেখতে পারো, এবং প্রিয়াশা তুমি যদি আজকে দেখতে চাও, যদি মনে হয় খুব ঢিসুম ঢিসুম দেখতে আজকে ইচ্ছে করছে, খুব অ্যাকশন দেখতে ইচ্ছা করছে, তাহলে কিন্তু দেখতে পারো।
0: বেশ, আরেকবার দেখি বন্ধু ফোন লাইনে। নমস্কার।
1: আমি বললাম না, আমি শিওর বন্ধু টক্সিক দেখতে চলে যাচ্ছে।
0: মানে এটা এরকম হচ্ছে যে বন্ধু ফোন করছে, তারপর আমরা ফোনটা ধরছি, তারপর তার বন্ধু চলে যাচ্ছে,
1: তারপর বন্ধুর মনে হচ্ছে না টিকিট যদি শেষ হয়ে যায় আগে আগে পালাই।
0: হ্যাঁ, এরকম এরকমই হচ্ছে আর কি।
1: যাই হোক, তো আমরা এবার একটু টক্সিক থেকে বেরিয়ে আসি, আমরা আবার

0: জনসেবার ২৫ বছর উপলক্ষে ও বিকশিত ভারতের সংকল্পকে সামনে রেখে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১০ই অক্টোবর পর্যন্ত সমগ্র রাজ্যে সেবা সংকল্প অভিযান আয়োজিত হবে।
1: দেশপ্রেম ও জনসেবার চেতনাকে আরো সুদৃঢ় করা এবং বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্প পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হতে চলেছে
0: আশীর্বাদের প্রদীপ, আমার স্বপ্নের ভারত চিত্র সেবা, নমো সেবা অজানা কাহিনী, অঙ্গন মিলন সেবা সেবার কাহিনী,
1: সেবা জ্যোতি কলস যাত্রা বিকশিত ভারতের সংকল্প, সেবাই আমার যোগদান, সেবা সেতু অভিযান, সেবার রঙে দেশের সঙ্গে, সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ।
0: সাধারণ মানুষকে সরকারি পরিষেবা প্রদান করা হবে, সেই সঙ্গে যুব সম্প্রদায় সর্বোপরি ছাত্রছাত্রীদের অংশগ্রহণে উদ্ভাবনী পরিবেশনা, জনশিল্প, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য, সরকারি প্রকল্প, পরিষেবা সংক্রান্ত নাগরিকদের অভিজ্ঞতা ও কাহিনী তুলে ধরা এবং রাজ্যব্যাপী জনসচেতনতা, এই সমস্ত উদ্যোগের সমন্বয়ে একটি সুসংগঠিত কর্মসূচি বাস্তবায়িত হবে।
1: আসুন এই কর্মসূচি সফল করে আমরা সকলে মিলে দেশপ্রেমের অঙ্গীকার করি।
0: পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনহিতার্থে প্রচারিত।
2: একদম, আমরা ফিরে চলে এসেছি। এভাবেই গল্প করতে করতে আবারও সিনেস্কোপের আড্ডা এবং ঘড়ির কাজা খুব দ্রুত এগোচ্ছে, ঝটপট একদম শেষে কয়েকটা সিনেমার কথা বলতেই হয়। এই মুহূর্তে যেটা বলবো সেটা হচ্ছে গতকাল রিলিজ করেছে বেপরোয়া। আদ্রিত বেপরোয়াতে আছে এবং আদ্রিত তো ডেফিনেটলি বড় পর্দায় আগেও কাজ করেছে, কিন্তু মুখ্য চরিত্রে অভিনয় হিসেবে এটা ওর প্রথম সিনেমা। এবং যেহেতু গতকালই আর কি রিলিজ হয়েছে, সেই কারণে স্টোরিটা বেসিক্যালি রোম্যান্টিক ছবি, যারা আমরা রোম্যান্টিক ছবি দেখতে পছন্দ করি তেমনই ছবিটা, তো দেখতে পারো, দেখে জানাতে পারো, আমাদের সঙ্গে রিভিউও শেয়ার করতে পারো আজকের পোস্টের কমেন্ট বক্সে। এছাড়া কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, ভীষণ হাইপ ফেলেছিল, জাস্ট কিছুদিন আগে রিলিজ করেছে,
3: স্বাভাবিক এত বছর পর সুপারস্টার জিতের একটা মুভি, মানে তার ফ্যানেদের জন্য তো এটা মানে কি বলবো, মানে একটা হিউজ ইয়ার,
2: একেবারেই তাই। মানে এবং আমরা যারা ওই আর কি ওই জনরাটাতে বড় হয়েছি, দেব জিত মানেই হেভি একটা সিনেমা হবে, তাদের কাছে তো ইমোশন। তো কেউ বলে কেউ বিপ্লবী, কেউ বলে ডাকাতের পরেই যে সিনেমাটার কথা বলবো সেটা হচ্ছে কাতুকুতু বুড়ো। আমাদের সবার একদম ছোটবেলার ইমোশনস এবং সেই ইমোশনস নিয়ে তৈরি একটা সিনেমা যেটা আমরা বড় পর্দায় দেখছি, সেটা ভীষণ রকম আর কি মনে প্রভাব ফেলেছে। আরেকটা সিনেমার কথা তোমায় আমি বলতে পারি ছোট্ট করে, সেটা হচ্ছে ঘুনগাঁও। গত সপ্তাহে রিলিজ করেছে, সম্ভবত ১১ তারিখ। সেই সিনেমাটা যিনি পরিচালক তার প্রথম ছবি, মানে তিনি মানে আর কি প্রথম ছবি রিলিজ করেছে তার ঘুনগাঁও, কিন্তু সাইকোলজিক্যাল থ্রিলার, সেখানে মানে ওই আর কি সাইকোলজি আছে এবং থ্রিলিং আছে,
3: স্বাভাবিক ব্যাপার। সাইকোলজিক্যাল থ্রিলার মানে সাইকোলজি আর থ্রিলার দুটোই থাকবে,
2: দুটোই থাকবে এবং দুটোই আছে, সেই কারণে
3: সুন্দর এক্সপ্লেনেশন। যাই হোক, এরপর যে ছবিটার কথা না বললেই নয়, যে এত বছর পরে আমরা যেটার মানে এত বছর বলবো না, জাস্ট কয়েক বছর পরেই আমরা যেটা সিকুয়েল পেলাম, আজও অর্ধাঙ্গিনী, অর্থাৎ আগে ছিল অর্ধাঙ্গিনী এবং এখন যেটা এই বছর যেটা রিলিজ করলো কিছুদিন আগেই, আজও অর্ধাঙ্গিনী।
2: ১০ই জুলাই রিলিজ করেছে আজও অর্ধাঙ্গিনী এবং অ্যাজ ইউজুয়াল চূর্ণি গঙ্গোপাধ্যায়, জয়া হাসান তাদের অভিনয় এক কথায় মনে দাগ ফেলেছে।
3: মানে কৌশিক গাঙ্গুলিকে তুমি বাদ দিয়ে
2: দিলে? না না না না, একদমই না, কৌশিক গাঙ্গুলিকে কেন আমি বাদ দেবো?
3: কৌশিক সেনকেও তুমি বাদ দিয়ে দিলে?
2: না, কোনো কৌশিককে বাদ দিইনি, একজন পরিচালক একজন অভিনয় করেছে, কেন আমি বাদ দেবো দুজনকে?
3: প্রত্যেকেই প্রশংসনীয় কাজ করেছে এটা বলতেই হবে।
2: এবং এখানেও আমরা ওই আর কি সম্পর্কের বিভিন্ন ইকুয়েশনস গুলোকে কোথাও না কোথাও খুঁজে পেয়েছি, যে ইকুয়েশনের সঙ্গে হয়তো আমরা প্রত্যেক দিন লড়াই করছি, প্রত্যেক দিন বাঁচছি, সেই ইকুয়েশন গুলোকে নিয়েই এই সিনেমা। আর আজ কথা বলতে বলতে মোটামুটি আমাদের সিনেমার বাকেট লিস্ট এখানেই শেষ করতে হবে।
3: তাহলে তুমি কোনটা ঠিক করলে দেখবে আজকে?
2: কোনো একটা দেখি, আবার পরের যে সিনেস্কোপ হবে সেটাই আমি বলে দেবো, এখন ডিসাইড করতে পারিনি।
3: মানে এখানেও কনফিউশনই থেকে গেল, তবে যাই হোক আমাদের কাছে আর খুব একটা

0: টিউশনে থাকার মতো সময় নেই, কারণ ঘড়ির কাঁটা বলছে এবার আমাদের বলতে হবে টাটা। আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর শুধু নিজের মুখের নয় মনের হাসিটাকেও বাঁচিয়ে রেখো। আর অবশ্যই শুনতে থেকো যুববাণী।
1: একদমই তাই, আপাতত আজকের মতো টাটা। আর অবশ্যই যেতে যেতে তোমার জন্য একটা বিজ্ঞাপন বিরতির পর আজও অর্ধাঙ্গিনীর গানই থাকবে। আমরা আজকের মতো বলছি টাটা।
2: জনসেবার 25 বছর উপলক্ষে ও বিকশিত ভারতের সংকল্পকে সামনে রেখে আগামী 17ই সেপ্টেম্বর থেকে 10ই অক্টোবর পর্যন্ত সমগ্র রাজ্যে সেবা সংকল্প অভিযান আয়োজিত হবে।
3: দেশপ্রেম ও জনসেবার চেতনাকে আরও সুদৃঢ় করা এবং বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্প পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হতে চলেছে
2: আশীর্বাদের প্রদীপ, আমার স্বপ্নের ভারত চিত্র সেবা, নম সেবা অজানা কাহিনী, অঙ্গন মিলন সেবা, সেবার কাহিনী,
3: সেবা জ্যোতি কলস যাত্রা, বিকশিত ভারতের সংকল্প, সেবাই আমার যোগদান, সেবা সেতু অভিযান, সেবার রঙে দেশের সঙ্গে, সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ।
2: সাধারণ মানুষকে সরকারি পরিষেবা প্রদান করা হবে, সেই সঙ্গে যুব সম্প্রদায় সর্বোপরি ছাত্রছাত্রীদের অংশগ্রহণে উদ্ভাবনী পরিবেশনা, জনশিল্প, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য, সরকারি প্রকল্প, পরিষেবা সংক্রান্ত নাগরিকদের অভিজ্ঞতা ও কাহিনী তুলে ধরা এবং রাজ্যব্যাপী জনসচেতনতা, এই সমস্ত উদ্যোগের সমন্বয়ে একটি সুসংগঠিত কর্মসূচি বাস্তবায়িত হবে।
3: আসুন এই কর্মসূচি সফল করে আমরা সকলে মিলে দেশপ্রেমের অঙ্গীকার করি।
2: পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনহিতার্থে প্রচারিত।

শেষ হলো যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনা করলেন সৈকত গুপ্ত এবং প্রিয়াশা চক্রবর্তী। আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গ।

0: এর অনুষ্ঠান
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে বাংলার মুখ। চলুন নিয়ে যাই এমন এক গ্রামে যেখানে গেলে মন ভালো হতে বাধ্য। কৃষি প্রধান এই গ্রামটির নাম উদয়নারায়ণপুর। হাওড়া থেকে আমতা লোকালে আমতা নেমে যাওয়া যায়, অথবা হাওড়া থেকে বাসে চেপে সরাসরি পৌঁছানো যায় উদয়নারায়ণপুরে। আমি অবশ্য দ্বিতীয় পথটাই বেছে নিয়েছিলাম। এক সকালে বাসের জানলার ধারে বসে বাইরের অপরূপ সবুজের সমারোহ দেখতে দেখতে কখন যে সময় চলে গেল বুঝতেই পারলাম না। প্রায় ঘণ্টা আড়াইয়ের পথ, মালুমই হল না। যাক, এ তো গেল উদয়নারায়ণপুরে পৌঁছনোর গল্প। আসলে একটা জনপদ তো শুধু তার প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে গড়ে ওঠে না, জনজীবন কোন পথে চালিত হচ্ছে সেটাতেই সেই অঞ্চলের সামগ্রিকতার হদিশ পাওয়া যায়। আর তাই কথা বলেছিলাম বেশ কিছু গ্রামবাসীর সঙ্গে। স্থানীয় শারদাচরণ ইনস্টিটিউশনের শিক্ষকতা করছেন প্রশান্ত কুমার জানা। গ্রামের শিক্ষার অবস্থা সহ আরো অনেক কিছু বললেন প্রশান্ত বাবু।
2: শিক্ষাটা নিয়ে মানুষের প্রচণ্ড উন্মাদনা আছে, কিন্তু তাদের বড় সমস্যা হচ্ছে তারা বেশিরভাগই সব চাষি, আর এখানে জমি হচ্ছে খণ্ড। এখানে অনেক জমি কারো হাতে নেই, খুব বেশি যদি হয় 2-3 বিঘে বা 4 বিঘে বা 1 একর, ফলে আর্থিক সঙ্গতিটা অনেকটাই নড়বড়ে। এর ফলে কি হয়, স্কুলে যে বাচ্চাদের পাঠায় তাদের ঠিকমতো পেরেন্টিং বা দেখাশোনা তারা করতে পারে না, কারণ সকালে উঠেই মাঠে যায়, আবার সন্ধ্যেবেলা তারা কিছু কাজে বেরোয় বা বিনোদনে কিছু বেরোয়। বাচ্চাদের নিয়ে পড়তে বসানোটা বেশ একটু কঠিন ব্যাপার। মায়েরা রান্নাবান্না নিয়ে থাকেন, এখন এই বাচ্চাদের ট্যালেন্ট প্রচুর আছে। এলাকার অনেক ছেলে মেয়ে বিদেশে আছে, ডাক্তারি পড়ছে, ইঞ্জিনিয়ারিং পড়েছে, কিন্তু মূল যে জিনিসটা যে এখানকার ছেলেদের মধ্যে এখন দেখছি যে এদের মূল লক্ষ্যটা হচ্ছে মিলিটারি যাওয়া বা পুলিশে যাওয়া, এটা গড়পড়তা ছাত্র। আর গড়পড়তা ছাত্রীদের মধ্যে এদের মূল লক্ষ্য হচ্ছে যে নার্সিং ট্রেনিং এরকম এই ধরনের এতে যাওয়া। মেয়েরা এখন বুঝে গেছে যে আগে স্বাবলম্বী হতে হবে, বিয়েটা জীবনের একমাত্র গুরুত্বপূর্ণ ঘটনা নয়। এখন চারিদিকে রাস্তাঘাট হয়ে গেছে, আলো হয়ে গেছে, ঢালাই রাস্তা, রাত 9টার সময়ও মেয়েরা খুব নির্ভয়ে সাইকেল চালিয়ে টিউশন পড়ে যাচ্ছে বা কোথাও গান শিখে যাচ্ছে বা কোথাও আবৃত্তি শিখে যাচ্ছে। এই জিনিসটা আমাকে খুব আনন্দ দেয়। আর সংস্কৃতির যে দিকটা, আগে কি ছিল, ক্লাব, পাড়া বা চণ্ডী মণ্ডপ এইসব জায়গাগুলো ধীরে ধীরে ধীরে ধীরে কিরকম চেঞ্জ হয়ে গেছে। নাটক টাটক আর সেভাবে ঠিকমতো হয় না। কিছু ক্লাব আছে যারা সঙ্গীত আবৃত্তি এইসব প্রতিযোগিতা করে, রক্তদান করে, এইসব অনুষ্ঠান টনুষ্ঠান করে, তবে সেগুলো সংখ্যায় খুব কম। তবে আশা করা যাচ্ছে সময়ে বদলাচ্ছে, মানুষের চেতনা বদলাচ্ছে, ভাষার প্রতি, বিশেষ করে বাংলা ভাষার প্রতি আবার দেখছি একটা টান আসছে। এই কারণে বলছি, ক্লাসে বিশেষ করে বাংলা ক্লাসে তারা কিন্তু বিভিন্ন অর্থের মানে, কেন এটা হলো, কেন আকার হলো, কেন দীর্ঘইকার হলো, এগুলো ভালো রকমই রপ্ত করার চেষ্টা করছে। তাদের মধ্যে একটা ফিলিংস আসছে, মাতৃভাষাটা তো শিখতেই হবে, তার সঙ্গে তো ইংরেজি হিন্দি এসব আছে। এলাকা ভিত্তিক 2-3টি স্কুল খুব বড় বড়, মানে এক একটি স্কুলের ছাত্র সংখ্যা বড়। যে স্কুলগুলো যেমন উদয়নপুরে 2টো বয়েজ অ্যান্ড গার্লস, আসন্ডায় 1টি, খলতপুরে 1টি, পাঁচারুলে 2টি, ভবানীপুরে 2টি, খিলায় 2টি এবং বসন্তপুরে 2টি। এই জায়গাগুলোতে ছাত্র সংখ্যা 1,500-এর কমে কারো নেই। আর মাঝখানে যে স্কুলগুলো পড়ে গেছে, MSK আপার প্রাইমারি, ওরা একটু ভুগছে। তার কারণ হচ্ছে সব গার্জেনই চায় যে একটু বড় জায়গায় পড়াতে, যাতে তাদের পরবর্তীকালে 12 পাস করে বেরিয়ে যাবে। উদয়নপুর শারদাচরণ হচ্ছে বয়েজ, হায়ার সেকেন্ডারিটা হচ্ছে কোঅর্ডিনেশন, আর বীরেশ্বর বালিকা বিদ্যালয়, ওদের ছাত্রী সংখ্যা আমাদের ছাত্র সংখ্যার চেয়ে কোনো অংশে কম নেয়, কখনো কখনো আবার বেড়েও যায়। এছাড়া একটা এখানে বেসরকারি স্কুল আছে, আমি যেটা দেখেছি তাদের ছাত্র সংখ্যা খুব উড়িয়ে দেওয়ার মতো নয়। প্রাইমারি স্কুল এখানে 3টে আছে, খুব নাম করা। বিশেষ করে এখানে গার্লস প্রাইমারি বলে একটি প্রাইমারি স্কুল আছে, নবনারীতলা যে প্রাইমারি স্কুল আছে, এগুলো খুব উচ্চমানের। এখানে ICDS কেন্দ্র প্রত্যেক গ্রামে 1টা তো আছে, এমনকি 2টো করেও আছে।
0: উচ্চশিক্ষার জন্য এখানকার ছাত্রছাত্রীরা কোথায় যায়?
2: একটা হচ্ছে লোকাল কলেজ মাধুরাদা মহাবিদ্যালয়, এরা পড়ে। এখানে ভালো ভালো কলেজ আছে পাশাপাশি 20 কিলোমিটারের মধ্যে, যেমন আমতার আমসদয় কলেজ 12-15 কিলোমিটারের মধ্যে, চাপাডাঙ্গা মহাবিদ্যালয় 20 কিলোমিটারের মধ্যে, হরিপাল কলেজ। একটু যাদের অ্যাম্বিশনটা হাই থাকে তারা একটু গঙ্গার ওপারে চলে যায়, রেসিডেন্সি বলুন, যাদবপুর বলুন, তারা যে ভর্তি হয়।
0: আপনার কি মনে হয় যে স্কুলে স্কুলে মিড ডে মিল হওয়ার ফলে ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে?
2: হ্যাঁ, এটা এখন বুঝতে পারছি, প্রথমের দিকে আমারও একটা ভুল ধারণা ছিল। আসলে ব্যাপারটা হচ্ছে কি, অনেক বাচ্চাই 9-10টার সময় ভাত খেয়ে আসতে পারে না, তাদের বাড়িতে হয়ে ওঠে না। সকালবেলা উঠে মাঠে যাবে, গুরুবার করবে, না কাজে যাবে, না রান্না করবে, এই জায়গাটা আমার বোঝার একটু ভুল ছিল। পরে বুঝলাম যে অনেকের সঙ্গতি আছে কিন্তু তারা করে উঠতে পারছে না, তার ফলে তারা একটা ভারী টিফিন খাইয়ে পাঠিয়ে দেয়, টিফিন আবার অঙ্গানিয়েও, কেউ ভাত খায়, কেউ তরকারি, ডিম, মাংস টাংস, সোয়াবিন, এগুলো প্রচুর পরিমাণে তারা খায়।
1: 1994 সাল থেকে স্বাস্থ্য সচেতনতার কাজটি করে আসছেন টিঙ্কু দাস। এই বিষয়ে অনেক কথাই বললেন তিনি।
3: আমি হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল আর কি, ওল্ড ANMR। আমাদের মূলত কাজ হচ্ছে মাদার অ্যান্ড চাইল্ড হেলথ, অল মাইনর এলিমেন্টের ট্রিটমেন্ট, অল ন্যাশনাল প্রোগ্রাম সার্ভাইলেন্স, সমস্ত কিছুর, টিউবারক্লোসিস, লেপ্রসি, মা বাচ্চার তো সব কিছুই আছে আর কি, ডেথ বার্থ থেকে শুরু করে সব। এখন আবার অ্যাড হয়েছে নন কমিউনিকেবল ডিজিজ সার্ভাইলেন্স প্রোগ্রাম অ্যান্ড ট্রিটমেন্ট, সুস্বাস্থ্য কেন্দ্রে বসেও ট্রিটমেন্ট হয়, আবার আউটরিচের মাধ্যমেও আর কি, VHSND যে ভিলেজ হেলথ ডে থাকে আমাদের, আমাদের কমিউনিটিতে গিয়েও ট্রিটমেন্ট করতে হয়। আগে যেমন ধরুন বাড়িতে বাড়িতে গিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করতে হতো, ধরুন 10 জনকে অ্যাওয়ার করলাম, 2 জন এলো, কিন্তু এখন 10 জনকে অ্যাওয়ার করলে 8 জন আসে, এরকম একটা ব্যাপার আছে। কারণ আগের থেকে তো এখন সবকিছু আপগ্রেডেড হয়েছে, মডিফাইড হয়েছে প্রোগ্রাম, ট্রিটমেন্টও মডিফাইড হয়েছে। এখন আশাকর্মী দিয়েও আমাদের কাজ করানো হয়, আশাকর্মী আরও ডোর টু ডোর যায়, আমরাও ডোর টু ডোর যাই, সেটা আমাদের একটা নির্দিষ্ট টাইম থাকে, কারণ আমাদের অফিসিয়াল এবং ক্লিনিক ওয়ার্ক অনেক বেশি হয়ে গেছে। প্লাস হচ্ছে এখন অনলাইন সার্ভিস হয়ে গেছে না, এখন ধরুন আমি একজনকে সার্ভিস দিলাম, সেটা সঙ্গে সঙ্গে আমাদের ট্যাব এন্ট্রি করতে হয়, সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল আমাদের যে ব্লক ওয়াইজ আমার যে আইডি আছে সেই আইডির মাধ্যমে স্বাস্থ্য ভবনে চলে যাচ্ছে আর কি।
0: স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র বলতে,
3: স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র বলতে আমাদের ব্লক হেলথ PAC আছে, দেবীপুর BPIC নামে এটা, কিন্তু ওটা পাচারুলে, আর গজা SSK ওটা দেবীপুর BPIC-র আন্ডারেই পড়ে, উদয়নয়নপুর ব্লক, উদয়নয়নপুর SSK আছে, সেটা উদয়নয়নপুর ভিলেজের মধ্যেই পড়ে। SSK তে CHO পোস্টিং হয়েছে NCD ট্রিটমেন্টের জন্য, এখন আর কি মেয়েদের যেমন ধরুন ব্রেস্ট ক্যান্সারের জন্য, ইউটারাসের ক্যান্সারের জন্য, তারপর হাইপারটেনশন আর সুগারের জন্য এখন একজন করে স্টাফ পোস্টিং হয়েছে। SSK তে কোনো ডাক্তার থাকে না, সেটা CHO, আমি ফার্স্ট NM আর একজন সেকেন্ড NM আছে, এবং 1000 পপুলেশন একজন করে আশাকর্মী আছে আর কি। কমপ্লিকেটেড কেসগুলো আমরা রেফার করে BAC, BPIC অথবা স্টেট জেনারেলে রেফার করে দিই। স্টেট জেনারেল নর্মাল ডেলিভারিও হয়, মাইনর এলিমেন্টের ট্রিটমেন্ট হয়, ছোটোখাটো OT হয়, IA OT হয়, সিজারিয়ান সেকশনও হয়, জেনারেল মেডিসিনের ট্রিটমেন্ট হয়, ডেন্টাল আছে, এখন ENT আছে।
0: অ্যাম্বুলেন্স পরিষেবা অনেক জায়গায় দেওয়া হয় প্রেগনেন্ট মহিলাদের নিয়ে যাওয়ার জন্য।
3: 102 একটা গাড়ি আছে আর কি আমাদের ফ্যামিলি অ্যান্ড হেলথ ওয়েলফেয়ারে, এখন সব জায়গাতে ইনস্টিটিউশন ডেলিভারি গাড়ির সার্ভিস হয়ে গেছে, এবং ডেলিভারির সময় আশা স্কোয়াড করে নিয়ে যায়। এবার আদার পাবলিক নার্সিংহোম টার্সিংহোম ধরুন সব ফ্যামিলি তো আর ফেভার করে না সরকারি পরিষেবা, হোম ডেলিভারি একেবারেই হয় না, মায়েরা এখন অনেক কিছু সুবিধা পাচ্ছে যার জন্যই করতে চাইছে আর কি। বিভিন্ন সময় আমাদের তো মাদার্স মিটিং করতে হয়, বা আশারা যে পোস্ট নেটাল যে চেক আপ করে মায়েদের, 42 দিন পর্যন্ত যে চেক আপটা হয়, সেই চেক আপে গেলেও সেখানেও আমরা মা বাচ্চার যে সুবিধা অসুবিধাগুলো নিয়ে, কি ডেঞ্জার সাইন সেগুলো নিয়েও আমরা মিটিং করি। এবার আমাদের MR ক্যাম্পেনিং চলছে মিজিলস আর রুবেলা নিয়ে, এই মিজিলস রুবেলাটা এখন আমাদের এখানে খুব বেশি হচ্ছে না, কিন্তু অন্য জায়গাতে অনেক বেশি হচ্ছে, সেই জন্য প্রত্যেকটা প্রাইমারি স্কুলে আমরা ক্যাম্প করে দিয়েছি, প্রত্যেকটা স্কুলেই আমরা বাচ্চার লিস্ট করে করে 15 বছর পর্যন্ত বাচ্চা যাতে বাদ না যায় মাধ্যমিক পর্যন্ত আমরা দিয়েছি, মাধ্যমিক স্কুলেও দিয়েছি, SSK তো দিয়েছি, এবং যেগুলো 5 বছর পর্যন্ত ICDS সেন্টারে দিয়েছি।
1: এখানকার কিছু মানুষ আছেন যারা মহিলাদের হাতের নোয়া তৈরি করে জীবিকা অর্জন করেন, এই ব্যবসার সঙ্গে যুক্ত শঙ্কর গোস্বামী জানালেন।
4: এটা আমার ঠাকুরদাদার ব্যবসা, 1902 সালে রাখাল চন্দ্র গোস্বামী ব্যবসাটা শুরু করেছিলেন, 380 জন মোটামুটি এইটার উপরে চলে। এখন যেটা হচ্ছে বুঝছেন যে আমাদের টাকা পয়সার কম আছে, যদি সরকারি কোনো সহায়তা হতো তাহলে শিল্পটাকে চালানো যেত, নাহলে এই শিল্প আর বেশি দিন রাখা যাবে না। এতে যা পায় তার থেকে পরিশ্রম বেশি, তার থেকে অন্য কাজে যা বাইরে চলে যাচ্ছে সব, এই কাজে আর কেউ ঢুকছে না। মানে এখন নতুন উন্নয়ন সব এ উঠেছে, তাহলে মেশিন পত্র এইসব এ করতে হবে, সেটার জন্যে টাকা দরকার প্রচুর।
0: কাঁচামালটা আপনি কীভাবে পান?
4: কাঁচামাল আমরা বড়বাজার থেকে নিয়ে আসি, বড়বাজার থেকে নিয়ে এসে এখানে সেটা যেরকম চালু সেটা করে চালানো হয়। বিভিন্ন রকম গেজ আছে, আপনার 18 গেজ

0: শুরু করে 8 নম্বর পর্যন্ত আমাদের কাজ হয়। আগে 300 তো মানে ছাতে রডের নোয়া তো কামারে নোয়া বলতো, সেটা বর্তমানে বন্ধ হয়ে গেছে, সে লেবার আর নাই, এখন ওই 8 নম্বর পর্যন্ত কাজ হয়। বড় বাজারই আমরা আশা করি। অবশ্য এখন কিছু হয়েছে এই বিভিন্ন ছোট ছোট মার্কেট, তারকেশ্বর, কালীঘাট, অনেকে যায় আর কি।
1: কোন সময় আপনাদের বেশি বাজার হয়?
0: শ্রাবণ মাসে অর্ধেক থেকে আর একবারে কার্তিক মাস পর্যন্ত আমাদের বাইরে মাল যায় সব। সবাই টাকার প্রবলেম মানে খুবই আছে। ব্যাংক লোন নিয়ে তো আমাদের এই ব্যবসা ততটা এ নয়, সরকারের চোখ না পড়লে কিছু হবে না। তবে লোন বর্তমানে ছোটোখাটো আছে, নেই বললেও আবার হবে না, সেই লোনে কোনো কাজ নেই। এই নতুন যে সব প্রকল্প বলছি, এই সব প্রকল্প করতে গেলে টাকার পরিমাণটা বেশি।
2: একটা সময় চাকরির পাশাপাশি নিজে হাতে চাষ করতেন বর্তমানে সত্তরোর্ধ্বর প্রবীণ দামোদর মাঝি। গ্রামের চাষবাসের হাল হকিকত জানানোর পাশাপাশি এখানকার পরিবহনের অবস্থা সম্পর্কেও ওয়াকিবহল করান তিনি।
3: আমি একটা চাকরি করতাম, কিন্তু আমার পরিবার হচ্ছে কৃষি পরিবার। আমার বাবা ছিলেন একবারই কৃষক, কিন্তু পরবর্তীকালে আমাদের বাড়ির আর বিশেষ চাষের সঙ্গে কেউই যুক্ত নেই, সবাই চাকরি বাড়ি উচ্চশিক্ষিত হয়েছে, ছেলেরা জমি জমা আছে, এখন চাষবাস হয়, ভাগই দিয়ে দেওয়া হয়, ভাগ চাষি হিসেবে চাষ করে তারা। বিঘে 5 জমি আছে আমার নিজস্ব। আমাদের এলাকায় এমন একটা এলাকা সব ধরনের চাষ হয়, মূল চাষ হয় ধান চাষ, আলু চাষটা তো প্রধান চাষের এলাকা, সব সবজি চাষ হয়, কিছুই বাদ নেই এলাকা। উদাহরণস্বরূপ এলাকাটাই হচ্ছে চাষের এলাকা। মাটি এখানকার এত উর্বর যে সব ফসল অত্যন্ত ভালো জন্মায়। এখানে ভোরবেলা একটা ভালো বাজার বসে, সবজির বাজার শুরু, এবং চাষিরা সবজি নিয়ে আসে মাঠ থেকে, ভোরবেলা বিক্রি করে চলে যায়।
1: ধান কতবার হয়?
3: ধান 2 বার হয়, একবার বর্ষা, যেটা খারিফ মৌসুম, গরমেও হয়। সেচের ব্যবস্থা মোটামুটি আছে, ডিপটুয়েলও আছে, সরকারি ডিপটুয়েল আশপাশে আছে। চাষিরা নিজেদের উদ্যোগে সব মিনি স্যালো নিজেদের পয়সা দিয়ে করে নিয়েছে, এবং এলাকার বিদ্যুতের সংযোগটা ভালো থাকার ফলে প্রত্যেকটা বিদ্যুৎ চালিত হয়ে গেছে, যার ফলে অসেচ এলাকার জমি আর নেই। নিজস্ব উদ্যোগী হোক বা সরকারি উদ্যোগী হোক, যেভাবে হোক, সমস্ত জমি কিন্তু সেচের আওতায় এসে গেছে, যার ফলে একটা জমিতে 3টে ফসল কমপক্ষে হবেই, বছরে 4টে ফসলও কিছু কিছু জমিতে হয়, যার ফলে কৃষিতে খুব উন্নত এলাকা।
1: এখানকার যে ধান চাষ হয় সেটা কোথায় বিক্রি করেন?
3: এখানে অনেক ব্যবসাদার আছে, ফোড়ে যারা আছে তা কেনে, তারপর এখানে সরকারি পক্ষের কৃষক মান্ডি আছে, সেখানে বিক্রি হয়। সবজি এখানে বাজারেই বিক্রি হয় বেশি, তবে অন্যান্য জায়গার থেকে খদ্দের আসে, পাইকের আসে, হাওড়া থেকেও খদ্দের আসে, দক্ষিণেশ্বর থেকে পাইকের আসে, ধুলোগড় থেকে সব পাইকের আসে। উদাহরণস্বরূপ বাজার খুব ভালো আছে, পাইকারি ব্যবসা আছে, খুচরো ব্যবসা আছে, সবই আছে।
1: চাষবাসের বর্তমান অবস্থা এখন কিরকম, কি পরিস্থিতি?
3: সরকারি উদ্যোগ কিন্তু খুব বেশি কিছু নেই, চাষিরা নিজেদের উদ্যোগেই তাদের উন্নত প্রথায় কিভাবে চাষ করা যায় সেই চেষ্টা করছে, সেই মতো তারা ওষুধ ব্যবহার করছে। এখানে বেশিরভাগই ব্যবসাদাররা সার বিক্রি করে, তবে সমবায় সমিতি আছে, তারাও সার বিক্রি করে।
1: অনেক গ্রামে গিয়ে দেখি যে নবপ্রজন্ম যারা, তারা চাষের দিক থেকে কিছুটা মুখ ফিরিয়ে নিয়েছে, কেন কি মনে হয়?
3: এখনকার ছেলেরা কিন্তু চাষ আর করতে চাইছে না, ওই যাদের একটু বয়স তারা যা চাষ করছে, তাদের ছেলেরাও কিন্তু চাষ করছে না, লেখাপড়ার দিকে একটু তাদের ঝোঁক এসেছে, বা চাষিদের নিজেদেরও একটা ঝোঁক আছে, আমার ছেলেটাকে লেখাপড়া শেখাবো, এবং ছেলেরা যারা লেখাপড়া শিখছে তারা চাষের দিকে হেসছে না, তারা অন্য জায়গায় যা হোক চাকরি নিয়ে চলে যাচ্ছে।
1: এখানে চাষটাই মূলত প্রধান জীবিকা।
3: হ্যাঁ,
1: এছাড়া কোন কোন জীবিকায় মানুষ সেখানে বাস করে?
3: এখানে শিল্প কিছু কারখানাতেও কাজ করে, যেমন বর্তমানে এখন এই এলাকায় একটা গেঞ্জি শিল্প হয়েছে, গেঞ্জি কাটিং থেকে আরম্ভ করে গেঞ্জি সেলাই, সেইটা একটা ভালো কাজ হয়েছে। এলাকা অনেক এরকম গেঞ্জি কারখানা গড়ে উঠেছে। তারপর অন্যান্য কিছু কাজ আছে, যেমন সোনার উপর কাজ অনেক ছেলেরাই এখন করছে, সোনার উপর কাজ করতে এখানকার ছেলেরা অনেক দেখা যাচ্ছে বাইরে চলে যাচ্ছে, দিল্লি, বোম্বে, এসব জায়গায় চলে যাচ্ছে, গিয়ে সোনার কাজ করছে। আবার এই এলাকা থেকে ডোম জুড়ে অনেক ছেলে গিয়ে কাজ করছে। চাকরিজীবী আছে, এখন ওই নতুন প্রজন্মটা বেশিরভাগই চাকরিজীবী। আর
1: পরিবহন ব্যবস্থা কেমন?
3: যাতায়াতের জন্য বাস, টোটো, টোটোটা এখন খুব বেড়েছে, স্থানীয় যাতায়াত যেসব সব টোটোতে যাচ্ছে, আর একটু দূরে যেতে হলে বাস ছাড়া তো কিছু নেই, ট্রেন লাইন তো আর এখানে নেই, বাস, ম্যাজিক গাড়ি এইসব।
2: 2014 সালে আশা কর্মী হিসেবে নিযুক্ত অর্চনা দুলুই আমাদের বলছিলেন,
4: আমাদের মূলত কাজ হচ্ছে মা বাচ্চার পরিষেবা দেয়া, বা আরও এখন আদার্স অনেক কিছুই কাজে যুক্ত হয়েছি, যেমন হয়তো আমাদের সিওইজে দিদি যুক্ত হয়েছে, ওনাদের জন্য স্ক্রিনের জন্য আমাদের 30 বছরের বয়স থেকে তাদের আমাদের সেন্টারে নিয়ে আসতে হয় দিদি ক্লিনিং করার জন্য মাসে। তারপর ওই প্রেশার সুগার এগুলোর জন্য বয়স্কদেরও নিয়ে আসতে হয়, দিদি দেখেন, তেনাদের ওষুধ দেন। তারপর যখন মা প্রেগনেন্ট হয় 3 মাসের মধ্যে তাদের দিদিদের কাছে

0: এন্টি করতে হয়। এন্টি করার পর আবার ইঞ্জেকশন প্রথম টিটি দেওয়া হয়, তারপরে দ্বিতীয় ইঞ্জেকশনের সময় মায়েদেরকে বলতে হয়, তারা তখন আসে। তারপরে সাড়ে সাত মাসে একটা চেক আপ হয়। নমাসে যখন চেক আপটা হয় তখন দিদিরা বাড়িতে যায়, দিদিদের সাথে আমরাও যাই, বলে আসি যে তোমার কোনো কিছু অসুবিধা হলে আমাদের ফোন করে জানাবেন। আর ডেলিভারি হওয়ার সময় অনেক মাই তখন সচেতন, কোনো কিছু অসুবিধা হলে আমাদের ফোন করে জানালো। জানানোর পর যখন ডেলিভারির সময় হয় তো বললেন যে দিদি আমার এই এই অসুবিধা হচ্ছে। তখন আমরা বাড়িতে গেলাম, যে তাদের সিচুয়েশান দেখে আমরা আবার অ্যাম্বুলেন্সকে ফোন করলাম, করে সঙ্গে সঙ্গে আমরা হসপিটালে ভর্তি করলাম। ওখানে আবার ডেলিভারি হওয়ার পর বাচ্চা নিয়ে মা যখন বাড়িতে আসলো তখন তাদের আমরা 7 দিন, 14 দিন, 21তম দিন, 28তম দিন, 42তম দিন ভিজিট করতে গেলাম। বললাম যে হাড় ধুয়ে বাচ্চাকে করবে, বা আমাদের যেগুলো ওজন টোজন করা, হার্টবিট দেখা, জ্বরটর দেখা, মাকে পরামর্শ দিলাম যতটুকু আমরা করার আমরা বাচ্চাকে করলাম। তারপরে 45 দিনের মধ্যে যে বাচ্চাদের একটা ফার্স্ট ইঞ্জেকশন হয় পেন্টাভ্যালেন্ট, সেটার জন্য মাকে বললাম এই তারিখে এই এই দিনে ইঞ্জেকশন হবে, আপনি সকাল করে যাবেন। তারপরে 2.5 মাস একটা হলো, 3.5 মাস হলো, মানে ইঞ্জেকশানের যখন যে টাইম তখন আমরা মাকে সেই মতো বলে আসি। মায়েদের মিটিং করি আমরা ICDS-এ, বা দিদিদেরকেও ডাকি, ডেকে সেই মতো মায়েদের নিয়ে মিটিং করি। তারপরে আমাদের যে অ্যাডোলেসেন্ট গার্ল, ওনাদের নিয়েও মিটিং করি, যে মা ডাকে বা কারো কোনো কিছু অসুবিধায় তখনই আমাদের তাদের কাছে যেতে হয়। সকলের সহযোগিতা পাই, সবাই ভালোবাসে, আমরাও তাদেরকে মানে কাছের মতো করে নিয়েছি।
1: বংশ পরম্পরায় সঙ্গীতের ধারাকে বহন করে আসছেন সোমনাথ চক্রবর্তী। তমুজিৎ বাইরির তবলা সঙ্গতে সোমনাথবাবু শোনালেন গান।
2: তো আমার এক পরিচিত বন্ধু গান লিখে, দীনবন্ধু মাইতি, তার গান করছে দেহদত্তের উপর।

0: কথা হলো সুব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে।
1: আমি যখন রামকৃষ্ণ মিশনে পড়তাম তখনই স্বামীজির ভাবাদর্শে উদ্বুদ্ধ হই, বেলুড় রামকৃষ্ণ মিশনে। তারপরে ওখান থেকে আসার পরে স্বামীজির ভাবাদর্শে একটি পাঠচক্র হয়, উদয়নপুর বিবেকানন্দ যুব পাঠচক্র। তাই আমাদের এই পাঠচক্রে স্বামীজির ভাব যাতে যুব সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়ে তার জন্য আমরা সারা বছর ধরে পাঠচক্র করি। ছেলেমেয়েরা যাতে খেলাধুলায় এগিয়ে আসে সেই জন্য তাদের খেলাধুলা করাই, তাদের মধ্যে বিভিন্ন সামাজিক কাজ, পাঠ্যপুস্তক বিতরণ, তারপরে দুর্গাপূজার সময় বস্ত্র বিতরণ, স্বামীজির জন্মদিবন এবং মনীষীদের জন্মদিবন পালন করা হয়। বিশেষ করে যারা বিদ্যালয়ে পড়াশোনা করে তাদের যাতে মনের শক্তি বাড়ে, মনঃসংযোগ এবং তাদের যাতে চরিত্র গঠন হয়, সেই সুচরিত্র গঠনের জন্য সদ্গ্রন্থ পাঠ এবং তাদের ওইভাবে ভাবিত করার জন্য সেই ধরনের সঙ্গীত এবং ঠাকুরমা স্বামীজির যে বিভিন্ন বাণী সেইগুলোকে খেলার মাধ্যমে প্রয়োগ করা হয়। এখন সবাই মাঠে খেলাধুলা করতে যায় না, সেই জন্য তা আমরা কী করি, সপ্তাহে দুদিন করে তাদের খেলাই এবং খেলাটা হয় অদ্ভুত ধরনের খেলা যেখানে তারা বিভিন্ন রকম বাণী বলতে বলতে খেলাধুলা করবে। আর এর সঙ্গে তাদের প্রত্যেক সপ্তাহে একদিন করে তো বিশেষ পাঠচক্র হয়, সেখানে স্বামীজির বই থেকে পাঠ করা হয়। তারা স্বামীজি যে বিশেষ করে গুরুত্ব দিতেন মনঃসংযোগ, একাগ্রতা বৃদ্ধি, চরিত্র গঠন আর বিশেষ করে জীবন গড়া, যে এখনকার ছেলেমেয়েরা তারা সবাই চাকরিমুখী হয়ে গেছে, এই চাকরিমুখী থেকে তারা যাতে স্বাবলম্বী হতে পারে। স্বামীজি বলছেন যে শিক্ষা নিজের পেটের ভাত যোগাতে পারে না সেটা শিক্ষা নয়, যাতে তারা নিজেরা কোনো কিছুতে আত্মবিশ্বাস না হারিয়ে ফেলে। এখন কাজটা করা খুবই কঠিন হয়ে পড়েছে সমাজে, যেটা মূল বিষয় বাবা মা সবাই পড়াশোনাটাই গুরুত্ব দিচ্ছে, কিন্তু স্বামীজি বলছে আমি যদি আবার নতুন করে জন্মাই তাহলে প্রথমে কাকে গুরুত্ব দেব। শিক্ষার প্রাণ কি? মনের একাগ্রতা লাভ, মানে মনের একাগ্রতা নেই তা নয়, মনের একাগ্রতা আছে। আমাদের ওই মনের একাগ্রতা যে আমাদের জীবন গঠনে লাগাতে হবে সেটা আমরা দিচ্ছি না, আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে তারা স্বামীজির কথা পড়ে এবং এটাকে বিশ্বাস করে। স্বামীজি বিশ্বাসটাকে খুব গুরুত্ব দিত।
0: উদয়নারায়ণপুর তরুণ সংঘ গ্রামীণ গ্রন্থাগার তার যাত্রা শুরু করেছিল 1944 সালে। সেই থেকে আজ পর্যন্ত তার কর্মকাণ্ড বজায় আছে। এই গ্রন্থাগার সহ তরুণ সংঘ নিয়ে বললেন এই গ্রন্থাগারের প্রাক্তন গ্রন্থাগারিক অনন্ত চট্টোপাধ্যায়।
2: এই যে গ্রন্থাগার আজকে তরুণ সংঘ রয়্যাল লাইব্রেরি যেটা দাঁড়িয়ে আছে, এইটা 1940 সালে ক্লাব ফর্মে প্রথম তৈরি হয় বান্ধব সমিতি নামে, স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ হয়ে বেশ কিছু মানুষজন এলাকার তারা এই কাজটা শুরু করে। তারা সেখানে স্বাধীনতার জন্য বইপত্র পড়াশোনা করতো। 1944 সালে এটা তরুণ সংঘ নাম নিয়ে আবার নতুন করে নতুনভাবে স্বাধীনতার যে তৎকালীন সময় এখানে যে বিপ্লবীরা ছিলেন সে বিপ্লবীদের আগ্রা হিসেবে এটা পরিচিত। 1957 সালে সরকার এটাকে অধিগ্রহণ করে সরকারি স্পন্সর লাইব্রেরি হিসাবে। এই লাইব্রেরিটা দোতলা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তায়, রাজা রামমোহন রায় ফাউন্ডেশনের আর্থিক সহায়তায়। এই লাইব্রেরিতে মোটামুটি এখন 12,000 মতো বই আছে, সদস্য প্রায় 400 মতো রয়েছে। এখানে পঞ্চম শ্রেণী থেকে একবারে গ্র্যাজুয়েশন পর্যন্ত বিভিন্ন পাঠ্যপুস্তক এবং সহায়িকা বই পাওয়া যায়। এটাতে প্রচুর ছেলেমেয়েরা পাঠ্যপুস্তক ব্যবহার করে, তাদের পাঠ্যপুস্তক বাড়িতে নিয়ে যাওয়ার সিস্টেম আছে, 10 দিনের জন্য পাঠ্যপুস্তক দেওয়া হয় আর এখানে বসে পড়তে পারে। এখন বর্তমানে ফ্রি রিডিং সিস্টেম। আর এই যে তরুণ সংঘ যেটা থেকে এইটা জন্ম উৎপত্তি সেটাও এখন অস্তিত্ব রয়েছে, এই পাঠাগারের পাশেই তাদের অস্তিত্ব। সেই সংঘের যে কাজকর্ম সেটার মধ্যে এখন ড্রয়িং স্কুল হয়, নাচের স্কুল হয়, গানের স্কুল হয়, একটা ফ্রি কোচিংয়ের সিস্টেম রয়েছে। এছাড়াও এরা বিভিন্ন সময় কালচারাল প্রোগ্রাম করে থাকে। একটা সময় এই প্রতিষ্ঠান থেকে চ্যারিটি শো হতো, কলকাতার শিল্পী বা যাত্রা দল বা নিজেদের যাত্রা করে নাটক করে আর্থিক সহায়তা, সেই সিস্টেমটা এখন আর নেই। খেলাধুলার কোনো ব্যবস্থা নেই, জিমখানা ছিল জিমখানা বন্ধ করে দেওয়া হয়েছে, আর এমনি ফ্রি অ্যান্ড এক্সারসাইজের জায়গা ছিল সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে।
3: আচ্ছা, এই অঞ্চলে খেলাধুলা কেমন হয়?
2: ইনডোর গেমের প্রচলনটা এসে গেছে, আউটডোর গেম ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন যে খেলাগুলো এগুলো প্রতুল হিসেবে চলে না, ওই সিজনাল চলে। কোনো জায়গায় একটা ট্রফি চললো হয়তো 5 দিন কি 10 দিন খেলা হলো। এটা ক্রিকেটের ক্ষেত্রেও তাই, টুর্নামেন্ট সিস্টেম চলে, ভলি বা ব্যাডমিন্টন এটাও তাই। কিছু কিছু ছেলেপুলে তারা প্র্যাকটিস করে বিভিন্ন জায়গায়, আমাদের এই মাঠেও তো প্রচুর প্র্যাকটিস হয়, 2-3টে নেট আছে সেগুলো প্র্যাকটিস করে, সবই করে, কিন্তু রেগুলার কোর্সে যে বিষয়টা সেইটার খুব বেশি প্রচলন এখানে হয় না।
3: কি বুঝছেন যে লাইব্রেরিতে আসাটা কমলো না বাড়ছে?
2: মানুষের আসার প্রবণতা কমেছে এটা অস্বীকার করার জায়গা নেই, কারণ এখন বিভিন্ন রকম ইলেকট্রোমিডিয়া ফলে তারা হয়তো এ হয়ে গেছে, কিন্তু একটা শ্রেণীর মানুষ এখনো কিন্তু রেগুলার কোর্সে বই পড়ে। এখানে ছাত্ররাও যেমন পাঠ্যপুস্তক দেয়া নেয়া বা অন্যান্য পুস্তক নেওয়া দেওয়া করে, তার মধ্যে আর একটা এজেড পার্সন যারা 40 ঊর্ধ্ব, 50 ঊর্ধ্ব, 60 ঊর্ধ্ব, 70 ঊর্ধ্ব, এই যে মানুষগুলো, এরা কিন্তু এখনো পর্যন্ত সব রকমের বই পড়ার জন্য তারা আসেন। কবি সাহিত্যিক লেখকরা তাদের প্রয়োজনে আসেন বিভিন্ন রেফারেন্সের জন্য। আমাদের এখানে হাওড়া জেলার উপরে এবার 40টা বই আছে, আর একটা আমাদের যেটা আছে সেটা হচ্ছে 88টা আর্কাইভের বই আছে। ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের একটা আর্কাইভ আছে যেখানে যে সমস্ত বই দুষ্প্রাপ্য গ্রন্থ যেগুলো আর রিপ্রিন্ট হচ্ছে না, সেই সমস্ত বইয়ের 88টা বই আমাদের রাজ্য কেন্দ্রীয় গ্রন্থাগারে সংরক্ষিত করা হয়েছে ফিল্ম করে। এগুলো আমরা কাউকে ইস্যু করতে পারবো না, কিন্তু বইগুলো কেউ দেখতে চাইলে দেখাতে পারি, সাইটে গিয়ে ফ্রি অফ কস্টে তারা পড়তে পারে। ধরুন যেমন ঢাকার কিছু বই আছে যেটা 300 বছর আগেকার, যেমন একটা আমাদের বাইবেল আছে যেটা লন্ডনে পাবলিশ হয়েছিল, একটা কোরআন আছে যেটা বাংলাদেশ থেকে পাবলিশ হয়েছিল ঢাকায় আর কি, তৎকালীন সময় রাজশাহী থেকে পাবলিশ হয়েছিল, এরকম কিছু আর্কাইভ বই আমাদের আছে যেটা লাইব্রেরির সম্পদ।
3: আচ্ছা একটু অন্য প্রসঙ্গ, আপনাদের এখানে পানীয় জল কেমন?
2: এখানে পানীয় জল ভালো, এখানে আর্সেনিকের কোনো

0: প্রভাব নেই। সরকারি পরিকল্পনায় বিভিন্ন জায়গায় স্বল্প মূল্যে জল বিক্রির একটা আয়োজন করা হয়েছে, আর এখন কাজ চলছে, সেটা হচ্ছে সজল ধারা প্রকল্প, ডোর টু ডোর জল। আর এমনি রিজার্ভারের যে জল, সেই জল রয়েছে, দিনে দুবার করে দেওয়া হয়, সেটা পানীয় জল হিসেবেই ট্রিট হয়। সেটা ওই রাস্তার ধারে বিভিন্ন জায়গায় কল আছে, কল থেকে পায় মানুষজন। আর পুকুরডোবা রয়েছে, প্লাস হচ্ছে কাছেই দুটো নদী আছে, দামোদর রয়েছে, এর জন্যে আমাদের এখানে জলের খুব বেশি সমস্যা কিছু নেই।
1: 85 বছর বয়সেও বেশ সক্রিয় দিলীপ বসু, তিনি নিজেও সাহিত্য চর্চা করেন। গ্রাম নিয়ে বললেন দিলীপ বাবু।
2: আমাদের এখানে ছিল কথকথা, রামযাত্রা, তারপরেতে স্বদেশী যাত্রা, তারপরেতে আপনার কবির লড়াই যেটাকে বলা হয়, এছাড়া আপনার মনসার ভাসান, পীরের গান। এবং আমাদের এখানে জঙ্গলপাড়ার যে হাট ছিল, সেই হাটের মধ্যে পীরের মাটি, সেই ঢিপির মতন করে যে তৈরি করা হয় না, আটচালা ছিল, এবং তাতে ওই আলপনা নিয়ে এসে উপর থেকে ছিটিয়ে নিচে পর্যন্ত দেয়া হতো। প্রতি শনিবার মঙ্গলবার হাটে লোকেরা আসতো এবং ওখানে মাটির ঘোড়া দিয়ে পুজো দিত। এখনো পর্যন্ত আছে, হাট উঠে গেছে। ধর্মরাজের মন্দির, এও বহু পুরাতন। বিশালক্ষী মায়ের মন্দির, এও বহু পুরাতন। বুড়ো শিবের মন্দির, বহু পুরাতন। শ্রীধরজির মন্দির, বহু পুরাতন। গজাইচণ্ডী, বহু পুরাতন। জয়চণ্ডী, অতি পুরাতন। এইখানটায় একটা সবথেকে বড় জিনিস হচ্ছে, বৈষ্ণব প্রভাব কিন্তু একটা বিশেষ জায়গা নিয়েছে। এখানে যে নাম সংকীর্তন মানুষের মধ্যে ভীষণভাবে প্রভাব বিস্তার করেছে। এখন আর কথকথা ফতকথা এসব আর হয় না। উদয়নারায়ণপুরে কোনো নাটকের দল নেই। আমাদের এখানে সবথেকে বড় মেলা হচ্ছে পীরের মেলা, ভাইখানার মেলা যেটাকে বলা হয়। লক্ষাধিক লোক সেখানে জমে। ওখানে একটি পুকুর আছে, সেটা হচ্ছে পীরের পুকুর বলা হয়। আজকে 300 বছরের ওপর এই মেলা।
3: আপনি তো দীর্ঘদিন সাহিত্য নিয়ে কাজকর্ম করছেন, করেন, কি দেখছেন, মানে এখানে চর্চা কীরকম হয়?
2: সাহিত্য সংস্কৃতির চর্চা অত্যন্ত পুর। আমি নিজে পত্রিকা বার করি মেটেফুল, 2002 সাল থেকে আমি বার করে আসছি। এখানকার মানুষের লেখার বলতে গেলে একমাত্র অজিত বাইরি যে কবি আছে, কিছু লেখা দেন, কিছু ওই স্বপন নন্দী, সাতকর্ণী ঘোষ, নিমাই আদক বলে ছিল মারাই আছে, লেখা টেখা দেন। বেশিরভাগ লেখাই কিন্তু অন্য জেলা বা অন্য পত্রপত্রিকার সম্পাদক সাহিত্যিকেরা সমস্ত দিয়ে থাকেন। কোনো স্কুলে ওই ভাই আমি তো ওয়াল ম্যাগাজিন আমি দেখতে পাই না। আমাদের এই লাইব্রেরি থেকে ওয়াল ম্যাগাজিন বার করা হতো আগে।
1: এখানকার মানুষের সঙ্গে কথা বলে এই গ্রাম সম্পর্কে বেশ খানিকটা জানানো গেল। জানি অজানাও রয়ে গেল অনেকটাই। আর এই অজানাকে জানার আগ্রহে একবার আসুন না উদয়নারায়ণপুরে। বাংলার মুখ তাহলে আজ এ পর্যন্তই। গ্রন্থনা শ্রুতমা মুখোপাধ্যায়, উপস্থাপনা সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
4: সাইক্লোনের পর দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ নাও থাকতে পারে, তাই আগে থেকে তেল ভরে রাখুন লণ্ঠনে, সঙ্গে রাখুন টর্চ ও ব্যাটারি। সাইক্লোন থেকে রক্ষা করুন নিজের বাড়ি। দেওয়াল, দরজা, জানলা, কার্নিশের কোনো অংশ আলগা থাকলে অবশ্যই সারিয়ে নিন মিস্ত্রি ডেকে।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন গ্রামীণ সংবাদ।
5: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের পর মুর্শিদাবাদের রেজিনগরেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শিবিরের প্রার্থী রবিউল আলম চৌধুরীও তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তিনবারের প্রাক্তন বিধায়ক রবিউল জানিয়েছেন, মমতা ব্যানার্জীকে অভিহিত করেই তাঁর এই সিদ্ধান্ত। তিনি দাবি করেন, নতুন প্রতীক এত কম সময়ের মধ্যে কর্মী এবং সমর্থকদের চেনাতেও সমস্যা হবে, দলীয় কর্মীদের ওপর নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও তাঁর অভিযোগ। উল্লেখ্য, আজই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। খাকুরদহ গ্রাম পঞ্চায়েতের নেউতলা গ্রামে গতরাতে ১৯১ নম্বর

তপন মণ্ডল পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালনের অনুষ্ঠানে এলাকার মহিলাদের নিয়ে যাওয়ার কারণে এই হামলা বলে বিজেপির দাবি। দার্জিলিংয়ের শিটংয়ে হোমস্টেতে বার্বিকিউয়ের সময় অগ্নিদগ্ধ মহিলা পর্যটক নিকিতা সাহার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তার মুখমণ্ডল ও উপরের অংশ মিলিয়ে শরীরের 60% বেশি পুড়ে গেছে। শিলিগুড়ির কাওয়াখালীতে চিকিৎসা চলছে তার। এদিকে ওই ঘটনায় তদন্ত শুরু করেছে দার্জিলিং জেলা পুলিশ। হোমস্টে মালিক ও ম্যানেজারকে জেরার পাশাপাশি সংগ্রহ করা হয়েছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ। নিকিতার স্বামী সৌভিক দাস হোমস্টে কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম অব্যবস্থা ও অসহযোগিতার অভিযোগ তুলেছেন। এদিকে ঘটনার পরই পাহাড়ে হোমস্টেগুলির ওপর নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে পর্যটক মহল। একাধিক কর্মসূচিতে যোগ দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল পুরুলিয়া যাচ্ছেন। টামনা থানা এলাকার করাডিতে করম উৎসবে যোগ দেবেন তিনি। এজন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। অনুষ্ঠানে ঐতিহ্যবাহী করম নৃত্য পরিবেশন করবে বেশ কিছু দল, থাকছে বিশেষ প্রদর্শনী। মুখ্যমন্ত্রী জেলায় প্রশাসনিক বৈঠকেও যোগ দেবেন। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে অবৈধ গম পাচার চক্র ভেঙে দিয়েছে। গতকাল বিকেলে বাংলা ঝাড়খণ্ড সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে মনিরুল ইসলাম নামে শামশেরগঞ্জের এক যুবককে। উদ্ধার করা হয়েছে প্রায় 9 টন গম। সরকারি ও রেশনের গম কম দামে কিনে তা পড়শি রাজ্যে বেশি মুনাফার আশায় পাচার করা হচ্ছিল বলে পুলিশ জানতে পেরেছে। প্রায় 15 দিন বন্যার জলে ভাসছে মালদার মানিকচকের গোটা ভূতনি এলাকা। চরম অসহায় অবস্থায় দিন কাটছে বন্যা দুর্গতদের। গত 4 সেপ্টেম্বর থেকে মানিকচক ব্লকের ভূতনিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বাঁধ ভেঙে গঙ্গার জল ঢুকে প্লাবিত হয়েছে ভূতনির উত্তর চণ্ডীপুর, দক্ষিণ চণ্ডীপুর, হীরানন্দপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা। বন্যার জলে ভেসে গেছে ঘরবাড়ি, চাষের জমি। ফলে প্রাণ বাঁচাতে বন্যা দুর্গতদের মধ্যে সকলেই আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। এদিকে গঙ্গা ফুলোহরের জল গ্রাস করেছে রতুয়া 1 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা। মহানন্দটোলা ও বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকা এখনও জলবন্দী। বাড়িঘর থেকে রাস্তা, হাট, বাজার সবই জলের তলায়। দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা এবং সিকিম থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার কারণে রাজ্যের বহু জেলাতেই আজও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্ব মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের কালিম্পং জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। গ্রামীণ সংবাদ শেষ হলো।

0: আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আগামী ২৪ ঘন্টার পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই। সতর্কবার্তায় জানানো হয়েছে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, বজ্রগর্ভ মেঘের সম্ভাবনা পশ্চিমবঙ্গের সব জেলাতেই। শুনলেন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর।
1: জনসেবার ২৫ বছর উপলক্ষে ও বিকশিত ভারতের সংকল্পকে সামনে রেখে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১০ই অক্টোবর পর্যন্ত সমগ্র রাজ্যে সেবা সংকল্প অভিযান আয়োজিত হবে।
2: দেশপ্রেম ও জনসেবার চেতনাকে আরো সুদৃঢ় করা এবং বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্প পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হতে চলেছে
1: আশীর্বাদের প্রদীপ, আমার স্বপ্নের ভারত চিত্রসেবা, নম সেবা অজানা কাহিনী, অঙ্গন মিলন সেবা, সেবার কাহিনী,
2: সেবা জ্যোতি কলস যাত্রা, বিকশিত ভারতের সংকল্প, সেবাই আমার যোগদান, সেবা সেতু অভিযান, সেবার রঙে দেশের সঙ্গে, সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ।
1: সাধারণ মানুষকে সরকারি পরিষেবা প্রদান করা হবে, সেই সঙ্গে যুব সম্প্রদায় সর্বোপরি ছাত্রছাত্রীদের অংশগ্রহণে উদ্ভাবনী পরিবেশনা, জনশিল্প, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য, সরকারি প্রকল্প।

0: পরিষেবা সংক্রান্ত নাগরিকদের অভিজ্ঞতা ও কাহিনী তুলে ধরা এবং রাজ্যব্যাপী জনসচেতনতা, এই সমস্ত উদ্যোগের সমন্বয়ে একটি সুসংগঠিত কর্মসূচি বাস্তবায়িত হবে।
1: আসুন এই কর্মসূচি সফল করে আমরা সকলে মিলে দেশপ্রেমের অঙ্গীকার করি।
0: পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনহিতার্থে প্রচারিত।
2: এখন দ্বিজেন্দ্র গীতি, রজনীকান্ত এবং অতুল প্রসাদের গানের অনুষ্ঠান। প্রথমে শুনুন একটি দ্বিজেন্দ্র গীতি, শিল্পী দেবাশিস রায়চৌধুরী।

পরের গানে যাবার আগে একটি জরুরি কথা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। আপনারা শুনছেন দ্বিজেন্দ্র গীতি, রজনীকান্ত এবং অতুল প্রসাদ সেনের গানের অনুষ্ঠান। এবারে আপনাদের জন্য দ্বিজেন্দ্র গীতি সমবেত কণ্ঠে।

আরও একটি জরুরি কথা, মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28 অক্টোবর 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিয়ার অ্যাভিনিউ কলকাতা 700012 এই ঠিকানায় বেলা 12:30টায় গুগল মিটের ভিডিও কনফারেন্স মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জসমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহ করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30শে সেপ্টেম্বর 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, ADPS CS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর অ্যাভিনিউ কলকাতা 700012 এই ঠিকানায় ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে opmg_wb@indiapost.gov.in অথবা adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। বিশদ জানার জন্য ADPS CS এর সঙ্গে টেলিফোন নম্বর 0332120250 অথবা 0332120612 অথবা 0332120500 এই নম্বরগুলিতে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেল

লে ডাক আদালত অথবা পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি এই ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হল। শুনছেন দ্বিজেন্দ্র গীতি, রজনীকান্ত এবং অতুল প্রসাদ সেনের গানের অনুষ্ঠান। এবারে আপনাদের জন্য রজনীকান্তের একটি গান, শিল্পী অর্চনা ভৌমিক।

দ্বিজেন্দ্র গীতি রজনীকান্ত সেন এবং অতুল প্রসাদ সেনের গানের অনুষ্ঠান আজ পর্যন্তই। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতেই শান্তিময় কার ফার্মার লেখা অলোকনাথ দের সুরে অরুণ বন্দ্যোপাধ্যায়ের গাওয়া এই গানটি

এবারে ভূপেন হাজারিকার গাওয়া গান, নিজের সুরে শিল্পী এটি গেয়েছেন মিল্টু মুখোপাধ্যায়ের কথায়।

রম্যগীতির এবারের গানের শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা, জয়দেব সেনের সুর।

0: আকাশ বাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত গানের অনুষ্ঠান রম্যগীতি আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: হ্যালো হ্যালো হ্যালো,
2: লাউডস্পিকারের চড়া শব্দ অসুস্থ করে মানুষকে। শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না।

0: সাইক্লোনের পর দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ নাও থাকতে পারে, তাই আগে থেকে তেল ভরে রাখুন লণ্ঠনে, সঙ্গে রাখুন টর্চ ও ব্যাটারি। সাইক্লোন থেকে রক্ষা করুন নিজের বাড়ি। দেওয়াল, দরজা, জানলা, কার্নিশের কোনো অংশ আলগা থাকলে অবশ্যই সারিয়ে নিন মিস্ত্রি ডেকে।
1: নাগরিক সুস্থতার জন্য আবশ্যক উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা। নিকাশের পথে যাতে বাধা না তৈরি হয় তার জন্য আমাদের প্রত্যেকের উদ্যোগী হওয়া প্রয়োজন। খেয়াল রাখুন, আপনার বাড়ির লাগোয়া নিকাশি ব্যবস্থা বুঝে যায়নি তো?
2: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে 20তম রোজগার মেলায় 51,000-এরও বেশি যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দিয়ে বলেন, দেশের যুব সমাজের প্রতিভা ও দক্ষতার ওপর গোটা বিশ্বের আস্থা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উন্নয়নশীল দেশগুলিকে প্রায় অন্যায্যভাবে কার্বন নিঃসরণের জন্য দায়ী করা হলেও ব্যক্তি নিরিখে কার্বন নিঃসরণে ভারতের অবদান বিশ্বগড়ের অর্ধেকেরও কম। তিনি আজ নতুন দিল্লিতে পরিবেশের ভবিষ্যৎ ও জলবায়ু গতিবিধি সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করে ভাষণ দেন। গ্রাম উন্নয়ন মন্ত্রক আগামী মাস থেকে দেশের অধিকাংশ রাজ্য

কেন্দ্রশাসিত অঞ্চলে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনার দ্বিতীয় পর্যায়ের আওতায় 34,000-এরও বেশি যুবক যুবতীদের প্রশিক্ষণের কাজ শুরু করবে। ভারত ও কানাডার মধ্যে সেপা কার্যকর করার লক্ষ্যে বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল দেশের আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি আইনে

0: খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে 20তম রোজগার মেলায় বিভিন্ন সরকারি সংস্থায় নবনিযুক্ত যুবক যুবতীদের হাতে 51,000-এরও বেশি নিয়োগপত্র তুলে দিয়েছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মুক্ত বাণিজ্য চুক্তি দেশের যুব সমাজের জন্য নতুন সুযোগের দরজা খুলে দিচ্ছে। এই ধরনের চুক্তির ফলে দেশের শিল্পোদ্যোগীদের জন্য নতুন অংশীদারিত্ব ও বাজারের সুযোগ তৈরি হচ্ছে এবং যুব সমাজের জন্য কর্মসংস্থানেরও নতুন সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, দেশের যুব সমাজের প্রতিভা ও দক্ষতার ওপর গোটা বিশ্বের আস্থা তৈরি হয়েছে।
1: आज देश के 51,000 से अधिक युवाओं को सरकारी सेवा के लिए नियुक्ति पत्र मिल रहे हैं। मैं आप सभी युवा साथियों को और आपके परिवारजनों को बहुत बहुत बधाई देता हूं। आज आप सभी एक ऐसे समय में भारत सरकार से जुड़े हैं जब देश एक बहुत बड़े लक्ष्य की ओर आगे बढ़ रहा है और ये लक्ष्य है 2047 तक विकसित भारत बनाने का।
0: প্রধানমন্ত্রী বলেছেন, ব্যক্তি নিরিখে কার্বন নিঃসরণে ভারতের অবদান বিশ্ব গড়েরও অর্ধেকেরও কম। নতুন দিল্লিতে আজ রিভেসের ভবিষ্যৎ ও জলবায়ুর গতিবিধি সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশগুলিকে প্রায়ই অন্যায্যভাবে কার্বন নিঃসরণের জন্য দায়ী করা হয়েছে।
1: কার্বন এমিশন কি জিম্মেদারি গলত তরিকে সে বিকাশশীল দেশো পর ডালি জাতি রহি হ্যা। जबकि ऐतिहासिक सच्चाई ये है, आज भी प्रति व्यक्ति कार्बन एमिशन में भारत का योगदान ग्लोबल एवरेज के आधे से भी कम है। विकसित देशों में भारत की तुलना में 6 गुना ज्यादा प्रति व्यक्ति कार्बन एमिशन हो रहा है।
0: তিনি বলেন, G20 গোষ্ঠীর একমাত্র দেশ হিসেবে ভারতই প্যারিসে অনুষ্ঠিত COP21 সম্মেলনে দেওয়া প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগেই পূরণ করেছে। গত 12 বছরে পরিবেশ সংরক্ষণের প্রতিটি ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক সৌরজোট, বিশ্ব জৈব জ্বালানি জোট, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স এবং মিশন লাইফের মতন উদ্যোগের মাধ্যমে ভারত বিশ্বের সঙ্গে একযোগে পরিবেশ সুরক্ষায় নতুন মাপকাঠি তৈরি করেছে বলে শ্রী মোদী উল্লেখ করেন।
1: প্যারিস মে COP21 কে দৌরান হমনে কনভিনিয়েন্ট অ্যাকশন কন্টিনিউটি ফর চেঞ্জ উস বুক কো ভি লঞ্চ কিয়া থা। हम दुनिया को साथ लेकर पर्यावरण सुरक्षा के नए मापदंड स्थापित कर रहे हैं। वन सन, वन वर्ल्ड, वन ग्रिड की सोच हो या इंटरनेशनल सोलर अलायंस CDRI, ग्लोबल बायोफ्यूल अलायंस, इंटरनेशनल बिग कैट अलायंस, मिशन लाइफ, लाइफ स्टाइल फॉर एनवायरमेंट, ऐसा हर एक मंच क्लाइमेट और एनवायरमेंट पर भारत के ডেডিকেটেড কমিটমেন্টস কা প্ল্যাটফর্ম বন রাহা হ্যায়।
0: পুনর্নবীকরণযোগ্য শক্তির পাশাপাশি স্বচ্ছ পরিবহন ও গ্রিন হাইড্রোজেনের মতন ক্ষেত্রেও ভারত দ্রুত এগিয়ে চলেছে। গত 12 বছরে দেশে বায়ুশক্তির উৎপাদন ক্ষমতা 3 গুণ বেড়েছে। পাশাপাশি পরমাণু শক্তি উৎপাদনের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে প্রধানমন্ত্রী জানান। গ্রাম উন্নয়ন মন্ত্রক আগামী মাস থেকে দেশের অধিকাংশ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনার দ্বিতীয় পর্যায়ের আওতায় 34,000-এর বেশি যুবক যুবতীকে প্রশিক্ষণের কাজ শুরু করবে। প্রথম পর্যায়ে বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ ও তামিলনাড়ু সহ 14টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রশিক্ষণ পর্ব শুরুর প্রস্তুতি পর্যালোচনা করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, আগামী বছরের 31শে ডিসেম্বরের মধ্যে 3,57,000-এরও বেশি গ্রামীণ যুবক যুবতীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করেছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় এক সাগরমালা প্রকল্প, একটি প্রতিবেদন।

0: 2015 সালে চালু হওয়া সাগরমালা কর্মসূচি দেশের বন্দর পরিকাঠামোয় বড় পরিবর্তন এনেছে। দেশের সমুদ্র উপকূলকে বাণিজ্য, কর্মসংস্থান ও অর্থনৈতিক বৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে এই কর্মসূচি। বর্তমানে বিশ্বের শীর্ষ 100টি বন্দরের তালিকায় রয়েছে ভারতের 9টি বন্দর, পাশাপাশি উপকূলীয় জাহাজ চলাচলও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কোল ইন্ডিয়ার বোর্ড অব ডিরেক্টরের পূর্বতন সদস্য সুব্রত চৌধুরী বললেন, 2047 সালে বিকশিত ভারতের লক্ষ্যে এই প্রকল্প ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
1: আমাদের দেশে প্রায় 7,000 কিলোমিটার কোস্টাল এরিয়া রয়েছে, যার মধ্যে রয়েছে প্রায় 12টি মেজর পোর্ট এবং 233টি ছোট পোর্ট। বিগত 12 বছরে প্রায় 6 লক্ষ কোটি টাকার খরচে অনেক উন্নয়ন, পোর্টের আধুনিকীকরণ করা শুরু হয়েছে। এর ফল অলরেডি আমরা পেতে শুরু করেছি। 2047 সালে আমরা যে ডেভেলপড ইকোনমি তৈরি করার লক্ষ্যে এগোচ্ছি, সেই লক্ষ্যে এই সাগরমালা প্রজেক্ট ভীষণভাবে আমাদের ইকোনমিকে বুস্ট করবে।
0: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত কানাডা সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব সেপা কার্যকর করার লক্ষ্যে আলোচনা এগিয়ে নিয়ে যেতে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল গতকাল সেদেশের আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী মনিন্দা সিধুর সঙ্গে বৈঠকে বসেন। নতুন দিল্লিতে আয়োজিত এই বৈঠকে চুক্তি দ্রুত সম্পাদনের বিষয়ে উভয় পক্ষই সহমত হয়েছে। উল্লেখ্য, সেপা সম্পাদন হওয়ার ফলে পণ্য, পরিষেবা, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হবে। ভারত নেপালকে আরও 11 টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। এর মধ্যে রয়েছে ওষুধ, তাঁবু, হাইজিন কিট, স্লিপিং ব্যাগ সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। বন্যা বিধ্বস্ত নেপালের পুনর্গঠনের জন্য এটি ভারতের পক্ষ থেকে নভেম্বরের জন্য ত্রাণ সামগ্রী পাঠানো হল। সমাজ মাধ্যমের একটি বার্তায় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, নেপালের পুনর্গঠনের কাজে ভারতের সাহায্য অব্যাহত থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত একটি আইনে স্বাক্ষর করেছেন। ইউক্রেনের বিরুদ্ধে চলতি সংঘর্ষের জন্য মস্কোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও তাদের উপর চাপ সৃষ্টির জন্য রাশিয়ার অর্থনীতির মূল স্তম্ভ নষ্ট করার লক্ষ্যেই নতুন এই আইন। এদিকে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ প্রতিনিধি নিজেদের দেশে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার তালিকা আরও বাড়িয়েছে রাশিয়া। জাপানের নাগোয়ার পালামু মিজু স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে 20তম এশিয়ান গেমস। ভারতীয় সময় বেলা 2:30 শুরু জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন শুটিংয়ে দুবারের অলিম্পিক পদকপ্রাপ্ত মনু ভাকের এবং শর্টপাটে এশিয়ান চ্যাম্পিয়ন তাজিন্দার পাল সিং তুর। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে 20তম রোজগার মেলায় 51,000-এরও বেশি যুবক যুবতীদের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, উন্নয়নশীল দেশগুলিকে প্রায় অন্যায্যভাবে কার্বন নিঃসরণের জন্য দায়ী করা হলেও ব্যক্তি নিরিখে কার্বন নিঃসরণে ভারতের অবদান বিশ্বকরের অর্ধেকেরও কম। খবর এখনকার মতো শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিভিন্ন দেশের সঙ্গে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি দেশের যুব সমাজের জন্য সম্ভাবনার নতুন দরজা খুলে দিয়েছে। এর ফলে যুব সমাজের ভবিষ্যৎ গঠনের পাশাপাশি দেশের উদ্যোক্তাদের জন্য বৃহৎ বাজারের পথও প্রশস্ত হচ্ছে। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আজ 20তম রোজগার মেলায় শ্রী মোদী বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে 51,000 নবনিযুক্তের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। 2047-এর মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে যুব সমাজকে আরো বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
1: আজ আপ সবই এক এসে সময় মে ভারত সরকার সে জুড়ে হ্যাঁ জব দেশ এক বহুত বড়ে লক্ষ্য কি ওর আগে বড় রহা হ্যায় ওর ইয়ে লক্ষ্য হ্যায় 2047 তক বিকশিত ভারত বানানে কা। ইসমে আপ জেসে ইউবাওঁ কি বহুত বড়ি ভূমিকা হ্যায়। সরকার মে রহতে হুয়ে আপকো হর বো নির্ণয় লেনা হ্যায় জো বিকশিত ভারত কে অভিযান কো আত্মনির্ভর ভারত কে অভিযান কো নিরন্তর সশক্ত করে।
0: কলকাতায় জাতীয় গ্রন্থ

0: কারাগারে আয়কর দপ্তরের উদ্যোগে রোজগার মেলায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অনুষ্ঠানে তিনি বলেন, দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া সুনিশ্চিত করা এবং উন্নত ভারত গঠনে নবনিযুক্তদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, দেশের 45টি স্থানে আজ এই রোজগার মেলার আয়োজন করা হয়েছে। মুর্শিদাবাদের রেজিনগরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিবিরের প্রার্থী রবিউল আলম চৌধুরীও তাঁর মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। তিনবারের প্রাক্তন বিধায়ক রবিউল জানিয়েছেন, মমতা ব্যানার্জি এবং কুণাল ঘোষের সঙ্গে তাঁর এ বিষয়ে কথা হয়েছে। দলনেত্রীর নির্দেশে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন তিনি। আজ থেকেই প্রচারেও নামবেন তিনি। মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ফুটবল খেলোয়াড় প্রতীকেই নির্বাচনে তিনি লড়বেন। এর আগে আজ সকালে মনোনয়ন প্রত্যাহারের কথা জানিয়েছিলেন তিনি। রবিউল দাবি করেন, নতুন প্রতীক এত কম সময়ের মধ্যে কর্মী এবং সমর্থকদের চেনাতে সমস্যা হবে, তাই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না তিনি। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী আবার পড়ছি নন্দীগ্রামে মমতা ব্যানার্জি পন্থী তৃণমূল প্রার্থী সঞ্চিতা দে প্রধান গতকালই তার নাম প্রত্যাহার করে নিয়েছেন। এদিকে নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় 3টি এবং খেজুরি থানায় 1টি অভিযোগ দায়ের হয়েছে। 19 বছর আগে 2007 সালে নন্দীগ্রাম জমি আন্দোলনের সময়ের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। দাঙ্গা বেআইনি সমাবেশের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আজ তাকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার অভিযোগ করেছেন, ভয়ের পরিবেশ তৈরি করতেই কংগ্রেস প্রার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।
1: যদি কোন তার বিরুদ্ধে কেস থাকে, এতদিন তো সেই কেস ছিল, সে তো ঘুরে বেড়াতো, যেই কংগ্রেসের প্রার্থী হলেন, যেই তার নমিনেশন অ্যাকসেপ্ট হয়ে গেল, অমনি তাকে অ্যারেস্ট করে ফেলতে হবে। কেন? ভয়ের পরিবেশ তৈরি করার জন্য পুলিশকে দিয়ে বর্তমান বিজেপি সরকার তাদের প্রত্যেক দিন যেভাবে তারা আনপপুলার হচ্ছেন তাকে আরো বেশি নিজেদের কন্ট্রোলে রাখার জন্য এই সিদ্ধান্ত তারা গ্রহণ করেছেন।
0: অন্যদিকে বিজেপি নেতা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেছেন, এ রাজ্যে কংগ্রেস দলটিরই কোনো অস্তিত্ব নেই।
2: আমরা যে টার্গেট রেখেছি ওইভাবেই জিতবো, সেই জন্য কাউকে আটকাতে হবে না। কংগ্রেসটা আছে কোথায়? দূরবীন দিয়ে দেখতে হয়। ও কংগ্রেস পশ্চিমবঙ্গে আছে, খালি অধীরবাবুকে দেখলে মনে পড়ে, আর ছাড়া কংগ্রেস বলে কিছু নাই। 50 বছর ধরে বাংলার মানুষ গণতন্ত্র দেখেছে, ভোট দিতে পেরেছে, আমরা ভোট দেওয়াবো সবাইকে, আর সেটা ফলতা থেকে শুরু হয়েছে।
0: উল্লেখ্য, নন্দীগ্রাম ও রেজিনগরে বিধানসভা উপনির্বাচনে প্রার্থীপদ প্রত্যাহারের আজই শেষ দিন। আগামী 6 অক্টোবর ওই 2 কেন্দ্রে ভোট নেওয়া হবে। একাধিক কর্মসূচিতে যোগ দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল পুরুলিয়া যাচ্ছেন। টামনা থানা এলাকার করাডিতে করম উৎসবে যোগ দেবেন তিনি। এজন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। অনুষ্ঠানে ঐতিহ্যবাহী করম নৃত্য পরিবেশন করবে বেশ কিছু দল, থাকছে বিশেষ প্রদর্শনী। মুখ্যমন্ত্রী জেলার প্রশাসনিক বৈঠকেও যোগ দেবেন। উল্লেখ্য, করম পুজো উপলক্ষে আগামী মঙ্গলবার 22শে সেপ্টেম্বর পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। খাকুরদহ গ্রাম পঞ্চায়েতের নেউতলা গ্রামে গতরাতে 191 নম্বর বুথের বিজেপি সভাপতি তপন মণ্ডলের ওপর লোহার রড লাঠি নিয়ে হামলা চালায় একদল দুষ্কৃতী। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সৈয়দ আহমেদ বৈদ্য ও তার সঙ্গীরা এর সঙ্গে যুক্ত বলে অভিযোগ। সেবা সংকল্প অভিযানের আওতায় শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে আজ স্বচ্ছতা কর্মসূচি, বৃক্ষরোপণ সহ একাধিক সেবামূলক কর্মসূচিতে যোগ দেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। উপস্থিত ছিলেন 2 প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক ও আনন্দময় বর্মন। স্বচ্ছ সাগর সুরক্ষিত সাগর কর্মসূচির শেষ দিনে আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর সমুদ্র সৈকতে সাফাই অভিযানে অংশ নেন রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী মনোজ কুমার ওরাও। প্রথমে তিনি কপিলমুনির আশ্রমের সামনে যোগাভ্যাসে অংশ নেন, পরে সৈকতে নেমে প্লাস্টিক ও আবর্জনা পরিষ্কারের পাশাপাশি রোপণ করেন ম্যানগ্রোভ ছাড়াও। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে সুপার সিক্সের ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে খেলবে বারাসাত স্টেডিয়ামে। খেলা শুরু হবে বিকেল 3টায়। স্থানীয় সংবাদ শেষ হলো।
3: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
4: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিওর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
3: এখন মহিলা মহল, উপস্থাপনায় অঙ্কিতা পাল।
5: যাত্রীগণ মন দিয়ে শুনুন, যাত্রাকালে যদি টিসি টিকিট দেখতে চান তাহলে দেখিয়ে দিন, কিন্তু কেউ যদি ওটিপি পিন বা পাসওয়ার্ড দেখতে চায় তাকে তক্ষুনি তাড়িয়ে দিন।
6: আরবিআই এ কথা বলে, ওটিপি বা পিন চেয়ে কল বা মেসেজ এলে একটু সাবধানে।

নমস্কার, আজকের মহিলা মহলে আপনাদের সকলকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভীষণ ভালো আছেন। আর এই ভালো থাকাটা, এই যে একটা জার্নি, আজকে এই ভালো থাকা নিয়েই আমরা কথা বলবো। আর এই ভালো থাকার মাঝে আমাদের অনেক সময় অনেক প্রতিবন্ধকতা চলে আসে। কখনো কখনো আমরা দেখতে পাই যে এই প্রতিবন্ধকতাগুলো শুরু হয় আমাদের পরিবার থেকে, আমাদের বন্ধু মহল থেকে, আবার আমাদের আত্মীয় স্বজন থেকে, পাড়া পড়শী থেকে। একটা বিষয় আমাদের শিখতে হবে, শিখতে বলতে আমাদের একটু প্র্যাকটিস করতে হবে কোথাও গিয়ে, ভালো থাকার প্র্যাকটিস। কিভাবে নিজে ভালো থাকব, নিজেকে কিভাবে ভালো রাখব, সেটা ভীষণ জরুরি। আমরা সবসময় একটা জিনিস ভাবি যে আমার পরিবার কি করে ভালো থাকবে, আমার পাশের যে বন্ধুটি, যে আমার খুব প্রিয়, সে কি করে ভালো থাকবে। এটা তো আমরা অনেক সময় ভাবি, কিন্তু নিজের বড্ড মন খারাপ। নিজে তাকে হয়তো ফোনটা করলাম বা বাড়িতে ফোন করলাম, বা ধরুন আমি আমার খুব পরিচিত আমার কাছের ভাই বোনকে ফোন করলাম, করে বললাম যে কিরে কেমন আছিস, তোর কেমন চলছে সমস্ত কাজকর্ম, করেই বললাম তোর ভাল লাগছে না, কি যে করি ভালো লাগছে না। এই যে ভালো লাগছে না কেন, আমরা কি কখনো নিজেকে প্রশ্ন করেছি কেন ভালো লাগছে না? আমাদের এই ভালো না লাগার আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে যদি আমরা একটু ভালো করে ভেবে দেখি, দেখব পাশাপাশি অনেক লোকের অনেক রকম কথা, যেটাকে আমরা এখন বলি মানে কোনো একটা কাজ করতে গেলে আমরা সবার আগে ভাবি লোকে কি বলবে। এই যে লোকে কি বলবে, সেটা নিয়ে কিন্তু নিজের ভালো থাকার বা নিজের ভালো লাগার থেকেও আমরা অনেক বেশি ভাবিত। এইখানেই বিষয়টা, আমরা প্রতি মুহূর্তে প্রতিনিয়ত মাথার মধ্যে সেটাই ভেবে নিই বা ধরে নিই লোকে কি বলবে। এই জায়গা থেকে আমাদের একটু সরে আসতে হবে, একটু পিছিয়ে আসতে হবে। তার জন্য আমাদের মনের মধ্যে একটা প্র্যাকটিস করতে হবে। সবথেকে বড় কথা কি জানেন তো, বড় কথাটা হচ্ছে আমরা গোটা বিষয়টাই জানি যে মানুষ তো এরকম বলবেই, আমাদের তো আমাদের মতো করে বাঁচতে হবে। কিন্তু যখনই আমরা জীবনে ফিরি, রোজকার জীবনে ফিরি, তখনই দেখা যায় যে আমরা জীবনের সঙ্গে তাল মিলিয়ে আর চলতে পারছি না। তখনই কিন্তু এই জায়গাটা আসে বারবার, একটা ধরুন একটা খুব সুন্দর একটা পোশাক কিনলাম, গায়ের রংটা না হয় আমার একটু চাপাই, তাতে কী সমস্যা, না হয় আমার মাথায় একটু চুল কম, তাতে কী সমস্যা, না হয় আমি সকলের মতো অত সুন্দর আমার চেহারা নয়, আমি না হয় একটু মোটা, তাতে কী সমস্যা, আমার কি ধরুন অমুক একটা কালার আমার খুব পছন্দের, আমি কি এটা ভাববো যে এই রঙের জামা বা শাড়িটা পরলে লোকে কি বলবে, কারণ আমার চুলটা কম, কারণ আমি একটু মোটা, কারণ আমার চেহারা তো ঠিক সমাজের তৈরি করে দেওয়া অমন সুন্দর ফিগার নই, এটা ভেবে কি আমি ওই জামাটা বা শাড়িটাকে সরিয়ে রাখবো, তা তো নয়। আমি সবার আগে এটা দেখব যে এইটা আমার পছন্দের, এটা পড়লে আমার মনটা ভালো লাগবে, আমি এটা পরব। তাতে যদি কেউ এসে আমাকে বলে যে আর একটু গায়ের রঙটা একটু ময়লা, একটু যদি পরিষ্কার হতেই রঙটা আর একটু খুলতো,

আমাদের লোকে তো অনেক কথাই বলবে, লোকের মুখের উপর আমরা তো ট্যাক্স বসাতে পারবো না, বা তাদের মুখটাকে তো আমরা বন্ধ করতে পারবো না। আমরা কি করতে পারি তাহলে এরম একটা পরিস্থিতিতে? আমরা আমাদের নিজের কানে একটা ফিল্টার বসাতে পারি, আর মনে একটা ফিল্টার বসাতে পারি। কীরকম ফিল্টার? ও তো বললো, আমরা বলতে পারি এই রঙটা আমার পছন্দের, আমাকে যেমনই লাগুক আমি নিজেকে বড্ড ভালোবাসি, তাই আমি এই রঙটা যেহেতু আমার পছন্দের তাই আমি পরেছি। অথবা সম্পূর্ণ ইগনোর করুন, এমন মানুষের থেকে একটু দূরে থাকাই ভালো নিজেকে ভালো রাখতে গেলে। আরও একটা ব্যাপার, ধরুন চাকরি করতে করতে বা চাকরির খোঁজ করতে করতে, নিজের ক্যারিয়ার গোছাতে গোছাতে বয়সটা বেশ খানিকটা বেড়েছে। বয়স তো নিয়ম, এটা বয়স বাড়বেই, তো বয়স বেড়েছে বেশ। আমরা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি, বন্ধু মহলে যাচ্ছি, বারবার একটা কথা শুনতে হচ্ছে, কী রে তোর বিয়ে হলো না, আর কবে করবি, বয়স বেড়ে যাচ্ছে, এবার তো ছেলেমেয়ের ব্যাপার আছে, নানান রকমের প্রসঙ্গ। ভীষণ বিরক্ত হই আমরা এই কথাতে, কিন্তু আমাদের সমাজ এটা আমাদের শিখিয়েছে, এবং এতে এর ফলে কি হচ্ছে, কখনো কখনো আমরা নিজেরা নিজেরা ভেবে ফেলছি যে সত্যি তো আমার তো সব বন্ধুদের বিয়ে হয়ে যাচ্ছে, বেশিরভাগ বন্ধুদের বিয়ে হয়ে যাচ্ছে, আমার হলো না, তাহলে কি আমার ভবিষ্যতে আমার সন্তান নিয়ে কোনো সমস্যা হবে, বা আমাকে ভবিষ্যতে কে দেখবে, আমি একা হয়ে যাব। এই প্রশ্নগুলো একটু ভেবে দেখুন, এটা কিন্তু সমাজের প্রশ্ন, আপনার পারিপার্শ্বিকতার প্রশ্ন। আপনার প্রশ্ন কি নিজেকে প্রশ্ন করুন, দেখবেন উত্তরটা পাবেন। হয়তো আপনার বিয়ে করার সেই মানসিকতাটা নেই, হয়তোবা আপনি বিয়ে নামক এই প্রতিষ্ঠানটির সঙ্গে এই মুহূর্তে জড়তে চাইছেন না, বা হয়তো আপনার সঙ্গী নির্বাচনে কোথাও গিয়ে মনে হচ্ছে যে আমি আরও একটু সময় নেব, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আরেকটা ব্যাপার, ওই যে বললাম যে লোকে কি বলবে সেটা তো আমরা ধরে বসে থাকতে পারি না, আমরা আমাদের মনের মতো করে একটা ফিল্টার তৈরি করব, কোন কথাটুকু আমরা নেব আর কোন কথাটুকু সম্পূর্ণ বাইরে রেখে আসব। ঠিক আছে, ধরুন কেউ একজন বিয়ে করবেনই না, হতেই পারে। এবারে একটা প্রশ্ন আসা, আচ্ছা বয়সকালে কে দেখবে, আর সন্তান না হলে তাহলে যদি রোগ ব্যাধি হয় ভবিষ্যতে, সেখানেও তো দেখার কেউ থাকবে না, একজন ছাড়া আমরা কি করে চলব, সঙ্গী ছাড়া। আমরা যদি একটু অন্যভাবে ভাবি, আমরা যদি উল্টো দিকটা থেকে যদি আমরা ভাবি, তাহলে কি আমরা ভালো করে একটু ভেবে দেখলেই দেখতে পাবো যে দুটো মানুষ কখনো একসঙ্গে মারা যেতে তো পারে না, পারে না না, কোনো একটা দুর্ঘটনা হতে পারে বা যে কোনো কারণে হতে পারে, দুজন একসঙ্গে মারা গেলেন, সেটা খুব মানে প্যাথেটিক ব্যাপার, বা একটা অ্যাক্সিডেন্ট আমরা বলতে পারি, বা কোনো ঘটনা বলতে পারি, কিন্তু এটা তো সব ক্ষেত্রে ঘটে না, কেউ আগে বা কেউ পরে যায়। তাহলে সে ছাড়া আরেকটা যে অপর যে মানুষটি রয়েছেন সে কি বাঁচতে পারছেন না? তা তো নয়, তিনি তো বেঁচে রয়েছেন। আর যদি আমরা ইনকাম করি, আমাদের নিজের পায়ের তলার মাটিটাকে শক্ত করি, তাহলে যদি আমরা এইভাবে ভাবি যে ঠিক আছে, আমার ভবিষ্যতে একটা মানুষের প্রয়োজন যে আমাকে দেখে রাখবে, বা একজন, সেক্ষেত্রে আমরা এখন অনেক অপশান আছে আমাদের কাছে, আমরা অর্থের একটা যোগান রাখতে পারি, যেখান থেকে আমরা কাউকে বললে সে আমাকে প্রত্যেক মাসের ওষুধটা এনে দেবে। এখন নানান রকমের থাকার জায়গা তৈরি হয়েছে, যেখানে গিয়ে আমরা সমমনস্ক প্রায় সমবয়সী বন্ধুদের আমরা পেতে পারি, যাদের সঙ্গে আমরা দুটো কথা বলতে পারি, এইভাবেও কিন্তু আমরা ভাবতে পারি। সমাজ কিন্তু আমাদের একটা জিনিস শিখিয়েছে যে বিয়ে আমাদের রক্ষা কবচ, এটা আমাদের রক্তের মধ্যে দিয়ে, আমাদের চিন্তা ভাবনার মধ্যে দিয়ে এই বিষয়টিকে একেবারে গেঁথে দিয়েছেন। এই জায়গা থেকে একটু সরে আসতে হবে, এবং নিজেকেই সরে আসতে হবে এটার জন্য। কিন্তু আপনি যদি নিজে কখনো না পারেন যে কি করব, বুঝতে পারছি না, কোথাও গিয়ে

সমস্যা তৈরি হচ্ছে। তখন আপনি একজন যিনি পরামর্শ দান করেন এইসব ব্যাপারে তার সাহায্য নিতেই পারেন, কিন্তু প্রাথমিকভাবে যেটা করতে হবে যে নিজে ভালো থাকার জন্য নিজেকে সময় দিক, নিজেকে প্রশ্ন করুন, নিজে দেখুন যে যে প্রশ্নগুলো আসছে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন যে এই প্রশ্নগুলো আজকে এসেছে এটা কি সত্যি আমার প্রশ্ন নাকি সমাজের প্রশ্ন, অন্য একটা আমি সেই প্রশ্নগুলো সমাজের প্রশ্নগুলো আমার সামনে দাঁড় করাচ্ছে, আমার পছন্দ আমার। অনেকদিন আগে আমার একজনের সঙ্গে বেশ পরিচয় হয়েছিল, তো খুব ছোট্ট ঘটনা, তিনি আমাকে বললেন যে তিনি জীবনে প্রতিষ্ঠিত অবশ্যই, কিন্তু ছোট্ট একটা ঘটনা তিনি আমাকে বললেন যে জানিস তো আমার ওডিকোলন মাখতে খুব পছন্দ, আমি খুব পছন্দ করতাম, এক সময় মাখতাম, কিন্তু বিয়ের পর সেটা নানান রকমের কারণে হতে পারে সংসারের চাপে বা বিভিন্ন কারণে আমি সেটা আর কিনিনি, অথচ আমি বিয়ের আগে প্রতিনিয়তই মানে প্রতিদিন আমি ওটা ব্যবহার করতাম, কিন্তু বিয়ের পরে আর সেটা করা হয়নি। একদিন হঠাৎ অনেক বছর পর, প্রায় 5-6 বছর হয়ে গেছে, তার মাঝখানে অতটা মনেও পড়েনি, হঠাৎ আমার মনে হলো আমি তো এটা মাখতে ভালোবাসতাম, এতদিন তো মাখিনি বা ভুলে গেছি, আমি আবার কিনলাম। এই যে নিজেকে একটু যত্ন করা, নিজেকে একটু প্রশ্রয় দেওয়ার যে ব্যাপারটা, এটা আমাদের জীবনটাকে কোথাও একটা পজিটিভ দিকে নিয়ে যায়। প্রত্যেক দিনের শেষে নিজেকে একটু সময় দিন, নিজেকে ভালোবাসুন, কারণ আমরা মেয়েরা যদি ভালো না থাকি, আমাদের তো বেশিরভাগ মানুষেরই সংসার রয়েছে, সংসার মানে কিন্তু এটা নয়, সংসার মানে আপনি একারও সংসার হতে পারে, আপনার নিজের সংসার হতে পারে। দেখবেন আপনি ভালো না থাকলে আপনার বাড়ির পোষ্যটিও ভালো থাকবে না, আপনি ভালো না থাকলে আপনার বাবা মাও ভালো থাকবে না, আপনার পরিবারটার কোথাও একটা গিয়ে মন খারাপ হবে, এটা মন খারাপের বার্তা, একটা রেশ ছড়িয়ে যায় চারপাশে। ওই জন্য সবার আগে নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে ভীষণ পজিটিভ রাখতে হবে। আর আমাদের সর্বশক্তিমান যিনি ঈশ্বর বিশ্বাস করেন, যিনি না করেন, যাই হোক না কেন, কৃতজ্ঞ থাকতে হবে, আমরা এত সুন্দর একটা জীবন পেয়েছি, যা পেয়েছি প্রতিদিন প্রতিনিয়ত আমাদের তার কাছে এই কৃতজ্ঞতাটুকু জানানো উচিত যে আমরা যা পেয়েছি অনেক পেয়েছি। সময় তো বলছে এবার যাওয়ার পালা, কিন্তু যেতে যেতে এই গানটি রইল আপনাদের জন্য। সবাই ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর ওই যে বললাম অপর মানুষটিকেও আনন্দে রাখবেন, দেখবেন জীবন সত্যি ভীষণ ভীষণ সুন্দর।

নমস্কার বন্ধুরা, প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাই। এই অনুষ্ঠান বহু বছর ধরে প্রয়াস করেছে সমাজে সচেতনতা আনার, নতুন লেখকদের লেখার সুযোগ করে দেওয়ার ও সমাজকে পরিবর্তনের কাণ্ডারী হওয়ার। আপনাদের সমবেত প্রচেষ্টা বিভিন্ন দিক থেকে মানুষকে করেছে সমৃদ্ধ, নারীদের ফিরিয়ে দিয়েছে তার হারানো সম্মান। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগছে। আমাদের প্রত্যাশা অনুষ্ঠানের ফোন নাম্বার পরিবর্তিত হয়েছে, আমাদের নতুন নাম্বার 8100075040, আমাদের নতুন নাম্বার 8100075040। আমাদের সাথে যোগাযোগ করতে, আপনাদের মতামত জানাতে, আপনাদের কেমন অনুষ্ঠান পছন্দ তা আমাদের বলতে ফোন করুন এই নাম্বারে বা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে। আর যদি আপনি আমাদের চিঠি, কবিতা বা নাটক লিখে পাঠাতে চান তাহলে

0: লিখুন এই ঠিকানায়: 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782। 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782। আমরা আপনাদের চিঠি বা ফোনের অপেক্ষায় রইলাম। আজকের নাটকটি আমাদের লিখে পাঠিয়েছেন ভারতী চট্টোপাধ্যায়। অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি আমাদের একনিষ্ঠ শ্রোতা ভারতী চট্টোপাধ্যায় কিছুদিন আগে পৃথিবী ছেড়ে চলে গেছেন। আজকের নাটক তারই জন্য আমাদের শ্রদ্ধা জ্ঞাপন। কিছুদিন আগেই তিনি আমাদের এই নাটক লিখে পাঠিয়েছিলেন ডিহা হেতিয়া জয়পুর বাঁকুড়া থেকে। আজ আমরা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনার্থে তারই লেখা নাটক পরিবেশন করছি। নাটকের নাম শাশুড়ি বৌমা।
1: তারপর বলো, আমাদের বাড়ি কেমন লাগছে?
2: বেশ ভালো লাগছে, তবে সবচেয়ে বেশি ভালো লাগছে।
1: থামলে কেন?
2: সবচেয়ে বেশি ভালো লাগছে তোমাকে।
1: বাবা, তাহলে আমাকে পছন্দ হয়েছে বলো?
2: কিন্তু
1: আবার কিন্তু?
2: না না, তোমাকে ভালো লাগাতে কোনো কিন্তু নেই। তুমি আমাকে পছন্দ করো তো?
1: পছন্দ? আমি তো ভাবছিলাম আমাকে কেউ বিয়েই করবে না।
2: কেন, তোমার মতো ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। যে
1: জন্ম মৃত্যু বিয়ে, এই তিনটেই ঈশ্বরের হাতে। আমাদের কপালে এটাই ছিল।
2: ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমরা জন্ম জন্মান্তরে একই সাথে থাকি।
1: পরজন্ম জানি না, এই জন্মে এইটুকু ভালোবাসি।
2: হেই, কি হচ্ছে? সবাই আছে তো?
1: কাছে এসো, আজকের রাতটা শুধু তোমার আর আমার।
2: এসো, আগে হাতে হাত রেখে শপথ করি একসাথে থাকবো।
3: এত বেলা হলো, এক কাপ চাও পেলাম না। নতুন বউ এসে কি লাভ হলো? বৌমা বলে, ও বৌমা,
2: আমায় ডাকছিলেন মা?
3: দু কাপ চা করে আনো তো মা, পাড়ার কাকিমা আর মাসি আসবে তোমায় দেখতে।
2: মা, আমি আসলে আগে কখনো চা করিনি।
3: আস্তে আস্তে সব শিখে যাবে, আমরা কি আর শিখে এসেছিলাম মা?
4: কি গো বৌঠান, গা জ্বলছে কেন?
3: নতুন বউ গেছে চা করতে।
2: এই যে মা, আপনাদের চা।
3: গুরুজনকে প্রণাম করতে হয় সেটাও জানো না?
4: আহা, কি সুন্দর মুখখানা!
3: রূপ দিয়ে যে সংসার চলে না, গুণও লাগে। নাও তোমরা চা খাও।
4: এ বাবা, এ তো একদম চিনি নেই।
3: কাজ তোমাকে করতেই হবে বৌমা, ভুল থেকেই শেখো।
2: এ আমি কোথায় এলাম? এই অপমান সহ্য করতে পারবো না।
5: জামাই আসার সময় হয়ে গেল, সব ঠিক আছে তো?
2: হ্যাঁ গো, রাজু আমাদের সোনার টুকরো জামাই।
6: মা, বাজার নিয়ে এসেছি, এই নাও।
5: বোনের জন্য তুই খুব করছিস রে সুজয়।
6: বোন যদি খুশি হয় আমিও শান্তি পাব। এই তো বলতে বলতেই এসে গেছে।
5: কেমন আছো বাবা জীবন?
1: ভালো আছি কাকু।
2: মা, বাবা, শ্বশুর বাড়িতে খুব অশান্তি। শাশুড়ি মা কথায় কথায় আমাকে অপমান করে।
5: মা, সংসারে একটু মানিয়ে নিতে হয়, চলো ভেতরে যাই।
7: কেক রেডি আছে? আর বিরিয়ানিটাও অর্ডার করে দিয়েছি। এই তো রাজু আর রিয়া চলে এসেছে। হ্যাপি বার্থডে রিয়া।

0: 8টা বাজে, এখনো ঘুম থেকে ওঠেনি।
1: কি হয়েছে মা?
0: রাত জেগে পার্টি করলে কাজ কে করবে? যাও উঠোন ঝাড় দাও।
1: আমি একা এসব করতে পারবো না।
0: আবার মুখে মুখে তর্ক, এসব কিন্তু আমি একদম বরদাস্ত করব না।
1: আপনার সব অপমান আমি আর সহ্য করতে পারবো না।
0: হে ভগবান, তুমি বৌমার সুমতি দাও।
2: মেয়েটার জন্য মন খারাপ করছে,
1: একবার ডাকো না। মা, আমি এসেছি।
2: কি হয়েছে মা, মুখ শুকনো কেন?
1: বাবা, আমি আর পারছি না, শাশুড়ির অত্যাচার সহ্য হচ্ছে না আর। এমন ওষুধ দাও যাতে উনি কয়েকদিনের মধ্যে।
2: মেয়েটা রেগে আছে, আপাতত শান্ত করতে হবে। বেশ মা, এই এই এই ওষুধটা নে, রোজ দুবেলা দু চামচ করে খাওয়াবি, এক মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে।
1: সত্যি বাবা, তুমি আমার বটবৃক্ষ।
2: হ্যাঁ মা, তবে এই এক মাস ওনার খুব যত্ন করবি, নইলে ওষুধ খাওয়াতে পারবি না।
1: ঠিক আছে বাবা, এখন আমি চলি, আসছি মা।
3: শ্বশুর বাড়ি কেমন লাগলো?
1: খুব ভালো, বিশেষ করে আমার শাশুড়ি মাকে।
3: সে কি?
0: বৌমা, আমার কাপড়টা
1: আমি কেচে আয়রন করে রেখেছি, আপনার ওষুধের সময় হয়ে গেছে, চলুন।
0: তুই আমার এত খেয়াল রাখিস মা।
3: দেখলে মা, বলেছিলাম না রিয়া ভালো মেয়ে।
4: বৌঠান, তোমাদের এত মিল।
0: বৌমা, আমার মেয়ের মতো।
1: আপনারা বসুন, আমি চা নিয়ে আসছি।
5: শুনেছি রিয়া আর মাসিমার খুব ভালো ভাব হয়ে গেছে, খুব ভালো খবর, আমি শুনে খুব খুশি।
3: হ্যাঁ রে, আমিও খুশি, চল হোটেলে যাই।
1: কষ্ট হচ্ছে।
0: এই কি, জ্বরে যে গা পুড়ে যাচ্ছে, এদিকে এসো, মাথায় জলপট্টি দি।
1: না মা, কষ্ট করবেন না।
0: তুই এক মাস আমায় ওষুধ খাইয়ে বাঁচিয়েছিস মা, আমি এটুকু করতে পারবো না।
1: মা, আপনার শরীর ঠিক আছে তো?
0: আজ তোর ওষুধেই আমি তরতাজা।
1: আমাকে একটু বাপের বাড়ি যেতে হবে।
0: এই অবস্থায়? না না,
1: আমাকে আমাকে যেতেই হবে।
0: হে ঈশ্বর, আমার বৌমাকে রক্ষা করো।
6: এক মাস হয়ে গেল, মেয়েটার খবর নেই।
7: মা, আমি রিয়াকে ফোন করেছিলাম, কেন জানি না ও বলল আজকে আমি বাবার সঙ্গে দেখা করবই। ওই দেখো, বলতে না বলতে এসে হাজির। কিরে, কি ব্যাপার?
1: বাবা, মা।
2: কি হয়েছে মা?
1: বাবা, আজ 28 দিন, তুমি এমন ওষুধ দাও যাতে আমার শাশুড়ি মা আবার সুস্থ হয়ে ওঠে, উনি উনি মারা গেলে আমি বাঁচবো না।
2: মা, আমি তোকে মরার ওষুধ দিইনি, ওটা

0: প্রেশার আর সুগারের ওষুধ ছিল।
1: মানে?
0: হ্যাঁ মা, আমি জানতাম এক মাস ভালো ব্যবহার করলে মানুষ বদলায়। আমি তোর বাবা বটবৃক্ষ, তোকে ছায়া দেব না।
2: বাবা, তুমি একটা সংসার বাঁচালে, সত্যিই তুমি বটবৃক্ষ।
1: বাবা বাবা, তুমি আমাকে বাঁচালে, তুমি আমার বটবৃক্ষের ছায়া, আর শাশুড়ি মা আমার শেষ আশ্রয়।
3: শুনলেন ভারতী চট্টোপাধ্যায়ের লেখা নাটক শাশুড়ি বৌমা। শ্রোতা বন্ধুরা, আসুন এই সময় আমরা সুকুমার হালদার অশোকনগর উত্তর চব্বিশ পরগনা থেকে একটি স্বরচিত কবিতা আবৃত্তি করে পাঠিয়েছেন, আসুন আমরা শুনে নিই সেই আবৃত্তি।
4: আমার কবিতার নাম তন্দ্রা। তন্দ্রা, আমি তোমাকে ভালোবাসি, প্রতিদিন একবার করে তোমাকে স্মরণ করি, তাই বলে ভালোবাসার সুযোগ নিয়ে তুমি কেন আমায় বিরক্ত করো? নীরবে নিভৃতে যখন থাকি তুমি কেন এসে ঘর করো আমার চোখের পাতায়? কেন আমাকে অবশ করে দাও? আমাকে নীরবে একটু থাকতে দাও না। আমি তোমার কি ক্ষতি করেছি? সময় নেই, অসময় নেই, তুমি ধীরে ধীরে আমার চোখের পাতার উপর ভর করো। তোমাকে কত বলেছি এভাবে তুমি আসবে না, তুমি কি আমার কথা শুনতে পাও না? তোমার জন্য হাতের কলম থেমে যায়, পড়তে গেলে একটা কথা বারে বারে পড়তে হয়, তবু মনে রাখতে পারি না। তুমি আমাকে নিশ্চল করে দাও, গভীর ভাবে আমাকে ভাবতে দাও না। বলতে পারো তুমি কি উদ্দেশ্যে আমার কাছে আসো? আমাকে তোমার এতই ভালো লাগে? দেখো, তোমাকে আমার একদম ভালো লাগে না। যে তোমাকে প্রত্যাখ্যান করে, তুমি নির্লজ্জের মতো সেখানে কেন যাও? তোমার কি আত্মসম্মান বোধ বলে কিছু নেই? আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তাই বলে আমি না চাইলেও তুমি আসবে? যখন ডাকবো তখন এসো, তাহলে খুশি হব। এখন আসতে পারো।
5: শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সময় একদম শেষ। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার ও শনিবার ঠিক দুপুর দুটো পাঁচ মিনিটে আপনাদের পছন্দের অনুষ্ঠান প্রত্যাশা।

0: শুনলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন মধ্যাহ্নকালীন আবহাওয়ার বিজ্ঞপ্তি।
1: This is Akashwani. Here comes the mid-weather bulletin for West Bengal, Sikkim, Odisha, Bihar, Jharkhand and Andaman and Nicobar Islands. Very light to moderate rainfall occurred at few places over Sikkim and also over Odisha. Light to moderate rainfall over Nicobar Islands as well as Andaman and coming to Gangetic West Bengal in Bihar as well as over Jharkhand and district of Subhuman West Bengal. Gusty winds were recorded at one or two places over Odisha and Bihar. Chief amount of rainfall received Andaman and Nicobar Islands, Port Blair 6 cm, Shankalan 4 cm, Samastipur 3 cm as well as Jaipur Balasore 3 cm each. Weather forecast for the next 48 hours, light to moderate rain or thunder shower likely to be over Andaman and Nicobar Islands, light to moderate rain or thunder shower to be over Gangetic West Bengal and Sikkim, also over Subhuman West Bengal, Jharkhand, Odisha and also over Bihar. Weather warning for the next 48 hours, heavy to very heavy rainfall for about 7 to 20 cm to be over Andaman and Nicobar Islands, thunderstorm with gusty winds reaching up to 40 to 50 km per hour over Bihar, Odisha, Andaman and Nicobar Islands, thunderstorm with gusty winds reaching to 30 to 40 km per hour over Jharkhand, Darjeeling, Kalimpong, Jalpaiguri, Kuch Bihar, Alipurduar and district of Subhuman and West Bengal as well as Gangetic West Bengal. Forecast for Kolkata and neighborhood for the next 24 hours. Generally cloudy sky with one or two spells of rain or thunder shower. Maximum temperature to be around 32 degrees Celsius and minimum to be around 27 degrees Celsius respectively. Weather warning for the fishermen of West Bengal coast. Koli wind reaching up to 40 to 50 km per hour. Gusting to 60 km per hour. Central adjoining North Bay of Bengal. On 21st of September, wind reaching up to 40 to 55 km. Gusting to 65 km per hour to be prevailing over Central Bay of Bengal from 22nd to 24th of September, and also wind reaching from 40 to 50 km per hour over North Odisha Bangladesh coast from 23rd to 25th of September 2026. Sea conditions likely to be rough over central adjoining North Bay of Bengal on 21st of September. Fishermen are advised not to venture into deep sea over Central Bay of Bengal and adjoining North Bay of Bengal on 21st of September and Central and North Bay of Bengal from 22nd to 25th of September, along in the offshores of West Bengal, Odisha, Bangladesh coast from 23rd to 25th September, as well as there is a swell surge waves in which there is a 15.0 to 19.0 seconds period of 0 to 1.1 meters of heights from 23:30 hours on 28th of September 2026. It's advised that there is a possibility of surging of waves, both to ply with utmost vigilance, recreation with due care. Weather warning for the fishermen of Andaman and Nicobar Island. Squally weather with wind reaching up to 40 to 50 km per hour, occasionally gusting to 60 km per hour, is likely to prevail over Andaman and Nicobar Islands during 19th to 23rd of September 2026. Fishermen are advised not to venture into the sea along the offshores of Andaman and Nicobar coast during 19th to 23rd of September. Swell surge alert for Andaman and Nicobar coast of 18.0 to 20.0 seconds, period between 1.9 to 2.4 meters of height, are forecasted up to 23:30 hours of 29th 2026. It's advised that there is a possibility of surging waves, both apply with utmost vigilance and recreation with due care. You were listening to the midday weather bulletin for West Bengal, Sikkim, Odisha, Bihar, Jharkhand and Andaman and Nicobar Islands.
0: Akashbani Kolkata, Poshchim Bongo, Sikkim, Odisha, Bihar, Jharkhand ebong Andaman o Nicobar Dipunjer abhawar moddhannokalin biggopti. Alipur abhawa daptor sutre sokal 8:30 পর্যন্ত 24 ঘন্টার আবহাওয়ার পর্যবেক্ষণে জানানো হয়েছে, সিকিমের দু একটি অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, ওড়িশা ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি অঞ্চলে মাঝারি বৃষ্টি হয়েছে, বিহার ও ওড়িশার কোনো কোনো অঞ্চলের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে গেছে। উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতার আলিপুরে 3 সেন্টিমিটার, আমতলা 3 সেন্টিমিটার, সালার 2 সেন্টিমিটার, সিংগিক 4 সেন্টিমিটার, এছাড়াও দার্জিলিংয়ের সেবকে 1 সেন্টিমিটার, নামচিতে 1 সেন্টিমিটার এবং জলপাইগুড়ির চা বাগান সংলগ্ন অঞ্চলে 1 সেন্টিমিটার। ঝাড়খণ্ডের নওয়াদিহিতে বৃষ্টি হয়েছে 3 সেন্টিমিটার, ঘাটশিলায় 1 সেন্টিমিটার। পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অধিকাংশ অঞ্চলেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ সিকিমের কোনো কোনো অঞ্চলে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দু একটি জায়গায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়ার সতর্কীকরণে জানানো হয়েছে, ভারী থেকে অতি ভারী অর্থাৎ প্রায় ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোনো কোনো অঞ্চলে। এছাড়াও বিহার ওড়িশার দু একটি জায়গায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ কখনো কখনো মেঘলা থাকবে, এছাড়াও কোনো কোনো অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের সমুদ্র ও নদী উপকূলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে আগামী ২৪ ঘণ্টার জন্য কোনো সতর্কবার্তা নেই। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে, ঝোড়ো হাওয়া

প্রায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোনো কোনো অঞ্চলে এজন্য ওই অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে, তারা যেন যথেষ্ট সতর্কতার সঙ্গে গভীর সমুদ্রে মাছ ধরতে যান। আগামী 48 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়েছে যে আবহাওয়ার বড় কোনো পরিবর্তন হবে না। শুনলেন আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন জানিয়ে দিই গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গ দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। 5টায় শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শ্যামবাগ। 5টা বেজে 30 মিনিটে শিল্প ভারতী বিষয়, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন আইন 2026, এই নিয়ে সতীনাথ মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার গ্রহণ করেছেন তনয়া বিশ্বাস, প্রযোজনায় দুর্বাদে। 6টা বেজে 5 মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি, শিল্পী সুবোধ চন্দ্র সোরেন ও সহশিল্পীবৃন্দ। 6টা বেজে 38 মিনিটে কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠানে কিষাণ বাণী, গরুর মুখে দুধ এ বিষয়ে ডক্টর কৌশিক পালের সাক্ষাৎকার গ্রহণ করেছেন পবিত্র কুমার মণ্ডল। 7টা 10 কৃষক ও তার পরিবার, 8টায় বাংলা গানের অনুরোধের আসর, 8টা বেজে 30 মিনিটে স্পোর্টস এক্সট্রা টাইম, 9টায় নজরুল গীতি, শিল্পী অনির্বাণ দাস। এরপর শুনবেন 9টা বেজে 20 মিনিটে আধুনিক গান, শিল্পী বনশ্রী সেনগুপ্ত, 9:30 মুখোমুখি। সাক্ষাৎকার ভিত্তিক এই অনুষ্ঠানে সাহিত্যিক বুদ্ধদেব গুহর সাক্ষাৎকার নিয়েছেন বামাপ্রসাদ মুখোপাধ্যায়, তৃতীয় পর্ব শুনবেন। 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভায় কর্ণাটকী বেহালা, শিল্পী এস হরিকুমার। আকাশবাণী তিরুবনন্তপুরমের নিবেদন। 11টায় কীর্তন, শিল্পী শ্যামলী দাসী, এবং 11টা 10 মিনিটে আধুনিক গান ও ছায়াছবির গান। এবার আসি সঞ্চয়িতা প্রচার তরঙ্গের। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। 5টা বেজে 10 মিনিটে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত। 5টা বেজে 20 মিনিটে হিন্দি অনুষ্ঠান উর্বশী, উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য। 6টা বেজে 10 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে উপস্থাপনায় শ্রীরূপা সেন। 7টা বেজে 10 মিনিটে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান দিল্লি থেকে রিলে করে শোনানো হবে। 7টা বেজে 45 মিনিটে হিন্দি অনুষ্ঠান দর্পণ, 8টায় হিন্দি ছায়াছবির গান, 8টা 15 কাহাঁ কাশাং, 9টা 16 মিনিটে স্পটলাইট, 10টায় জাপানে অনুষ্ঠিত 2026 এশিয়ান গেমসের 20তম আসরের প্রতিদিনকার হাইলাইটস, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 11টা বেজে 10 মিনিটে হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সাঁওতালি অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা পনসায় মরেগেল তুরুই কেটুটে তুরুই মিটে রিয়ার গীতাঞ্জলি উচ্ছেন তালমাখনে হবেনা তেহিয়া মাজানবেড়া রিয়ার সান্তারি আখড়া সালাম কয়ে বন বাড়াইয়া চাষ কামি তো সরেশ কামি হড়ো গুহুম তুড়ি তিলমিং আলু সবজি এমান চাষ লেখা শিম শুকরি গেডে হাকো চাষ হিট লেখান চাষ কেকানা লেই গানো আ কাউডি আর্জাও রেনা মিট নাপায় ডাহার কেকানা আর হই তেহিয়া লাইফ হুনিন আখড়ারে গালমারাও রে সাতাম দো অনকানাগে মিট চাষ ইদি গাতে ওনা দো হাকো চাষ ওকা অক্তে ওকা লেখান জায়গারে ওকা লেখানা হড়াতে হাকো চাষ গানো আর বাং চিকেতে নোয়া দো আপ্রেতে আপাসুলো ডাহার লেখাতে আপনার গানো নিয়ে কো লেয়াবন লাগিদ গে তেহিন আকাশবাণী কলকাতা রিয়ার স্টুডিওরে সেটেল মেনা আকা দিয়া উত্তর চব্বিশ পরগনা জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্র

0: অশোকনগরখন ফার্ম ম্যানেজার মানতান সুকান্ত সরেন গমকে। গমকে সাঁতারি আখড়া পাটাখন দে জোহার। সরাসরি ফোনতের ওপর নোয়া আখড়ারে নিয়ে বাবদ আজমিয়া কোয়া যাহান কুকলি ক তাহেন খান আর বাং পরামর্শ ক হাতাও দাঁড়িয়ে নোয়া নম্বরে ফোন কাতেন। ফোন নম্বর দ 0332107325। দোহরাতে ফোন নম্বর লিয়ে গোক কানা 0332107325। আদো গমকে নয় যে হাকু চাষ, আদো নডে লিয়াবন মে যে খেত বেত হইও গাডা সে পুখুরি ক হইও নঙ্কা মাতো বিন চাষ থেকে হাকু দো নামক গিয়া, আদো নিয়ে হাকু চাষ তো চেত কানা নয়া বাবদ কাটি লিয়াবন মে
1: আবমা সাম গম বাড়াইয়া যে হুলু ক্ষেত্রে বেদরে বর্ষা দিন দামকু হাকু কো হয়ে গিয়া, কিন্তু হাকু চাষ আর এমনি হাকু যাহা কো হয়ে হাকোতে নানা পার্থক্য মেনা হ্যাঁ।
0: আচ্ছা,
1: যা হাকু চাষ হয়ে টান বাণিজ্যিক ভিত্তিক এম কাতে তাহেনা আর ক্ষেত বেদরে যাহা হাকু কো তাহেনা উনকু দো নেচারেল মানে আকো আপনা আপনি থেকে কো হারা বুরুক কানা গুজুক কানা কো ইনকে কানা কো হ্যাঁ।
0: আচ্ছা,
1: তা হাততে যে কিছু বৈজ্ঞানিক ভিত্তিতে হাকু চাষ লেখায় হাকুয়া বার বাড়তি হাকুয়া রোগ জ্বালা কো বাং হুয়া আবার যাহাই বন চাষ কো অনেক কিছু কাউডি বন নামা যাহা দো আবহাওয়া শিক্ষা ক্ষেত্রে কিন্তু চিকিৎসা ক্ষেত্রে আবহাওয়া গড় সপো এমআই ওনা হাততে হাকু চাষ দো হুয়া কানা।
0: আচ্ছা, আদো নিয়ে হাকু চাষ তো ওকা অক্ত দো যথাতা তাহলে জাপুট সের আবাং তিন অক্তে নো হাকু চাষ তো না পায়?
1: হাকু চাষ লাগি না মোটামুটি আবদো গ্রীষ্মকাল মানে শীতুং দিন পানাম গাতে হাকু চাষ না গড় সপত তো শুরু হই।
0: আচ্ছা,
1: এবং ওনা দো পুরো জুন জুলাই আগস্ট পর্যন্ত হাকু দো পুকুরিতে আড়াত লেখায় বার হোক ভাগে হয়ে থাকো।
0: আচ্ছা, তাহলে শীতুং অক্ত খনকে নোয়ারে না কামি হরা তো সাপ হয়ে
1: শীতুং অক্ত খনকে পুকুরি বেনাও তারপর পুকুরি না হাসা কো পুকুরি না দাগ কো পুকুরি না পার কো যত মেরামত বেনাও ইদি হয়ে
0: থাকো। হ্যাঁ, তাহলে নোটে লেয়াবন মে যে নয় যে লেই কিদাম শীতুং অক্ত খনকে নোয়ারে না কামি হরা তো সাপ হয়ে আদো হাকু চাষ করে না হরা দো ওকালেকা সে সেত সাপড়াগে বা ওকালেকা হইলে কানা?
1: হ্যাঁ, ওনাকে লিয়ে আমার হাকু দো দাগ রে কো তাহেনা আমরা তো বাম বন জ্ঞান কো যে হাকু তিনাক কো তাহেন কানা কি বাং কো তাহেন কানা। তো হাকু চাষ তো গোটা গিয়ে দাগ চিতানে নির্ভর হয়। পুকুরি না দাগ যদি ভাগে তাহেনা তাহলে হাকুয়া রোগ জ্বালা হ বাং হইয়া এবং হাকুয়া বার হ ভাগে হইয়া হাকু যাহা জম কো এমা লাগা কিংবা যাহা প্রাকৃতিক জম যাহা হইয়া পুকুরি খয় আপনা আপনি থেকে যেমন বিভিন্ন কাটি কাটি জীবলি কাটি কাটি না দাঁড়ে নাড়ি কো যাহা শেবলা জাতীয় কিছু তাহেনা ওনা কো বাড়তি দি হইয়া।
0: আচ্ছা,
1: পুকুরি প্রথম বেনাও লাগি কে পুকুরি না হাসা কো ঠিকঠাক মাগ হইয়া ওনা পুকুরি দো বেলে দোয়াস কিংবা সামান্য এটেল যেমন তাহেন মা একদম বালি পুকুরি দো হাকু চাষ দো বাং হইয়া। তার কারণ যাহা কো বিজি মিনারেলস তাহেনা ক্যালসিয়াম ফসফরাস পটাস ওনা তো লিচিং আউট হওয়া মান লতারে ইডি কাতে চালা দিয়া ওনা দো যাহা ফাইটো প্লান্টন যাহা কো লেদা উদ্ভিদ কনা আর যাহা জু প্লান্টন উনকুয়া জমনিরে বাং নেওয়া ওনাতে উনকু বাং কোহারা আর ওনা খাওয়ার যাহা জমা যাহা জমা ওনা হো কম ইদিয়া ওনাতে হাকুয়া হো বারো কাটি কম ইদি গিয়া।
0: আচ্ছা,
1: তা ওনা খাতি গে প্রথম যে পুকুরি বেনাও লাগি কি আপনা হাসা ঠিক দো হইয়া হাসা ঠিক ধরলে ঠিক রে আবার প্রথমে প্রথমে হাসার না পিএইচ পিএইচ হইয়া কানা যাহা এসিড আর অ্যালকালি এসিড মানে যাহা টক।
0: আচ্ছা,
1: অ্যালকালি যাহা সাবান জিনিস সাবান হ্যাঁ এসিড আর অ্যালকালি ঠিক দো হইয়া না দো দাগ না যা পিএইচ যাহা তাহেনা হাকু বাড়তি লাগি নো 7.5 কই 8 চলো কই না পিএইচ তাহেন খায় হাকু বাড়তি ভাগে হইয়া।
0: আচ্ছা,
1: 7.5 কই 8

0: আপ টু নয় পর্যন্ত ঠিক গিয়া নয় বাড়তি লেখাই হাকু ঠিকঠাক বাং জমা হাকুয়া বার বাং হুয়া হাকু রোগ আজাদ নাম কোয়া লগন বাং হারা নাহাতে পিএস ঠিক লাগি কি আবন চিকিয়া প্রথম তো চুন অ্যাপ্লাই চুন চুন চুন যাহা বন জমা চুন ক্যালসিয়াম অক্সাইড চুন অ্যাপ্লাই চিকিয়া থাকবে যদি পুখরি আঁজে তাহেনা তাহলে ইয়েতে এম গনোয়া ছুড়িয়ে এম গনোয়া আর যদি পুখরি দাগ তাহেনা হুম দাগতে লোহা কাতে ছিটিয়ে দিকা দাগ পাল্টি দিকাতে ওনাকে পিএস ঠিক তাহেনা আর পিএস যখন ঠিক না তারপর আবো চিকিয়া যে ওনারে চিনা ইয়ে হই কানা উদ্ভিদ কনা বা জু প্লাংটন কিংবা প্রাণী কনা হই কানা ওনা নিয়ে লাগাওয়া দাগরে তি দি লেখাকে বুঝুয়া যদি বাদামি কিংবা সবুজ হই কানা
1: আচ্ছা
0: তাহলে আবন বুঝা ঠিক গিয়া আর যদি বন বাদামি সবুজ বাং হই কানা ওনা খাই তো চিকা হইয়া তাহলে কিছু পরিমাণ সার এম লাগা
1: আচ্ছা
0: সার বলতে এমনি ন্যাচারাল যা ইয়ে গুড়ি গুড়ি তো যত খয় পুকুরিতে সবচেয়ে ভাগে সার হয়ে গুড়ি গুড়ি চেতান থেকে যত কিছু ডিপেন্ড হয়
1: আচ্ছা
0: এবং ওনার বিঘে প্রতি প্রায় মিক কুইন্টাল কি পাঁচশো কে গুড়ি অ্যাপ্লাই লেহা আগে চুন এম মোটামুটি দশ থেকে পনেরো দিন পর
1: আচ্ছা
0: এম কাতে নিয়ে লেখা কিছুদিন পর দাগ না কালার হয়ে চেঞ্জ ইদিকা ইদিকা তো উন সময় আবার চিকা হয়ে যদি বাং হয়ে তখন আবার ইয়ে বন এমা না রাসায়নিক সার
1: আচ্ছা
0: রাসায়নিক সার তো শুধু পুকুরি আবার শুধু ইউরিয়া আর সিঙ্গেল সুপার ফসফেট এসএসপি নাকে বাদ লাগা
1: আচ্ছা
0: বিঘে প্রতি চার থেকে ছ কেজি সিঙ্গেল সুপার ফসফেট আর পাঁচ থেকে ছ কেজি ইউরিয়া এম লাগা এরকম কিছুদিন পর গে নিয়ে মা দাগ না কালার চেঞ্জ না কি সবুজ কি বাদামি কালার উনগুমান বুঝা আবার পুকুরি পুরো রেডি কেনা নিত হাকু আড়া গানা
1: আচ্ছা পুখুরি বাং রেডি কাতে হাকু আড়া তো বাং গান আচ্ছা নদাডি নাপাই কথাম লই কিদা আচ্ছা ইনে তাইম চে চিকাই হইও
0: ইনে তাইম দ আবুয়া মেন কাইটি হই কানা যে নারে হাকু আড়া লাগি হাকু দ বিভিন্ন ভাগে ফার্ম খয় কই আমো যাহা সিট ফার্ম খয় সিট ফার্ম খয় হাকু আগু গো লাগা মা হাকু আগু কাতে সঙ্গে সঙ্গে হাকু দ আড়া বাং গান হাকু দো যখন আড়া কোয়া উনকু দো যাহা যাহারে টিন টুকুজ রে বাং বাকা না পলিথিন ব্যাগ রে কিছুক্ষণ ধ কাতে ওনা দো উনকু দাগ রেগে ভাসা কাতে ধ কা কইয়া
1: আচ্ছা
0: হ্যাঁ ওনা দো হইউ কানা চেদাগ বাং উনকু যখন ট্রান্সপোর্ট কাতে কি হিজুয়া
1: নাওয়া জায়গা
0: নাওয়া জায়গা রে উনকু টেস্ট রে কো তাহেন এক নাম্বার দু নাম্বার হইউ কানা নুকু দো যখন টেস্ট রে কো তাহেনা নাওয়া যখন আবহাওয়া রেগে হিজুয়া উনকু গজ না চান্স তাহেন তাকোয়া আর হাকুয়া দো আবার লোকা দো মায়াং দো বাং গান তাকোয়া উনকুয়া দো ঠান্ডা মায়াং গান তাকোয়া রেয়ার তাকোয়া মায়াং দো আবার দো উলগুম মায়াং গান তাবো না আবার দো সব সময় দো মানে এনভায়রনমেন্ট চেতান রে আবার মায়াং দো ইয়ে ডিফেন্স দাবো না বলা টেম্পারেচার আবার এনভায়রনমেন্ট টেম্পারেচার যদি দুশো দুই হইয়া আবার টেম্পারেচার পঁচানব্বই খয় আটানব্বই কি নাইনটি নাইন পয়েন্ট ফাইভ ইনকে সবসময় তাহেনা কিন্তু হাকুয়া দো মায়াং দো চেঞ্জ হয়
1: আচ্ছা
0: টেম্পারেচার যেরকম তাহেনা উনকা মায়াং খন সেরকম চেঞ্জ হয় এবার হঠাৎ যদি টেম্পারেচার হঠাৎ
1: উনকা পরিবেশ রে
0: তাহেনা টেম্পারেচার বেশি থাকেনা ওটা হঠাৎ কম না তা হঠাৎ সঙ্গে সঙ্গে আড়া লেখা উনকা দো থার্মাল শক হয়
1: ইনে খাতির সঙ্গে সঙ্গে তো বাকো আড়া
0: থার্মাল শক হয় থার্মাল শক না আর আইমা হাকু কো গুজু হয়
1: আচ্ছা
0: কিছু দশ কয় পনেরো মিনিট যদি ভাগে খাই তিরিশ মিনিট ধকা কমে হাকু কাতে দাগ ছিটকে কমে
1: পুকুরে
0: না দাগকে ছিটকে কমে একাই উনকু দো ভাগে কো সার্ভাইভা এবং ভাগে কো তাহেনা বাং কো গুজুয়া এবং মর্টালিটি মতো যদি একশোটি হাকু মারা কোয়া উনকা মর্টালিটি হয়তো তো দশ মিনিটকে গুজুত তামা আর সঙ্গে সঙ্গে আমি মারা কোয়া উনকুয়া মোটামুটি মর্টালিটি যা হইয়া মানে গজ না হার মোটামুটি কুড়ি পাঁচ খয় তিরিশ পার্সেন্ট গজুয়া কো
1: আচ্ছা ও তিনা হাকু মিসাউতে আড়া গানো তাহলে অনকান যাহা লই কিনা
0: মা সিস্টেম হই কোন হাকু আপন চেল কাম কালচার কোন চিতা রে নির্ভর
1: আচ্ছা
0: আচ্ছা

0: আমি যদি ট্রেডিশনাল কালচার মানে আবগত যাহাবন ইয়ে চাষ প্রথাগত পদ্ধতি বন চাষ তাহলে মোটামুটি মিঘে ছশটি আর আবো যদি ইয়ের বন চাষ কটি দাঁ চেঞ্জ যেমন মাঝে মাঝে জম কিছু বন এমন হ্যাঁ তাহলে বিঘে প্রায় 300-600 পর্যন্ত বন আর দেখো আর
1: হই গমকে নোডে মিটাং ফোন হেক কানা নেল হইলেন কে অকই ফোন আকাদা হ্যালো বাং জাহান অজে থেকে ফোন দো গেট এনা হই গমকে জাহাম লে তা যে নঙ্কা লেখাতে হাকো দো আড়া গানো আনো কো দো হুডিং কাটি হাকো গে কানা কো আচ্ছা ইনে তায়ম
0: ইনে তায়ম উঙ্কু আদো মেন হিউ কানা দো জম চেদ লেখা কো জমা হাকো আ জম যাহাই নির্ভর দায় হাকো আ যাহা বডি ওয়েট থাকে না কো আকো হরমোন না যা ওজন ওনা কো 3-2% জম এম লাগা
1: হ্যাঁ হই কয় ফোন কাতে নেল হইলেন কে হ্যালো
2: হ্যালো
1: হ্যাঁ জোহার গে গমকে শান্তরে একটা পাঠ এখন
2: আদি না পাই কাপি দহ হই কে না
1: হ্যাঁ আজম কোন গমকে গমকে
2: থে হ্যাঁ কুকড়ি দহ হই কেন করেন গমকে থে গহির পুখরি আর তোদাম পুখরি আর গহির পুখরি বা রকম হাকু কি চাষ গানুয়া ওনা গহির না পুখরি না লাই তোফা দিন লাই দে ওনা হে কা 50 ফুট পুখরি কেনা 50 ফুট গহির গিয়া আদো 50 ফুট গহির কি খাই মেন খাই কিতান তোলা বা রকম হাসি কি চাষ গানা কি মিটান কি চাদে আর তা লাতা থ
1: হই গমকে আজম হ্যাঁ
0: ঠিক গিয়া গমকে আপনি যাহা কুকলি বিন দহ কাদা তে গাহে পুকরি মনা তবে না টান দো টনাং পুকরি মনা তবে না আর আলিন নি লেদা যাহা টনাং পুকরি যাহা মেনা টনাং পুকরি না চে অসুবিধা হই কানা টনাং পুকরি দো মেনলি আপেন দো যাহা লোয়ার লেভেল হাকু যাহা বেশি কো তাহে না উনকো পেন বেশি কাতে পেন চাষ কোয়া যেমন বাটা হাকু কিংবা সাইপ্রিনাস কিংবা ইয়ে ড্রিগেল হ্যাঁ উনকো মা বেশি তাহে না কো আর যেহেতু টন্ডাং পুকুরি ওনা দো শীতুং দিন মাংরে তিনাক দাগ তাহে না ওনা দো মা মেনলি দিদা তিনাক ফুট দাগ তাহে না কি বাং তাহে না হ্যাঁ তো দাগ দো মিটাং ভাইটাল পয়েন্ট কানা যেমন শীতুং দিন দাগ ওনো আডি তো দলো যখন দাগ দলো উনকো দো যেহেতু হাকু দো ইয়ে দিন লাই কেদা রেয়ার মায়াং কান দাকো রেয়ার গিয়ে মায়াং ওনা দো উনকো দো বেশি কো গুজুক আলিন দো আলিন সাজেশন নি ইমামেন কানা যে আপনি যে টডাং বুকলি রে দো আপনি দো লাতার জাকাতে যাহা কো তাহে না কো বাটা কো বাটা কো মা আদিমা আদিমা তা দাম না বাজারে মা তারপর আমেরিকান রুই সাইপ্রিনাস নিগেল হ্যাঁ এবং উনকো বেশি কো চাষ করবেন এবং চেতাতে যাহা কো তাহে না রুই কাতলা উনকো কিছু কম করবেন এরকম না ঠিক তাহে না আর যাহা আবেন বেন লাই কেদা যাহা গাহির পুকরি মেনা গাহির পুকরি দো শীতুং দিন তিনাক দাগ তাহে না কি রাবাং দিন তিনাক দাগ তাহে না হ্যাঁ বর্ষা দিন তিনাক দাগ তাহে না ওনা লাই কেদা 50 ফুট গিয়া আডি গাহির গিয়া ওনা 50 ফুট বা 50 ফুট যখন আডি গাহির ওনা দো পে রকম হাকুকে চাষ গানো ওনা দো রুই কাতলা মিগেল উনকো যাহা আবো দেশি ভ্যারাইটি ইয়ে কাঠ মেতাকো কানা দেশি হাকু আর ওনা সাথে আপেন যাহা বিদেশ খোঁজ যাহা বন আগু কাকো একজোটিক কাহাকো মেতাকো কানা সিলভার কাপ গ্রাস কাপ আর সাইপ্রিনাস যাহা আমেরিকান রুই উনকো পে হাকুকে চাষ গানো এবার যেহেতু লাতার টনাংটা দাগ 10 ফুট 20 ফুট পর্যন্ত ঠিক গিয়া যখন আপনার দাগ 10 ফুট খোঁজ 20 ফুট বেশি হিজুয়া নো লাতারে দো চিকা দাগ রে না সূর্য না আলো বাং চালা ওনা খাতিরতে জম কম হিয়া ওনা খাতিরতে আপেন দো তাহলে জম লাগি বাজার কয় প্লেটেড ফিড নেওয়া কিংবা আপনার চাউলের না হুড়ুর না গুঁড়ো কিংবা গম না গুঁড়ো আর ওনার সঙ্গে খোল হুম ওয়ান ইস টু ওয়ান রেশিও যদি বার ভাগ গম হয়ে বার ভাগ বার কেজি গম হয়ে বার কেজি খোল হয়ে মেশা কাতে এমা গবেন
1: জানি খান আমার পুকুরি তেলা দাম নাম কেদা গমকে হই গমকে যাহা লে হয়ে কান তাহে পুকুরি তেয়ার না ইনে তাইম হাকো আড়া হই না আদো জমা দো ওকা লেখানা এমা কো হই মান
0: জমা দো মোটামুটি প্রাকৃতিক খ যাহা জম কো নাম নানা কো নামে এরপর আপনার তো কামে হয়ে কানা যে ওনা সাথে উনকু দে কিছু যেহেতু বার বাড়তি তাকো যাহা তো মাস কি দিন পারাম ইদুয়া যত হড়াগে তো বাড়তি আর রস বিভাজন হই আর বলু আকো ওনা হাতে বাইরে খয় কিছু সাপ্লিমেন্ট জম জম লাগা ওনা জম দত না কাতে জাগা হাকো যাহা বডি ওয়েট হই যাহা তো আকো ইয়ে হই ওজন হই তাকো ওজন না 3% খয় 2% প্রথম খয় 3% খাই আহবা
1: আচ্ছা
0: 3% খাই আহবা হাকো 3% খাই আমার আস্তে আস্তে 2% তিন লাস্ট মাসিং কমে দিয়ে আর হাকু মেন জম হয়ে প্রথমে দাগ ইংলা দাগ যদি সবুজ বাদামি তাহলে খাবার জমা কিছু তো কম
1: কমে
0: তাহলে দাগ যদি নষ্ট তো যে কোনো খাবার তো দাগ দাগ
1: মেশা
0: সেয়া কম আর যে সাপ্লিমেন্টের খাবার যাহা জমা যত খয় বেস্ট হয়ে চাউলে গুঁড়ো লাই কে আর খোল খোল
1: আর নাপাই গমকে তেহিয়া লাইভ ফোনিন আখড়ারে হাকু চাষ বাবদ গালমারা হয়ে আর আজমিও কো ফোন তাবন পে নম্বরে 0332210 7325 দোহাতে ফোন নম্বর লাইগ 0332210 7325 হই গমকে আদো নঙ্কা লেখাতে জমা এম হই আর ওকা লেখা উনকো নিয়াল কো সে নিয়াল হই
0: হই নোয়া দো মা প্রতিদিন মেধা কাতে পুকুরি পাড়ে দাঁড়া হই
1: আচ্ছা
0: সেটা বেড়া দতু দিন দেখাতে কিংবা দাঁড় সে আসতে
1: দিন
0: লেখাই কে হ্যাঁ পুকুরি পাড় সেটা গেলে ভাগে বুঝুক সেটা বেড়া গে সেটা বেড়া চেতা ভাগে বুঝুক সেটা বেড়া দো কিছু অক্সিজেন কমক
1: আচ্ছা
0: অক্সিজেন কেদা কমক দাগরে যা জিয়লি কে আর ইয়ে হাকুমা মে আয়ুব বেলা যত ইয়ে কো হাতাওয়া অক্সিজেন কো হাতাওয়া তাহলে কার্বন ডাইঅক্সাইড বাড়তি অক্সিজেন কমক তা সেটা গে বুঝুক দাগ কন্ডিশন চে মে তিহা
1: আচ্ছা
0: সেটা যখন দাঁড়া ইদি উনি পুকুরি যদি ধারে ধারে হাকু কো ভাসাক কি বুদবুদ কো কাটাওদা সাবান লেখা ফেনা লেখা তাহলে বুঝা আমার দাগ কন্ডিশন খারাপ
1: আচ্ছা
0: দাগ কন্ডিশন খারাপ তাহলে আমি চিকা হয়ে আমি তাহলে চুন এপ্লাই হয়ে চুন
1: আচ্ছা
0: চুন চুন মোটামুটি আম 15 খয় 20 কেজি পার বিঘে চুন এপ্লাই হয়ে একদম এপ্লাই কেদা এপ্লাই পর আমি দাগ কন্ডিশন ঠিক না এরপর আম 15 কি 20 দিন পর আম 5 খয় 3 কিলো হুম 1 কিলো খয় হ্যাঁ 1 কিলো খয় 1.5 কিলো চুন 10 খয় 15 দি অন্তরত এমি দিমে তাহলে দাগ কন্ডিশন ঠিক থাকে না এবং হাকু
1: ঠিক
0: ঠিক থাকে না আর ওনা বাখা যদি চুন বাং এম গান পটাশিয়াম পার মে গান নিয়ম গিয়া না না হয়ে 5 মিলিগ্রাম পার লিটার দাঁতে
1: ইয়ে লেহাতে এম হয়ে আদো নঙ্কা লেখা থেকে হাকু চাষ তো গান মানে বই বইতে নঙ্কো কো হারা ইদিয়া ইনে তাইম বাজার রেকো আখরিং হয়ে আদো নটে লে আপন মে নয় আদি যখন নেলক আজাম লে তাহা যে হাকো কো গুজু আ তো উনকো বাঁচাও রে না উপায় কো তো কা লেখা সে রোগ খন হো কা লেখাতে কো বাঁচা
0: হাকু যা কো গুজু আ মেল হি কো দা হতে দেখো গুজু আ হাকু দো দা যদি ঠিক থাকে না হাকু দো সব সময় কো ঠিক থাকে না ওনা হাতে আলাই নি লেই গেদা প্রথম লাগে যে সব সময় দা না কন্ডিশন
1: কা লেখা
0: কন্ডিশন ঠিক লাগি গেলে চুন এপ্লাই হই তব না
1: আচ্ছা আর রোগ খন হো বাঁচা লাগি কি
0: রোগ খন হো বাঁচা লাগি গে হো চুন দো লাগা গিয়া হুম হাকু যাহা কো রোগ হই হাকু রোগ দো মোটামুটি 2 রকম হই ছত্রাক গুদিট রোগ হই ছত্রাক যাহা বন এদা ছাতু ছত্রাক আর ব্যাকটেরিয়া হয়ে দেয় ব্যাকটেরিয়া হয়ে দেয় আর এমিমা আর হাকু মারাং আচার কিছু ইয়ে মে প্যারাসাইট যা আবো সি হাকু রে সি হাকু সি হয়ে ᱪᱷᱚᱛᱟ ᱜᱚᱴᱤ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ ᱨᱩᱠᱟᱢ ᱢᱮᱛᱟᱣ ᱢᱚᱛᱤᱱ ᱟᱵᱚᱣᱟᱜ ᱳᱭᱮᱥᱴ ᱵᱮᱝᱜᱚᱞ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚᱢᱚᱱ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱡᱮᱢᱚᱱ ᱤᱭᱟᱹ ᱯᱷᱩᱞᱠᱟᱹ ᱦᱟᱹᱠᱩᱣᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱯᱷᱩᱞᱠᱟᱹ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱱᱟ ᱯᱷᱩᱞᱠᱟᱹ ᱚᱱᱟ ᱤᱭᱟᱹ ᱥᱮᱭᱟᱜ ᱛᱟᱠᱚᱣᱟ ᱢᱟ ᱢᱤᱫ ᱨᱚᱠᱚᱢ ᱪᱷᱚᱛᱟ ᱠᱷᱚᱛᱮᱡ ᱛᱮ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱛᱚ ᱚᱱᱟ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱡᱩᱫᱤ ᱯᱚᱛᱤᱠᱟ ᱦᱟᱛᱟᱣ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱢᱟᱱᱮ ᱫᱚᱥ ᱞᱤᱴᱟᱨ ᱫᱟᱜ ᱨᱮ ᱢᱤᱫ ᱜᱨᱟᱢ ᱛᱩᱫ ᱢᱟᱱᱮ ᱠᱚᱯᱟᱨ ᱥᱟᱞᱯᱷᱮᱴ ᱛᱩᱫ ᱡᱟᱦᱟᱸ ᱧᱟᱢᱚᱜ ᱜᱮᱭᱟ ᱠᱚᱯᱟᱨ ᱥᱟᱞᱯᱷᱮᱴ ᱚᱱᱟ ᱮᱢ ᱠᱟᱛᱮ ᱫᱚᱥ ᱠᱷᱚᱡ ᱯᱚᱱᱮᱨᱚ ᱢᱤᱱᱤᱴ ᱡᱩᱫᱤ ᱤᱧ ᱰᱩᱵᱩᱡ ᱫᱚᱦᱚᱭᱮᱭᱟ ᱛᱟᱨᱯᱚᱨᱤᱧ ᱟᱲᱟᱜ ᱜᱮᱭᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱚᱱᱟ ᱨᱮᱱᱟᱜ ᱪᱷᱚᱛᱟ ᱠᱚ ᱜᱩᱡᱩᱜᱼᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱢᱮᱱ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱡᱩᱫᱤ ᱫᱟᱜ ᱨᱮᱱᱟᱜ ᱯᱤᱭᱮᱥ ᱠᱚᱢᱚᱜᱼᱟ ᱫᱟᱜ ᱨᱮᱱᱟᱜ ᱯᱤᱭᱮᱥ ᱠᱚᱢ ᱞᱮᱠᱷᱟᱡ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱥᱚᱵᱪᱮᱭᱮ ᱵᱮᱥᱤ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱚᱱᱟᱛᱮ ᱫᱟᱜ ᱨᱮᱱᱟᱜ ᱯᱤᱭᱮᱥ ᱴᱷᱤᱠ ᱞᱟᱹᱜᱤᱫ ᱜᱮ 25 ᱠᱮᱡᱤ ᱪᱩᱱ ᱯᱟᱨ ᱵᱤᱜᱷᱟᱹ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱡ ᱜᱮ ᱢᱳᱴᱟᱢᱩᱴᱤ ᱱᱚᱣᱟ ᱨᱮᱱᱟᱜ ᱤᱭᱟᱹ ᱫᱚ ᱪᱟᱵᱟᱜᱼᱟ
1: ᱨᱳᱜᱽ ᱠᱚᱫᱚ ᱟᱫᱚ ᱵᱟᱝ ᱛᱟᱦᱮᱱᱟ ᱟᱫᱚ ᱧᱮᱞᱚᱜ ᱠᱚ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱦᱟᱹᱠᱩ ᱪᱟᱥ ᱞᱟᱹᱜᱤᱫ ᱫᱚ ᱫᱟᱜ ᱴᱷᱤᱠ ᱫᱚᱦᱚ ᱜᱮ ᱵᱩᱜᱤᱭᱟ
0: ᱫᱟᱜ ᱴᱷᱤᱠ ᱜᱮ ᱦᱳᱭ ᱢᱮᱱ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱫᱟᱜ ᱨᱮᱱᱟᱜ ᱯᱤᱮᱭᱤᱪ ᱯᱤᱮᱭᱤᱪ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱞᱟᱹᱭᱫᱟ ᱮᱥᱤᱰ ᱥᱮ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱠᱷᱟᱨ ᱠᱟᱱᱟ ᱯᱤᱮᱭᱤᱪ ᱜᱮ ᱴᱷᱤᱠ ᱫᱚᱦᱚᱭ
1: ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱚᱱᱟ ᱱᱟᱯᱟᱭ ᱫᱚᱦᱚᱭ ᱦᱩᱭᱩᱜᱼᱟ
0: ᱥᱟᱛ ᱫᱚᱥᱚᱢᱤᱠ ᱯᱟᱸᱪ ᱠᱷᱚᱡ ᱢᱳᱴᱟᱢᱩᱴᱤ 9 ᱯᱚᱨᱡᱚᱱᱛᱚ ᱫᱚᱦᱚ ᱞᱟᱜᱟᱜᱼᱟ
1: ᱟᱫᱚ ᱱᱚᱰᱮ ᱞᱟᱹᱭ ᱟᱵᱚᱱ ᱢᱮ ᱡᱮ ᱦᱟᱹᱠᱩ ᱟᱲᱟᱜ ᱛᱟᱭᱚᱢ ᱛᱤᱱ ᱫᱤᱱ ᱞᱟᱜᱟᱜᱼᱟ ᱥᱮ ᱛᱤᱱ ᱪᱟᱸᱫᱳ ᱞᱟᱜᱟᱜᱼᱟ ᱦᱟᱹᱠᱩ ᱠᱚ ᱦᱟᱨᱟ ᱠᱟᱛᱮᱫ ᱵᱟᱡᱟᱨ ᱨᱮ ᱟᱹᱠᱷᱨᱤᱧ
0: ᱦᱟᱹᱠᱩ ᱡᱩᱫᱤ ᱵᱚᱱ ᱵᱟᱡᱟᱨ ᱡᱟᱛ ᱠᱚᱣᱟ ᱢᱳᱴᱟᱢᱩᱴᱤ ᱯᱮ ᱢᱟᱥ ᱠᱷᱚᱡ ᱪᱟᱨ ᱢᱟᱥ ᱢᱚᱫᱽᱫᱷᱮ ᱚᱱᱟᱜᱮ ᱞᱟᱵᱷ ᱚᱨᱡᱚᱱ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱛᱟᱨ ᱠᱟᱨᱚᱱ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱦᱟᱹᱠᱩ ᱡᱟᱦᱟᱸ ᱛᱮᱠᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱤᱫᱤᱭᱟ ᱩᱱᱫᱚ ᱦᱟᱹᱠᱩᱣᱟᱜ ᱜᱨᱳᱛᱷ ᱦᱚᱸ ᱠᱚᱢ ᱤᱫᱤᱜᱼᱟ ᱜᱨᱳᱛᱷ ᱠᱚᱢ ᱤᱫᱤᱜᱼᱟ ᱛᱟᱨᱯᱚᱨ ᱩᱱᱠᱩ ᱡᱟᱦᱟᱸ ᱡᱚᱢ ᱮᱢ ᱠᱚᱣᱟ ᱡᱚᱢᱟᱜ ᱦᱚᱸ ᱱᱚᱥᱴᱚᱜᱼᱟ ᱟᱨ ᱯᱩᱠᱷᱨᱤ ᱨᱮ ᱵᱮᱥᱤ ᱫᱤᱱ ᱦᱟᱹᱠᱩ ᱠᱚ ᱛᱟᱦᱮᱱᱟ ᱠᱟᱱᱟ ᱵᱚᱛᱚᱨ ᱛᱟᱦᱮᱱᱟ
1: ᱟᱪᱪᱷᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱯᱮ ᱪᱟᱸᱫᱳ ᱠᱷᱚᱱ ᱯᱩᱱ ᱪᱟᱸᱫᱳ ᱛᱟᱭᱚᱢ ᱩᱱᱠᱩ ᱵᱟᱡᱟᱨ ᱨᱮ ᱟᱹᱠᱷᱨᱤᱧ ᱫᱚ ᱜᱟᱱᱚᱜᱼᱟ ᱟᱫᱚ ᱜᱚᱢᱠᱮ ᱱᱚᱰᱮ ᱞᱟᱹᱭ ᱟᱵᱚᱱ ᱢᱮ ᱡᱮ ᱮᱱᱟᱝᱮᱢ ᱞᱟᱹᱭᱮᱫ ᱛᱟᱦᱮᱸᱜᱼᱟ ᱡᱮ ᱢᱤᱫ ᱥᱟᱶᱛᱮ ᱟᱭᱢᱟ ᱦᱟᱹᱠᱩ ᱢᱤᱫᱴᱟᱝ ᱡᱟᱭᱜᱟᱨᱮ ᱪᱟᱥ ᱜᱟᱱᱚᱜᱼᱟ ᱟᱫᱚ ᱚᱠᱟ ᱞᱮᱠᱟᱱ ᱦᱟᱹᱠᱩ ᱢᱤᱫ ᱥᱟᱶᱛᱮ ᱫᱚᱦᱚ ᱜᱟᱱᱚᱜᱼᱟ
0: ᱦᱟᱹᱠᱩ ᱫᱚ ᱢᱤᱫ ᱥᱟᱶᱛᱮ ᱪᱟᱥ ᱦᱟᱹᱠᱩᱣᱟᱜ ᱫᱚ ᱯᱮᱭᱟ ᱞᱮᱭᱟᱨ ᱨᱮᱠᱚ ᱛᱟᱦᱮᱱᱟ ᱴᱚᱯ ᱞᱮᱭᱟᱨ ᱢᱟ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮᱱᱟᱜ ᱫᱷᱟᱯ ᱨᱮ ᱛᱟᱦᱮᱱᱟ ᱠᱚ ᱞᱟᱛᱟᱨ ᱨᱮᱱᱟᱜ ᱫᱷᱟᱯ ᱨᱮ ᱛᱟᱦᱮᱱᱟ ᱠᱚ ᱟᱨ ᱛᱟᱞᱟᱢᱟᱞᱟ ᱡᱟᱦᱟᱸ ᱫᱷᱟᱯ ᱨᱮ ᱚᱱᱟ ᱫᱷᱟᱯ ᱨᱮᱜᱮ ᱛᱷᱟᱹᱠᱩ ᱠᱚ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱫᱚ ᱢᱟᱱᱮ ᱪᱮᱱ ᱨᱮᱱᱟᱜ ᱚᱱᱟ ᱥᱞᱤᱯᱟᱨ ᱠᱟᱢᱞᱟ ᱞᱮᱠᱟ ᱮᱵᱚᱝ ᱩᱱᱠᱩᱣᱟᱜ ᱫᱚ ᱡᱚᱢ ᱨᱮᱱᱟᱜ ᱦᱮᱵᱤᱴ ᱟᱞᱟᱫᱟ ᱟᱞᱟᱫᱟ ᱜᱮ ᱛᱟᱠᱚᱣᱟ ᱡᱚᱢ ᱨᱮᱱᱟᱜ ᱦᱮᱵᱤᱴ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱜᱮ ᱩᱱᱠᱩ ᱫᱚ ᱟᱞᱟᱫᱟ ᱟᱞᱟᱫᱟ ᱠᱚ ᱛᱟᱦᱮᱱᱟ ᱦᱟᱹᱠᱩᱣᱟᱜ ᱫᱚ ᱡᱚᱢ ᱦᱮᱵᱤᱴ ᱨᱮ ᱰᱤᱯᱮᱱᱰᱟᱭ ᱦᱟᱹᱠᱩᱣᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱟᱠᱚᱣᱟᱜ ᱤᱭᱟᱹ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱜᱤᱞᱥ ᱞᱮᱠᱟᱨᱥ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱡᱟᱦᱟᱸ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱯᱷᱩᱞᱠᱟᱹ ᱨᱮᱱᱟᱜ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱯᱷᱩᱞᱠᱟᱹ ᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱪᱷᱟᱠᱱᱤ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱚᱱᱟ ᱫᱚ ᱪᱤᱨᱩᱱ ᱞᱮᱠᱟ ᱡᱤᱱᱤᱥ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱪᱤᱨᱩᱱ ᱚᱱᱠᱟ ᱡᱤᱱᱤᱥ ᱛᱮᱜᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱡᱚᱢ ᱧᱩᱣᱟᱜ ᱵᱟᱪᱷᱟᱣᱟᱭ ᱮᱵᱟᱨ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ ᱛᱟᱦᱮᱱ ᱠᱟᱱᱟ ᱩᱱᱠᱩ ᱫᱚ ᱠᱟᱛᱞᱟ ᱦᱟᱹᱠᱩ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱞᱟᱛᱟᱨ ᱨᱮ ᱛᱟᱨᱯᱚᱨ ᱠᱚ ᱛᱟᱦᱮᱱ ᱠᱟᱱᱟ ᱨᱩᱭ ᱦᱟᱹᱠᱩ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱛᱟᱨᱯᱚᱨ ᱛᱟᱦᱮᱱ ᱠᱟᱱᱟ ᱩᱱᱠᱩ ᱢᱤᱨᱤᱠ ᱡᱟᱦᱟᱸ ᱡᱟᱦᱟᱸ ᱢᱤᱨᱤᱠ ᱠᱚ ᱢᱮᱛᱟᱣ ᱠᱟᱱᱟ
1: ᱦᱳᱭ ᱜᱚᱢᱠᱮ ᱱᱚᱰᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱯᱷᱳᱱ ᱦᱮᱡ ᱠᱟᱱᱟ ᱧᱮᱞ ᱦᱩᱭ ᱞᱮᱱ ᱜᱮ ᱚᱠᱚᱭ ᱯᱷᱳᱱ ᱟᱠᱟᱫᱟ ᱦᱮᱸ ᱦᱮᱞᱳ ᱦᱮᱸ ᱜᱚᱢᱠᱮ ᱫᱚᱥᱟᱨ ᱠᱷᱚᱱ ᱠᱷᱟᱹᱞᱤ ᱦᱮᱡ ᱱᱟᱹᱧ ᱦᱮᱸ ᱞᱟᱹᱭ ᱵᱮᱱ
3: ᱦᱮᱸ ᱜᱚᱢᱠᱮ ᱤᱧ ᱢᱤᱫᱴᱟᱝ ᱠᱩᱠᱞᱤ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱟᱵᱚ ᱱᱚᱣᱟ ᱵᱷᱟᱨᱚᱛ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱦᱟᱹᱠᱩ ᱪᱟᱥ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱫᱚ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱠᱟᱛᱮ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱠᱟᱹᱴᱤᱡ ᱵᱮᱱ ᱞᱟᱹᱭ ᱟᱹᱞᱤᱧ ᱠᱷᱟᱱ ᱟᱹᱰᱤ ᱱᱟᱯᱟᱭ ᱠᱚᱜᱼᱟ
1: ᱦᱳᱭ ᱜᱚᱢᱠᱮ ᱴᱷᱤᱠ ᱥᱟᱺᱦᱤᱡ ᱵᱟᱝ ᱟᱸᱡᱚᱢᱚᱜ ᱠᱟᱱᱟ ᱠᱟᱹᱴᱤᱡ ᱨᱮᱰᱤᱭᱳ ᱠᱷᱚᱱ ᱥᱟᱦᱟ ᱠᱟᱛᱮ ᱯᱷᱳᱱ ᱢᱮ ᱦᱮᱸ ᱜᱚᱢᱠᱮ ᱞᱟᱹᱭ ᱢᱮ ᱞᱚᱜᱚᱱ
3: ᱞᱟᱹᱭ ᱫᱟᱹᱧ ᱱᱤᱭᱟᱹ ᱪᱟᱥ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱚᱠᱟ ᱚᱠᱟ ᱡᱮᱞᱟ ᱠᱚᱨᱮ ᱥᱩᱵᱤᱫᱟ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱠᱟᱹᱴᱤᱡ ᱠᱤᱪᱷᱩᱢ ᱞᱟᱹᱭ ᱠᱷᱟᱡ ᱟᱨ ᱱᱟᱯᱟᱭ ᱠᱚᱜᱼᱟ ᱱᱤᱛᱚᱜ ᱢᱟᱹᱭ ᱵᱟᱹᱵᱩ ᱫᱚ ᱠᱚ ᱪᱟᱥ ᱞᱟᱹᱜᱤᱫ
1: ᱦᱳᱭ ᱜᱚᱢᱠᱮ ᱟᱠᱷᱲᱟ ᱟᱸᱡᱚᱢ ᱤᱫᱤ ᱛᱟᱵᱚᱱ ᱢᱮ ᱱᱚᱣᱟ ᱦᱚᱸ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱦᱮᱸ ᱦᱩᱭ ᱥᱮ ᱦᱮᱸ ᱟᱪᱪᱷᱟ ᱡᱟᱦᱟᱸᱢ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫᱟ ᱡᱮ ᱚᱱᱟ ᱯᱮᱭᱟ ᱞᱮᱭᱟᱨ ᱛᱮ ᱦᱟᱹᱠᱩ ᱫᱚᱦᱚ ᱜᱟᱱᱚᱜᱼᱟ ᱟᱨ ᱱᱚᱝᱠᱟᱱ ᱱᱚᱝᱠᱟᱱ ᱦᱟᱹᱠᱩ ᱠᱚ ᱫᱚᱦᱚ ᱜᱟᱱᱚᱜᱼᱟ ᱟᱪᱪᱷᱟ ᱱᱤᱛᱚᱜ ᱞᱟᱹᱭ ᱟᱵᱚᱱ ᱢᱮ ᱡᱟᱦᱟᱸ ᱜᱚᱢᱠᱮ ᱦᱚᱸᱭ ᱞᱟᱹᱭ ᱛᱟᱦᱮᱸᱜᱼᱟ ᱡᱮ ᱱᱚᱣᱟ ᱵᱟᱵᱚᱫ ᱴᱨᱮᱱᱤᱝ ᱠᱚᱫᱚ ᱚᱠᱟᱨᱮ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱦᱟᱹᱠᱩ ᱪᱟᱥ ᱵᱟᱵᱚᱫ
0: ᱦᱟᱹᱠᱩ ᱪᱟᱥ ᱵᱟᱵᱚᱫ ᱫᱚ ᱴᱨᱮᱱᱤᱝ ᱫᱚ ᱟᱭᱢᱟ ᱡᱟᱭᱜᱟ ᱨᱮ ᱧᱟᱢᱚᱜ ᱠᱟᱱᱟ ᱦᱮᱸ ᱛᱚ ᱯᱨᱚᱛᱮᱠ ᱡᱮᱞᱟ ᱨᱮ ᱵᱤᱰᱤᱭᱳ ᱚᱯᱷᱤᱥ ᱨᱮ ᱯᱷᱤᱥᱟᱨᱤ ᱮᱠᱥᱴᱮᱱᱥᱮᱱ ᱚᱯᱷᱤᱥᱟᱨ ᱢᱮᱱᱟᱭᱟ ᱮᱯᱷᱤᱳ ᱚᱯᱷᱤᱥ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱠᱚᱣᱟ ᱯᱷᱤᱥᱟᱨᱤ ᱮᱠᱥᱴᱮᱱᱥᱮᱱ ᱚᱯᱷᱤᱥᱟᱨ ᱚᱸᱰᱮ ᱦᱚᱸ ᱠᱷᱚᱡ ᱦᱚᱸ ᱴᱨᱮᱱᱤᱝ ᱧᱟᱢᱚᱜ ᱠᱟᱱᱟ ᱛᱟᱨᱯᱚᱨ ᱠᱩᱞᱤᱭᱟ ᱱᱚᱫᱤᱭᱟ ᱨᱮ ᱯᱷᱤᱥᱟᱨᱤ ᱴᱨᱮᱱᱤᱝ ᱥᱮᱱᱴᱟᱨ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱡ ᱦᱚᱸ ᱴᱨᱮᱱᱤᱝ ᱧᱟᱢᱚᱜ ᱠᱟᱱᱟ ᱛᱟᱨᱯᱚᱨ ᱵᱮᱞᱜᱮᱥᱤᱭᱟ ᱳᱭᱮᱥᱴ ᱵᱮᱝᱜᱚᱞ ᱤᱭᱩᱱᱤᱵᱷᱟᱨᱥᱤᱴᱤ ᱡᱟᱦᱟᱸ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱚᱱᱟ ᱨᱮᱱᱟᱜ ᱯᱷᱤᱥᱟᱨᱤ ᱠᱮᱢᱯᱟᱥ ᱪᱚᱠᱜᱚᱲᱤᱭᱟ ᱚᱸᱰᱮ ᱦᱚᱸ ᱴᱨᱮᱱᱤᱝ ᱧᱟᱢᱚᱜᱼᱟ
1: ᱡᱟᱦᱟᱸᱭ ᱜᱮ ᱴᱨᱮᱱᱤᱝ ᱫᱚ ᱦᱟᱛᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ
0: ᱥᱤᱯᱷᱨᱤ ᱵᱟᱨᱟᱠᱯᱩᱨ ᱥᱮᱱᱴᱨᱟᱞ ᱤᱱᱞᱮᱱᱰ ᱯᱷᱤᱥᱟᱨᱤ ᱨᱤᱥᱟᱨᱪ ᱤᱱᱥᱴᱤᱴᱤᱭᱩᱴ যেমন বাঁকুড়া না
1: সোনা
0: বাঁকুড়া সোনামুখী মেনা পুরুলিয়া মেনা বাগমুন্ডি মেনা হ্যাঁ ইনকা ইনকা আমি জায়গা জায়গা মেনা মুর্শিদাবাদ।

0: সব জায়গা রেগে কৃষি বিজ্ঞান কেন্দ্র খে ট্রেনিং এবং ফ্রি অফ কস্টে কোনো টাকা পয়সা বা লাগে
1: আদ ওডে কো চালাও কাতে ট্রেনিং কো কো হাতাও দারে আর জাহাই গে ট্রেনিং দ হাতাও দারে আচ্ছা নোডে লিয়াবন মে নয় হাকু চাস বাবদ কি অনকান সরকারি জানা গড় সপোর্ট কো মেনা কাদা
0: হাকু চাস বাবদ সরকারি রকম গড় সপোর্ট মেদা যেমন কাটি জাহা বন ইয়ে চাসি বন মেনা কোয়া উকু লাগি দ যে মিনি কিট এম গানা মিনি কিট জাহা গো কেনা হাকু ইতে মিনি কিট দ হাকু ইতে বো মুজা ফিসারি খাই দ যাহাই পুখুরি ব্লক অফিস খিসারি এক্সটেনশন অফিসার যাই উনি অনেক মিনি কিটে হাতাও দাঁড়ায় মিনি কিট হাতাও লাগি চে লাগে আমার নিজস্ব পুখুরি থাকে অথবা লিজ পুখুরি কাজ দশ বছর যা লিজ না ইয়ে কাগজপত্র পুঁথি লাগে লাগে এবং আমার আধার কার্ড লাগে আর মোবাইল নাম্বার লাগে ম্যান্ডেটরি এরকম আম হাকু ইতাম নামা হাকু ইতা শুধু বা হাকু ইতা সাং হাকু জমা কো এম
1: আচ্ছা
0: এবং হাকু স্বাস্থ্য কো কিংবা দা পরিবেশ ঠিক লাগলে যা রান কো নাম পটাশিয়াম পারমাঙ্গানে কিংবা ক্যালসিয়াম অক্সাইড যতগে
1: বিন পয়সা থেকে
0: বিন পয়সা থেকে
1: আচ্ছা ওনা তো যাহাই কো লে কিতাম নং
0: উনকো
1: কন্ডিশন কো
0: থাহে না কন্ডিশন থাহে না এই ছাড়া আবার যাহা এখন দো PMMSY মেন আ প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা PMMY PMMY দো আমগো জেনারেল যাহা কো মেনা কো উনকো আ দো 40% সাবসিডি কো নিয়ামা আর আবো যাহা বন জাকাত লেন মন হর কানা আবো দো 60% সাবসিডি থাহে না
1: আচ্ছা
0: 60% সাবসিডি থাহে না এবং ওনা দো নাওয়া পুকরি বেনাও খয় নামা পুখুরি বেনাও খয় হাকু চাষ খয় তারপর হাকু ব্যবসা খয় যত রেগে আমার সরকার গড় সপো এম
1: হ্যাঁ
0: ওনার আবার চে চিকা হয়ে আবার ব্লক অফিসে যা এফিও সাহেব থাকে না ফিসারি এক্সটেনশন অফিসার কিংবা জেলা দপ্তরে যা মৎস্য দপ্তরের সহ অধিকর্তা উনি ঠে ওনা নথি জমা হয়ে
1: আচ্ছা
0: নথি জমা হয়ে এবং ওনারে আমার যদি
1: ভেরিফাই কাতে
0: ভেরিকাতে যদি আম স্যাংশন হয়ে তামা তাহলে আম ওনা সাবসিডি নিয়াম
1: হ্যাঁ আর নাপাই কথাম লিখে কেতা গমকে হাকু চাষ বাবদ আর আইমা কথা গেবন বাড়াই নাম কেদা তেহিয়া নোয়া লাইভ ফোনিন আখড়ারে নোডে সেটেরে তাহে কানা উত্তর চব্বিশ পরগনা জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্র মিড অশোকনগর ফার্ম ম্যানেজার মানতান সুকান্ত সরেন গমকে গমকে সান্তারি আখড়া পাঠাখন আড়ি আড়ি সাহাও সাথে মা জোহার
0: জোহার গে

0: জনসেবার ২৫ বছর উপলক্ষে ও বিকশিত ভারতের সংকল্পকে সামনে রেখে আগামী ১৭ই সেপ্টেম্বর থেকে ১০ই অক্টোবর পর্যন্ত সমগ্র রাজ্যে সেবা সংকল্প অভিযান আয়োজিত হবে।
1: দেশপ্রেম ও জনসেবার চেতনাকে আরও সুদৃঢ় করা এবং বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্প পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হতে চলেছে
0: আশীর্বাদের প্রদীপ, আমার স্বপ্নের ভারত চিত্র সেবা, নমো সেবা অজানা কাহিনী, অঙ্গন মিলন সেবা, সেবার কাহিনী,
1: সেবা জ্যোতি কলস যাত্রা, বিকশিত ভারতের সংকল্প, সেবাই আমার যোগদান, সেবা সেতু অভিযান, সেবার রঙে দেশের সঙ্গে, সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ।
0: সাধারণ মানুষকে সরকারি পরিষেবা প্রদান করা হবে, সেই সঙ্গে যুব সম্প্রদায় সর্বোপরি ছাত্রছাত্রীদের অংশগ্রহণে উদ্ভাবনী পরিবেশনা, জনশিল্প, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য, সরকারি প্রকল্প, পরিষেবা সংক্রান্ত নাগরিকদের অভিজ্ঞতা ও কাহিনী তুলে ধরা এবং রাজ্যব্যাপী জনসচেতনতা, এই সমস্ত উদ্যোগের সমন্বয়ে একটি সুসংগঠিত কর্মসূচি বাস্তবায়িত হবে।
1: আসুন এই কর্মসূচি সফল করে আমরা সকলে মিলে দেশপ্রেমের অঙ্গীকার করি।
0: পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনহিতার্থে প্রচারিত
2: আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েবে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল ৫টায়। ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর ৩টে বেজে ২ মিনিট হয়ে ২৮ সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:10। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর ও মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। এখন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সাম্য বাঁক।

0: গীতাঞ্জলি ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরুতেই প্রতিদিনের মতো খেলাধুলোর বিশেষ বিশেষ খবরাখবর। কলকাতা লিগে আজ মাঠে নেমেছে ময়দানের তিন প্রধান, মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মোহামেডান। বারাসাত স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়ান্টস মুখোমুখি হয়েছে মোহামেডানের। ব্যারাকপুর স্টেডিয়ামে ভবানীপুর খেলবে ইউনাইটেডের সঙ্গে এবং ঘরের মাঠে ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছে কোল ইন্ডিয়ার। জাপানের আইচি ও নাগোয়াতে আজ 20তম এশিয়ান গেমসের উদ্বোধন হল। আগামী 4 অক্টোবর পর্যন্ত বহু ক্রীড়াভিত্তিক এই প্রতিযোগিতা চলবে। ডেভিস কাপে দক্ষিণ কোরিয়ার কাছে 1-3 ফলাফলে পরাজিত হল ভারত। প্রথম দিনে 0-2 ফলাফলে পিছিয়ে থেকে আজ প্রথম ডাবলসে জিতে ফল 1-2 করে ভারত। কিন্তু সিঙ্গলসের ফাইনালে সুমিত নাগাল 1-6, 2-6 ফলাফলে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে যান। গতকাল এশিয়ান গেমসে মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটে করৌগি স্পোর্টস পার্কে ভারত 8 উইকেটে জাপানকে হারিয়ে দিয়েছে। টসে জিতে ভারত প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। জাপান 19.5 ওভারে সবকটি উইকেট হারিয়ে 57 রান সংগ্রহ করে। জবাবে ভারত 5 ওভারে মাত্র 2 উইকেটে হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ভারতের শ্রীচরণী 4টি উইকেট নেন। শেফালি বর্মা 15 বলে 40 রান করে একটি অসাধারণ ইনিংস উপহার দেন। ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে আজ 3য় টি-20 ম্যাচে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 7:30। ইংল্যান্ড ইতিমধ্যে 2-0 এই সিরিজ এগিয়ে রয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহাম অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে। খেলা শুরু হবে আর কিছুক্ষণ পরেই ভারতীয় সময় বিকেল 5:30। ব্রাইটনের খেলা রয়েছে আর্সেনালের বিরুদ্ধে রাত্রি 8:00। রাত্রি 10:30 কভেন্ট্রির খেলা রয়েছে নটিংহ্যামের বিরুদ্ধে। এছাড়া লা লিগাতে বার্সেলোনা মুখোমুখি হচ্ছে সেভিয়ার, খেলা হবে রাত্রি 1:00। কলকাতা লিগে ইতিমধ্যে মোহনবাগান 5-1 ফলাফলে হারালো মোহামেডানকে। মোহনবাগানের পক্ষে রবিন হো জোড়া গোল করেন। এছাড়াও ম্যাকলারেন, পেত্রাতোষ ও সিং 1টি করে গোল করেন। মোহামেডানের হয়ে একমাত্র গোল লালথাং কিমার। শুনলেন খেলাধুলোর বিশেষ বিশেষ খবরাখবর। চলে আসি খেলাধুলোর বিস্তারিত খবরাখবরে।
1: আতশ কাঁচের তলায়
0: আজ থেকে শুরু হচ্ছে জাপানের আইচি নাগোয়াতে 20তম এশিয়ান গেমস। উদ্বোধন হয়েছে কিছুক্ষণ আগেই, তবে তার আগে গতকাল কিন্তু এই এশিয়ান গেমসেই মহিলাদের টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, যে ক্রিকেটে করৌগি স্পোর্টস পার্কে ভারত 8 উইকেটে জাপানকে হারিয়ে দিয়েছে। প্রত্যাশা মতোই এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ জাপানকে উড়িয়ে দিল হরমনপ্রীত কৌরের ভারত। আগে ব্যাট করে জাপানের মেয়েরা 19.5 ওভারে 57 রানে অল আউট হয়ে চলে যায়। 4 ওভারে মাত্র 10 রান দিয়ে 4টি উইকেট পান শ্রীচরণী। সফল বোলার শেফালিও, তিনি 13 রানে 2টি উইকেট দখল করেন। মাত্র 58 রানের টার্গেট তুলতে 5 ওভারের বেশি লাগেনি ভারতের। ওপেনার শেফালি 15 বলে 40 রান করে নট আউট থাকেন। কমলিনীকে সুযোগ দিতে ওপেন করেননি স্মৃতি মান্ধানা, কিন্তু কমলিনী 0 রানে আউট হয়ে যান। 3 নম্বরে নেমে রান পাননি ফুলমালিও, তিনি ছ রানে ফিরে যান। এরপর রিচা ঘোষ 12 রানে নট আউট থাকেন। এরপরে সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ, অন্য সেমিফাইনালে পাকিস্তান খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ম্যাচ শেষে শ্রীচরণই বলেন, উইকেটে বাউন্স ছিল, আমি তা ব্যবহার করেছি, বল ঘুরছিল ফলে কাজটা কঠিন হয়নি। সঙ্গে সংযোজন, এশিয়া কাপের পরে আমরা বিশ্রাম পাইনি সেভাবে, জাপানে এসে মানিয়ে নেওয়া নিয়ে সমস্যা হতে পারত, তবে সেরকম কিছু হয়নি। এখন আমার লক্ষ্য সেমিফাইনালে একটি ভালো পারফরম্যান্স উপহার দেওয়া।

এশিয়ান গেমসে একই গ্রুপে ভারত পাকিস্তান ক্রিকেট হকির পর আরও মহারণ চলছে। ক্রিকেটে ভারত আর পাকিস্তানকে একই গ্রুপে রাখা এখন নিয়মিত বিষয়। আইসিসি হোক বা এসিসি, প্রতিযোগিতা অন্তত একবার যাতে দুই দেশ মুখোমুখি হয় তা নিশ্চিত করেন আয়োজকরা। ফুটবলে সাফের বিভিন্ন প্রতিযোগিতায় তাদের এক গ্রুপে থাকাটা নতুন কিছু নয়, একই ছবি দেখা যায় হকির আন্তর্জাতিক প্রতিযোগিতাতেও। এবার এশিয়ান গেমসের টেবল টেনিসেও একই গ্রুপে রাখা হলো এলওসির দুই পারে দুই দেশকে, পুরুষ এবং মহিলা দুই বিভাগেই। রবিবার থেকে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে নামবে দুই দল, আর সেইখানেই ভারত এবং পাকিস্তান আবারও দেখা হওয়ার সম্ভাবনা।

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই বছরে 3,000 কোটি টাকা আয়কর দেয়। এমনই জানা গিয়েছে, বিসিসিআইকে কেন্দ্র করে প্রস্তাবিত নয়া ক্রীড়া আইনের আওতায় আসবে। এই প্রশ্নে ধোঁয়াশা বজায় রাখছে বোর্ড কর্তারা। বিসিসিআই শুরু থেকেই বলে আসছে জাতীয় ক্রীড়ানীতিতে কাজ চালাতে আপত্তি আছে বোর্ডের। কিন্তু কেন সেই আপত্তি জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট, এবার সেটির ব্যাখ্যা দিলেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া। শুক্রবার বোর্ডের বার্ষিক সাধারণ সভায় বোর্ড কর্তারা জানান, বাকি জাতীয় ক্রীড়া সংস্থাগুলির মতো বিসিসিআই কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তার উপরে নির্ভরশীল নয়, বরং উল্টোটাই, বিসিসিআই স্বশাসিত এবং সরকারকে প্রতি বছর মোটা অঙ্কের কর দেয়। সেই করের অঙ্কটা প্রায় 3,000 কোটি টাকা। তবে জাতীয় ক্রীড়া আইনের আওতায় থাকতে আপত্তি নেই বোর্ডের। ওই ক্রীড়ানীতির কিছু নির্দিষ্ট পয়েন্ট বিসিসিআইয়ের আপত্তি রয়েছে। দেবজিৎ সাইথিয়া বোর্ড সচিব, তিনি জানান, ক্রীড়া আইন সম্পর্কে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। ওই আইন নিয়ে সরকারি স্তরে আরও অনেক কাজ করতে হবে। সেই কাজগুলি হওয়ার পরে বিসিসিআই আইনের আওতায় এলে সেটি স্বীকৃতি দিতে হবে।

এশিয়ান গেমস আরও একবার পদকের সম্ভাবনা ভারতের। বদলেছে সময়, বদলেছে খেলার ধরন, বদলেছে অ্যাথলিটদের মুখ, কিন্তু বদলায়নি স্বপ্নটা, এশিয়ার সেরা ক্রীড়াবিদদের মঞ্চে ভারতের তৈরঙ্গাকে সবচেয়ে উঁচুতে তুলে ধরা। 1951 সালে দিল্লিতে প্রথম এশিয়ান গেমসের আসর বসার পর থেকেই সেই স্বপ্নের শুরু, আজও তার রেশ অটুট। স্বাধীনতার মাত্র কয়েক বছর পর দিল্লির ন্যাশনাল স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল প্রথম এশিয়ান গেমস, প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর উদ্যোগে। সেই আসর ছিল নতুন ভারতের আত্মবিশ্বাসের বড় ঘোষণা। প্রথম গেমসেই ভারত 15টি সোনা, 16টি রূপো, 20টি ব্রোঞ্জ সহ মোট 51টি পদক জিতেছিল। সাঁতারে শচীন নাগ এনে দিয়েছিলেন ভারতের প্রথম সোনা। রোশন মিস্ত্রির রূপো আবার তাঁকে করে তুলেছিল এশিয়ান গেমসে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা। ফুটবলেও প্রথম আসরে ইতিহাস গড়েছিল ভারত। শৈলেন মান্নার নেতৃত্বে ফাইনালে ইরানকে 1-0 হারিয়ে সোনা জিতেছিল ভারতীয় দল। 1962 সালে জাকার্তায় আবার ফুটবলে সোনা আসে। সেই সাফল্যের পর দীর্ঘ সময় ধরে এশিয়ান গেমসের মঞ্চে ভারতীয় ফুটবল আর সোনা জিততে না পারলেও সেই দুটি অধ্যায় আজও ভারতীয় ক্রীড়ার গর্বের অংশ। অ্যাথলেটিক্সে ভারতের সোনালী ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল নামগুলির অন্যতম মিলখা সিং। 1958 সালে টোকিও এশিয়ান গেমসে 200 এবং 400 মিটারে জোড়া সোনা জিতে গোটা এশিয়াকে চমকে দিয়েছিলেন ফ্লাইং সিখ। 1962 সালেও তার সাফল্যের ধারা অব্যাহত ছিল। এরপর পিটি ঊষার হাত ধরে ভারতীয় অ্যাথলেটিক্স আরও উজ্জ্বল হয়ে ওঠে। 1986 সালের সিওল এশিয়ান গেমসে 4টি সোনা, 1টি রূপো জিতে ইতিহাস সৃষ্টি করেছিলেন পায়লি এক্সপ্রেস। হকিতেও একাধিকবার সাফল্যের মুখ দেখেছে ভারত। 1998 সালে ব্যাংককে ধনরাজ পিল্লাইয়ের নেতৃত্বে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা জেতে ভারত। ব্যক্তিগতভাবেও নজর কেড়েছিল ধনরাজ, টুর্নামেন্টে করেছিলেন 11টি গোল। মহিলা ক্রীড়াবিদরাও পিছিয়ে থাকেননি। মেরি কম 2014 সালে বক্সিংয়ে ভারতের প্রথম মহিলা সোনাজয়ী হন। ভারোত্তোলনে কর্ণম মালেশ্বরীর সাফল্যও ভারতীয় মহিলা খেলাধুলোর ইতিহাসে বিশেষ জায়গা করে নিয়েছে। শুটিংয়ে ভারতের গৌরবের দীর্ঘ ইতিহাস রয়েছে। 1994 সালের হিরোশিমা এশিয়ান গেমসে মাত্র 17 বছর বয়সে যশপাল রানা 25 মিটার সেন্টার ফায়ার পিস্তলে সোনা জেতেন। পরবর্তী সময়ে অভিনব বিন্দ্রা সহ একাধিক শুটার সেই ধারাকে আরও সমৃদ্ধ করেছেন। আর সাম্প্রতিক সময়ে নীরজ চোপড়া হয়ে উঠেছেন ভারতীয় ক্রীড়ার নতুন আত্মবিশ্বাসের প্রতীক। 2018 সালের জাকার্তা এশিয়ান গেমসে জ্যাভলিনে সোনা জেতার পর অলিম্পিক এবং বিশ্বমঞ্চেও সাফল্যের শিখরে পৌঁছেছেন তিনি। ভারতের বড় সাফল্য এসেছে অবশ্য 2023 সালের হাংঝৌ আসরে। প্রথমবার শতাধিক পদকের গণ্ডি পেরিয়ে ভারত জিতেছিল 107টি পদক, 28টি সোনা, 38টি রূপো এবং 41টি ব্রোঞ্জ। 1951 থেকে 2023 এই দীর্ঘ যাত্রায় ভারতের পদক সংখ্যা 779। এবার সামনে আইচি নাগোয়া। আজ থেকে শুরু হতে চলা বিংশ এশিয়ান গেমসে হাংঝোয়ের সাফল্যকে ছাপিয়ে যাওয়ার লক্ষ্য ভারতের। শুটিংয়ে বিশ্বমানের প্রতিযোগীদের উপস্থিত থাকায় এই বিভাগে প্রত্যাশা সবচেয়ে বেশি। রাইফেল, পিস্তল, শটগান তিন বিভাগেই পদকের দাবিদার রয়েছে ভারত। ব্যাডমিন্টনে পিভি সিন্ধু, লক্ষ্য সেন, সাত্বিক সাইরাজ, রাঙ্কি রেড্ডি, চিরাগ শেট্টিদের দিকেও তাকিয়ে থাকবে দেশ। কুস্তি, তীরন্দাজি, ভারোত্তোলনেও রয়েছে পদকের আশা। দলগত খেলায় হকি এবং ক্রিকেট নিয়ে প্রত্যাশা যথেষ্ট। পুরুষ এবং মহিলা দুই হকি দলই সাম্প্রতিক সময়ে ধারাবাহিক সাফল্য পেয়েছে। টি টোয়েন্টি ক্রিকেটে পূর্ণ শক্তির দল নামলে পুরুষ ও মহিলা দুই বিভাগেই সোনার অন্যতম দাবিদার ভারত। শৈলেন মান্না থেকে মিলখা, ঊষা থেকে ধনরাজ, মেরিকম থেকে নীরজ একাধিক প্রজন্মের হাত ধরে যে মশাল এগিয়ে এসেছে এবার তা নতুন প্রজন্মের হাতে। হাংঝোয়ের 107 পদকের পর আইচি নাগোয়ায় ভারত কতটা এগোতে পারে তারই অপেক্ষা। এশিয়ার মঞ্চে ফের তিরঙ্গা উঁচুতে ওড়ানোর স্বপ্ন নিয়েই নামবে ভারতীয় ক্রীড়াবিদরা।

0: সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল
1: এদিকে ইস্টবেঙ্গল কোল ইন্ডিয়াকে 7-0 গোলে পরাজিত করল। চলে আসি খেলাধুলোর অন্যান্য খবরাখবরে। পর্তুগালের নতুন কোচ জর্জে জেসুসের ঘোষিত দলে জায়গা পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। 41 বছরের তারকা জানিয়েছিলেন এবারই শেষ বিশ্বকাপ খেলছেন, তবে কবে আন্তর্জাতিক ফুটবলকে বিজয় জানাবেন তা এখনও জানাননি। ইউক্রেন যুদ্ধের পর প্রথমবার আন্তর্জাতিক ফুটবলে আংশিক প্রত্যাবর্তন রাশিয়ার। আগামী মাসে আজারবাইজানে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব 15 বিশ্বকাপের ড্রয়ে রাশিয়াকে রাখা হয়েছে। এই গ্রুপে তাদের সঙ্গে রয়েছে তুরস্ক, আফগানিস্তান, জিবুতি, সিয়েরা লিওন এবং সুদান। গীতাঞ্জলি ক্রীড়াঙ্গনের সময় শেষ হয়ে আসছে, বিদায় নিতে হবে। ক্রীড়াঙ্গন আপনাদের কেমন লাগছে আপনারা জানাতে পারেন আমাদের মেল করে AIR@kolkatasports.gmail.com। এছাড়া চিঠিও পাঠাতে পারেন ক্রীড়াঙ্গন, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ। ক্রীড়াঙ্গনের সঙ্গে আপনাদের যোগ থাকুক আমাদের ফেসবুক পেজের মাধ্যমেও। ফেসবুকে গিয়ে টাইপ করুন আকাশবাণী কলকাতা স্পোর্টস। সঙ্গে থাকুন, শুনতে থাকুন ক্রীড়াঙ্গন। নমস্কার।

একটি ঘোষণা। 138তম ডাক আদালত ও পেনশন আদালত সংক্রান্ত। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28 অক্টোবর 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন, P36 সিআর অ্যাভিনিউ, কলকাতা 7 লক্ষ 12-এ বেলা 12:30 গুগল মিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জসমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তাদের সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30শে সেপ্টেম্বর 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী SC-দাস, ADPS-CS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36, সিআর অ্যাভিনিউ, কলকাতা 7 লক্ষ 12, এই ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত

তারিখ ও সময় গুগল মিট ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করতে হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য এডিপিএস সিএসের টেলিফোন নম্বর 0332120250 অথবা 0332120612 অথবা 0332120500 এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেলে বা ডাক আদালত অথবা পেনশন আদালত এই শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয় জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

আকাশবাণী কলকাতা, এখন শুনবেন অনুষ্ঠান শিল্প ভারতী। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ উন্নয়ন সংশোধনী আইন 2026 বিষয়ে সীতানাথ মুখোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় তনয়া বিশ্বাস।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান যার নাম শিল্প ভারতী। আমরা প্রত্যেকেই জানি ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। আমাদের অর্থনীতির ক্ষেত্রেও কিন্তু ঠিক একই কথা প্রযোজ্য। দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা কোটি কোটি মেধা, পরিশ্রম এবং স্বপ্নের নাম হচ্ছে MSME বা মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ। কোটি কোটি মানুষের কর্মসংস্থান থেকে আরম্ভ করে স্বনির্ভর ভারতের স্বপ্নপূরণ, এই ছোট ছোট ব্যবসার কাঁধে ভর করেই আজ এগোচ্ছে আমাদের দেশ। কিন্তু পথটা কি সবসময় খুব মসৃণ হয়? ব্যবসার মূলধন সময় মতো না পাওয়া বা বকেয়া টাকার আইনি জটিলতা কিংবা লাল ফিতের ফাঁস, এই সব অভিজ্ঞতা আমার আপনার অনেকেরই আছে। এই জায়গাতেই একটি যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে দেশের সংসদ। পাশ হয়েছে মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ উন্নয়ন সংশোধনী বিল 2026। অর্থাৎ আপনার ব্যবসার পাওনা টাকা দ্রুত পাওয়ার আইনি অধিকার থেকে আরম্ভ করে উদ্যম পোর্টাল, সেখানে সহজ রেজিস্ট্রেশন কিংবা দ্রুত বিরোধ নিষ্পত্তি, এই নতুন সংশোধনী আইন কিভাবে একজন ক্ষুদ্র উদ্যোক্তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, আজ আমরা আলোচনা করব সে বিষয়ে। এই ব্যাপারটা আরো বিস্তারিতভাবে আমাদের বোঝানোর জন্য স্টুডিওয় আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন সীতানাথ মুখোপাধ্যায়, উপ অধিকর্তা MSME মন্ত্রণালয় ভারত সরকার। স্বাগত জানাচ্ছি সীতানাথবাবু আপনাকে।
1: ধন্যবাদ
0: সীতানাথবাবু। প্রথমেই অনুষ্ঠানটা শুরু করার আগেই জানতে চাইবো আপনার থেকে, এই উদ্যোগগুলোর কথা যখন আমরা বলছি, এই উদ্যোগগুলো সম্পর্কে বলে।
1: আমি আপনার যে বিস্তৃত করার আগে আসলে উদ্যোগ বিষয়টা একটু বলি। উদ্যোগ বিষয়টা হচ্ছে যে আমাদের যারা ব্যবসা করেন তাদের মধ্যে দুটো দিক থাকে মূলত, একটা শিল্প আর একটা হচ্ছে সেবা বিষয়, যেটাকে আমরা বলি ম্যানুফ্যাকচারিং, একটা বলি সার্ভিস। এর আগে শিল্প ছিল, শিল্পের মধ্যে আমরা ইন্ডাস্ট্রিজ বলতাম, কিন্তু উদ্যোগকে সেবা এবং আমাদের শিল্প এই দুটোকে মিলিয়ে করা হয়েছে। এটা 2006 থেকে করা হয়েছে। আজকে যে বিষয়ে আপনি উপস্থাপনা করেছেন যে মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি উদ্যোগ উন্নয়ন সংশোধনী বিল 2026, এই বিলটির শুরু হয়েছিল 2006 এর সঙ্গে সঙ্গে, যেখানে আমরা MSME বা এন্টারপ্রাইজ কনসেপ্ট থেকে আমরা MSME উদ্যোগ গড়ার বিভিন্ন ধরনের সংজ্ঞা স্থির করেছিলাম। কিন্তু সে জায়গায় আমাদের যে একটি ক্লজ রয়েছে, ক্লজ নাম্বার 15, 16, 17 এবং 18, সেখানে আপনি যে বিলম্বিত পেমেন্টের বিষয়টা তুলে ধরলেন, যেখানে এই ছোট ছোট উদ্যোগরা তাদের যখন তারা সমাধান পেত না, তারা পেমেন্ট, তারা একটা বিষয়, তারা কোনো সেবামূলক বা কোনো প্রোডাক্ট কে বিক্রেতার কাছে দেওয়ার পরও তারা যখন সেটার
0: সময় মতো
1: পয়সা পেত না, তখন তাদের দৈনন্দিন যে কাজ, আমরা যেটা ওয়ার্কিং ক্যাপিটাল বলি, সেই ওয়ার্কিং ক্যাপিটালের শর্টেজ পড়ে, এইটা আমাদের ঠিকঠাক করার জন্য এই বিষয়টার উপরে সরকার গুরুত্ব

গুরুত্ব দিয়েছেন। এবারে আপনি বলবেন কারা এই এমএসএমই মধ্যে পড়ছে, তারা এমএসএমই বলতে যদিও আমরা খুব ক্ষুদ্র কথাটা ব্যবহার করছি বা মাইক্রো কথাটা অতি ক্ষুদ্র কথাটা ব্যবহার করছি, কিন্তু আসলে কিন্তু তা নয়। অতি ক্ষুদ্র কিন্তু যাদের প্ল্যান্ট এন্ড মেশিনারি যন্ত্রপাতির ইনভেস্টমেন্ট 2.5 কোটি টাকা, মানে 1 টাকা থেকে 2.5 কোটি টাকা, এবং তাদের যে টার্নওভার বার্ষিক যে আয় সেটা যখন 10 কোটি টাকা, তাদেরকে আমরা অতি ক্ষুদ্র বলছি বা মাইক্রো বলছি।

0: একদমই ক্ষুদ্র নয়,
1: হুম
0: যথেষ্টই
1: হুম
0: বড়। আর স্মল বলতে যাদের 25 কোটি টাকা প্ল্যান্ট এন্ড মেশিন ইনভেস্টমেন্ট এবং 100 কোটি টাকা টার্নওভার, তারা হচ্ছে
1: আচ্ছা,
0: স্মল।
1: মানে ছোট কিন্তু ছোট নয় আর কি।
0: না না না না, মোটেই নয়। এবং এরা কিন্তু এদের দুজনের জন্য এই যে সংশোধনী বিলটা হলো,
1: হুম
0: মূলত
1: হুম
0: এই দুটো ব্র্যাকেটের জন্যই কিন্তু এরা এটা উপযোগিতা পাবে।
1: আচ্ছা, আমাকে একটু বলুন যে এই যে নতুন বিল এলো, এই বিলের শ্রেণী বিভাগ বা সংজ্ঞা কিভাবে নির্ধারণ করা হয়েছে?
0: আসলে 2006 যে বিলটি পাস হয়েছিল, যেটি এমএসএমইডি অ্যাক্ট আমরা বলছি, সেই অ্যাক্টের মধ্যে কিছু কিছু বিষয় সংযোজিত হয়েছে পরবর্তীকালে। যেমন আপনারা জানেন যে আমাদের কোভিড সময়ে 2020-তে 2020-তে জুলাই মাস থেকে যে সংজ্ঞা ছিল, কেবলমাত্র তার আগে পর্যন্ত ছিল প্ল্যান্ট এন্ড মেশিনারি ইনভেস্টমেন্টই এমএসএমই সংজ্ঞা ছিল, কিন্তু তার সঙ্গে সঙ্গে যে তার আয়, যেটাকে আমরা টার্নওভার বলি, সেটাকেও সংজ্ঞার মধ্যে
1: আনা
0: অন্তর্ভুক্ত করা হয়েছে। সেক্ষেত্রে এটা কিন্তু জাস্ট নোটিফিকেশন ছিল, কিন্তু অ্যাক্ট হিসাবে করা হয়নি। তাহলে প্রথমেই এই প্ল্যান্ট এন্ড মেশিনারি বিনিয়োগ এবং টার্নওভার দুটোর মানদণ্ডের উপর করে যে মাইক্রো বা কোনটা স্মল এটা হবে, এটা কিন্তু এই অ্যাক্টে, এখন যে সংশোধনী বিল হলো 2026-এর, যেখানে লোকসভাতে এটা আপনি জানেন যে 7ই অগাস্ট এটা পাস হয়েছে এবং তার আগে রাজ্যসভাতে 3rd অগাস্ট 2026 পাস হয়েছে, সেটা কিন্তু এর অন্তর্ভুক্ত। এটা কিন্তু মূলত প্রথম ইনক্লুশন যে প্ল্যান্ট এন্ড মেশিন ইনভেস্টমেন্ট এবং টার্নওভার দুটো মিলিয়েই অতি ক্ষুদ্র বা ক্ষুদ্রের সংজ্ঞা স্থির করা হবে।
1: এবার সিদ্ধানাথ বাবু, আমাকে একটু বলুন যে এই যে ভারতের অর্থনীতি এবং কর্মসংস্থান, এই দুটোর ক্ষেত্রেই তো এমএসএমই এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তো সেই বর্তমান অবদানটা যদি একটু স্পষ্ট করেন।
0: খুব ভালো প্রশ্ন একখানা করেছেন। দেখুন, আমাদের ভারতবর্ষ হচ্ছে কৃষি নির্ভর,
1: একদম।
0: মানে আপনি যদি বলেন যে সবচেয়ে বেশি কর্মসংস্থান কোথায় রয়েছে, কৃষিতে রয়েছে। তারপরে যে সেক্টরটি আমাদের ভারতবর্ষের মূল অর্থনীতিতে সহযোগিতা করে, সেটি হচ্ছে এমএসএমই সেক্টর। এই এমএসএমই সেক্টরে যোগদান বলতে আমাদের জানা দরকার যে আমাদের যে জাতীয় আয় রয়েছে তার 31% হচ্ছে এমএসএমই যোগদান রয়েছে, এবং ম্যানুফ্যাকচারিং যে পার্ট আমি বললাম না, ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস, তো ম্যানুফ্যাকচারিং এ 35% আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে বা সার্ভিসগুলো রয়েছে সেটা কিন্তু এমএসএমই থেকেই আসে। এবং এক্সপোর্ট আমরা নিজাত যখন করি,
1: রপ্তানি
0: যখন করি, তখন সেখানেও কিন্তু প্রায় 48 আর থেকে 50% এই এমএসএমই সেক্টর থেকে, তাতে আমাদের প্রচুর ফরেক্স হিসাব আমাদের ভারতবর্ষে আসে। কাজেই আবার আরেকটা জিনিসও আমাদের পাশাপাশি জানা দরকার, এখন ফর্মাল ওয়েতে চাকরি পাওয়া খুব মুশকিল, এবং এমএসএমই সেক্টরে দেখা যাচ্ছে আমাদের ভারতবর্ষে প্রায় 40 কোটির মতো মানুষ কাজে নিযুক্ত রয়েছে। তো 40 ক্রোর আমি বলবো এমএসএমই তে কিন্তু কর্মসংস্থান তৈরি করেছে, এটা দিনকে দিন বাড়ছে।
1: সীতানাথ বাবু, এই দেখুন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে আমরা জানি যে সরকারের বিকশিত ভারত 2047 তার একটা দৃষ্টিভঙ্গি আছে, একটা অবজেক্টিভ আছে, এই ক্ষেত্রে এমএসএমই কিভাবে সাহায্য করছে?
0: খুবই ভালো প্রশ্ন। দেখুন, দুটো বিষয়, যেমন আমরা বলছি বিকশিত ভারত 2047, তার সঙ্গে সঙ্গে আত্মনির্ভর ভারত রয়েছে। আত্মনির্ভর ভারত স্কিম যেটি যোজনা, তার মধ্যে আমাদের নিজেদের থেকে ইন্টারনালি ভারতবর্ষকে শক্তিশালী হতে হবে, সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া বলতে পারেন, আত্মনির্ভর ভারত বলতে পারেন, যেগুলোর কিন্তু মূলত যারা যোগদান করে, যেমন কৃষি বললাম, এমএসএমইস বললাম, আমাদের স্বাস্থ্য বললাম, আমাদের প্রভার্টি বললাম, আমাদের মানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বললাম, প্রত্যেকেরই যোগদান রয়েছে। তো এমএসএমই যোগদানটা অনেক বেশি, যে ক্ষেত্রে যেমন আমি বললাম 2047-এর সেই লক্ষ্যকে পূরণ করার জন্য আজকে আমাদের 2006-এর যে বিল, এমএসএমইডি বিল, তাকে 2026-এ সংশোধন করা হলো, যাতে করে এমএসএমই যেন গ্রোথটা আরো উত্তরোত্তর
1: বৃদ্ধি
0: পায়। কেন, একটা আমি এক্সাম্পল, একটা উদাহরণ দিচ্ছি। 1/4/2023-এ আমাদের এমএসএমই সংখ্যা ছিল 1,65,00,000, আজকের দিনে দাঁড়িয়ে প্রায় 9,16,00,000 মতো এমএসএমই ভারতবর্ষে রয়েছে, তার মানে প্রায় 6 গুণের মতো এমএসএমই বেড়েছে। এবং একটা জিনিস হচ্ছে যে আমাদের কর্মসংস্থানের ক্ষেত্রে আমি বললাম এর যোগদান রয়েছে, রপ্তানির ক্ষেত্রে এর যোগদান রয়েছে। একইভাবে আমাদের দেখুন, যদি আমরা বলি স্বনিযুক্তি বা সেলফ এমপ্লয়মেন্ট বলি, তাহলে কিন্তু একটা এমএসএমই মোটামুটি গড়ে 2 থেকে 3 জন মানুষের নিযুক্তির কাজে লাগে, সাহায্য করে। এবং আমাদের এত যে বিপুল পরিমাণ আনএমপ্লয়েড এডুকেটেড ইউথ রয়েছে, তারা আমাদের যে ফর্মাল এডুকেশন, সেই ফর্মাল এডুকেশন নেওয়ার পরে পরবর্তীকালে কি করবে, তার একটা উপায় কিন্তু এমএসএমই সেক্টর দেখে দিয়েছে। আপনি দেখুন পড়াশোনার সঙ্গে এমএসএমই কে কিভাবে যোগদান করেছে, আপনি NEP 2020 জানেন, NEP 2020 তো একটা জায়গায় রয়েছে যে যারা স্বনির্ভর হতে চায়, যারা সেলফ এমপ্লয়মেন্ট করতে চায়, তাদের কিন্তু পড়াশোনার শিক্ষার সঙ্গে সঙ্গে ভোকেশনাল ট্রেনিংটা দিন, যাতে করে তারা আমাদের মাঝারি উদ্যোগ বা ক্ষুদ্র উদ্যোগের মধ্যে নিজেদেরকে নিযুক্ত করতে পারে।
1: যারা এই মুহূর্তে শ্রোতা বন্ধুরা টিউন ইন করেছেন রেডিও এবং জানেন না কি অনুষ্ঠান চলছে তাদের উদ্দেশ্যে বলি, আপনারা শুনছেন আকাশবাণী গীতাঞ্জলি এবং এই মুহূর্তে চলছে অনুষ্ঠান শিল্প ভারতী। আজকে আমরা মূলত যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে একেবারে নতুন

0: একটি সংশোধনী আইন অর্থাৎ এমএসএমই উদ্যোগ উন্নয়ন সংশোধনী বিল 2026। আমাদের সঙ্গে রয়েছেন সীতানাথ মুখোপাধ্যায়, তিনি উপ অধিকর্তা এমএসএমই মন্ত্রণালয় ভারত সরকার। মূল প্রসঙ্গে আসা যাক, সেটি হচ্ছে যে এই যে নতুন সংশোধনী বিলের কথা আমরা এক্ষুনি বলছিলাম, সেই বিলে গ্রামীণ এবং প্রান্তিক অঞ্চলের ক্ষুদ্র উদ্যোক্তারা কিভাবে সুবিধাগুলো সঠিকভাবে পেতে পারেন।
1: প্রথম কথা বলি, যেটা আমাদের রেজিস্টার্ড এমএসএমই যারা নিবন্ধন করেছেন, আমি বলি এটাকে অর্গানাইজ সেক্টর। অর্গানাইজ সেক্টরে এমএসএমই নিবন্ধন করার জন্য আমাদের যে পোর্টালটি রয়েছে, উদ্যম রেজিস্ট্রেশন পোর্টাল www.msme বা উদ্যম registration.gov.in, আমি রিপিট করছি www.udyamregistration.gov.in, একজন যে এমএসএমই উদ্যোগী যে গ্রামের মধ্যে রয়েছেন, তিনি তার যদি ফোন থেকে এটাকে এই পোর্টালে গিয়ে নিজের নাম বা ইউনিটের নামটি নিবন্ধীভুক্ত করেন, তাহলে এই যে সংশোধনী বিলে যা যা বেনিফিট পাওয়ার বিষয় রয়েছে প্রত্যেকটি বেনিফিট তিনি নিতে পারবেন।
0: আচ্ছা সীতানাথ বাবু, আমরা বেনিফিটের যে জায়গায় যাওয়ার আগে, আপনি যেহেতু উদ্যম পোর্টালের কথা বলছেন, একটু আপনার থেকে জানবো যে ঠিক কতটা সহজ এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি।
1: খুব ভালো প্রশ্ন। www.udyamregistration.gov.in, আমি আবার কেন এতবার ধরে বলছি, অনেক সময় প্রাইভেট চ্যানেলে গেলে কিন্তু তিনি একটা বিপদের সম্মুখীন হতে পারেন, কাজেই গভর্নমেন্ট পোর্টালে তিনি যদি যান, সেখানে তার আধার নাম্বার লাগে, তার মোবাইল লিংক লাগে। এবারে যিনি এটা করেছেন তার নিশ্চয়ই একটা উদ্যোগের নাম আছে এবং একটা লোকেশন আছে, মানে কোন জায়গায় করছেন সেটা আছে। এইগুলো কি উনি, ওর মধ্যে 14খানা প্রশ্ন আছে, সেই 14খানা প্রশ্নের যদি উনি উত্তর দিতে পারেন, এবং তার ওনার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট নিশ্চয়ই থাকবে, এবং মাইক্রোর ক্ষেত্রে যেটা অতি ক্ষুদ্র তাদের ক্ষেত্রে এই মুহূর্তে জিএসটি নাম্বার লাগবে না, তাহলে উনি উইদিন নো টাইম, মানে আমি বলবো ওই 14খানা প্রশ্নের উত্তর দিতে যদি ওনার 1 মিনিট সময় লাগে কি 2 মিনিট সময় লাগে, এইগুলো ওনার ওটিপি আসবে, ওটিপি আসলে সঙ্গে সঙ্গে এটা ওনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। এর জন্য কোথাও কোথাও যেতে হবে না এবং কোনো পয়সা ফিস দিতে হবে না,
0: বাড়ি বসে একেবারে বিনামূল্যে পোর্টালে উনি রেজিস্টার করতে পারছেন। তাহলে তারপরের কি স্টেপ হবে যেখানে তিনি সুবিধাগুলো পাবেন?
1: এইবার ওনাকে আমাদের যে পোর্টাল রয়েছে, এটি হেডেড বাই ডেভেলপমেন্ট কমিশনার মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, উনি সেক্রেটারি, ওনার পোর্টাল আমাদের dcmsme.gov.in, ওখানে গিয়ে যত ধরনের, যেমন মূলত উনি আমাদের মার্কেটিং এর জন্য পোর্টাল রয়েছে পিএমএস স্কিম, সেটা উনি নিতে পারবেন। যদি কোনো ওনার ক্রেডিট লাগে, মানে একটা ইউনিট চালাতে গেলে ঋণ লাগবে, ঋণের জন্য উনি বিভিন্ন ধরনের পিএমএজিপি স্কিম, পিএমএমওয়াই স্কিম, স্কিমগুলো এখন হয়তো ডিটেলে আমার বলার সুযোগ থাকছে না, ওখানে উনি দেখতে পাবেন এবং ওই পোর্টাল থেকে উনি সমস্ত ঋণের জন্য যে সমস্ত স্কিম সেগুলো পাবেন। তৃতীয়ত হচ্ছে, ওরা যদি টেকনিক্যাল কোনো বিষয় লাগে, যেমন কি ধরনের প্ল্যান্ট এন্ড মেশিনারি উনি সিলেকশন করবেন, হ্যাঁ, এবং সেগুলো কোথায় পাওয়া যাবে, সেগুলোর জন্য ওনার জায়গা রয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এমএসএমই এর ক্ষেত্রে যে মার্কেটিং এর কোথায়, উনি বিপণন কিভাবে করবেন, কোথায় করবেন। দেখুন, আজকের দিনে আমাদের কিন্তু শুধুমাত্র ফিজিক্যালি, মানে ক্রেতা বিক্রেতার মধ্যে বিপণন কিন্তু নয়, এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে অনলাইন প্ল্যাটফর্ম, ই কমার্স প্ল্যাটফর্ম, এইটা কিন্তু বিশাল দিগন্ত খুলে গেছে এমএসএমই এর জন্য, যে জন্য এমএসএমই এর এত গ্রোথ আপনি দেখতে পাচ্ছেন। তো সেই পার্টটাও কিন্তু আমাদের ওই পোর্টালে গাইড করা হয়েছে, এবং আমাদের বিভিন্ন সারা ভারতবর্ষে আমাদের স্টেট আমাদের অফিস রয়েছে, আমি যে অফিস থেকে রিপ্রেজেন্ট করছি, আমাদের পশ্চিমবঙ্গে আরো 4টি ব্রাঞ্চ রয়েছে এবং আন্দামান নিকোবরেও 1টি ব্রাঞ্চ রয়েছে। আমি যদি পশ্চিমবঙ্গের আজকে শ্রোতারা যারা শুনছেন তারা যদি শোনেন, তাহলে কিন্তু তারা আমাদের ডিসি এমএসএমই পোর্টাল থেকে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় অফিস রয়েছে, এবং এটা আমি যেমন আমাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বললাম, আমাদের রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেকটি জেলাতে জেলা শিল্প কেন্দ্র রয়েছে, যেখান থেকেও তিনি কিন্তু তার বিষয়ে, তার যদি কোনো টেকনিক্যাল বিষয় দরকার হয়, ঋণ বিষয়ে দরকার হয়, বা পঞ্জীকরণের বিষয়ে দরকার হয়, যেমন পলিউশন কন্ট্রোল ক্লিয়ারেন্স হতে পারে, ফায়ার লাইসেন্স হতে পারে, সমস্ত বিষয়ে তিনি এগুলোর খবরাখবর পাবেন এই সব জায়গা থেকে।
0: সীতানাথ বাবু, আপনি যখন অনলাইন প্ল্যাটফর্মের কথাটা বললেন, একটু জানবো আপনার থেকে যে ধরুন একজন অনলাইন বিক্রেতা, তার টার্নওভার হয়তো অতটা বেশি নয়, আমি অতি ক্ষুদ্রর মধ্যেই তাকে ফেলছি, তাকেও কি তাহলে আমরা এমএসএমই এর এই সংশোধনী বিলের আওতায় আনতে পারছি? যদি তাই হয় সেটা কিভাবে হচ্ছে?
1: খুব সুন্দর প্রশ্ন। যেহেতু আমি বললাম যে এখন শুধুমাত্র ফিজিক্যাল সেল হয় না, এখন অনলাইন সেল, অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে বিভিন্ন ধরনের, প্রাইভেট বলুন এবং গভর্নমেন্টেরও গভর্নমেন্ট ই মার্কেট প্লেস প্ল্যাটফর্ম রয়েছে। সেক্ষেত্রে দেখুন, আবার বলছি আমি, এটা কিন্তু মাইক্রো এবং ক্ষুদ্র যারা, আমি এমএসসি তাদের জন্য কিন্তু এই ডিলেড পেমেন্ট, পার্টিকুলারলি বিলম্বিত পেমেন্টের যে প্রক্রিয়া এবং তাকে সশক্তিকরণ বা শক্তিশালী করার জন্য যে আমাদের 2026 এর বিলটি হয়েছে, তাদের জন্য প্রযুক্তি। সুযোগ। একজন অনলাইন বিক্রেতা, সে যদি এমএসই হয়, মাইক্রো এবং স্মল এন্টারপ্রাইজ হয়, এবং তার ওই ইনভয়েস যদি থাকে, বিক্রি করার পর যদি ইনভয়েস জেনারেট করেন, তাহলে নিঃসন্দেহ তিনি আমাদের যে এমএসএমই সমাধান রয়েছে বা ওডিআর পোর্টাল, ওডিআর যে প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে কিন্তু উনি যদি ৪৫ দিনের বেশি তার ডিলেড পেমেন্ট হয়, তিনি কিন্তু সমানভাবে সুযোগ সুবিধা পাবেন।

0: আচ্ছা, অনলাইনের ক্ষেত্রে আমরা জানি হয় আপনি আগে থেকে অ্যাডভান্সে আপনি পেমেন্ট করে নিচ্ছেন,
1: হ্যাঁ,
0: তারপরে আপনি জিনিস পাচ্ছেন, বা অনেকে অপ্ট করেন যে তারা
1: ক্যাশ অন
0: ক্যাশ অন
1: ডেলিভারি।
0: ডেলিভারি করবেন। ক্যাশ অন ডেলিভারি হলে কিন্তু আপনার বিক্রি যেই দিনকে হচ্ছে সেই দিনকেই তিনি টাকাটা দিচ্ছেন, সেখানে ইনভয়েস জেনারেশনটা কিভাবে হবে?
1: যখন ক্যাশ অন ডেলিভারি হয় তখন ওই ডেলিভারি করতে আসেন তখন কিন্তু একটা ইনভয়েস দিয়ে ওনার অনলাইনে ইনভয়েস কিনে আপলোড করেন।
0: আচ্ছা,
1: সেই ইনভয়েস কে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে উনি ওই পোর্টালে, সমাধান পোর্টালে উনি দিতে পারবেন। কিন্তু আমি বলবো আজকে যারা অতি ক্ষুদ্র বা ক্ষুদ্র উদ্যোগ রয়েছেন তারা একদম সরাসরি MSME সমাধান পোর্টালে না গিয়ে তারা ODR প্ল্যাটফর্মটাকে ব্যবহার করুন। ODR প্ল্যাটফর্মে কি হয়, অনেক সময় ক্রেতা এবং বিক্রেতার মধ্যে ভুল বোঝাবুঝি, সেক্ষেত্রে অনেক ধরনের সমাধান আমাদের কিন্তু ODR প্ল্যাটফর্ম থেকে হতে পারে।
0: ODR এর পুরো ফর্মটা
1: অনলাইন ডিসপিউট রিজলিউশন, এবং এর পোর্টালটি হচ্ছে odr.msme.gov.in। যেমন সমাধানেরও পোর্টালটি হচ্ছে samadhan.msme.gov.in, একইভাবে ODR এও odr.msme.gov.in।
0: অর্থাৎ দুপক্ষকেই ওখানে উপস্থিত থাকতে হচ্ছে না, সমস্তটাই অনলাইনে হচ্ছে,
1: পুরোটাই অনলাইনে হচ্ছে, ওখানে কোনো হিউম্যান ইন্টারঅ্যাকশন থাকে না। হ্যাঁ, যেমন সমাধান পোর্টালে একজন চেয়ারম্যান থাকেন একটি স্টেটে, এবং এটি একটি একটি সংস্থার মতো, কিন্তু ODR প্ল্যাটফর্মে কেউ থাকে না, এটা অনেকটা আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে ব্যবহার করে করা হয়েছে।
0: আচ্ছা, আপনি যেহেতু উদ্যম পোর্টালের কথা বলছেন, একটু জানবো আপনার থেকে যে বর্তমানে আমাদের দেশে এই উদ্যম পোর্টালের অধীনে রেজিস্টার্ড MSME সংখ্যা ঠিক কত?
1: আজকের দিনে সারা ভারতবর্ষে উদ্যম রেজিস্টার্ড ইউনিট হচ্ছে মোর দেন 9 crore, আর পশ্চিমবঙ্গে 45 lakhs এর বেশি। কিন্তু এগুলো উদ্যম রেজিস্ট্রেশন ছাড়াও আমাদের আরেকটি পোর্টাল আছে যেখানে MSME দের নিবন্ধীকরণ হয়, সেটা হচ্ছে উদ্যম অ্যাসিস্ট পোর্টাল।
0: আচ্ছা,
1: ধরুন যাদের প্যান নাম্বার নেই অথচ তিনি ব্যবসা করছেন, তাহলে তিনিও কিন্তু উদ্যম অ্যাসিস্ট পোর্টালে যেতে পারেন। আচ্ছা, উদ্যম অ্যাসিস্ট এবং উদ্যম রেজিস্ট্রেশন পোর্টালে এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, এটা কিন্তু ভলেন্টারি। হ্যাঁ, এরকম নয় কি যে কেউ ব্যবসা করলে তাকে করতে হবে, কিন্তু আপনি
0: করে রাখলে তার সুবিধে অনেক,
1: করে রাখলে এই যে গভর্নমেন্টের বেনিফিট যেগুলো বললাম, এই যে যোজনার বেনিফিট, স্কিম বেনিফিট, সেগুলো,
0: মানে ব্যবসায়ের যে প্রাতিষ্ঠানিক যে সুবিধাগুলো
1: সেগুলো
0: তারা পেতে পারে। আচ্ছা, আপনি এক্ষুনি ODR এর কথা বলছেন, অর্থাৎ আপনি বলতে চাইছেন যে অনেক সময় যে ঘটনাটা অনেকেই ফেস করে থাকেন যে বকেয়া টাকা পরিশোধ করা হচ্ছে না, তো এই ধরুন বকেয়া টাকা পরিশোধ না করা বা ধরুন কোনো অপরাধ হয়েছে, রিপিট হচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রে এই সংশোধনী বিলটি আনা হয়েছে, কি ধরনের শাস্তি আছে?
1: এই বিলম্বিত পেমেন্টের জন্য দ্রুত নিষ্পত্তির একটা বিষয় রয়েছে, সেটা মোটামুটি 90 দিনের মধ্যে যেন এটা নিষ্পত্তি হয়, এবং যেদিনকে উনি ফাইল করলেন, ওনার ইস্যুটা ফাইল করলেন, তার 30 দিনের মধ্যে ওদের মধ্যস্থতা করার জন্য, যেটাকে আমরা বলি MSME কাউন্সিলিং বলি আমরা ইংরেজিতে, ওদের মধ্যে মধ্যস্থতা করেন, মানে ক্রেতা এবং বিক্রেতাকে একটা অনলাইন প্ল্যাটফর্মে ডাকা হয়, ফিজিক্যাল যদি যেতে পারেন ফিজিক্যালও হয় কিংবা অনলাইনও করা হয়, দুটোর ব্যবস্থায় থাকে এক্ষেত্রে, এবং সেখানে যদি 30 দিনের মধ্যে না হয় তাহলে ওদের আর্বিট্রেশন, এবং আর্বিট্রেশন মানে অভিযোগ নিষ্পত্তি জন্য একজন আর্বিট্রেটর থাকেন, তিনি বলেন ভাই ঠিক আছে তুমি একসাথে দিতে পারছো না, দুটো তিনটে স্টেজে আপনি দিয়ে দিন, কিন্তু সেটাও যদি না করতে পারে তখন কি হয়, এটা আলটিমেটলি আমাদের কোর্টের দিকে যায়, যেটা লিগ্যাল বলছি। যেমন আর্বিট্রেশন এবং এই যে MSME সমাধান পোর্টালটা কিন্তু পুরোপুরি লিগ্যাল নয়, এটা হচ্ছে
0: আর্বিট্রেশন কোয়াজি লিগ্যাল,
1: কিন্তু যখন ওখানে যান লিগ্যাল কোন কোর্টে যান, সেটা হায়ার কোর্ট হোক বা লোয়ার কোর্টে হয়, তখন কিন্তু এই যে এভিডেন্স গুলো একজন বিক্রেতা দিতে পারেন, এবং কোর্টের কাছে এই যে নতুন আমাদের সংশোধনী বিল হলো সেখানে বলা হয়েছে যখন আপনি এই ধরনের ফাইল করবেন 50% যে আমাদের ডিলেড আছে, যে পেমেন্টটা করা হয়নি, সেটা কিন্তু প্রথমে জমা করে নিয়ে তারপরে আপনি
0: বসতে হবে,
1: কোর্টে বসতে হবে।
0: এইবার আমাকে বলুন যে ধরুন কোনো ভুল তথ্য দেয়া হয়েছে, আমি একটা জিনিস বিক্রি করছি, আমি সেই জিনিসটা সম্পর্কে কোনো ভুল ভাবে আমি তথ্য উপস্থাপন করলাম, সেটাও তার মানে নিশ্চয়ই শাস্তিযোগ্য?
1: হ্যাঁ, MSME যারা হয়, দেখুন সবসময় এটা নয় কি তারা আইন টাইন পড়াশোনা করে MSME তৈরি করে, যেটা সম্ভব নয় আমাদের ভারতবর্ষের মতো দেশে। সেক্ষেত্রে কি হয়, প্রথমবারে যখন ফার্স্ট টাইম এরকম ধরনের কোনো অপরাধ করে তখন তাকে ওয়ার্নিং দেওয়া হয়, হ্যাঁ, কিন্তু রিপিটেড অফেন্ডার যদি হয় তখন পেনাল বা তারপরে ফাইনের ব্যবস্থা রয়েছে, এটাও কিন্তু এই আমাদের যে সংশোধনী বিল হচ্ছে সেই বিলের মধ্যে নিশ্চিত করা হয়েছে। আরেকটা বিষয় আমি বলি, ধরুন অনেক সময় হয় বিক্রেতার কাছে কিছু থাকে না, কিছু দেওয়ার, মানে ওনার হতে পারে ব্যবসাটা বন্ধ হয়ে গেছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়, বা উনি কোনোভাবেই ওই পার্টিকুলার ক্রেতাকে তিনি পয়সা দিতে চাইছেন না,
0: আচ্ছা,
1: তখন একটা খুব ভালো, এই জিনিসটা আমাদের অনেকদিন ধরে দাবি করে আসছিলাম, তখন ওই স্টেটের বা ওই ডিস্ট্রিক্টের যিনি এক্সিকিউটিভ, আমাদের ডিএম ডিস্ট্রিক্ট কালেক্টর হতে পারেন বা রেভিনিউ কমিশনার হতে পারেন, তিনি কিন্তু ওনার যে স্থির মানে আমাদের ক্যাপিটাল রয়েছে, সে ঘর বাড়ি হতে পারে, সেই জায়গা থেকে রাজস্ব পাওনা হিসাবে ওই ডিলের যে টাকাটা উনি আদায় করতে পারবেন। এই রুলটা কিন্তু ম্যান্ডেটরি করা হয়েছে 2026। তার মানে যতদূর সম্ভব ওই এমএসসি কে তার বকেয়া পাওনাটা পাওয়ার জন্য আমাদের

0: যে স্টেট, সেও কিন্তু নিশ্চিত করত, এটা আগে ছিল না। এটা একটা খুব যুগান্তকারী আপনি পরিবর্তন বলতে পারেন এই বিলের।
1: এবার সীতানাথ বাবু, এই ধরুন দ্রুততার সঙ্গে বিরোধ মেটানোর কথা আপনি এক্ষুনি বললেন, তো সেই জন্য এমএসসি ফ্যাসিলিটেশন কাউন্সিলের সংখ্যা বা ক্ষমতায় ঠিক কি ধরনের পরিবর্তন আনা হয়েছে?
0: আমি একটু আগেই আপনাকে বললাম যে ভারতবর্ষে এই মুহূর্তে 9 কোটিরও বেশি আবার এমএসএমইস রয়েছে। তো তাদের ক্ষেত্রে আমরা যদি 10% বা 15% মানুষ যদি এই বিলম্বিত ডিলেড পেমেন্টের আওতায় আসে, তাহলে একটা রাজ্যের মধ্যে একটি মাত্র কাউন্সিল, এমএসএমই ফ্যাসিলিটেশন কাউন্সিল, কিন্তু এই সমাধানের পক্ষে সম্ভব নয়। এবং এটা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও হয়েছে, অনেক সময় দেখা গেছে 7,000-8,000 আমাদের যে ইস্যুজ রয়েছে, নিবন্ধীকরণ রয়েছে, সেগুলো কিন্তু সমাধান করা যাচ্ছে না, অনেক সময় লেগেছে ফিজিক্যালি এবং অনলাইন মাধ্যমে। সেক্ষেত্রে রাজ্যকে এরকম দেওয়া হয়েছে যে আপনারা একটা জায়গায় 2টো বা 3টে করতে পারেন, যাতে করে ওগুলোকে ভাগ করে দেওয়া হয় এবং সহজে তার নিষ্পত্তি করা হয়। এবং আপনার কাছে আমি একটা এখানে সংজ্ঞা দিতে চাইছি যে পশ্চিমবঙ্গে আমাদের 3খানা এমএসএমএসএফসি কাউন্সিল রয়েছে,
1: হ্যাঁ,
0: এবং তারা খুব দ্রুততার সঙ্গে এটা নিষ্পত্তির কাজটা করে চলেছেন।
1: এবার সীতানাথ বাবু দেখুন, আমি এই নিয়ে একটু পড়াশোনা করতে গিয়ে একটা শব্দ বন্ধ পেলাম, সেটি হচ্ছে টিআরইডিএস। এই টিআরইডিএস প্ল্যাটফর্ম সেটি কি?
0: দেখুন, এমএসএমইদের ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দু ধরনের সিচুয়েশন, পরিস্থিতি তৈরি হয়। একটা হচ্ছে যে আমি আমার প্রোডাক্ট বা আমার যে পরিষেবা, পণ্য পরিষেবা, আমি দুটোই সাপ্লাই করেছি, বিক্রেতাকে দিয়েছি, তারপরে বিক্রেতা আমাকে পেমেন্ট দিচ্ছে না, এটা একটা হতে পারে। আরেকটা হচ্ছে নিষ্পত্তির জন্য আমাদের সরকারি ব্যবস্থায় ট্রেড রিসিভেবল ই ডিসকাউন্টিং সিস্টেম বলে প্ল্যাটফর্ম করেছে। এই প্ল্যাটফর্ম আর কিছুই না, আমাদের যে এরকম NSDL আছে, এরকম 5খানা পোর্টাল রয়েছে। আমি পোর্টালগুলোর নামও বলছি আপনাকে, RXIL, M1 Exchange, Invoice Smart, C2 Trades, DTX। এই পোর্টালগুলোতে যদি রেজিস্ট্রেশন করে MSE, আমি আবার বলছি MSE, মিডিয়াম কিন্তু নয়, মধ্যম বর্গ নয়। এই সংশোধনী বিলে বলা হয়েছে যে যাদের 250 কোটি টাকার টার্নওভার, যে সমস্ত ক্রেতার, তাদের এই আমি 5টি বললাম প্ল্যাটফর্ম বললাম, সেই প্ল্যাটফর্মে ম্যান্ডেটরি মানে নিশ্চিতভাবে তাদের আমাদের নিবন্ধীকরণ করতে হবে। তো যেই মুহূর্তে ধরুন ওই MSE তার প্রোডাক্ট, পণ্য এবং পরিষেবা সাপ্লাই করলো, তারপরে ওনার ইনভয়েস এবং তার সঙ্গে যে আধার তথ্য সামগ্রী উনি ওইগুলোতে আপলোড করে দিলেন, করে দিলে যে ওনার কাছ থেকে এই মেটেরিয়ালটা নিচ্ছেন তার কাছে নোটিফিকেশন চলে যাবে। তিনি বলবেন যে হ্যাঁ, আই হ্যাভ রিসিভড, আমি ওই মেটেরিয়ালগুলোকে রিসিভ করেছি। সঙ্গে সঙ্গে ওই যে পেমেন্ট পোর্টাল, এই যে 5টা পোর্টালের কথা বললাম, এরা হচ্ছে পেমেন্ট পোর্টাল, এরা সঙ্গে সঙ্গে কিন্তু ওই MSE-র টাকাটা, যে পেমেন্ট ছিল সেটা কিন্তু মিটিয়ে দেবেন, এবং ওনার দায়িত্ব থাকবে ক্রেতার কাছ থেকে ওই টাকাটা নিয়ে
1: নেওয়া।
0: তাহলে উনি অ্যাজ এ মিডলম্যান কাজ করবেন। সেক্ষেত্রে আমার মনে হয় কোনোভাবেই এই ডিলেড, বিলম্বিত যে পেমেন্ট সিস্টেম রয়েছে, মানে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হবে না। এবং এইটা, এই যে আমার 2026 সংশোধনী বিল বললাম, এখানে এটাকে ম্যান্ডেটরি করা হয়েছে, যারা কেন্দ্রীয় সরকারের PSU রয়েছে, পাবলিক সেক্টর আন্ডারটেকিং রয়েছে, এবং এটাও বলা হয়েছে যে রাজ্য সরকার যদি চায় তাদের যে স্টেট PSU গুলো রয়েছে তাদেরও এটা ম্যান্ডেটরি করতে পারে।
1: আচ্ছা, এই যে আইনটি এসেছে সেটিকে একদম ব্যবসা বান্ধব করার জন্য এবং যেটাকে ডিক্রিমিনালাইজড বলে, সেই ডিক্রিমিনালাইজেশনের লক্ষ্যে কোনো বদল কি আনা হয়েছে কোনো ফৌজদারি ধারাতে?
0: দেখুন, দ্রুত নিষ্পত্তির জন্য কিন্তু আমাদের যে ব্যবসার যে অপরাধ যেগুলো, সেগুলো আমি একটু আগেই আমরা বলছিলাম যে প্রথমবারে যদি এ ধরনের কোনো অপরাধ করে তাহলে তাকে একটা ওয়ার্নিং দেওয়া হবে, তাকে সতর্কীকরণ দেওয়া হবে, কিন্তু পরবর্তীকালে যদি করে তাহলে কিন্তু তাকে, আমরা এখন দেখেছি অনেক ধরনের এই ধরনের নিষ্পত্তির ক্ষেত্রে সরাসরি আমাদের হাইকোর্ট বলুন বা লোয়ার কোর্টে বলুন, এগুলো কিন্তু কেস সে চলে যায়। কিন্তু প্রথমে কি করা হয়, আমাদের যে আইন ব্যবস্থা রয়েছে তাতে করে ওই MSME-দের কিন্তু করা পদক্ষেপ বা পেনাল্টি দেওয়া হয়। সেই জায়গাটাকে, যেহেতু MSME সেক্টরকে আরেকটুখানি একটা খুব কন্ডুসিভ এনভায়রনমেন্ট আমরা বলি, মানে যেন পরিস্থিতিটা খুব সহজতর হয়, এই নয় কি যে ক্রেতা তারা MSME থেকে না নিয়ে অন্য কারো কাছ থেকে নেবে,
1: এই ধরনের অনুকূল
0: পরিবেশ তৈরি করার জন্য কিন্তু এই বিষয়টাকে ট্রেডস পোর্টাল বলুন, ট্রেডস পোর্টাল এবং MSE, যেটা আমরা বললাম যে MSE-EFC ফ্যাসিলিটেশন কাউন্সিল এবং ODR, এই প্ল্যাটফর্ম গুলোতে যেমন রয়েছে, তাছাড়াও আমাদের অপরাধের যদি কোনো, মানে আমরা যেটা বলি ডেলিভারেট অফেন্ডার, ইচ্ছাকৃতভাবে পেমেন্ট দিচ্ছে, সেক্ষেত্রে কি ছিল, লোয়ার কোর্ট বা হায়ার কোর্ট যদি সেটা কোর্টের আন্ডারে যেত, তারা কি করতেন, ওনাকে পানিশমেন্ট দিতেন, পেনাল্টি করতেন, বা ইভেন তাদের জেল হেফাজতেরও কিন্তু প্রভিশন ছিল। কিন্তু এই MSME সংশোধনী বিলে বলা হচ্ছে যে MSME-দের ওইভাবে কঠোর হয়ে তাদের জন্য একবার অন্ততপক্ষে এক শাস্তি না দিয়ে তাদেরকে সতর্কীকরণ জরিমানা দেওয়া হোক এবং তাদের পরবর্তীকালে যদি করে তার জন্য তাকে ফাইন বা পেনাল্টি দেওয়া হোক। তো এইটা কিন্তু একটা দিক রয়েছে। এবং সুদের ব্যাপারটা আগেই ছিল, আমি একটা বলি, এমএসএমই 2006 যেটা অরিজিনাল বিল, সেই বিলে সেকশন 15 বলা হয়েছে যে 45 ডেজ এর বাইরে হলে পরে তাকে কিন্তু সুদ সমেত ফেরত দিতে হবে। সেকশন 15, সেকশন 16 এবং সেকশন 17, সেকশন 8 এ ছিল এমএসএফসি গঠন করতে হবে রাজ্য সরকারকে। তো এই তিনটে সেকশনে বলা হচ্ছে যদি ডিলেড হয় তাহলে মান্থলি ইন্টারেস্ট পেমেন্ট হবে, মান্থলি হিসাবে হবে, এবং 3 times তাকে সুদ সমেত ফেরত দিতে হবে। এই যে কঠোর বিষয়টা ছিল সেইটাকে বলা হয়েছে যে খানিকটা লঘু করতে, এবং সেক্ষেত্রে সতর্কীকরণ করার পরে যদি সে এটাকে কন্টিনিউ করে তখন তার জন্য পেনাল্টি বা সিভিল দণ্ড। হ্যাঁ হ্যাঁ, এবং এটাকে সিভিল, মেন হচ্ছে যেটা আপনার ক্রিমিনাল ছিল সেটাকে সিভিল দণ্ডের হিসেবে দেখা হচ্ছে।
1: একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। যারা এই নিয়ে কাজ করবেন বলে ভাবছেন তাদের জন্য যদি বলেন যে ধরুন একজন নতুন উদ্যোক্তা, তিনি সমস্ত আইনি জটিলতা এড়িয়ে ব্যবসা সহজে পরিচালনা করতে চান, তাহলে তাকে কি কি বিষয় খেয়াল রাখতে হবে?
0: একটা ক্ষুদ্র শিল্প করার জন্য বেসিক 3 বিষয়ের উপরে তাকে জোর দিতে হয়। প্রথম কথা, তার মানসিকতাকে রাখতে হবে যে হ্যাঁ আমি নিজে কিছু করব, সেটা তো এন্টারপ্রেনার কোয়ালিটির মধ্যে পড়ে। কিন্তু 3 বিষয়ের মধ্যে একটা হচ্ছে যে তার কতটা মূলধনের প্রয়োজন, ইনভেস্টমেন্ট আমরা বলি। সেকেন্ড হচ্ছে যে পণ্য বা পরিষেবা বিষয় নিয়ে তিনি এই এমএসএমইটি গড়ে তুলবেন, তার বিপণন ব্যবস্থা কোথায় রয়েছে, তার মার্কেট কোথায় রয়েছে, এবং সেই বিপণনটাকে আজকের দিনে আবার দুটো জিনিস, তিনি বাস্তবিক ফিজিক্যালি করবেন নাকি অনলাইন করবেন বা হাইব্রিড মোডে করবেন। তাহলে একটা হচ্ছে যে বিপণন ব্যবস্থা, আর একটা হচ্ছে ঋণ ব্যবস্থা, ঋণ পরিষেবা সে কোথা থেকে পাবেন, কিভাবে পাবেন, আর তৃতীয় হচ্ছে যে কি ধরনের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স তিনি গ্রহণ করবেন। এই 3 বিষয়ে যখন শিওর হবেন তখন তার ক্ষেত্রে ল্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট, মেশিনারি এইসব বিষয়ের প্রয়োজন পড়ে, এবং স্কিল ম্যান পাওয়ার এগুলো প্রয়োজন পড়ে। এই প্রত্যেকটা জিনিসের জন্যই আমি আবার বলছি যে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল সেট আপ রয়েছে, রাজ্য সরকার বলুন বা কেন্দ্র সরকার বলুন, সেই সেট আপে তিনি মানে সেখান থেকে তিনি নিতে পারবেন। আমি পোর্টালগুলোর কথা গল্প বললাম, এবং তাকে যে সমস্ত জায়গায় তিনি অসুবিধা ফেস করবেন, গভর্নমেন্টের বিভিন্ন ধরনের যোজনা রয়েছে, যেমন ক্রেডিটের জন্য রয়েছে আমাদের CGTMSE, ক্রেডিট গ্যারেন্টি ট্রাস্ট ফর মাইক্রো স্মল এন্টারপ্রাইজ, সেখানে 10 crore পর্যন্ত ঋণের জন্য কোনো কোলেটারাল সিকিউরিটি লাগে না। আবার যারা, আপনি নতুন উদ্যোগের কথা বলেন, নতুন উদ্যোক্তা যারা নিউ এন্টারপ্রেনার, তাদের জন্য প্রাইম মিনিস্টার্স এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম রয়েছে, PMEGP স্কিম রয়েছে, সেখানে কিন্তু 50 lakh টাকা পর্যন্ত যারা ম্যানুফ্যাকচারিং সেক্টর, 20 lakh টাকা পর্যন্ত যারা সার্ভিস সেক্টর, তাদের জন্য ঋণের ব্যবস্থা রয়েছে, এবং 10% থেকে নিয়ে 35% পর্যন্ত সাবসিডির ব্যবস্থা রয়েছে সেখানে। তো এটা গেল। আর আপনারা PMMY মানে মুদ্রা যোজনা যেটা, সেখানে আগে দেখুন ছিল 10 lakh পর্যন্ত মুদ্রা যোজনা, কিন্তু সেটা এখন প্লাস হয়েছে, মানে তরুণ প্লাস যেটা, সেটা 20 lakh টাকা পর্যন্ত কিন্তু প্রভিশন রয়েছে। এবং আরেকটা বিষয় আমি আজকে শ্রোতা বন্ধুদের জানাতে চাইছি, প্রত্যেকটি ব্যাংকের মধ্যে কিন্তু MSME লোনের একটা আলাদা সেকশন থাকে। ডিস্ট্রিক্টের একটা ব্যাংকের লিড ডিস্ট্রিক্ট ব্যাংক বলা হয়, এবং সেখানে একজন দায়িত্বশীল অফিসার থাকেন যাকে লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার। আমাদের যে কোনো নতুন উদ্যোক্তা, নতুন উদ্যোগী, তারা কিন্তু এই লিড ডিস্ট্রিক্ট ম্যানেজারের সঙ্গে কথা বলতে পারেন। এই ধরনের বিভিন্ন ধরনের পরিকাঠামো তৈরি করা হয়েছে যাতে করে আমাদের, আপনি বিকশিত ভারতের লক্ষ্যের কথা বললেন, 2047 এর কথা বললেন, যাতে করে আমাদের প্রান্তিক যারা উদ্যোগী, আপনি গ্রামে গঞ্জের কথা বললেন, এবং আমি আবার বলতে চাই আমাদের যে গ্রামের গঞ্জে যে রিসোর্স রয়েছে, যে সমস্ত সংসাধন রয়েছে, সেগুলোর ব্যবহার করে যদি সে উদ্যোগী তৈরি করেন, পরিষেবা তার তৈরি করেন, এবং আজকের দিনে আমি অফকোর্স AI এর কথা বলবো, AI ছাড়া কিন্তু আমরা কেউই, তার উদ্যোগীকে গ্রোথ আমরা যেটা বলছি তার আরো উত্তরোত্তর উন্নতি আমরা দেখতে পাবো না। তার সাথে সাথে আমি বলবো বিভিন্ন ধরনের সংস্থা রয়েছে, যেমন KVIC, KVIB, খাদি ভিলেজ রয়েছে, কয়ের বোর্ড রয়েছে, আমাদের MSME যে জেলা শিল্প কেন্দ্র রয়েছে, সেখানে গিয়ে তিনি তার বিভিন্ন ধরনের ইনফরমেশনের জন্য যেন তার উদ্যোগের কোনো ধরনের কোনো ঘাটতি না হয়।
1: একদম,
0: এটা বলেই আমি প্রত্যেক শ্রোতা বন্ধুদের আবার জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ।
1: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সঠিক সচেতনতা এবং সঠিক তথ্যের আইনি শক্তি হাতে থাকলে কিন্তু কোনো উদ্যোগী আর ছোট থাকে না। আজকে আমরা কথা বললাম মূলত অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগ উন্নয়ন সংশোধনী বিল 2026, যেটি কেবল কিন্তু শুধুমাত্র কাগজের শুকনো খসড়া নয়, এটি আপনার ঘাম ঝরানো পরিশ্রমের একটি সুরক্ষা কবচ। তাই মনে রাখবেন, আপনার স্বপ্নের ব্যবসাকে সুরক্ষা দিতে নতুন আইনটিকে জানতে হবে এবং সমৃদ্ধির পথে এক ধাপ এগিয়ে থাকতে হবে। ধন্যবাদ সীতানাথবাবুকে এত প্রাঞ্জলভাবে, এত সুন্দরভাবে আমাদের এই গোটা বিষয়টা সম্পর্কে অবগত করার জন্য। শিল্পভারতী এখানেই শেষ করছি। সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান শিল্প ভারতী। ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ উন্নয়ন সংশোধনী আইন 2026 বিষয়ে সীতানাথ মুখোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় ছিলেন।

0: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে।
1: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন।
2: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে।

আকাশবাণী কলকাতা এখন জানিয়ে দেব আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.4 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.5 বেশি। বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল শতকরা 97% এবং সর্বনিম্ন 68%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ কখনো কখনো মেঘলা থাকবে, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, আগামী 21 সেপ্টেম্বর উত্তর বঙ্গোপসাগরের উপকূল অঞ্চলে ঘণ্টায় প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, যা প্রায় বেড়ে ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে, বয়ে যেতে পারে। সেই সঙ্গে সমুদ্র উত্তাল হবার সম্ভাবনাও রয়েছে। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান, তাদের 21 সেপ্টেম্বর উত্তর বঙ্গোপসাগর তথা গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে। শুনলেন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
1: সঞ্চয়িতা এবং গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 6:05 শুনবেন সাঁওতালি অনুষ্ঠান, 6:38 শুনবেন কিষাণ বাণী, 7:10 কৃষক ও তার পরিবার, 8:00 বাংলা গানের অনুরোধের আসর, 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম, 9:00 নজরুল গীতি, শিল্পী অনির্বাণ দাস, 9:20 আধুনিক গান, শিল্পী বনশ্রী সেনগুপ্ত, 9:30 মুখোমুখি সাক্ষাৎকার ভিত্তিক এই অনুষ্ঠানে সাহিত্যিক বুদ্ধদেব গুহর সাক্ষাৎকার নিয়েছেন বামাপ্রসাদ মুখোপাধ্যায়, শুনবেন তৃতীয় পর্ব, 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভায় কর্ণাটকি বেহালা, শিল্পী এস হরিকুমার, আকাশবাণী তিরুবনন্তপুরমের নিবেদন, 11:00 কীর্তন, শিল্পী শ্যামলী দাসী, 11:10 বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে 5:00, এরপর 6:10 শুনবেন পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা শ্রীরূপা সেন, 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান দিল্লি থেকে রিলে করে শোনানো হবে, 7:45 হিন্দি অনুষ্ঠান দর্পণ, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 কাহাকাশা, 9:16 স্পটলাইট, জাপানে অনুষ্ঠিত 2026 এশিয়ান গেমসের 20 আসরের প্রতিদিনের হাইলাইটস শুনবেন 10:00, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান গিটার, শিল্পী মলয় দত্ত, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা ফোনসায় মরে গেল তুরুই কেটুডে তুরুই মিটে রিয়ার গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন এহবে না তেহিয়া সিঙ্গের বেড়া রিয়ার সান্তারি আখড়া তেহিন দুহুম মাহা দাসাই বঙ্গা রিয়ার পৈলো মাহিত তেহিয়া আখড়া রিয়ার এতহবরে দো সুবচন্দ্র সরেন আর সাঁওতিন কোয়া সাপড়াওতিনা লাগড়ি সেরিং বন আজম কেগে সেরিং রে দো নমিতা সরেন আর ফুলমুনি টুডু

0: লাগডে সেরিং পাঁজুম কে তাবনা সুবোধচন্দ্র সরেন আর সাঁওতিন খোয়া সাপড়াওতেনা সেরিং দেখিন তাহেকানা নমিতা সরেন আর ফুলমণি টুডু নিতদ খবর
1: আকাশবাণী কলকাতা খবর পাড়াবিং অলক সরেন মারাং মন্ত্রী মমতা নরেন্দ্র মোদি মেনকাদা আইমা দিশম সাঁওতে সৈসাবুদাকান বাণিজ্য চুক্তি কো হতেতে দিশমরেন জুয়ান কো লাগিদ নাওয়ান হর ডাহার ঝিজকানা আর নোয়া মুক্ত বাণিজ্য চুক্তি দারাইতে জুয়ান কোয়া আগাম তেয়ারক সাঁও সাঁও দিশমরেন সাসাপড়াওন কো লাগিদ হয় লাটুয়ান বাজার রেয়া হর ডাহার হো তেয়ারক কানা ভিডিও কনফারেন্সিং তালাতে তেহেন দিশম রেয়া বাগিয়ানা রোজগার মেলারে আইমা গোটাং সরকারি ডিপোয়েট রে লাগিদ মড়েগে মিদ হাজার নাওয়ান চাকরি কো নাম আনকোয়া তীরে বাহলি সাকাম এম চাল কাতে মানতান মারাং মন্ত্রী নরেন্দ্র মোদী দো বার হাজার পনগে এআই সাল ভিত্রিতে বিকশিত ভারত বেরেদ রেয়া জস দহ কাতে জুয়ান কো আর হো বাড়তি কায়তে লাহা হিজু লাগিদে দোদেলা কাওয়াত কোয়া তেহেন কলকাতারে জাতীয়ারি লাইব্রেরি রে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট উদ্যোগতে সাপড়াও রোজগার মেলারে বার সায় বাগে এআই জনাওয়া তীরে চাকরিরে বাহলি সাকাম এম চাল হয়ে কানা অন্ডে তেহেন সেটেরে তাহেকান কেন্দ্রীয় সহায়ক মন্ত্রী সুকান্ত মজুমদার দো বেনিয়াম বেগর লেখাতে চাকরিরে বাহলি গোটায় আর উত্তনাওয়ান ভারত বেরেদরে হালেগে চাকরি নামাকাত কোয়া গণগান এনেম হেনা আনা মেনতে উনি মেনাকাদা হাওড়ারে এয়া শরৎ সদনরে তেহেঞা রোজগার মেলা খন মিদসাই জনাওয়া তীরে চাকরিরে বাহলি সাকামে এম চালাকাদা কেন্দ্রীয় সরকারেন সহেদ মন্ত্রী মানতান শান্তনু ঠাকুর লৈতরা গানোয়া দিশম জাকাতরে পুনগে মড়ে গোটাং ঠাঁওরে তেহেঞ রোজগার মেলা সাপড়াও লেনা ভারত দো বানহাল লাগতে ধান্দা সিরাকান নেপাল দিশমতে আর হো গে মিদ টট ত্রাণ সামগ্রী ভেজাও কাদা নোয়ারে রান মুরগান তাম্বু হাইজিন কিট স্লিপিং ব্যাগ লেখানা সামগ্রী কো মেনা আকাদা নোয়া দো ভারত পাহাটা খন আরে ধাও লেখাতে নেপালতে ত্রাণ সামগ্রী ভেজা হইনা মেনতে ভারতরেন বিদেশ ডিপার্টমেন্ট মন্ত্রী মানতান ডক্টর এস জয়শঙ্কর মিদ সামাজিয়া তালমা রেয়া বার্তেরে সদর কাদা কেন্দ্রীয় আতো উত্তনাও ডিপার্ট দো দারাকান অক্টোবর চাঁদো খন দিশম রেয়া আইমা গোটাং পনত আর কেন্দ্র শাসনতারিরে মেনা টঠা করে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা দশার খেপ রেয়া আওতারে আয়ুমান পেগে পন হাজার খন হ জাস্তি জুয়ান কড়া কড়ি কো ট্রেনিং এম রেয়া কামিহরা এতহবা পৈলো খেপরে লাগিদ বিহার মধ্যপ্রদেশ রাজস্থান পশ্চিমবাংলা হিমাচল প্রদেশ আর তামিলনাড়ু সাঁতে গে পন গোটাং পনত আর কেন্দ্র শাসনতারি টঠারে ট্রেনিং কামিহরা এতহব রেয়া সাইসাপড়াও ইদি কাতে গাপালমারাও দো সেদ কানা কেন্দ্রীয় আতো উত্তনাও ডিপোর্টে উচান কাদা দারাকান সেরমা ডিসেম্বর রেয়া পেগে মিদ মাহির ভিত্রিতে পে লাখ মড়েগে এয়াই হাজার খন হয় জাস্তি আতো টোলারেন জুয়ান কড়া কড়ি কো ট্রেনিং এমা কো রেয়া জস দো দহ কানা দিশম রেয়া সিরা আদালত সুপ্রিম কোর্ট দো বিশানা পৌরাণুতে গুজু টেকাও দারাম লাগিদ পনত আর কেন্দ্র শাসনতারি টোঠা কো আইমা গোটাং লাক্তিমাছা পাউড়ি সাপড়াও রেয়া প্রস্তাবে এম কোয়া সুপ্রিম কোর্টরেন বারজনা বিচারিয়া মানতান জে বি পার্দিওয়ালা আর কে বিনোদ চন্দ্রনা বেঞ্চ মাচি দো বিশ পৌরাণুতে গুজু টেকাও দারাম দিশাতে মিথানল লেকান দুরিব কিরিং আখরিং অনা যোগাও আর সার্ভার চেতান নজরদারি করাও সাঁতে লাইসেন্স কো যথাতক্ত নাপিত স্ক্রুটিনি করাও আর আইমা পনতরে জওয়াকান চোলাই পৌর কিরিং আখরিং টেকাওয়ান এন দো কটরা লেখাতে জওয়া রেয়া হুকুম হয় এমাকাদা আইমা গোটাং কামিহরা করে সেলেদ দিশাতে পনত মুখ্যমন্ত্রী মানতান শুভেন্দু অধিকারী গাপা পুরুলিয়াতে মহডা টামনা থানা এলাকা রেয়া কড়াডিরে করম উৎসবরে উনি দয় সেলেদ ইনবেগর মুখ্যমন্ত্রী দো পুরুলিয়া জেলারে শাসনতারিয়ানা দুপুরুপ রেহ সেলেদ মেনতলা লিখকানা করম পুজো দিশাতে দারাকান বালে মাহা বাগেবার সেপ্টেম্বর মাহিত দো পনত সরকার সরকারি ছুটি লেখাতে উছানাকাদা মুর্শিদাবাদ রেয়া রেজিনগররে মারেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিয়া দলরেন প্রার্থী রবিউল আলম চৌধুরী দো রেজিনগর বিধানসভা বাছনাওরে লাগিদ যাহা আজা বাচরি সাকাম তুলেও রেয়া কথায় মেলেদা ওনা সিদ্ধান্ত কন উনি দয় সাহা কানা পে ধাওরেন

0: এমএলএ রবিউলে সদর কাদা যে তৃণমূল রেন মমতা ব্যানার্জি আর কুণাল ঘোষ তাকিন সালা গাপালমারাও তাইম উনি আজা বাচরি সাকাম তুলেও নয় সিদ্ধান্ত কনে সাহা হেজ আকা আর তেহেনগে উনি ভোট প্রচারে সেলেদ আর মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ফুটবল খেলোয়াড় নয় চিহ্ন আতেগে উনি ভোট হেপরাওরে সেলেদ মেনতেহ সদর কাদা নতে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস রেন প্রার্থী সঞ্চিতা প্রধান দে ভোট হেপরাও খন হলা আজা নতুমে সাহা আকা নন্দীগ্রাম রেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান ᱫᱚ 2007 ᱥᱟᱞ ᱨᱮ ᱱᱚᱱᱫᱤᱜᱨᱟᱢ ᱨᱮ ᱦᱩᱭᱞᱮᱱ ᱚᱛᱟᱥᱟ ᱟᱱᱫᱳᱲ ᱚᱠᱛᱚ ᱨᱮᱭᱟᱜ ᱢᱟᱢᱞᱟ ᱨᱮᱠᱚ ᱮᱨᱮᱥᱴ ᱠᱟᱫᱮᱭᱟ ᱟᱨ ᱩᱱᱤ ᱫᱚ ᱛᱮᱦᱮᱧ ᱜᱮ ᱦᱚᱞ ᱫᱤᱭᱟ ᱢᱚᱦᱚᱠᱩᱢᱟ ᱟᱫᱟᱞᱚᱛ ᱨᱮᱠᱚ ᱥᱟᱢᱟᱝ ᱞᱮᱫᱮᱨᱮ ᱵᱤᱪᱟᱹᱨᱤᱭᱟᱹ ᱫᱚ ᱩᱱᱤ ᱜᱮ ᱯᱩᱱ ᱢᱟᱦᱟ ᱞᱟᱹᱜᱤᱫ ᱡᱤᱦᱚᱞ ᱦᱮᱯᱟᱡᱚᱛ ᱨᱮ ᱫᱚᱦᱚ ᱨᱮᱭᱟᱜ ᱦᱩᱠᱩᱢᱮ ᱮᱢ ᱟᱠᱟᱫᱟ ᱱᱚᱛᱮ ᱯᱨᱚᱫᱮᱥ ᱠᱚᱝᱜᱨᱮᱥ ᱯᱟᱨᱥᱮ ᱥᱩᱵᱚᱝᱠᱚᱨ ᱥᱚᱨᱠᱟᱨᱮ ᱞᱟᱹᱞᱤ ᱪᱤᱠᱟᱫᱟ ᱱᱚᱱᱫᱤᱜᱨᱟᱢ ᱨᱮ ᱵᱚᱛᱚᱨᱟᱱᱟᱜ ᱟᱭᱛᱟᱱ ᱛᱮᱭᱟᱨ ᱞᱟᱹᱜᱤᱫ ᱜᱮ ᱠᱚᱝᱜᱨᱮᱥ ᱯᱨᱟᱨᱛᱷᱤ ᱢᱤᱞᱚᱱ ᱯᱨᱚᱫᱷᱟᱱ ᱫᱚ ᱯᱩᱞᱤᱥ ᱠᱚ ᱮᱨᱮᱥᱴ ᱠᱟᱫᱮᱭᱟ ᱢᱮᱱᱛᱚᱨᱟ ᱜᱟᱱᱚᱜᱼᱟ ᱯᱩᱨᱩᱵ ᱢᱮᱫᱤᱱᱯᱩᱨ ᱨᱮᱭᱟᱜ ᱱᱚᱱᱫᱤᱜᱨᱟᱢ ᱟᱨ ᱢᱩᱨᱥᱤᱫᱟᱵᱟᱫ ᱨᱮᱭᱟᱜ ᱨᱮᱡᱤᱱᱚᱜᱚᱨ ᱱᱚᱣᱟ ᱠᱤᱱ ᱵᱟᱱᱟᱨ ᱵᱤᱫᱷᱟᱱᱥᱚᱵᱷᱟ ᱵᱟᱪᱷᱱᱟᱣ ᱨᱮ ᱞᱟᱹᱜᱤᱫ ᱫᱟᱹᱠᱷᱤᱞ ᱟᱠᱟᱱ ᱵᱟᱪᱨᱤ ᱥᱟᱠᱟᱢ ᱛᱩᱞᱟᱹᱣ ᱜᱤᱰᱤ ᱨᱮᱭᱟᱜ ᱛᱮᱦᱮᱧ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱢᱩᱪᱟᱹᱫ ᱢᱟᱦᱟ ᱵᱷᱳᱴ ᱫᱚ ᱟᱛᱟᱝᱚᱜᱼᱟ ᱫᱟᱨᱟᱠᱟᱱ ᱚᱠᱴᱳᱵᱚᱨ ᱪᱟᱸᱫᱚ ᱨᱮᱭᱟᱜ ᱛᱩᱨᱩᱭ ᱢᱟᱹᱦᱤᱛ ᱟᱨ ᱵᱷᱳᱴ ᱫᱚ ᱞᱮᱠᱷᱟᱜᱼᱟ 9 ᱚᱠᱴᱳᱵᱚᱨ ᱦᱤᱞᱳᱜ ᱩᱪᱪᱚ ᱢᱟᱫᱽᱫᱷᱚᱢᱤᱠ ᱵᱤᱱᱤᱰ ᱨᱮᱭᱟᱜ ᱛᱮᱥᱟᱨ ᱥᱮᱢᱤᱥᱴᱟᱨ ᱵᱤᱱᱤᱰ ᱮᱛᱚᱦᱚᱵᱚᱜᱼᱟ ᱫᱟᱨᱟᱠᱟᱱ 21 ᱥᱮᱯᱴᱮᱢᱵᱚᱨ ᱠᱷᱚᱱ ᱟᱨ ᱛᱚᱝᱜᱮ ᱛᱟᱦᱮᱱᱟ ᱜᱮ 9 ᱚᱠᱴᱳᱵᱚᱨ ᱦᱟᱹᱵᱤᱡ ᱩᱪᱪᱚ ᱢᱟᱫᱽᱫᱷᱚᱢᱤᱠ ᱥᱮᱪᱮᱫ ᱥᱚᱝᱥᱚᱫ ᱨᱮᱱ ᱯᱟᱨᱥᱮᱫ ᱢᱚᱥᱤᱭᱩᱨ ᱨᱚᱦᱚᱢᱟᱱ ᱥᱚᱨᱫᱟᱨ ᱛᱮᱦᱮᱧ ᱱᱚᱣᱟ ᱥᱚᱫᱚᱨ ᱠᱟᱛᱮ ᱢᱮᱱ ᱟᱠᱟᱫᱟ ᱱᱮᱥ ᱱᱚᱣᱟ ᱥᱮᱢᱤᱥᱴᱟᱨ ᱨᱮ ᱞᱮᱠᱷᱟᱢᱳᱴ 7,08,620 ᱡᱚᱱᱟ ᱯᱟᱹᱴᱷᱩᱣᱟᱹ ᱵᱤᱱᱤᱰ ᱨᱮᱠᱚ ᱫᱩᱲᱩᱵ ᱠᱟᱱᱟ ᱢᱳᱦᱚᱱᱵᱟᱜᱟᱱ ᱥᱩᱯᱟᱨ ᱡᱟᱭᱮᱱᱴ ᱫᱚ ᱠᱳᱞᱠᱟᱛᱟ ᱯᱨᱤᱢᱤᱭᱟᱨ ᱞᱤᱜᱽ ᱯᱷᱩᱴᱵᱚᱞ ᱨᱮ ᱪᱟᱢᱯᱤᱭᱟᱱ ᱟᱠᱟᱱᱟ ᱵᱟᱨᱟᱥᱟᱛ ᱥᱴᱮᱰᱤᱭᱟᱢ ᱨᱮ ᱥᱩᱯᱟᱨ 6 ᱢᱮᱪ ᱨᱮ ᱛᱮᱦᱮᱧ ᱢᱳᱦᱚᱱ ᱵᱟᱜᱟᱱ ᱫᱚ ᱯᱮ ᱵᱟᱨ ᱜᱳᱞ ᱛᱮ ᱢᱚᱦᱟᱢᱮᱰᱟᱱ ᱥᱯᱳᱨᱴᱤᱝ ᱮ ᱯᱟᱹᱰᱩ ᱠᱟᱛᱮ ᱪᱟᱢᱯᱤᱭᱚᱱ ᱮᱱᱟ ᱛᱮᱦᱮᱧᱟᱜ ᱠᱷᱚᱵᱚᱨ ᱯᱟᱲᱦᱟᱣ ᱫᱚ ᱱᱚᱰᱮ ᱜᱮ ᱢᱩᱪᱟᱹᱫ ᱮᱱᱟ
1: ᱟᱠᱷᱲᱟ ᱫᱚ ᱩᱪᱷᱟᱹᱱᱚᱜ ᱠᱟᱱᱟ ᱟᱠᱟᱥᱵᱟᱱᱤ ᱠᱳᱞᱠᱟᱛᱟ ᱨᱮᱭᱟᱜ ᱜᱤᱛᱟᱧᱡᱚᱞᱤ ᱩᱪᱷᱟᱹᱱ ᱛᱟᱞᱢᱟ ᱠᱷᱚᱱ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟ ᱨᱮ ᱱᱤᱛᱚᱜ ᱟᱸᱡᱚᱢ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱥᱚᱨᱳᱡᱤᱱᱤ ᱦᱟᱸᱥᱫᱟ ᱟᱨ ᱥᱟᱶᱛᱮᱱ ᱠᱚᱣᱟᱜ ᱫᱚᱝ ᱥᱮᱨᱮᱧ ᱨᱮᱫᱚ ᱥᱚᱨᱳᱡᱤᱱᱤ ᱦᱟᱸᱥᱫᱟ

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি দেবব্রত মণ্ডল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কেন্দ্রীয় সরকার দেশের যুব সমাজকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে তাদের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ওপর সর্বদা গুরুত্ব দিয়েছে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ 20তম রোজগার মেলায় তিনি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে 51,000 নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেন। তিনি বলেন, বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ দ্রুত বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখেই প্রায় 1,00,000,000,000 ব্যয়ে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা চালু করা হয়েছে। এই উদ্যোগের আওতায় প্রথম কর্মজীবনে প্রবেশ করেছেন এমন তরুণদের 15,000 টাকা পর্যন্ত উৎসাহ ভাতা দেওয়া হচ্ছে। দেশের 45টি স্থানে এই রোজগার মেলার আয়োজন করা হয়। কলকাতার জাতীয় গ্রন্থাগারে আয়কর দপ্তরের উদ্যোগে আয়োজিত এই মেলায় 227 জনের হাতে নিয়োগপত্র তুলে দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। হাওড়ার শরৎ সদনে আয়োজিত এই অনুষ্ঠানে 100 জনের হাতে নিয়োগপত্র তুলে দেন বন্দর ও জাহাজ চলাচল মন্ত্রকের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ 25 বছরের জনপ্রতিনিধিত্ব ও জনসেবার পর্বকে সামনে রেখে দেশজুড়ে পালিত হচ্ছে সেবা সম্পর্ক অভিযান 2026। 17 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই অভিযান চলবে 10ই অক্টোবর পর্যন্ত। তরুণ প্রজন্মের নতুন চিন্তাভাবনা, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং উদ্ভাবনী চেতনাকে উৎসাহিত করতে আয়োজন করা হয়েছে ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জের। আজ নিউটাউনের IIT খড়গপুর রিসার্চ পার্কে রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের আয়োজনে সেবা সংকল্প অভিযান 2026-এর সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জের পোর্টাল উদ্বোধন হয়। উদ্বোধন করেন রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী কল্যাণ চক্রবর্তী। আসন্ন উপনির্বাচনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ISFকে আলমারির প্রতীক দিয়েছে নির্বাচন কমিশন। খাম প্রতীক নিয়ে ভাঙড় থেকে 2 বার বিধানসভা ভোটে জিতেছিলেন নওশাদ সিদ্দিকী। রাজ্যে 2 আসনে উপনির্বাচনের আগে সেই প্রতীকই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে দিয়েছে কমিশন। 2026 সালের বিধানসভা নির্বাচনে বাসির প্রতীক নিয়ে লড়েছিল হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টি। উপনির্বাচনে সেই দল পেয়েছে টেবিল প্রতীক। উচ্চ মাধ্যমিক পরীক্ষার 3য় সেমিস্টার শুরু হচ্ছে আগামী 21শে সেপ্টেম্বর, চলবে 14 অক্টোবর পর্যন্ত। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মাসিউর রহমান সর্দার আজ জানিয়েছেন, মোট পরীক্ষার্থীর সংখ্যা 7,18,620। এবার ছাত্রীদের সংখ্যা সামান্য বেশি, সকাল 11টা থেকে বেলা 12:30 পর্যন্ত পরীক্ষা চলবে। তবে বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষা দুপুর 2টা থেকে 3টে এবং সঙ্গীত ও দৃশ্যকলার পরীক্ষা সকাল 11টা থেকে বেলা 12টা পর্যন্ত হবে। ইসকো সহযোগিতায় আসানসোলে আজ শুরু হলো 22 কোটি টাকার মেগা পানীয় জল প্রকল্প। আজ তার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্য সরকারের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আসানসোল পুর নিগমের নাকরাসোতা এলাকায় প্রধান ওভারহেড রিজার্ভারের পাশাপাশি পুরো আসানসোল জুড়ে মোট 9টি রিজার্ভারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পুরো প্রকল্পটি সম্পন্ন হলে পুরো এলাকার প্রায় 3.5 লক্ষ মানুষ পানীয় জল পাবেন এবং বাড়ি বাড়ি জলের লাইন পৌঁছে যাবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য শস্য বীমা প্রকল্পে গত 15ই সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের 32 লক্ষ কৃষকের নাম নথিভুক্ত করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্যের বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় গ্রাম পঞ্চায়েত স্তরে এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছিল। এর মধ্যে পূর্ব মেদিনীপুরে 7,23,000, পশ্চিম মেদিনীপুরে 4,73,000 এবং হুগলিতে 1,68,000 কৃষক নিজেদের নাম নথিভুক্ত করেছেন বলে মুখ্যমন্ত্রী জানান। আজ রাধা অষ্টমী, এই উপলক্ষে আজ রাঢ় বাংলার বিভিন্ন স্থানে গোয়াল পুজো, গোবর্ধন পুজো অনুষ্ঠিত হয়েছে। এদিন গেরস্থের গোয়ালে গবাদি পশুর মঙ্গল কামনায় পুজো দেওয়া হয়। শাপলা ফুল দিয়ে গোয়াল সাজিয়ে নানা উপকরণ সহযোগে এই লোক উৎসবের আয়োজন করা হয়েছে। হুগলি জেলাতেও নিয়ম মেনে পালিত হচ্ছে শ্রী রাধিকার জন্ম উৎসব। আজকের এই পবিত্র দিনে হুগলির চাপদানির নিমাই তীর্থ গৌড়ীয় মঠে পূজা ও আরতি হয়। বাঁকুড়ার উন্নয়ন ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং 29তম প্রতিষ্ঠা দিবস ও সমাবর্তন আজ এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন বাঁকুড়া জেলা শাসক অনীশ দাশগুপ্ত, বিধায়ক নীলাদ্রি শেখর দানা সহ বিশিষ্টজনেরা। গ্রামীণ সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন কৃষিকাজে জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলি সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনো কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ অন্যান্য জায়গায় আকাশ কখনো কখনো মেঘলা থাকবে। আগামী 48 ঘণ্টার আবহাওয়ার সতর্ককরণ বার্তায় জানানো হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং

0: লিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘণ্টায় প্রায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। জেলাগুলিতে আগামী 48 ঘণ্টার পর থেকে বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়তে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী 24 ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি এবং সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শুনলেন কৃষিকাজে জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
2: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
3: জনসেবার 25 বছর উপলক্ষে ও বিকশিত ভারতের সংকল্পকে সামনে রেখে আগামী 17ই সেপ্টেম্বর থেকে 10ই অক্টোবর পর্যন্ত সমগ্র রাজ্যে সেবা সংকল্প অভিযান আয়োজিত হবে।
4: দেশপ্রেম ও জনসেবার চেতনাকে আরও সুদৃঢ় করা এবং বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্প পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হতে চলেছে
3: আশীর্বাদের প্রদীপ, আমার স্বপ্নের ভারত চিত্র সেবা, নম সেবা অজানা কাহিনী, অঙ্গন মিলন সেবা, সেবার কাহিনী,
4: সেবা জ্যোতি কলস যাত্রা, বিকশিত ভারতের সংকল্প, সেবাই আমার যোগদান, সেবা সেতু অভিযান, সেবার রঙে দেশের সঙ্গে, সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ।
3: সাধারণ মানুষকে সরকারি পরিষেবা প্রদান করা হবে, সেই সঙ্গে যুব সম্প্রদায় সর্বোপরি ছাত্রছাত্রীদের অংশগ্রহণে উদ্ভাবনী পরিবেশনা, জনশিল্প, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য, সরকারি প্রকল্প, পরিষেবা সংক্রান্ত নাগরিকদের অভিজ্ঞতা ও কাহিনী তুলে ধরা এবং রাজ্যব্যাপী জনসচেতনতা, এই সমস্ত উদ্যোগের সমন্বয়ে একটি সুসংগঠিত কর্মসূচি বাস্তবায়িত হবে।
4: আসুন এই কর্মসূচি সফল করে আমরা সকলে মিলে দেশপ্রেমের অঙ্গীকার করি।
3: পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনহিতার্থে প্রচারিত।
5: সেবা মতলব লোগো কে সাথ খড়ে রহনা, উনকে জীবন মে বদলাব কে সাথী বননা। ইসি সোচ কো আগে বড়াতে হুয়ে 17 সিতম্বর সে 10 অক্টোবর তক পুরে বঙ্গাল মে মনায়া যা রহা হে সেবা সংকল্প অভিযান।
6: इस अभियान के अंतर्गत हैं कई महत्वपूर्ण कार्यक्रम, जैसे 17 सितंबर शाम 7 बजे विभिन्न सरकारी योजनाओं के लाभार्थी और उनके परिवार एक साथ दीप प्रज्वलन के माध्यम से लेंगे आशीर्वाद का दिया का विशेष संकल्प।
5: मेरे सपनों का भारत चित्र सेवा में छात्र छात्राओं के लिए ड्राइंग और अन्य प्रतियोगिताओं का आयोजन होगा।
6: नमो सेवा लाभार्थियों की अनकही कहानी में नाट्य और सांस्कृतिक प्रस्तुतियों के माध्यम से जन कल्याण की कहानियां सामने आएंगी।
5: आंगन मिलन सेवा के माध्यम से आंगनवाड़ी केंद्रों में पोषण, स्वास्थ्य और महिला केंद्रित जन कल्याण कार्यक्रमों में जन भागीदारी को बढ़ावा दिया जाएगा।
6: और सेवा की कहानी के माध्यम से लाभार्थियों के वास्तविक अनुभव और प्रेरणादायक कहानियां वीडियो रील्स के जरिए लोगों तक पहुंचेंगी।
5: 7 अक्टूबर को सेवा ज्योति कलश यात्रा के माध्यम से गठन होगा विकसित भारत 2047 का संकल्प, जिसकी अगुवाई करेंगे भारत के यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी।
6: इसके साथ ही सेवा में योगदान, सेवा सेतु अभियान, सेवा के रंग देश के संग और सेवा फर्स्ट इनोवेशन चैलेंज जैसे अनेक जन कल्याण मूलक कार्यक्रम भी आयोजित किए जाएंगे।
5: ये सभी कार्यक्रम जन भागीदारी, सेवा, इनोवेशन, जन कल्याण और देशभक्ति को और आगे बढ़ाने का एक प्रयास है।
6: आइए सेवा के संकल्प से जुड़े देश प्रेम की इस पहल में अपना योगदान दें।
5: पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
0: आकाशवाणी कोलकाता, शुरू होच्छे किसान बाणी।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে তো আলোচনা শোনেন, আজকের আপনাদের একটা ছবি দেখাই। ভাবছেন কিভাবে ছবি দেখাবো, একটু কথার মাধ্যমে বলার চেষ্টা করি। মনে করুন, গ্রামের কোনো এক ভোর, সকালবেলা পাখির কূজনে আপনার ঘুম ভেঙেছে, কিন্তু আমাদের দৈনন্দিন ব্যবহারিক জীবনে গ্রাম বাংলার যে সমস্ত গৃহবধূরা রয়েছে, মনে পড়ে সলিল চৌধুরী সেই গানখানি, কোনো এক গায়ের বধূর কথা শোনাই শোনো। ঠিক তাই, সেরকম একটা গায়ের বধূর কথা যদি আমরা কল্পনা করি, মনে করুন তিনি জল আনতে যাচ্ছেন কলসি নিয়ে, বাড়ির কাছে গিয়ে দেখছেন পানীয় জলের যে কল সেটা কয়েকদিন ধরেই বন্ধ, তাকে আবার হাঁটতে হচ্ছে দূরে কোথাও জল আনতে। এই হাঁটার সময়টুকু কি কখনো আমরা ভেবে দেখি তার পরিশ্রম, সময় কতটা সেখানে লেগে যাচ্ছে? অথচ এর জন্য তাকে কাজে পৌঁছতে দেরি হচ্ছে, কিংবা তার সঙ্গে ছোট্ট ছেলেটি রয়েছে যে কিনা কিছুক্ষণ পরে স্কুলে যাবে, তার প্রস্তুত হওয়ার একটা সময় থাকে, সেও পিছিয়ে যাচ্ছে তার স্কুলে যাওয়ার সময় থেকে। এখন প্রশ্ন হলো, এই কলটি বন্ধ কেন? আর যদি বা বন্ধ থাকে তাহলে সমস্যায় পড়েছে কারা? গ্রামের ওই পাড়ারই বেশ কিছু পরিবার। কিন্তু এই সমস্যার মূল কারণটা কি, মেরামতের দায়টা বা কার, কলটা দীর্ঘদিন কেন বন্ধ হয়ে রয়েছে, আর কবেই বা তাদের পানীয় জলের সুরাহা হবে? ভাবছেন এটা আবার কেমন চিত্র বা কেমন কথা? হ্যাঁ, এটাই আজকের আমাদের আলোচনার বিষয়, এটাই হচ্ছে প্রশ্ন। এই যে কেন, এতগুলো কেন, কারা করেনি, কার দায়িত্ব, কেন হয়ে রয়েছে, এটাই হচ্ছে আজকের আমাদের আলোচনার বিষয়। আমাদের আজকের আলোচনার বিষয় হল গ্রামীণ সাংবাদিকতা। সাংবাদিকতা বলতে আমরা সচরাচর মফস্বল শহরাঞ্চলের যে সমস্ত পেশাদারিত্বর ব্যাপার একটা সেটা বুঝি, কিন্তু গ্রাম বাংলার বুকে থেকেও যে এমন কিছু করা যায়, এমন কিছু গ্রাম বাংলার নিত্যদিনের অভাব, অভিযোগ, অনটন, নতুন কিছু আবিষ্কার, নতুন কিছু উদ্ভাবনী শক্তিকে বিশ্বের দরবারে উত্থাপিত করা যায়, সেটা নিয়েই আজকের আমাদের আলোচনার বিষয়। এবং এই আলোচনার জন্য আমরা এমন একজন প্রখ্যাত এবং বরিষ্ঠ সাংবাদিক, সেই সঙ্গে সুরেন্দ্রনাথ কলেজ ফর উমেন, তার অধ্যক্ষ ডক্টর উমাশঙ্কর পাণ্ডে মহাশয়কে পেয়েছি। ডক্টর পাণ্ডে, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
1: অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দিয়েছেন শ্রোতা বন্ধুদের সাথে কথা বলার, আপনাদের অনেক ধন্যবাদ। এবং কি সুন্দরভাবে আপনি এটা আরম্ভ করলেন, আমি ঠিক সেই গ্রামেই পৌঁছে গেলাম আপনার কথা শুনে।
0: ধন্যবাদ। আমরা চেষ্টা করলাম আসলে আমাদের কথার মাধ্যমে আমাদের শ্রোতা বন্ধুদেরকে একটা দৃশ্যায়িত করার, এটা তো আমাদের কম বেশি হতেই থাকে, গ্রাম বাংলার একটা অতি পরিচিত ছবি। কিন্তু আজকের যে আলোচনাতে আমরা বসেছি সেখানে গ্রামীণ সাংবাদিকতাটাই হচ্ছে মেন বিষয়। এবারে আপনি একটু যদি বলেন, দীর্ঘ আপনার এত অভিজ্ঞতা এবং গ্রাম বাংলা নিয়ে কাজ করা, সেই সঙ্গে এখন বর্তমানে যে জায়গায় রয়েছেন, যদি আপনি একটু আমাদেরকে বলেন, বা আমাদের সবচাইতে বলা ভালো আমাদের তরুণ প্রজন্ম এই ব্যাপারে খুবই আগ্রহী যে গ্রামীণ সাংবাদিকতা বলতে আমরা ঠিক কি বুঝি।
1: খুব সহজে বলতে গেলে গ্রামীণ সাংবাদিকতা হলো গ্রামের মানুষের জীবন, জীবিকা, সমস্যা, উদ্যোগ এবং পরিবর্তন নিয়ে নিয়মিত সংবাদ সংগ্রহ ও পরিবেশন। কিন্তু এখানে কৃষি যেমন আছে, তেমনি আছে স্কুল, হাসপাতাল, যাতায়াত, বাজার, পানীয় জল, শ্রম, সংস্কৃতি এবং স্থানীয় প্রশাসন। গ্রামের খবর গ্রামের পাঠকের কাছে তো পৌঁছবেই, এবং তাদের প্রতাদের কাছে পৌঁছানো একটি মূল কাজ, কিন্তু তার থেকেও বেশি আমার মনে হয় গুরুত্বপূর্ণ হচ্ছে শহরের মানুষের কাছে পৌঁছানো, যারা নীতি নির্ধারক তাদের কাছে এই খবরগুলো তুলে ধরা, যাতে সেই সমস্যার সমাধান বা যদি কোনো একটা সমাধান থেকে থাকে সেটা বৃহত্তর জনগোষ্ঠীর কাছে সেটা পৌঁছে দেওয়া। ধরুন একজন

0: তাঁতির, তার যদি কাজ কমে যায় তাতে কিন্তু অনেক কিছু সম্পৃক্ত আছে, বাজার দর, কাঁচামালের খরচ, নকশার চাহিদা এবং পারিবারিক আয়ের সম্পর্ক থাকতে পারে। সাংবাদিক সেই যোগসূত্রগুলো কিন্তু তুলে ধরবেন, খুঁজবেন। এখানে একটি পার্থক্য মনে রাখতে হবে, জেলা সাংবাদিকতা একটি বৃহত্তর ভৌগোলিক এলাকার নানা খবর নিয়ে কাজ করে, সে এলাকার শহরও তার মধ্যে পড়ে। কৃষি সাংবাদিকতা মূলত চাষাবাদ ও কৃষি অর্থনীতিকে গুরুত্ব দেয়, কিন্তু গ্রামীণ সাংবাদিকতার পরিধি গ্রামের সমগ্র জীবন, বিষয়গুলিকে একে অন্যের সঙ্গে মেশে কিন্তু পুরোপুরি এক নয়, এটা মাথায় রাখতে হবে। কৃষি এবং গ্রামের সংবাদ কিন্তু দুটো আলাদা, একটি গ্রামের মধ্যেও সবার অভিজ্ঞতা একরকম হয় না। জমির মালিকের অভিজ্ঞতা অন্যরকম, ভাগ চাষির অভিজ্ঞতা অন্যরকম, ক্ষেত মজুরের অভিজ্ঞতা অন্যরকম, দোকানদারের অভিজ্ঞতা অন্যরকম, যারা শিক্ষার্থী তাদের এবং যারা কাজের সন্ধানে বাইরে যেতে চাইছেন তাদের অবস্থান আলাদা। এই পার্থক্যগুলো শুনতে হবে এবং সেটার যে সমস্ত যে মূল ব্যাপারগুলো মানুষের কাছে তুলে ধরা সেটা আবশ্যক। সুতরাং গ্রামীণ সাংবাদিকতার পরিধি কিন্তু একটু ব্যপ্ত, এটা বুঝতে হবে।
1: আচ্ছা, বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা যারা একটু এই যে মিডিয়ার কথা বা মিডিয়ার খবর শুনতে চাই, জানতে চাই, ওই শহর ভিত্তিক কোথাও কিছু সমস্যা হলো, কোথাও কিছু ভেঙে গেল, পড়ে গেল বা আগুন লাগলো, এই সব খবরগুলো দেখতে পছন্দ করি বা দেখি, সচরাচর দেখা যায়। এখন দাঁড়িয়ে আজকের যে আমরা আলোচনা করছি গ্রামীণ সাংবাদিকতা, এটা ঠিক প্রয়োজনীয়তা আসছে কেন?
0: প্রয়োজনে অনেকটাই। আপনাকে একটা কথা বলি, ধরুন আমরা সবসময় গ্রামীণ সাংবাদিকতা নিয়ে যেটা কথা বলি সেটা ধরে নিই যে গ্রামীণ খবর হচ্ছে শুধুমাত্র এই যেটা আপনি বললেন যে কোনো একটা সমস্যা হলো, কোনো একটা বিপর্যয় হলো, কোনো একটা কিছু ভেঙে গেল, বা অনেক সময় কি হলো যে একটা সেতু উদ্বোধন হলো, কোনো একটা স্কুলের ভবন উদ্বোধন হলো বা নতুন কোনো একটা কাজ হচ্ছে, সেখানে কিন্তু থেমে যায়। কিন্তু সেখানে থেমে গেলে হবে না, বুঝতে হবে। ধরুন এই যে সেতুর উদ্বোধনের কথাটাই বললাম, সেটি সংবাদ, কিন্তু বর্ষায় সেতুতে ওঠার যে রাস্তাগুলি সেটা ডুবে যাচ্ছে কিনা সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। রোগী নিয়ে গাড়ি চলতে পারছে কিনা এবং আপনার খবরটা মানুষের কাছে কতটা রেলিভেন্ট, তাদের কোনো কাজে লাগছে কিনা সেটা যদি মানুষের কাছে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমার সেই গুরুত্বটাই থাকবে না। সুতরাং বুঝতে হবে যে প্রয়োজনীয়তা শুধু সেই জায়গায় শেষ হয়ে যায় না, সেখানে কিন্তু আরম্ভ হয় যে মানুষের সেই কোনো কাজে লাগছে কিনা, স্কুল পড়ুয়াদের নিরাপদভাবে সেই সেতুর রাস্তাটা পার করা যাচ্ছে কিনা, এইসবও দেখা দরকার। তো উদ্বোধনের দিনে ছবিটা তুলে দিলাম, সব মানুষের কাছে চলে গেল, সেটাই কিন্তু দায়িত্বটা শেষ হয়ে যায়নি। এবং আর একটা কথা যেটা বললাম যে গ্রাম আর শহরের জীবন কিন্তু পরস্পরের সঙ্গে জড়ানো, শহরের খাবার, নির্মাণ শ্রম, পরিবহন বা পোশাকের সঙ্গে গ্রামের মানুষের শ্রমের যোগ রয়েছে। সুতরাং সেটা কিন্তু যদি একটা শহরে হয়ে থাকে গ্রামের মানুষও কিন্তু তারাও কিন্তু প্রভাবিত হচ্ছে। তো গ্রামীণ অর্থনীতির চাপ পড়লে কিন্তু তার ঢেউ অন্যত্র পৌঁছবে, এটা মাথায় রাখতে হবে। তো গ্রামের খবর বোঝা মানে কিন্তু দেশের বৃহত্তর পরিবর্তন বোঝার একটি দরজা খোলা, সেটা শুধু গ্রামে সীমিত থাকছে না, কিন্তু তাতে কিন্তু শহরেও কিন্তু অনেক বেশি প্রভাব পড়ছে। সুতরাং সংবাদ কোনো মানুষকে শুধু অসহায় বলে দেখালে তার সম্পূর্ণ পরিচয় কিন্তু ধরা যাবে না। তিনি কাজ জানেন, সিদ্ধান্ত নেন, সমস্যা সামলান এবং সেই গ্রামীণ মানুষের এই সিদ্ধান্তগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে। তো সেটাই, সেই সামর্থ্যটুকু কিন্তু সাংবাদিককে দেখাতে হবে এবং সেই জন্য তার প্রয়োজনীয়তা আমার মনে হয় যে এই কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে আরও বেড়ে চলেছে। কিন্তু কারণ সেই সাধারণ মানুষ যার কথা, ধরুন একজন অনেক বেশি কথা বলে তা এবং সে নিজেই হয়তো এখন ধরুন এই মোবাইল মাধ্যমে সে সবার কাছে পৌঁছে দিচ্ছে, কিন্তু যারা সেটা পৌঁছতে পারছে না, যেটা দিতে পারছে না, তাদের কথাটা যদি তুলে ধরতে পারি তাহলে কিন্তু আমি একজন সক্ষম গ্রামীণ সাংবাদিক হব।
1: বেশ, বর্তমানে এখন মোটামুটি ডিজিটাল দুনিয়ার হাত ধরে আমাদের গ্রাম বাংলার বুকে অনেক সাংবাদিক বন্ধু গড়ে উঠছে বা তৈরি হচ্ছে, প্রস্তুত হচ্ছে আগামীর জন্য। কিন্তু একটা কথা, যখন আমার ব্যক্তিগতভাবে সাংবাদিকতার পাঠ করতে গিয়ে যে জিনিসটা আমাদের আমরা শিখেছিলাম বা এটা হয়তো আপনিও শেখান আপনার ছাত্রদেরকে, যে সব সাংবাদিক খবর কিন্তু সব খবর সংবাদ নয়। এখনকার দিনে আমার মানে প্রশ্নটা এই অ্যাঙ্গেল থেকে বলতে চাইছি যে গ্রাম বাংলার বুকে যখন সাংবাদিকতা করতে যাবেন, গ্রামের কোন ছবি তুলে ধরবেন আর কোন ছবি তুলে ধরবেন না বা কোন ভুলগুলো তিনি করবেন না, যে সব ভাবছেন যে এটাও খবর ওটাও খবর, এই পার্থক্যটা।
0: আমাদের ভাষায় বলা হয় একটা লেজি জার্নালিজম। দেখুন, বড় দুর্ঘটনা, সংঘর্ষ বা দুর্যোগ, সেটা তো খুব সহজেই খবরে একটা স্থান পাবে, সেটা তো খুবই সহজ, এবং সবাই ভেবে নেন যে এটা করে দিলাম হয়ে গেল, বা একটা বড় বক্তৃতা বা একজন কোনো বড় ব্যক্তিত্ব এসছেন তার খবর, এগুলো কিন্তু খুব সহজ খবর। এবং সেই সহজ পথ যদি আপনি ধরেন, তাহলে কিন্তু মূল ব্যাপারটা কিন্তু আপনার আড়াল থেকে গেল, সেটা কিন্তু মানে ধরতে হবে, এবং সেটা

0: ধরার জন্য যেটা করতে হয় আমার মতে, যে বহু পরিবর্তন আপনি জানেন যে ধীরে ধীরে ঘটে। আমি না একটি স্কুল থেকে কয়েক মাস ধরে ছাত্রীরা কমে যাচ্ছে, কেন কমছে? একটি পেশা থেকে মানে তরুণরা সরে যাচ্ছেন, কেন সরে যাচ্ছেন? এটা কিন্তু আমি ওই যে বলি, দেখার চোখটা যদি সেটা না থাকে তাহলে কিন্তু আমি আসল সমস্যাগুলো বুঝতে পারবো না যখন সেই সমস্যাটা ঘটছে। ঘটে গেলে তো সবাই দেখতে পাচ্ছে, সবাই বুঝতে পারছে, কিন্তু এই যে ধীরে ধীরে যেটা হয়ে যাচ্ছে তার উৎসটা কোথায়? ধরুন সেই উৎসটা যদি আমি ধরুন একটা জল শুকিয়ে যাচ্ছে, কোথায় শুকোচ্ছে, এগুলো যদি আমরা নিয়মিত যোগাযোগ রাখি এবং কার সাথে কথা বলতে হয়, যেটা একটু আগেই বললাম যে যারা খুব জোরে কথা বলছে তাদের কথা সবাই শুনছে, কিন্তু যারা একেবারেই কথা বলছেন না সেই জন্যই শুধু যেটা বলি যে গ্রামের শুধু সবুজ মাঠ এবং পুকুর আর শান্ত বিকেলের ছবি হিসেবে কিন্তু দেখলে বাস্তবটা কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। এই সৌন্দর্যের মধ্যেও কিন্তু কঠোর পরিশ্রম আছে, সামাজিক বৈষম্য আছে এবং নতুন আশা পাশাপাশি থাকে, এটা দেখতে হবে। তাদের কিন্তু চাহিদা, তারাও কিন্তু একইভাবে শহরের ছেলেমেয়েরা যেভাবে তাদের চাহিদা বা তাদের যেই প্রয়োজন তাদের সেই প্রয়োজন, তো সেটা আমাদের তুলে ধরাটা আমাদের কাজ। এবং আরেকটা যে সমস্যা হলো, যখন অনেক সময় সাংবাদিকরা গ্রামে যায় শুধুই তারা কিন্তু সেই প্রভাবশালী ব্যক্তির সাথে কথা বলেই ফিরে আসে, যে মোটামুটি পুরোটা জানা গেল, কিন্তু তাদের বক্তব্যর প্রয়োজন হতে পারে কিন্তু তারাই যে গোটা গ্রামের
1: প্রতিনিধি সেটা কিন্তু নয়,
0: এমন এমন এমন ধরে নেওয়া একেবারেই চলবে না। আমরা বারবার বলি যে একেবারেই সাধারণ মানুষের কথা তুলে ধরতে হবে, এবং সেই সাধারণ মানুষ যাতে সেই প্রতিনিধিত্ব করছে। একজনের কথা তুলে ধরা মানে এই নয় যে আমি যে কোনো একজন বিচ্ছিন্ন মানুষকে তুলে তার কথাটা ধরলাম, কিন্তু সেই ব্যক্তি পুরো গ্রামের সেই সমস্যা বা সেই সমাধানটা রিপ্রেজেন্ট করছে, এটা ধরতে হবে। সো ভালো সাংবাদিক সবসময় নিজেকে প্রশ্ন করবেন, আমি যাদের সঙ্গে তাদের কথা বলছি তাদের বাইরে কারা রয়ে গেলেন, যারা সবাই আসেননি, যারা কাজে ব্যস্ত, যারা যারা সবার সামনে কথা বলতে স্বচ্ছন্দ নন, তাদের কাছে পৌঁছতে পেরেছি কি পারিনি, এই প্রশ্নগুলো কিন্তু প্রতিবেদনের দৃষ্টিকে আরও আরও প্রসারিত করতে পারে। তো ওই যেটা বললাম যে দেখার চোখটা কিন্তু আমাদের আরও অন্যরকম করতে হবে, এবং সাংবাদিক ভালো হতে গেলে সেটা কিন্তু সর্বপ্রথম একটা জরুরি একটা
1: বিষয় আর কি, যেটা মাথায় রাখতে হবে। এবং যেহেতু আমাদের সংবাদ মাধ্যমে কর্মীদেরকে বলা হয় যে সমাজের আয়না, তাদের মাধ্যমে সমাজকে দেখা যায়, সমাজের নানান সমস্যার সমাধানের কথা তারাই বিশ্বের দরবারে পৌঁছে,
0: এবং তাদের কণ্ঠস্বরটাও কিন্তু আমরা ম্যাগনিফাই করি একটা মেগাফোনের মতো, আপনার এই মাইক্রোফোনের মতো আমরা কিন্তু মেগাফোনের কাজ করছি, যে ওর যে কণ্ঠস্বরটা কিন্তু বৃহত্তর আমরা মানুষের কাছে সেটা পৌঁছে দিচ্ছি।
1: এবারে এই যে আপনার কথার মধ্যে বললেন যে এটা এটা আমাদের একদম কমন ধারণা যে গ্রাম মানে একটা সবুজ সরল মানুষের ছোঁয়া, তারপর শ্যামলিমায় ভরা, এই কনসেপ্ট থেকে যারা গ্রামে যান দেখতে গিয়ে নানান সমস্যা হয়তো চোখে পড়ে, সেগুলো হয়তো খবরের দৃষ্টিতে দেখেন না, কিন্তু যারা সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে নিজেদেরকে মেলে ধরেন, তাদের ঠিক কোন কোন অ্যাঙ্গেলগুলো ধরা দরকার বা গ্রামের মধ্যে দিয়ে খবরগুলো খুঁজবেন কীভাবে?
0: খুব ভালো ধরেছেন, এবং এটি আরেকটি আমি পরিপ্রেক্ষে বলি, অনেক সময় দেখেছেন ওই জনমত সমীক্ষা কিন্তু মেলে না, বলা হয় যে এটা হচ্ছে কিন্তু তার ঠিক বিপরীত হচ্ছে। তার কারণ হচ্ছে যে মানে আসল মানুষের কাছে কিন্তু তারা পৌঁছতে পারছে না, ধরুন সেই হাটে পৌঁছতে পারছে না, সেই বাস স্ট্যান্ডে পৌঁছতে পারছে না, সেই স্কুলের সামনে পৌঁছতে পারছে না, সেই স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে পারছে না, সেই খেয়াঘাটের মানে যেখানে মানুষ সাধারণ মানুষ সেখানকার প্রকৃত সেখানকার বাসিন্দা তাদের কাছে পৌঁছতে পারছে না, সেই কাজের জায়গাগুলো মানুষের সাথে কথা বলা, তাদের কথা শোনা, তাদের কথা শুনলে কিন্তু নানা সূত্র পাওয়া যায়। আমরা বলতাম, আমরা এবং আমাদের সিনিয়ররাও বলতেন যে যাও মানুষের সাথে একদিন কথা বলো, 10টা স্টোরি নিয়ে ফিরে আসবে, এবং এটা তুলে ধরতে হবে মানুষের হিউম্যান ইন্টারেস্ট, সেই মানুষ কিভাবে তার জীবন যাপন করছে, কিভাবে তার মোকাবিলা করছে, কিভাবে সে একটা সমাধান বার করেছে, এগুলো বার করা। কিন্তু একটা মাথায় রাখতে হবে, আড্ডায় কথাটা শুনলাম সেটাই কিন্তু খবরের সূচনা হতে পারে না, সেটা কিন্তু প্রমাণ নয়, কারণ একজন সাংবাদিক এলাকার একটি কাজের মানচিত্র তৈরি করতে পারেন, কিন্তু কথায় সেটা সেটা যদি গুজব হয় সেই গুজবটা তো কিন্তু পাঁচজন বললেও সেটা গুজব। আমি একেবারে সেই প্রকৃত মানুষের কাছে সেটা পৌঁছতে পারছি কি না সেটা আমার খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। ধরা যাক হাটে গিয়ে শোনা গেল যে সবজি চাষিরা কম দাম পাচ্ছেন, ঠিক, সাংবাদিক জানবেন কোন সবজি কোন মানের কোন দিনে এবং কত পরিমাণে বিক্রি হয়েছে, আগের দামের সঙ্গে তার কিন্তু কোনো তারতম্য আছে কি নেই তা সেটা তুলনা করতে হবে, এবং পণ্যের মানও মিলিয়ে দেখবেন। তারপরে এই একজনের অভিজ্ঞতা থেকে কিন্তু গোটা এলাকার সিদ্ধান্ত নেবেন, এবং তার সাথে আমরা যেটা বলি যে পরিসংখ্যান দেখবেন, এবং সেটা মিলিয়ে যদি একটা জিনিস করা যায় কিন্তু আপনি একেবারে বৃহত্তর সমাজ একটা ন্যাশনাল খবর সেটা হতে পারে।

0: সুতরাং স্থানীয় যোগাযোগ যেমন থাকবে, সেই তালিকায় কিন্তু যতটা আপনি বারবার সেই তালিকার বৃদ্ধি ঘটাতে পারবেন, আপনি কিন্তু একজন আরও বেশি সফল সাংবাদিক হবেন। সেখানে শিক্ষক থাকতে পারেন, সেখানে স্বাস্থ্যকর্মী থাকবেন, সেখানে কৃষক থাকবেন, ব্যবসায়ী থাকবেন, মহিলা সংগঠনের লোকজন থাকবেন, প্রশাসনিক কর্মী থাকবেন, বিভিন্ন ধরনের মানুষ।
1: সেক্ষেত্রে রিসোর্স পার্সনটা বাড়াতে হবে।
0: আমার যেটা নিউজ সোর্স বলি, যত নিউজ সোর্স আমার সমৃদ্ধ হবে তত কিন্তু আমি সফল সাংবাদিক। তো পরিচিতির বাইরেও নতুন মানুষের সঙ্গে রোজ কথা বলাও জরুরি, কিন্তু কারণ একই জনের সাথে কথা যদি বলতে থাকেন তাহলে ওর দেখার চোখ একটাই, আপনি কিন্তু ওই একটাই পার্সপেক্টিভ বুঝতে পারছেন। এবং সেই কারণে আমি ছাত্রছাত্রীদেরও মজা করে বলি যে একই জায়গায় কিন্তু বসবে না, রোজ রোজ কিন্তু আলাদা আলাদা জায়গায় বসবে, যাতে কিন্তু ক্লাসটাও দেখবে অন্যরকম লাগছে। ঠিক একইভাবে আমি অন্যের চোখ থেকে কিন্তু দেখতে হবে মাঝে মধ্যে, কারণ ওটা যদি না দেখি তাহলে কিন্তু আমার খবরটা আসল খবর হবে না, একই জিনিস গতানুগতরই থেকে যাবে।
1: বেশ, এবারে আমাদের বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের উন্নতির কারণে আমরা বিভিন্ন খবর দেখতে পাচ্ছি, মুহূর্তের মধ্যে আমার মুঠোফোনে বন্দী হয়ে যাচ্ছে, কিন্তু সেখানে কখনো কখনো ভুয়ো কিছু খবর সেগুলো ছড়িয়ে পড়ছে যার কোনো বাস্তব সারবত্তা নেই। এক্ষেত্রে একজন সাংবাদিকের তো এটাও একটা গুরুত্বপূর্ণ দিক যে তার তথ্যটা সঠিকভাবে যাচাই করা, সেটা আদৌ ঘটেছে কি না বা ঘটলে কীভাবে হলো না হলো, এই যে একটা রিমার ছড়ানো হয় সেখান থেকে কীভাবে তথ্য সহজভাবে যাচাই করতে পারেন।
0: খুব ভালো প্রশ্ন করেছেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমি একটু পরে আবার যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কথা বলবো তখন আর একবার এটা নিয়ে আমি আপনাদের কাছে নিয়ে আসবো। আমি একটা কথা বলি যে আমাদের ছাত্রদের এবং যখন আমরা সাংবাদিকতার ট্রেনিংয়ে যাই সাংবাদিকদের সাথে আমরা কথা বলি, আমরা বলি মনে কিন্তু তিনটি প্রশ্ন রাখুন, এটা কে বলছেন, ওনার কি এটাতে লাভ, মানে উনি কি একজন ইন্টারেস্টেড পার্সন, এবং তিনি কীভাবে জানলেন, তিনি কি অন্যের কাছ থেকে শুনলেন নাকি তিনি প্রত্যক্ষদর্শী, এবং এর সমর্থনে কী প্রমাণ পাওয়া যাচ্ছে। সুতরাং কে বলছেন এবং উনি কীভাবে জানলেন এবং তার সাথে কোনো প্রমাণ আছে কি নেই, প্রমাণ বলতে সেটা কোনো অফিসিয়াল সূত্র হতে পারে, তার কোনো একটা পরিসংখ্যান থাকতে পারে, বা আপনি নিজে দেখতে পারেন। সুতরাং প্রত্যক্ষদর্শী আর অন্যের মুখে শোনা ব্যক্তির কিন্তু বক্তব্যের ওজন কিন্তু এক নয়, এটা বুঝতে হবে। প্রত্যক্ষদর্শী সে আদৌ আছে কি না সেটা বুঝতে হবে, কারণ খবরের চোখে সবাই আসতে চায়, সবাই কিন্তু সেই শিরোনামে আসতে চায়, সবাই কিন্তু যেটা আমরা ইংরেজিতে বলি 10 seconds অফ ফেম, সবাই সেটা পেতে চায়। তো একই গুজব যেটা একটু আগে বললাম, পাঁচজনের কাছ থেকে শুনলেও কিন্তু পাঁচটি স্বাধীন প্রমাণ সেটা হলো না, তারা হয়তো সকলে একই বার্তা এক জায়গা থেকেই শুনেছেন। সেই জন্য এই যে দ্বিতীয় প্রশ্নটি বললাম, তিনি কিভাবে জানলেন, এটা কিন্তু বুঝে নিতে হবে। এবং তার সাথে ঘটনাস্থলে গিয়ে বা মূল নথি সংশ্লিষ্ট ব্যক্তির সাথে কথা বলা, স্বাধীনভাবে আমরা কি মিলিয়ে দেখতে পারছি কিনা তথ্যটা, সেটা মাথায় রাখতে হবে। এবং নথির ক্ষেত্রেও কিন্তু তারিখ ও প্রযোজ্য এলাকাটা দেখতে হবে, কারণ পুরনো বিজ্ঞপ্তি এখন আছে চলছে কিনা সেটাও দেখতে হবে। আমরা অনেক সময় সেটা ভিডিওর ক্ষেত্রেও দেখি, অন্য জায়গায় ঘটছে বা একই জায়গায় এক বছর আগে ঘটেছে সেটা আজকের বলে চালিয়ে দেওয়া হচ্ছে কিনা, তো সেই কথাটাও কিন্তু বুঝে নিতে হবে। এবং যেটা বললাম ডকুমেন্ট বা নথি, সেখানেই কিন্তু নাম আছে বা সেখানে আমি কিছু দেখতে পাচ্ছি, কিন্তু সেটা আদৌ সঠিক কিনা সেটার, এবং সঠিক হলেও তার সময়সীমাটা আজকের কিনা সেটা দেখতে হবে, এবং এগুলো স্পষ্ট করে নিতে হবে। এবং যেটা নিশ্চিত হয়নি আমরা বলি ইভেন ইন ডাউট লিভ আউট, যেটা নিশ্চিত হতে পারছেন না সেটা কিন্তু পরিবেশন একেবারেই করবেন না, কারণ আমরা বুঝতেই পারছি কাজে তথ্য আমাদের কাছে
1: যাচাইটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, যেহেতু আমাদের আলোচনার বিষয় গ্রাম বাংলা নিয়ে এবং আমাদের বিভাগটাও কৃষি গ্রামীণ মানুষদের জীবন জীবিকা জড়িয়ে রয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে সমস্ত তরুণ প্রজন্ম গ্রাম বাংলার বুকে রয়েছে, অথচ মনের মধ্যে হয়তো একটা সুপ্ত বাসনা রয়েছে সাংবাদিকতার পাঠ নেওয়া, জীবিকা হিসেবে নেওয়া, সেক্ষেত্রে এই যে কৃষিটা বা গ্রাম বাংলার বুকে এমন কোনো জীবিকার সন্ধান দেখা যাচ্ছে, সেটা কি কোনোভাবে আরও খবরের আকারে তুলে ধরা যেতে পারে, বা সে ব্যাপারে তারা কী কী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন?
0: একেবারে ধরুন কৃষি সাংবাদে কিন্তু উৎপাদনের সঙ্গে খরচ ও বিক্রির সম্পর্ক কিন্তু দেখা দরকার। অনেক সময় দেখা যায় যে ফসল খুব ভালো হচ্ছে, কিন্তু তার মানেই যে ধরে নিতে হবে যে চাষির আয় বেড়েছে সেটা কিন্তু নয়। আমাদের দেখতে হবে বীজের দাম বেড়েছে কিনা, সেচ, শ্রম, পরিবহন এবং সংরক্ষণের খরচ, স্টোরেজ খরচের বাড়ছে কিনা, ওটা যদি বাড়ে তাহলে লাভ কমে যাবে। সুতরাং আমি একটা দিক দেখেই যদি খবরটা করি, সে সামগ্রিক দিকটা যদি না দেখি তাহলে কিন্তু সেটা একটা সমস্যা। সো প্রতিবেদনে এরা আমাদের জানতে হবে যে কে চাষ করছেন, জমির ব্যবস্থা কী, খরচ কে বহন করছেন এবং ফসলের দাম কে পাচ্ছেন। জমির মালিক ও জমিতে কাজ করা মানুষের অভিজ্ঞতা আলাদা হতে পারে, এটাও কিন্তু বুঝতে হবে। এবং এই যেটা বললেন যে সামগ্রিক একটা আমি পিকচার যদি

0: না দেখি, তাহলে কিন্তু আমি সঠিকভাবে সেই কৃষি এবং জীবিকার খবরটা মানুষের কাছে পৌঁছতে পারবো না। মহিলাদের কাজ অনেক সময় পারিবারিক দায়িত্বের আড়ালেও কিন্তু থেকে যায়, সেটাও কিন্তু খুঁজে দেখতে হবে। মহিলাদের আমার নিয়ে আসতে হবে এইখানে, যে তাদের সহযোগিতা সেটাও কিন্তু তুলে ধরতে হবে। চাষের নতুন কোনো পদ্ধতি আছে কি না, কারণ আমরা সারা দেশে আমরা জানি যে অ্যাগ্রিকালচার রিসার্চ নিয়ে একটা বড় কাজ হচ্ছে এবং মানে সেখানে প্রযুক্তির বড় বড় বিষয় হচ্ছে। তো সেখানকার সেই চাষগুলো একটা স্থানীয় মাটি জল আবহাওয়ার সাথে সেটা সামঞ্জস্য রেখে খবর করা যায় কি না সেটাও খুব দরকার, কারণ মানুষ খবর তখনই গ্রহণ করবে যখন তার কাজে লাগে। আমি একটা অন্য জায়গার খবর দিলাম যেটা তার কোনো কাজেরই নয়, সে তার কাছে একটা হাতিয়ার, সে বন্ধ করে অন্য জায়গায় চলে যাবে, সে আপনার খবর শুনবে না।
1: একটা অপশন রয়েছে,
0: হাজার অপশন রয়েছে। সুতরাং আমি যে পরামর্শ দেওয়ার আগে সেটা সঠিক কিনা সেটা দেখে নিতে হবে। কৃষি বিজ্ঞানীদের সাথে বারবার কথা বলা সহজ ভাষায়, এবং দেখুন এই এটা কিন্তু আমাদের এই যে ট্রান্সলেটারের কাজ করতে হয়, যখন একটা গ্রামীণ মানুষের সাথে কথা বলছি তখন সে তার লোকাল গ্রামীণ ভাষায় কথা, নিজস্ব ভাষায় কথা বলছে,
1: নিজস্ব সুর, নিজস্ব টান রয়েছে
0: একেবারে। এবং আমি যখন তাকে প্রশ্ন করব তাতে এই না মনে হয় যে আমি একজন বাইরের লোক, আমি যাতে ওদেরই একজন, তাদের মতো করে যদি কথা বলি তাহলে কিন্তু আমি সঠিক উত্তর পাবো। ঠিক উল্টো দিকে যারা বিজ্ঞানী তারা কিন্তু তাদের মতো করে যেই ভাষায় কথা বলছে আমাকে কিন্তু সেটা ট্রান্সলেট করে তাদের ভাষায় আবার বুঝিয়ে দিতে হবে এবং সেইভাবে নিয়ে যেতে হবে। এটা যদি আমি পারি তাহলে কিন্তু আমি একজন ভালো সাংবাদিক, না হলে কিন্তু আমি আমার কাজটা ভালোভাবে করতে পারছি না।
1: একদম,
2: আসলে আমাদের সাংবাদিকদের তো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা।
3: কিষাণবাণী আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগের প্রযোজনায় আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
4: सेवा मतलब लोगों के साथ खड़े रहना, उनके जीवन में बदलाव के साथी बनना। इसी सोच को आगे बढ़ाते हुए 17 सितंबर से 10 अक्टूबर तक पूरे बंगाल में मनाया जा रहा है सेवा संकल्प अभियान।
5: इस अभियान के अंतर्गत हैं कई महत्वपूर्ण कार्यक्रम, जैसे 17 सितंबर शाम 7 बजे विभिन्न सरकारी योजनाओं के लाभार्थी और उनके परिवार एक साथ दीप प्रज्वलन के माध्यम से लेंगे आशीर्वाद का दिया का विशेष संकल्प।
4: मेरे सपनों का भारत चित्र सेवा में छात्र छात्राओं के लिए ड्रॉइंग और अन्य प्रतियोगिताओं का आयोजन होगा।
5: नमो सेवा लाभार्थियों की अनकही कहानी में नाट्य और सांस्कृतिक प्रस्तुतियों के माध्यम से जन कल्याण की कहानियां सामने आएंगी।
4: आंगन मिलन सेवा के माध्यम से आंगनवाड़ी केंद्रों में पोषण, स्वास्थ्य और महिला केंद्रित जन कल्याण कार्यक्रमों में जन भागीदारी को बढ़ावा दिया जाएगा।
5: और सेवा की कहानी के माध्यम से लाभार्थियों के वास्तविक अनुभव और प्रेरणादायक कहानियां वीडियो रील्स के जरिए लोगों तक पहुंचेंगी।
4: 7 अक्टूबर को सेवा ज्योति कलश यात्रा के माध्यम से गठन होगा विकसित भारत 2047 का संकल्प, जिसकी अगुवाई करेंगे भारत के यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी।
5: इसके साथ ही सेवा में योगदान, सेवा सेतु अभियान, सेवा के रंग देश के संग और सेवा फर्स्ट इनोवेशन चैलेंज जैसे अनेक जन कल्याण मूलक कार्यक्रम भी आयोजित किए जाएंगे।
4: ये सभी कार्यक्रम जन भागीदारी, सेवा, इनोवेशन, जन कल्याण और देशभक्ति को और आगे बढ़ाने का एक प्रयास है।
5: आइए सेवा के संकल्प से जुड़े, देश प्रेम की इस पहल में अपना योगदान दें।
4: पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।

0: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না। জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন।
1: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক। নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে।
2: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় ২১ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের ৩ মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে ৪ মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।
3: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে।
4: নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।

0: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
1: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
2: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষক ও তার পরিবার।
3: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক আজ উপস্থিত হয়ে গেছি একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। বিষয়টি হলো যে বর্ষাকাল কিন্তু একেবারেই চলছে, গ্রামের রাস্তা ঘাট বাড়ি ঘর জলে জলময় চারিদিক, আর এই সময় কিন্তু বিভিন্ন অসুখ বিসুখও বাসা বাঁধে ঘরে ঘরে। বিশেষত আমাদের পরিবারগুলিতে যে ছোটরা রয়েছে, শিশুরা রয়েছে, এই সময় অর্থাৎ এই বর্ষাকালে কিন্তু তাদের ঠান্ডা লাগা, সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়া এ সমস্ত প্রতি ঘরে ঘরেই লেগে থাকে। তাই আজকে আমাদের বিষয় বর্ষাকালে শিশুদের সাধারণ রোগ প্রতিরোধ ও প্রতিকার, এবং এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে রয়েছেন শিশু রোগ বিশেষজ্ঞ এবং চিকিৎসা বিজ্ঞানী ডক্টর আনন্দ চন্দ। আমি ডাক্তারবাবুকে স্টুডিওতে স্বাগত জানাই।
4: নমস্কার
3: ডাক্তারবাবু। যেমন বলছিলাম যে এই সময়টা আমাদের যে ঘরে বাড়িতে যে শিশুরা থাকে সেই শিশুদের বিশেষত জ্বর, সর্দি, কাশি, পেটের অসুখ এগুলো তো সাধারণভাবে একেবারে ঘরে ঘরে লেগেই থাকে, কিন্তু এই বর্ষাকালটায় এর সাথে আরও কি কিছু বিশেষ অসুখ হয়, নাকি এই অসুখগুলোই আরো বড় আকার ধারণ করে, সেই একটা সাধারণ ধারণা যদি আপনি প্রথমেই আমাদেরকে দেন।
4: দেখুন, সর্দি কাশি জ্বর, তার মধ্যে জ্বর এর কারণ কিন্তু অনেক বিভিন্ন কারণে হতে পারে। যেরকম টাইফয়েড হতে পারে, ডেঙ্গি হতে পারে, ম্যালেরিয়া হতে পারে, চিকুনগুনিয়া হতে পারে, এবং সর্বোপরি কলেরা হতে পারে।
3: ঠিক,
4: সবেতেই কিন্তু মোটামুটি জ্বর আসে। কাজে কাজে এই চিকিৎসা জগতের আমাদের কিন্তু লক্ষ্য হচ্ছে গিয়ে শুধু জ্বর বলে ছেড়ে দিলে হবে না, তার কি কারণে জ্বর এসেছে সেইটা কিন্তু নির্ণয় করা দরকার, এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের চিকিৎসার তীর সেই দিকেই থাকবে আর কি।
3: অর্থাৎ আপনি এই যে যে অসুখগুলোর কথা বললেন, চিকুনগুনিয়া, টাইফয়েড, কলেরা, মোটামুটি এগুলো বর্ষাকালেই সাধারণত দেখা যায়, তাই তো?
4: না, বর্ষাকালে এগুলো বেশি দেখা যায়, তার মানে কিন্তু এই নয় যে অন্য সময় এগুলো হতে পারে না বা হয় না।
3: যেমনটা আপনি বললেন যে টাইফয়েড এর কথা, টাইফয়েড কি সারা বছরে হয় নাকি বর্ষাকালেই এর প্রকোপটা বাড়ে?
4: না, টাইফয়েড কিন্তু জলবাহিত রোগ, সাধারণত খাবার থেকেও হতে পারে, কিন্তু সাধারণত এই বর্ষাকালে যেখানে পুকুর ভেসে যাচ্ছে, বন্যা হয়ে যাচ্ছে, দূষিত জল খাবার জলের সাথে মিশে যাচ্ছে, খাবার যে বস্তু তার সাথেও মিশে যাচ্ছে, তার থেকেই এটা বেশি হয়।
3: আচ্ছা,
4: কিন্তু অন্য সময়ও কিন্তু এটা হতে পারে।
3: আর এই যে টাইফয়েড, এছাড়াও এই বর্ষাকালে এমন কোন কোন অসুখ যেগুলো খুব বেশি দেখা যায় বা আমাদের ভীষণ ভোগায়?
4: একটু আগে যেরকম বললাম যে চিকুনগুনিয়া একটু ভিন্ন ধরনের জ্বর, তারপরে কলেরা, ডায়রিয়া হয়, গ্যাস্ট্রো এন্টেরাইটিস হয়, বমি পায়খানা, এছাড়া যেটা অল্প শোনা যায় সেটা হচ্ছে গিয়ে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, সেটাকে বলে লেপ্টোস্পাইরা। সাধারণত কন্টামিনেটেড ওয়াটার বা দূষিত জল থেকেই এটা হয়ে থাকে। এছাড়া স্ক্রাব টাইফাস এবং দাদ, যেটা একটা জুনোটিক ডিজিজ, চর্মরোগ। এছাড়া কিন্তু জন্ডিস এ এবং জন্ডিস ই,
3: মানে হেপাটাইটিস এ এবং ই,
4: হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই।
3: তাহলে এই যে হেপাটাইটিস এ বা ই এর কথা বলছেন, সেটা তো রক্তবাহিত রোগ নাকি জলবাহিত রোগ?
4: না, হেপাটাইটিস এ আর ই কিন্তু জলবাহিত রোগ।
3: আচ্ছা আচ্ছা, তার মানে এই জন্যই বর্ষাকালে এটাও বাড়তে পারে?
4: এটা বাড়ে, হ্যাঁ।
3: মানে এটার কি কি লক্ষণ বা এটা থেকে কি করে প্রতিকার পাওয়া যাবে?
4: প্রতিকার হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমাদের এই যে দূষিত জল,

0: সেটা যাতে দূষিত বা কন্টামিনেটেড না হয়,
1: হুম
0: পরিষ্কার পরিচ্ছন্ন সব ইউটেন্সিলস,
1: হুম বাসনপত্র,
0: বাসনপত্র,
1: হ্যাঁ হুম
0: সেটাতে ভালো করে ধুয়ে রাখতে হবে।
1: হুম
0: মানে দুবার তিনবার করে আমাদের হাত পা ধুতে হবে
1: হুম
0: বাইরের থেকে এলে পরেই, কোনো কিছু ধরলে পরেই। এবং সর্বোপরি হচ্ছে গিয়ে আমাদের কিন্তু প্রতিরোধক চিকিৎসা, যেটা সেটা হচ্ছে গিয়ে টিকা বেরিয়েছে এখন
1: হুম
0: আমাদের আশীর্বাদ স্বরূপ আর কি।
1: হেপাটাইটিস এ
0: এ
1: এবং
0: হ্যাঁ
1: হেপাটাইটিস ই দুটোরই কি?
0: হ্যাঁ ননে ওটাকে আমরা ননে নন বি বলি সাধারণত।
1: হুম
0: হেপাটাইটিস এটা আমাদের এখানে এখনো পাওয়া যাচ্ছে,
1: হুম
0: কাজে কাজে সেইগুলো কিন্তু অবশ্যই দিয়ে নেওয়া উচিত। যদিও এটা অপশনাল টিকার মধ্যে পড়ে,
1: হুম
0: ঐচ্ছিক টিকার মধ্যে পড়ে,
1: হুম
0: কিন্তু
1: হুম
0: যারা যারা আমরা পারবো তারা যেন অন্যান্য টিকার সাথে প্রাইমারি টিকা বা যে ছটি মারক রোগের টিকা স্বাস্থ্য বিভাগ থেকে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেন,
1: হুম
0: তার সাথে সাথে এগুলোও কিন্তু নিয়ে নিতে হবে। তার মধ্যে কিন্তু টাইফয়েডের টিকাও পড়ে।
1: একেবারেই তাই। আচ্ছা, আমরা এই যে হেপাটাইটিস এ এবং ই এর কথা বলছি,
0: হ্যাঁ
1: এই টিকা ঐচ্ছিক টিকা,
0: হ্যাঁ
1: তাহলে কি এগুলো স্বাস্থ্য কেন্দ্রে, সরকারি স্বাস্থ্য কেন্দ্রে আমরা পাচ্ছি না, তাই তো?
0: হ্যাঁ স্বাস্থ্য মন্ত্রকের ইচ্ছে থাকে অনেক টিকা দেওয়ার,
1: হুম
0: কিন্তু সব সময় কুলিয়ে ওঠে না।
1: হুম
0: হ্যাঁ সেই কারণে এগুলো কিন্তু রেকগনাইজ টিকা,
1: হুম
0: কিন্তু এখনো অবধি সেই সরকারি ছাতার তলায় আসেনি। অদূর ভবিষ্যতে হয়তো সে এগুলোও চলে আসবে।
1: তবু আপনি বলছেন যে এই টিকাগুলো নিয়ে রাখা সবসময়ই ভালো,
0: নিশ্চয়ই
1: এবং সেক্ষেত্রে টাইফয়েডের টিকাটাও আমরা পাচ্ছি সরকারি সহযোগিতায়, তাই তো?
0: না, এটাও ঐচ্ছিক টিকা,
1: হুম
0: কিন্তু এর মধ্যে একটা ভালো দিক হচ্ছে এই যে কনজুগেটেড টাইফয়েড টিকা যদি আমরা নিই,
1: হুম
0: তার মধ্যে কিন্তু চারটে ভ্যারিয়েন্টই ওর মধ্যে রয়েছে। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে যে চারটে টিকা একসাথে নিয়ে নেওয়া যায় এবং প্রোটেকশন দেয়।
1: তার মানে অসুখকে আটকানোর জন্য বা প্রতিরোধ করার জন্য তার যে টিকাগুলি রয়েছে, সেই টিকাগুলি শিশুদের ঠিক ঠিক বয়সে নিয়ে নেওয়াটা একটা অন্যতম উপায় সেই অসুখটাকে এড়িয়ে যাওয়ার জন্য, তাই তো?
0: নিশ্চয় নিশ্চয়
1: এবং আমরা বর্ষাকালের অসুখের কথা বলতে গেলে আপনি যেমন বলছিলেন যে চর্মরোগ, দাঁতের কথা, এবং তার সাথে সাথে আপনি আরো দুটি অসুখের কথা বললেন, আমি যেটা প্রথমেই শুনলাম আপনার কাছে, যেমন লেপ্টোস্পাইরা এবং স্ক্রাব টাইফাস, এই রোগ দুটো সম্পর্কে একটু বলুন না।
0: দেখুন, দাঁত তো আমরা সকলেই জানি যে
1: হুম
0: আমাদের চামড়াতে হয়, এবং
1: হুম
0: সেটা কেন বাচ্চাদের ক্ষেত্রে খুব ঝামেলা করে
1: হুম
0: সেটা কিন্তু, এক তো হাইজিনিক সে ভালো করে থাকতে পারে না, চুলকায়, এবং একজনের থেকে আরেকজনের সংক্রমিত হতে পারে
1: হুম
0: একটা পুরো মানে সংসারে আর কি।
1: হুম হুম
0: আলটিমেটলি আমরা যদি দেখি, সেটাও কিন্তু এই বাচ্চাদের কিন্তু নিউট্রিশনগত
1: হুম
0: মানে
1: পুষ্টি
0: পুষ্টিগত কিন্তু অসুবিধা করে থাকে।
1: হুম
0: এছাড়া স্ক্রাব টাইফাস তো নির্ণয় করা খুব কঠিন হয়ে পড়েছে, জ্বর তো সব জায়গাতেই হবে,
1: হুম
0: এবং এই লেপ্টোস্পাইরাও কিন্তু সব জায়গাতে এটা হয়নি এখনো,
1: হুম
0: কিন্তু ভারত সরকারের সেই দিকে দৃষ্টি আছে যাতে গ্রামাঞ্চলেও স্ক্রাব টাইফাস বা লেপ্টোস্পাইরা আর যে নির্ণয়,
1: হুম
0: এটাও যাতে প্রাইমারি হেলথ সেন্টার বা গ্রামাঞ্চলে যে যে সরকারি হাসপাতাল আছে সেখানেও যাতে উপলব্ধ হয়।
1: দাদের ক্ষেত্রে তো যেমন আমরা জানি যে স্কিনের উপরে বা চামড়ার উপরে গোল গোল চাকা চাকা হয় এবং সেটা চুলকায়, এই ধরনের লক্ষণ থাকে। এই দুটি অসুখ, যেমন লেপ্টোস্পাইরা এবং স্ক্রাব টাইফাস, এই দুটি অসুখের লক্ষণ কি কি এবং এগুলো কিভাবে হচ্ছে শিশুদের, সেটা যদি একটু বলেন।
0: এই যে স্ক্রাব টাইফাস সাধারণত এই টিক্স বা পোকামাকড়ের কামড় থেকে
1: হুম
0: হয়ে থাকে,
1: হুম
0: এবং সাধারণভাবে জ্বরের ওষুধ অ্যান্টিবায়োটিক দিলে সেটা কিন্তু যেতে চায় না।
1: আচ্ছা
0: হ্যাঁ এবং এর কিছু কিছু অন্য রকম চিকিৎসা আছে, তার মধ্যে ডক্সিসাইক্লিন খুব করে দিতে হয়
1: হুম
0: এবং অনেক ক্ষেত্রে মেট্রোনিডাজলও দিতে হয়।
1: হুম
0: এবং লেপ্টোস্পাইরার ক্ষেত্রেও এটা সাধারণত এই যে জলে পশুদের বিষ্ঠা বা পেচ্ছাপ
1: আচ্ছা
0: সংক্রমিত হয়ে যায় বা মিশে যায়
1: হুম
0: তার থেকেও এটা হয়।
1: মানে গবাদি পশুর থেকে কি হতে পারে?
0: হ্যাঁ, গবাদি পশুর থেকেও হতে পারে।
1: তার মানে কোন কোন পশুর থেকে সাধারণত হয়? কারণ দেখুন, গ্রামাঞ্চলে তো বেশিরভাগ বাড়িতেই, বিশেষত কৃষক ভাই বোনেরা রয়েছে তাদের ক্ষেত্রে, এবং তাছাড়াও প্রতিটা গ্রামের বাড়িতেই একটু করে ছাগল, গরু, ভেড়া, এ সমস্ত তো থাকেই, মানে গবাদি পশু থাকেই তাদের। তাহলে সেক্ষেত্রে কি বিশেষ কোনো সতর্কতা শিশুদের জন্য নেওয়া উচিত?
0: নিশ্চয়ই। এই যে ছোটবেলায় আমরাও কিন্তু জমা জলে খেলাধুলা করেছি, কিন্তু যেহেতু এখন দেখা যাচ্ছে যে জায়গা সংকুলান হচ্ছে না বা পপুলেশন অনেক বেড়ে গেছে, কাজে কাজে এই যে ম্যান অ্যানিমাল কনফ্লিক্ট, অর্থাৎ পশুদের সাথে, সে গবাদি পশুও হতে পারে এবং অন্যান্য আশেপাশে যে পশুরা পাখিরা থাকে তাদের সাথে, কিন্তু আমাদের সংঘাতটা অনেক বেড়ে গেছে আগের থেকে। নিশ্চয়ই পশু পাখিদের সাথে মিলেমিশে থাকাটা দরকার, কিন্তু এটাও দেখতে হবে তাদেরকেও কিন্তু টিকা দিয়ে রাখতে হবে, তাদেরকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তারা যদি সংক্রমিত হয় তবেই সেই পশুর যে নির্গত বিষ্ঠা বা মলমূত্র থেকে কিন্তু মানুষে সেটা সংক্রমিত হতে পারে।
1: মানে বাড়ির যে শিশু সন্তানটি আছে তাকে যেমন করে টিকাকরণ করব বা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব, ঠিক তেমন ভাবেই আমার বাড়ির যে গবাদি পশুটি রয়েছে বা তাদেরও একই রকম যত্ন করতে হবে, যাতে তাদের থেকেও কোনো অসুখ আমার শিশুর মধ্যে বাহিত না হয়, তাই তো?
0: ঠিক।
1: আচ্ছা, আরও একটি অসুখ যেটা বর্ষাকালে আমরা সাধারণত মনে হয় যে একটু পেট খারাপ হয়েছে, একটু বমি হচ্ছে, ডায়রিয়া বলি সাধারণত আমরা, কিন্তু এটা কি শুধুই সবসময় ডায়রিয়া, নাকি এর থেকে আরও কিছু মারাত্মক অসুখ হতে পারে?
0: না, সাধারণভাবে ডায়রিয়া হচ্ছে গিয়ে পেট খারাপ হওয়া। ডায়রিয়া, এই পেট খারাপ হওয়ার সাথে সাথে যদি বমিও হয়ে থাকে, একটা ইনফ্লামেশন, তার সাথে একটু জ্বরও হতে পারে, সেটাকে ডাক্তারি পরিভাষায় আমরা বলে থাকি গ্যাস্ট্রোএন্টেরাইটিস। এছাড়াও কিন্তু ঠিক এই একই রকম ভাবে এই জ্বর আসতে পারে, বমিও হতে পারে এবং নির্জীব হয়ে যেতে পারে। আর একটা সাংঘাতিক অসুখ যেটা আমাদের হয়ে থাকে সেটা হচ্ছে কলেরা।
1: কলেরায় গ্রামের পর গ্রাম উজাড় হয়ে গেছে, এই কথাও আমাদের ভীষণ ভাবে শোনা।
0: কলেরা বর্ষাকালে একটু বেশি ছড়ায়, তার মানে এই নয় যে অন্য সময় হতে পারে না। যেখানেই হাইজিনের অভাব, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, যেখানেই ক্রাউডিং হবে, অর্থাৎ ঘিঞ্জি হয়ে থাকবে, মানুষ কম জায়গার মধ্যে বেশি সংখ্যক মানুষ যে বসতি করে আমরা থাকি, শহরাঞ্চলেও হয়। একটা সময় কিন্তু লন্ডনের একটা এশিয়াটিক কলেরা ম্যাপ পর্যন্ত ছিল, যেরকম কলকাতারও ছিল, যেরকম পশ্চিম বাংলারও ছিল, সেইখানেও তারা সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছে। এখন কিন্তু আগের তুলনায় কলেরা অনেক কমেছে ঠিকই, কিন্তু নির্মূল হয়ে যায়নি।
1: সেক্ষেত্রে কি জীবনহানি ঘটতে পারে?
0: সাংঘাতিক, গ্রামের পর গ্রাম উজাড় হয়ে গেছে। এবং কলেরা সব থেকে দুঃখের কথা হচ্ছে গিয়ে খুব দু ঘন্টার থেকে তিন ঘন্টার মধ্যে পায়খানা হতে হতে, সেই ফোর্সফুল ডায়রিয়া আর কি, হতে হতে একদম ইররিভার্সিবল হয়ে যায়, অর্থাৎ আর বেঁচে ফেরার জায়গায় থাকে না।
1: এবং শিশুরা এতে বেশি আক্রান্ত
0: হচ্ছে, সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এবং কলেরাতে কিন্তু এখনো প্রায় বছরে 95,000 মৃত্যু কলেরার জন্যই হয়। এবং এই কলেরার চিকিৎসা এবং এই কলেরার রিসার্চের জন্যে আমাদের এই আইডি হাসপাতালে, যেখানে আমরা সাধারণত গিয়ে ভর্তি হওয়া কথা, তার পাশে নাইসের ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টারিক ডিজিজ, সেটাও কিন্তু ভারত সরকার থেকে প্রতিষ্ঠা করা হয়েছে। তারা এই এই কলেরা সংক্রান্ত বিভিন্ন দিক খতিয়ে দেখে এবং সার্ভেলেন্স হয়, অর্থাৎ তারা টিম পাঠায় সব জায়গায় স্যাম্পল নিয়ে, সেখানে তার রিসার্চ হয়। এবং সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে যে এই কলকাতা শহরে বা এই পশ্চিমবাংলার একজন প্রফেসর শম্ভুনাথ দে, উনি কিন্তু প্রথম, যার জন্ম হয়েছিল 1915 সালে, উনি প্রথম আবিষ্কার করেন যে সাধারণ ডায়রিয়া আর কলেরার মধ্যে তফাতটা কোথায়। উনি প্রথম কিন্তু চিহ্নিত করেন যে কলেরার বিপদটা যে শুধু সাধারণ পায়খানা হয়ে যাওয়া বা একটু বমি হলো তা নয়, সেটা যে একটা কলেরা, যে একটা টক্সিন যেটা সাধারণত আমরা বলে থাকি এটা একটা হলো টক্সিন, তার টাইপ এ টাইপ বি থাকে। আমি ওই সব সাইন্টিফিক কচকচানের মধ্যে যাচ্ছি না, কিন্তু এটা আমাদের জানতে হবে যে এই কলেরা টক্সিনের জন্যে এই ক্লোরাইড আয়ন এত বেশি করে বেরোতে থাকে, তার পেছনে পেছনে সেটাকে তাড়া করে আমাদের শরীরের বা কোষের জল, এবং এমনিতে যা তার তো মানে জলীয় পায়খানা হয়ে যাচ্ছে, তার সাথে সাথে এত ফোর্সফুলভাবে সেই জল নির্গত হতে থাকে যে মানে খুব কম সময়ের মধ্যে কিন্তু সেটা ইররিভার্সিবল হয়ে যায়, এবং অনেক মায়ের কোল খালি হয়ে গেছে। যদিও আগের থেকে অনেক আমাদের এটা কমেছে, বিশেষ করে ওরাল রিহাইড্রেশন থেরাপি, উনি ওনার রিসার্চের জন্য এটা বেরোয়, এবং সেইখানে আর একজন পশ্চিমবাংলার স্বনামধন্য ডাক্তার প্রফেসর দিলীপ মহলানবিশ, যার নামে যার স্মৃতির উদ্দেশ্যে আইডি হাসপাতালে একটা ওয়ার্ডও আছে, উনি যদি বা একটু স্বীকৃতি পেয়েছেন, কিন্তু আমার দুঃখ যে প্রফেসর শম্ভুনাথ দে কিন্তু সেই স্বীকৃতি আমার মনে হয়েছে যে এখনো অবধি পেয়ে ওঠেননি আর কি। এবং আমাদের চিকিৎসা মহলের বা চিকিৎসা বিজ্ঞানীদের এইটা ধারণা হওয়া উচিত যে উনি মরণোত্তর হলেও ওনার যেন যোগ্য সম্মান উনি পান।
1: আমাদের সময়টা খুব শেষ হয়ে আসছে, সেই জন্য আমরা একেবারে দ্রুত আরও কয়েকটি রোগ যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু, এই সমস্ত অসুখও কিন্তু এই বর্ষাকালে দেখা দেয় বা বর্ষার পরে পরেই দেখা দেয়, সেগুলোর থেকে কিভাবে আমরা রেহাই পাব সেটা যদি একটু বলে দেন।
0: ম্যালেরিয়া কিন্তু বর্ষাকালে বেশি দেখা যায়, কিন্তু সারা বছর ধরে হতে পারে, বরঞ্চ যখন এই যেরকম বর্ষা আরম্ভ হয়েছে এখনই কিন্তু ম্যালেরিয়া বেশি হবে না, কিছুদিন পরে যখন জলটা থিতু হবে, পরিষ্কার হবে, তখন কিন্তু ওই ম্যালেরিয়ার মশা অ্যানোফিলিস, এখানকার ক্যারিয়ার ভেক্টর হচ্ছে অ্যানোফিলিস স্টিফেনসাই, কিন্তু ডেঙ্গির ক্যারিয়ার সাধারণত হচ্ছে এডিস, এডিস অ্যালবোপিকটাস, যেটা একদম দাঁড়া দাঁড়া মতন থাকে, একদম ডোরা ডোরা, হ্যাঁ দাগ দাগ থাকে, সেইটা আমাদের জেনে নিতে হবে। সেই মশা আমাদের যাতে কম কামড়ায়, সে দিনের বেলায় হোক আর রাতের বেলায় হোক, আমাদের মশারি ব্যবহার করতে হবে, আমাদের ধূপধুনো দিতে হবে যাতে মশা এক জায়গায় বসতে না পারে, আমাদের কামড়াতে না পারে। এই ম্যালেরিয়ার খুব অদূর ভবিষ্যতে হয়তো টিকাও কিছুদিনের মধ্যে আমরা আমাদের জীবৎকালে দেখতে পারবো, বেরিয়ে পড়েছে বা মানে তাই নিয়ে রিসার্চ হচ্ছে, আমরা হয়তো কিছুদিন পরেই এর টিকা বেরিয়ে যাবে। ডেঙ্গির ক্ষেত্রেও কিন্তু আসল কথা হচ্ছে গিয়ে প্রিভেনশন,
1: অর্থাৎ জমা জলের দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, এবং যাতে বাড়িতে মশার প্রকোপটা কম হয়, মশারি টাঙানো যায়, সেটাও আমরা খেয়াল রাখবো, তাই তো?
0: ঠিক।
1: শেষ করব এই বলে যে একটা সাধারণ সুস্থ শিশু বা একটা শিশুর সাধারণ স্বাস্থ্য কি করে সুস্থ থাকবে সেইটা আমরা এই বর্ষাকালে কিভাবে খেয়াল রাখব।
0: প্রথম কথা হচ্ছে গিয়ে বাচ্চারা জল জমা জলে একটু খেলাধুলা তো করবেই, কিন্তু তারপরে আমাদের দেখতে হবে সেখান থেকে সে যখন বাড়িতে আসবে ভালো করে পরিষ্কার করে স্নান করে এবং আবার তাকে শুকনো গরম জামা কাপড় পরিয়ে রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে তার যেন পুষ্টিটা ঠিক হয়, ঠিকঠিক খাবার দাবার পায়। তৃতীয় হচ্ছে গিয়ে তাদের সমস্ত ঐচ্ছিক এবং প্রাইমারি টিকাকরণ সেগুলো যাতে তাদের বাবা মারা তাদের দিয়ে নেন, এটা কিন্তু আমাদের নিশ্চয়ই করে দেখতে হবে, তবেই কিন্তু আমাদের সেই সুস্থ রাখতে পারবো আমাদের বাচ্চাদের।
1: এবং সেই সঙ্গে আমার মা বোনেদের আমি আরো একটি কথা বলবো যে কোনো অসুখ দেখা দিলে, জ্বর হলে, সর্দি কাশি হলে, সেটা অবহেলা না করে অবশ্যই বাড়ির কাছে স্বাস্থ্যকেন্দ্রে তাকে নিয়ে যান। আজকের অনুষ্ঠানে আর বিশেষ কথা বলার সুযোগ আমাদের নেই, আমরা আজকে কথা বলছিলাম বর্ষাকালে শিশুদের সাধারণ রোগ প্রতিরোধ ও প্রতিকার এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে এতক্ষণ স্টুডিওতে ছিলেন শিশু রোগ বিশেষজ্ঞ এবং চিকিৎসা বিজ্ঞানী ডক্টর আনন্দ চন্দ। ডাক্তারবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: নমস্কার।
1: নমস্কার, বিদায় নিচ্ছি, আমি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক।
2: কৃষক ও তার পরিবার এখানেই শেষ হলো। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। চড়া শব্দ।

0: থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
1: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
2: এখন বিচিত্র সংবাদ।
3: আকাশবাণী কলকাতা, বিচিত্র সংবাদ। সংকলন সুদীপ বসু, উপস্থাপনায় পার্থপ্রতিম মিত্র। জাপানে এমন কিছু মানুষ আছেন যাদের কাজ হলো অন্যকে কাঁদতে সাহায্য করা। শুনতে অবাক লাগলেও এদের বলা হয় ক্রাইং ফেসিলিটেটর। অফিসে বা বিশেষ অনুষ্ঠানে গিয়ে তারা আবেগঘন ভিডিও দেখান বা গল্প শোনান, পরিবেশ এমন তৈরি করেন যাতে মানুষ মন খুলে কেঁদে ফেলতে পারেন। বিশেষজ্ঞদের মতে কান্না মনকে অনেকটাই হালকা করে দেয়, তাই জাপানে এখন কান্নাও এক প্রকার ওয়েলনেস থেরাপি। দাঁতের যন্ত্রণায় ছটফট করছিলেন এক রোগী, ডাক্তার রুট ক্যানাল করতে গিয়ে দেখেন মাড়ির গা ঘেঁষে দাঁতের গর্তে একটি ছোট চারাগাছ গজিয়েছে। পরীক্ষা করে দেখা যায় গর্তের মধ্যে শক্ত হয়ে আটকে ছিল একটি টমেটোর বীজ। মুখের ভেতরের অন্ধকার, শরীরের স্বাভাবিক তাপমাত্রা আর লালার কারণে সেটি সেখানেই অঙ্কুরিত হয়ে শিকড় ছড়াতে শুরু করেছিল। সাপের কামড় মানেই আতঙ্কের বিষয়, কিন্তু ভারতের বিকানিরে ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ক্যামেলের এক গবেষণায় জানা গেছে এক ফোঁটা উটের চোখের জল 26টি বিষধর সাপের বিষকে নিষ্ক্রিয় করে দিতে পারে। উটের চোখের জলে থাকে লাইসোজাইম ও ন্যানোবডি, যা বিষের প্রোটিনকে নিষ্ক্রিয় করে। সস্তা ও কার্যকর অ্যান্টিভেনম হওয়ার সম্ভাবনা থাকায় উটের চোখের জলের দাম এখন প্রতি মিলিলিটারে 7-15,000 টাকা পর্যন্ত পৌঁছেছে। চীনের একটি শপিং মল বাথরুমে ধূমপান বন্ধ করতে এক অভিনব প্রযুক্তি এনেছে। বাথরুমের কাঁচে ব্যবহার করা হয়েছে স্মার্ট গ্লাস। কেউ ভেতরে ধূমপান শুরু করলেই ছাদের সেন্সারে ধোঁয়া শনাক্ত করে, আর সিগন্যাল পেতেই বাথরুমের ঝাপসা কাঁচ চোখের পলকে একদম স্বচ্ছ হয়ে যায়। অর্থাৎ ভেতরের অবস্থা বাইরের মানুষের কাছে লাইভ টেলিকাস্ট হয়ে যায়। এই লজ্জার ভয়ই সেখানে এখন কেউ ধূমপান করার সাহস দেখায় না। মধ্যচীনে লিউ নামের এক ব্যক্তি খাওয়ার জন্য হাঁস কিনে রীতিমতন বড়লোক হয়ে গেছেন, কারণ সেই হাঁসের পেটে তিনি প্রায় 10 গ্রাম ওজনের আসল সোনার টুকরো পান, যার বর্তমান মূল্য প্রায় 1,65,000 টাকা। জানা যায় হাঁসগুলো যে নদীর ধারে উন্মুক্ত অবস্থায় পালন করা হতো সেটি একসময় সোনা তোলার জন্য বিখ্যাত ছিল। কাদামাটির সাথে হাঁসগুলো সেই সোনাও গিলে ফেলেছিল। মোবাইল হাত থেকে পড়ে গেলে আমাদের মন খারাপ হয়, কিন্তু ফিনল্যান্ডে এমন এক প্রতিযোগিতা হয় যেখানে মোবাইল ফোন কত দূরে ছোড়া যায় সেটাই লক্ষ্য। তবে এখানে পুরনো ও অকেজো মোবাইল ব্যবহার করা হয়। এটি নিছক বিনোদন নয়, বরং ইলেকট্রনিক বর্জ্য পুনর্ব্যবহার সম্পর্কে মানুষকে সচেতন করার অভিনব এক উপায়। একটু শান্তিতে বিশ্রাম নিতে জাপানিরা এখন কফিনের ভেতর শুয়ে ধ্যান করছেন। তরুণদের মধ্যে আত্মহত্যার প্রবণতা ও মানসিক চাপ কমাতে চিবা প্রদেশের একটি শ্মশান এই অদ্ভুত সেবা চালু করেছে। খোলা বা বন্ধ কফিনে শুয়ে মানসিক প্রশান্তি পাওয়ার পাশাপাশি এখানে গান শোনা বা ভিডিও দেখার সুযোগও রয়েছে। ইতালির কয়েকটি গ্রামে বাড়ির দাম মাত্র 1 ইউরো, অর্থাৎ ভারতীয় মুদ্রায় 1 কাপ ভালো কফির দামেরও কম। তবে শর্ত হল বাড়ি কিনলেই হবে না, নির্দিষ্ট সময়ের মধ্যে সেটি সংস্কারও করতে হবে। মূলত ফাঁকা হয়ে যাওয়া গ্রামগুলোতে নতুন করে মানুষের বসতি ফেরাতেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়া স্পেস আউট চ্যাম্পিয়নশিপে প্রতিযোগীদের কাজ হল একবারে চুপচাপ বসে থাকা। না মোবাইল ফোন দেখা যাবে, না গল্প করা যাবে, না ঘুমিয়ে পড়া যাবে, শুধু স্থির হয়ে বসে থাকতে হবে। ব্যস্ত জীবনের মাঝখানে একটু থামার গুরুত্ব বোঝাতেই এই অভিনব আয়োজন। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন সুদীপ বসু, উপস্থাপনা পার্থপ্রতিম মিত্র।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সংবাদ।

0: বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন প্রায় 40টি দেশের সঙ্গে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি দেশের যুব সমাজের জন্য সম্ভাবনার নতুন দরজা খুলে দিয়েছে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ 20তম রোজগার মেলায় 51,000 নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি। G20 গোষ্ঠীর একমাত্র দেশ হিসেবে ভারতই প্যারিসে অনুষ্ঠিত COP21 সম্মেলনে দেওয়া প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগে পূরণ করেছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। নেপালে বন্যা দুর্গতদের সহায়তায় ভারত আজ আরও 11 টন ত্রাণ সামগ্রী সে দেশে পাঠিয়েছে। নেপালের অর্থমন্ত্রী ডক্টর স্বর্ণিম ওয়াগলে বলেছেন, ভারত ও নেপাল নিজেদের সম্পর্ক আরও মজবুত করতে যৌথভাবে কাজ করে চলেছে। মধ্যপ্রদেশের আগর মালওয়া জেলায় আজ এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় 3 শিশুসহ 8 জন প্রাণ হারিয়েছেন। আর্থিক সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর। জাপানের আইচি নাগয়ায় আজ আনুষ্ঠানিকভাবে 20তম এশিয়ান গেমস শুরু হয়েছে। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন 501 জন ক্রীড়াবিদ। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন প্রায় 40টি দেশের সঙ্গে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি দেশের যুব সমাজের জন্য সম্ভাবনার নতুন দরজা খুলে দিয়েছে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ 20তম রোজগার মেলায় শ্রী মোদী বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে 51,000 নবনিযুক্তের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার দেশের যুব সমাজকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে তাঁদের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির উপর সর্বদা গুরুত্ব দিয়েছে।
1: आज देश के 51,000 से अधिक युवाओं को सरकारी सेवा के लिए नियुक्ति पत्र मिल रहे हैं। मैं आप सभी युवा साथियों को और आपके परिवारजनों को बहुत बहुत बधाई देता हूं। आज आप सभी एक ऐसे समय में भारत सरकार से जुड़े हैं जब देश एक बहुत बड़े लक्ष्य की ओर आगे बढ़ रहा है और ये लक्ष्य है 2047 तक विकसित भारत बनाने का।
0: তিনি বলেন, বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ দ্রুত বৃদ্ধির লক্ষ্যেও সরকার কাজ করছে। এই লক্ষ্যকে সামনে রেখেই প্রায় 1,00,000 কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা চালু করা হয়েছে। এই উদ্যোগের আওতায় সরকার প্রথম কর্মজীবনে প্রবেশ করেছেন এমন তরুণদের 15,000 টাকা পর্যন্ত উৎসাহ ভাতা দিচ্ছে। সেই সঙ্গে অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য নিয়োগকারী প্রতিষ্ঠানগুলিকেও সহায়তা করা হচ্ছে। গোটা বিশ্ব বিপুল প্রত্যাশা নিয়ে ভারতের নতুন উদ্ভাবন ও উদ্যোক্তার সর্বোপরি যুব সমাজের দিকে তাকিয়ে রয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বড় স্টার্ট আপ পরিমণ্ডল হয়ে উঠেছে। ভারতের নতুন অর্থনীতিতে গ্রামের এবং ছোট শহরগুলির যুবরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জনসেবা থেকে দেশসেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কীভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় এক সাগরমালা প্রকল্প, একটি প্রতিবেদন।
2: 2015 সালে চালু হওয়া সাগরমালা কর্মসূচি দেশের বন্দর পরিকাঠামোয় বড় পরিবর্তন এনেছে। দেশের সমুদ্র উপকূলকে বাণিজ্য, কর্মসংস্থান ও অর্থনৈতিক বৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে এই কর্মসূচি। বর্তমানে বিশ্বের শীর্ষ 100টি বন্দরের তালিকায় রয়েছে ভারতের 9টি বন্দর। পাশাপাশি উপকূলীয় জাহাজ চলাচলও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কোল ইন্ডিয়ার বোর্ড অব ডিরেক্টরের পূর্বতন সদস্য সুব্রত চৌধুরী বললেন, 2047 সালে বিকশিত ভারতের লক্ষ্যে এই প্রকল্প ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
3: আমাদের দেশে প্রায় 7,000 কিলোমিটার কোস্টাল এরিয়া রয়েছে, যার মধ্যে রয়েছে প্রায় 12টি মেজর পোর্ট এবং 233টি ছোট পোর্ট। বিগত 12 বছরে প্রায় 6,00,000 কোটি টাকার খরচে অনেক উন্নয়ন, পোর্টের আধুনিকীকরণ করা শুরু হয়েছে। এর ফল অলরেডি আমরা পেতে শুরু করেছি। 2047 সালে আমরা যে ডেভেলপড ইকোনমি তৈরি করার লক্ষ্যে এগোচ্ছি, সেই লক্ষ্যে এই সাগরমালা প্রজেক্ট ভীষণ ভাবে আমাদের ইকোনমিকে বুস্ট করবে।
2: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: G20 গোষ্ঠীর একমাত্র দেশ হিসেবে ভারতই প্যারিসে অনুষ্ঠিত COP21 সম্মেলনে দেওয়া প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগে পূরণ করেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। গত 12 বছরে পরিবেশ সংরক্ষণের প্রতিটি ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, ব্যক্তি নিরিখে কার্বন নিঃসরণে ভারতের অবদান বিশ্ব গড়ের অর্ধেকেরও কম। নতুন দিল্লিতে আজ পরিবেশের ভবিষ্যৎ ও জলবায়ুর গতিবিধি সংক্রান্ত এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশগুলিকে প্রায় অন্যায্যভাবে কার্বন নিঃসরণের জন্য দায়ী করা হচ্ছে।
1: কার্বন এমিশন

0: की जिम्मेदारी गलत तरीके से विकासशील देशों पर डाली जाती रही है, जबकि ऐतिहासिक सच्चाई ये है आज भी प्रति व्यक्ति कार्बन एमिशन में भारत का योगदान ग्लोबल एवरेज के आधे से भी कम है। विकसित देशों में भारत की तुलना में 6 गुना ज्यादा प्रति व्यक्ति कार्बन एमिशन हो रहा है।
1: ডাক সেবা উপহার প্রকল্পের আওতায় ইন্ডিয়া পোস্ট থেকে উপহার বিতরণ করা হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় যে দাবি করা হয়েছিল তা ভুয়ো বলে খারিজ করে দিয়েছে সরকার। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং ভারতীয় ডাক বিভাগের ডাক সেবা উপহার নামে কোনো উপহার, পুরস্কার বা লটারি সংক্রান্ত প্রকল্প নেই। সাধারণ মানুষকে কোনো সন্দেহজনক লিঙ্ক বা ওয়েবসাইটে ক্লিক না করার পরামর্শ দিয়েছে পিআইবি। ভারত আজ ওষুধপত্র, তাঁবু, স্লিপিং ব্যাগ, ফরেন্সিক সাপ্লাই সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র ত্রাণ হিসেবে নেপালে পাঠিয়েছে। নেপালে বন্যা দুর্গতদের সহায়তায় আজ আরও 11 টন ত্রাণ সামগ্রী সে দেশে পৌঁছেছে। বিদেশ মন্ত্রক বলেছে এই 11 টন ত্রাণ সামগ্রী নেপালের কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, এটি ভারতীয় বায়ুসেনার 9ম ত্রাণ বহনকারী বিমানে করে পাঠানো হয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেন, নেপালে দ্রুত ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় ভারত নিজের সহযোগিতা বজায় রাখবে। এদিকে নেপালের অর্থমন্ত্রী ডক্টর স্বর্ণিম ওয়াগলে বলেছেন, ভারত ও নেপাল নিজেদের সম্পর্ক মজবুত করতে যৌথভাবে কাজ করে চলেছে। নতুন দিল্লিতে আজ রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভেলপিং কান্ট্রিজ আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেন, পারস্পরিক যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি দুই দেশকেই পরিবেশের ঝুঁকি প্রশমনে ব্যবস্থা নিতে হবে।
2: We need to do a much better job at instituting early warning systems, building resilient infrastructure, making sure that precautions are put in place and pre-disaster investments are made to protect people from inundation and flooding, etc. downstream. So these are all issues that existed in the past, but because of climate change, they're increasingly becoming more intense and more frequent. So we need to do a much better job on those issues.
1: দিল্লি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ 3টি আসনে জয়লাভ করেছে। ছাত্র সংসদ নির্বাচনে এই সাফল্যের জন্য এবিভিপিকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর 2টি করে এবং পুদুচেরির 1টি বিধানসভা কেন্দ্রে, অন্যদিকে আসামের 9গাঁও লোকসভা আসনে উপনির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা আজ শেষ হয়েছে। পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে মোট 24 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। সবকটি আসনেই আগামী 6 অক্টোবর উপনির্বাচনের ভোট গ্রহণ, গণনা 9 অক্টোবর। অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে পুলিশ আজ এক আফগান নাগরিককে পশ্চিমবঙ্গের কালিম্পং থেকে গ্রেপ্তার করেছে। আদালতে পেশ করা হলে তাকে 3 দিনের জেল হেফাজত দেন বিচারক। পুলিশ সূত্রে খবর, সৈয়দ বিলাল খান নামের বছর 28-এর ওই ব্যক্তি আফগানিস্তানের কাবুলের ইউসুফ খেল এলাকার পাতকিকার বাসিন্দা। বেশ কয়েক মাস ধরে কালিম্পংয়ে ভাড়াটে হিসেবে বসবাস করছিল সে। কীভাবে সে ভারতে ঢুকে চীন সীমান্তের কাছে কালিম্পংয়ে পৌঁছল তা খতিয়ে দেখছে পুলিশ। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মধ্যপ্রদেশের আগরমালওয়া জেলায় আজ এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় 3 শিশু, 2 নারী ও 3 পুরুষ সহ 8 প্রাণ হারিয়েছেন। পুণ্যার্থীদের একটি গাড়ি বৃষ্টির জলের তোড়ে ভেসে যায় বলে খবর। এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এই দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে 50,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করার কথা ঘোষণা করেছেন। গুজরাটের উধনা থেকে উকাই সোমগড় স্টেশন পর্যন্ত যান চলাচলের জন্য 4 লেনের রোড ওভারব্রিজ নির্মাণের জন্য 133 কোটি টাকা অনুমোদন করেছে ভারতীয় রেল। রেল মন্ত্রক জানিয়েছে এই সেতুতে 91 কোটি টাকা ব্যয়ে একটি ওপেন ওয়েভ গার্ডার স্থাপন করা হবে। এই ওভারব্রিজ সড়ক যোগাযোগ আরও মসৃণ করবে বলে মন্ত্রক জানিয়েছে। উত্তর পূর্ব রেলের লখনৌ বিভাগের 600 কিলোমিটারের বেশি অংশে কবচ 4.0 ব্যবস্থার অনুমোদন করেছে ভারতীয় রেল। এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে আনুমানিক 250 কোটি টাকা। রেল মন্ত্রক জানিয়েছে অনুমোদিত প্রকল্পটি বিভাগের অবশিষ্ট চিহ্নিত অংশগুলিতে কবচ 4.0 ব্যবস্থা সম্প্রসারিত করবে। উল্লেখ্য, কবচ হল ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা। জাপানের আইচি নাগয়ায় মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে সেদেশের রাজা নারুহিতোর উপস্থিতিতে আজ আনুষ্ঠানিকভাবে 20তম এশিয়ান গেমস শুরু হয়েছে। 2 ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠানে জাপানের রাজপরিবার, গেমসের আধিকারিক এবং অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানি উপস্থিত ছিলেন। অলিম্পিক পদকজয়ী মনু ভাকর এবং কাবাডি খেলোয়াড় পবন শেরাওয়াত ভারতের 501 জন সদস্য দলের নেতৃত্ব দেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রায় 40টি দেশের সঙ্গে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি দেশের যুব সমাজের জন্য সম্ভাবনার নতুন

0: দরজা খুলে দিয়েছে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ 20তম রোজগার মেলায় 51,000 নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি। G20 গোষ্ঠীর একমাত্র দেশ হিসেবে ভারতই প্যারিসে অনুষ্ঠিত COP21 সম্মেলনে দেওয়া প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগেই পূরণ করেছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দিই। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত 8টায় অনুরোধের আসর, 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম, রাত 9টায় নজরুল গীতি শিল্পী অনির্বাণ দাস, পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, মাফ করবেন, এরপরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 9:20 আধুনিক গান শিল্পী বনশ্রী সেনগুপ্ত, 9:30 মুখোমুখি সাক্ষাৎকার ভিত্তিক এই অনুষ্ঠানে সাহিত্যিক বুদ্ধদেব গুহর সাক্ষাৎকার নিয়েছেন বামাপ্রসাদ মুখোপাধ্যায়। শুনবেন তৃতীয় পর্ব, রাত 10টায় অখিল ভারতীয় সঙ্গীত সভায় কর্ণাটকী, বেহালা শিল্পী এস হরিকুমার, আকাশবাণী তিরুবনন্তপুরমের নিবেদন। কীর্তন শুনবেন রাত 11টায় শিল্পী শ্যামলী দাসী, 11:10 বাংলা আধুনিক গান এবং ছায়াছবির গান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে রাত 8টায় থাকছে হিন্দি ছায়াছবির গান, 8:15 কাহাকাশা উপস্থাপনায় শায়েস্তা নাজ, 9:16 স্পটলাইট, রাত 10টায় জাপানে অনুষ্ঠিত 2026 এশিয়ান গেমসের 20তম আসরের প্রতিদিনের হেডলাইটস, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার শিল্পী মলয় দত্ত, 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: জনসেবার 25 বছর উপলক্ষে ও বিকশিত ভারতের সংকল্পকে সামনে রেখে আগামী 17 সেপ্টেম্বর থেকে 10 অক্টোবর পর্যন্ত সমগ্র রাজ্যে সেবা সংকল্প অভিযান আয়োজিত হবে।
3: দেশপ্রেম ও জনসেবার চেতনাকে আরও সুদৃঢ় করা এবং বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্প পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হতে চলেছে
2: আশীর্বাদের প্রদীপ, আমার স্বপ্নের ভারত চিত্র সেবা, নমো সেবা অজানা কাহিনী, অঙ্গন মিলন সেবা সেবার কাহিনী,
3: সেবা জ্যোতি কলস যাত্রা বিকশিত ভারতের সংকল্প, সেবাই আমার যোগদান, সেবা সেতু অভিযান, সেবার রঙে দেশের সঙ্গে, সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ।
2: সাধারণ মানুষকে সরকারি পরিষেবা প্রদান করা হবে, সেই সঙ্গে যুব সম্প্রদায় সর্বোপরি ছাত্রছাত্রীদের অংশগ্রহণে উদ্ভাবনী পরিবেশনা, জনশিল্প, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য, সরকারি প্রকল্প, পরিষেবা সংক্রান্ত নাগরিকদের অভিজ্ঞতা ও কাহিনী তুলে ধরা এবং রাজ্যব্যাপী জনসচেতনতা, এই সমস্ত উদ্যোগের সমন্বয়ে একটি সুসংগঠিত কর্ম সূচি বাস্তবায়িত হবে।
3: আসুন এই কর্মসূচি সফল করে আমরা সকলে মিলে দেশপ্রেমের অঙ্গীকার করি।
2: পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনহিতার্থে প্রচারিত।
1: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণী সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণী সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

0: এখন স্থানীয় সংবাদ। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের যুব সমাজকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে তাদের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ওপর কেন্দ্রীয় সরকার সর্বদা গুরুত্ব দিয়েছে। 20তম রোজগার মেলায় আজ পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে মোট 51,000 নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে বিধানসভা উপনির্বাচনে প্রার্থীপদ প্রত্যাহারের সময়সীমা আজ শেষ হয়েছে। নন্দীগ্রামে চূড়ান্ত প্রার্থী তালিকায় 9 এবং রেজিনগরে 15 জন থাকলেন। নির্বাচন কমিশন আসন্ন উপনির্বাচনে আইএসএফকে আলমারি এবং আম জনতা উন্নয়ন পার্টিকে টেবিল প্রতীক দিয়েছে। শিলিগুড়ির উত্তরকন্যায় আজ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ দার্জিলিং ও কালিম্পং জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষা তৃতীয় সেমিস্টার শুরু হচ্ছে আগামী 21শে সেপ্টেম্বর, চলবে 14ই অক্টোবর পর্যন্ত। মোহনবাগান সুপার জায়ান্ট কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কেন্দ্রীয় সরকার দেশের যুব সমাজকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে তাদের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ওপর সর্বদা গুরুত্ব দিয়েছে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ 20তম রোজগার মেলায় তিনি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে 51,000 নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেন। তিনি বলেন, প্রায় 40টি দেশের সঙ্গে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি দেশের যুব সমাজের জন্য সম্ভাবনার নতুন দরজা খুলে দিয়েছে।
1: भारत ने बीते कुछ वर्षों में करीब 40 देशों के साथ फ्री ट्रेड एग्रीमेंट भी किए हैं। ये फ्री ट्रेड एग्रीमेंट्स FTA हमारे युवाओं के लिए संभावनाओं के नए द्वार बना रहे हैं।
0: দেশের 45টি স্থানে এই রোজগার মেলার আয়োজন করা হয়। কলকাতায় জাতীয় গ্রন্থাগারে আয়কর দপ্তরের উদ্যোগে আয়োজিত এই মেলায় 227 জনের হাতে নিয়োগপত্র তুলে দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। হাওড়া শরৎ সদনে আয়োজিত এই অনুষ্ঠানে 100 জনের হাতে নিয়োগপত্র তুলে দেন বন্দর ও জাহাজ চলাচল মন্ত্রকের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি বলেন, বিকশিত ভারতের লক্ষ্যে প্রধানমন্ত্রীর দেখানো পথে দেশ সঠিক পথে এগিয়ে চলছে।
2: মাননীয় প্রধানমন্ত্রীজির যে লক্ষ্য 2047-এ বিকশিত ভারত, সমগ্র দিক থেকে ভাবতে গেলে এটাকে আমাদের বুঝতে হবে যে আমরা সঠিক পথে চলছি এবং যেভাবে আমাদের অগ্রগতি হচ্ছে সেটা ভারতবর্ষের আগামী দিনে ভবিষ্যৎ জল বলে আমি মনে করি।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ 25 বছরের জনপ্রতিনিধিত্ব জনসেবা পর্বকে সামনে রেখে গত 17ই সেপ্টেম্বর থেকে দেশজুড়ে পালিত হচ্ছে সেবা সংকল্প অভিযান 2026, চলবে 10ই অক্টোবর পর্যন্ত। আজ নিউ টাউনে IIT খড়গপুর রিসার্চ পার্কে রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জের পোর্টালের উদ্বোধন করেন রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী কল্যাণ চক্রবর্তী। তিনি বলেন, সরকারি পরিষেবাকে সহজে জনসাধারণের কাছে পৌঁছে দিতে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতির উন্নয়নে এবং যুব সম্প্রদায়ের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করতে প্রযুক্তিগত উদ্ভাবন প্রয়োজন।
3: West Bengal has a rich intellectual and scientific tradition and most importantly a large pool of talented young people. আমাদের সামনে সবচেয়ে বড় সুযোগ হলো এই সমস্ত শক্তিকে একত্রিত করা।
0: অনুষ্ঠানে শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, সাধারণ নাগরিকের দৈনন্দিন জীবন আরও মসৃণ করতে প্রযুক্তি ব্যবহারের জন্য উদ্ভাবনী চিন্তাভাবনাকে উৎসাহ দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। আজ যে পোর্টালের উদ্বোধন হল তার মাধ্যমে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও গবেষকদের উদ্ভাবনী কাজ, গবেষণা ও নতুন প্রকল্পের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই পোর্টালে গিয়ে মোবাইল নম্বর ও OTPর মাধ্যমে নথিভুক্তিকরণের পর এই পোর্টালে তাদের উদ্ভাবনী প্রজেক্ট জমা দিতে পারবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, দপ্তরের সচিব নন্দিনী চক্রবর্তী, বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য প্রমুখ। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে বিধানসভা উপনির্বাচনে প্রার্থীপদ প্রত্যাহারের সময়সীমা আজ শেষ হয়েছে। এরপর নন্দীগ্রামে চূড়ান্ত প্রার্থী তালিকায় থাকলেন 9 জন এবং রেজিনগরে ভোটের ময়দানে 15 জন রইলেন। আগামী 6ই অক্টোবর ওই দুই কেন্দ্রে ভোট নেওয়া হবে, গণনা 9ই অক্টোবর। এদিকে রেজিনগরে মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল আলম চৌধুরীর মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘিরে আজ উত্তেজনা তৈরি হয়। যদিও পরে মমতা ব্যানার্জি এবং কুণাল ঘোষের সঙ্গে আলোচনার পর তিনি প্রার্থীপদ প্রত্যাহার না করার সিদ্ধান্ত নেন। এদিকে গতকাল নতুন প্রতীক নাম পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মমতা ব্যানার্জী পন্থী তৃণমূল কংগ্রেস শিবিরের নন্দীগ্রামের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করেন এবং এরপর মমতা ব্যানার্জী কংগ্রেস প্রার্থীকে সমর্থনের সিদ্ধান্ত নেওয়ার পরই ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় তিনটি এবং খেজুরি থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। ১৯ বছর আগে ২০০৭ সালে নন্দীগ্রাম জমি আন্দোলনের সময় মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আজ হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন বিচারক। এদিকে গ্রেপ্তারের প্রতিবাদে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটির সভা

0: দম্পতি মিতা চক্রবর্তীর নেতৃত্বে আজ বালিগঞ্জ এলাকায় বিক্ষোভ দেখায় কংগ্রেস। উপনির্বাচনে প্রার্থীদের নাম প্রত্যাহার নিয়ে তীব্র কটাক্ষ করেছেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।
1: বিজেপির কিসের সুবিধে হয়, এটাই তৃণমূলের মূল বিবেচনার বিষয়। নন্দীগ্রামে যদি তৃণমূলের প্রার্থী না থাকে তাহলে বিজেপির কোনো অসুবিধে নেই, অতএব থাকবে না, তাকে উইথড্র। কিন্তু রেজিনগরে যদি তৃণমূলের প্রার্থী থাকে তাহলে বিজেপির একটু আখেরে সুবিধে হয়, ভোট ভাগাভাগি।
0: আইএসএফ সভাপতি নওশাদ সিদ্দিকী বলেন, মনোনয়ন পেশের পর প্রার্থীদের নাম প্রত্যাহার গণতন্ত্রের জন্য ভালো নয়।
2: আমরা তৃণমূল কংগ্রেসের চরম বিরোধী ছিলাম, এখনো আছি। যে অন্যায় কাজগুলো বিগত 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস করেছে, শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সম্প্রীতি সবটাকে ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়ে। প্রশ্ন হচ্ছে কেন প্রার্থী প্রত্যাহার করছে? একাধিক কারণ থাকতে পারে, দলের অন্তর্কলহ থাকতে পারে, সাংগঠনিক দুর্বলতা থাকতে পারে, সর্বোপরি শাসক দলের একটা চাপ থাকতে পারে।
0: অন্যদিকে বিজেপি সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেছেন, তৃণমূল নির্মূল হয়ে গেছে, রাজ্যের মানুষ এই দল নিয়ে আর ভাবতে চায় না।
3: तृणमूल कांग्रेस निर्मूल हो गई, पश्चिम बंगाल की जनता का दूर दूर तक कोई इस पर चर्चा करने का इच्छा नहीं है। वो रेजी नगर हो या नंदीग्राम, तृणमूल
4: नंदीग्रामेर मानुष शुधु परिवर्तन चाहिए, कांग्रेस ही कोनो अस्तित्व नहीं दारावत तृणमूल।
0: আসন্ন উপনির্বাচনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ কে আলমারি প্রতীক দিয়েছে নির্বাচন কমিশন। খাম প্রতীক নিয়ে ভাঙর থেকে 2 বার বিধানসভা ভোটে জিতেছিলেন নওশাদ সিদ্দিকী। রাজ্যে 2 আসনে উপনির্বাচনের আগে সেই প্রতীকই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে দিয়েছে কমিশন। 2026 সালের বিধানসভা নির্বাচনে বাঁশি প্রতীক নিয়ে লড়েছিল হুমায়ুন কবীরের আমজনতা উন্নয়ন পার্টি। উপনির্বাচনে সেই দল পেয়েছে টেবিল প্রতীক। এই প্রসঙ্গে হুমায়ুন কবীর বলেন, নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের কথায় চলছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ আজ শিলিগুড়ির উত্তরকন্যায় দার্জিলিং ও কালিম্পং জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। পাহাড় ও ডুয়ার্সে উন্নয়নমূলক কাজ, পঞ্চায়েতের পরিস্থিতি, জিটিএ এর কার্যক্রম এবং কর্মী ঘাটতি নিয়ে বৈঠকে আলোচনা হয়। পরে সাংবাদিকদের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, বিডিওদের সঙ্গে কথা বলে সমস্যাগুলি চিহ্নিত করা হয়েছে, দুর্নীতির অভিযোগ ওঠায় বেশ কিছু পঞ্চায়েতে অডিট করা হচ্ছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা তৃতীয় সেমিস্টার শুরু হচ্ছে আগামী 21শে সেপ্টেম্বর, চলবে 14ই অক্টোবর পর্যন্ত। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মসিউর রহমান সর্দার আজ জানিয়েছেন, মোট পরীক্ষার্থীর সংখ্যা 7,18,620। এবার ছাত্রীদের সংখ্যা সামান্য বেশি, সকাল 11টা থেকে বেলা 12:30 পর্যন্ত পরীক্ষা চলবে। তবে বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষা দুপুর 2টা থেকে 3টে এবং সঙ্গীত ও দৃশ্যকলার পরীক্ষা সকাল 11টা থেকে বেলা 12টা পর্যন্ত হবে। পশ্চিম মেদিনীপুরে শালবনি জমি দুর্নীতি মামলায় ধৃত সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় সহ আরও 4 জনকে আজ মেদিনীপুর আদালতে তোলা হলে বিচারক 5 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনা তদন্তে সুমিত রায় ছাড়াও সিআইডি অমিত ঘোষ, নিত্যানন্দ রায় ও লক্ষ্মীকান্ত ভূঁইয়াকে গ্রেপ্তার করে। দার্জিলিং এ সিটং এ হোমস্টেতে বারবিকিউর আগুনে উত্তর দিনাজপুরে চোপড়ার বাসিন্দা গৃহবধূ নিকিতা সাহার দগ্ধ হওয়ার ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত হোমস্টের মালিক নেহাল আজরান, আরও 1 অংশীদার পবন কুমার আগরওয়াল, কর্মী দীপেন লামা এবং নাসিরউদ্দিনকে আজ কার্শিয়াং মহকুমা আদালতে তোলা হলে 4 দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়। উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন অঞ্চলের ওপর তৈরি ঘূর্ণাবর্ত আজ রাতের মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। আগামী 23 তারিখ পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর পৌঁছবে এটি। এর ফলে আগামী 22 থেকে 25 তারিখের মধ্যে রাজ্যের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায় আগামী 24 ঘণ্টার জন্য বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়া সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। মোহনবাগান সুপার জায়ান্ট কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। বারাসাত স্টেডিয়ামে আজ সুপার সিক্সের রুদ্ধশ্বাস ম্যাচে মোহনবাগান 3-2 গোলে মোহামেডান স্পোর্টিংকে হারিয়ে 8 বছর পর লিগ খেতাব জয় করেছে। অন্য ম্যাচে ইস্টবেঙ্গল 7-0 গোলে কোল ইন্ডিয়াকে পরাজিত করেছে। ইস্টবেঙ্গল 5 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, মোহামেডান স্পোর্টিং তৃতীয় এবং ভবানীপুর ক্লাব চতুর্থ স্থানে লিগ শেষ করেছে। আজ রাধা অষ্টমী, এই উপলক্ষে আজ রাঢ় বাংলার বিভিন্ন স্থানে গোয়াল পুজো, গোবর্ধন পুজোর অনুষ্ঠিত হচ্ছে। হুগলি জেলাতেও নিয়ম মেনে পালিত হচ্ছে শ্রী রাধিকার জন্ম মহোৎসব। নদিয়ার মায়াপুর ইস্কন মন্দিরে আজ রাধাষ্টমী উপলক্ষে ভক্তদের ভিড় উপচে পড়ে। শেষ করার আগে স্থানীয় সংবাদের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের যুব সমাজকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে তাদের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির উপর কেন্দ্রীয় সরকার সর্বদা গুরুত্ব দিয়েছে। 20তম রোজগার মেলায় আজ পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে মোট 51,000 নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে বিধানসভা উপনির্বাচনে প্রার্থীপদ প্রত্যাহারের সময়সীমা আজ শেষ হয়েছে। নন্দীগ্রামে চূড়ান্ত প্রার্থী তালিকায় 9 এবং রেজিনগরে 15 জন থাকলেন। স্থানীয় সংবাদ

0: ষোলো। এরপর খেলার খবর 8:10।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন অনুরোধের আসর। প্রথম গানটি শুনবেন হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে হংস মিথুন ছায়াছবির গান। অনুরোধ জানিয়েছেন বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পূজা ভট্টাচার্য।

হংস মিথুন ছায়াছবির গান শুনলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। অনুরোধ জানিয়েছিলেন বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পূজা ভট্টাচার্য। পরের গানের অনুরোধ জানিয়েছেন কলকাতা থেকে সৌম্য সেন। অরিজিৎ সিংয়ের কণ্ঠে শুনবেন রংবাজ ছায়াছবির গান।

রংবাজ ছায়াছবির গান শুনলেন অরিজিৎ সিং এর কণ্ঠে। গানটির অনুরোধ জানিয়েছিলেন কলকাতা থেকে সৌম্য সেন। পরের গানের অনুরোধ জানিয়েছেন মৌমিতা ভট্টাচার্য ও অদ্রিতা ভট্টাচার্য সাটুই মুর্শিদাবাদ থেকে। লোকগীতি, শিল্পী স্বপ্না চক্রবর্তী।

স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে শুনলেন লোকগীতি। গানটির অনুরোধ জানিয়েছিলেন সাটুই মুর্শিদাবাদ থেকে মৌমিতা ভট্টাচার্য ও অদ্রিতা ভট্টাচার্য। পরের গানের অনুরোধ জানিয়েছেন কাইতি পূর্ব বর্ধমান থেকে সুব্রত কুমার ঘোষ। চৌরঙ্গী ছায়াছবির গান শুনবেন মান্নাদের কণ্ঠে।

চৌরঙ্গী ছায়াছবির গান শুনলেন মান্নাদের কণ্ঠে। গানটির অনুরোধ জানিয়েছিলেন সুব্রত কুমার ঘোষ কাইতি পূর্ব বর্ধমান থেকে। পরের গান শুনবেন গীতা দত্তের কণ্ঠে। অনুরোধ জানিয়েছেন গোবিন্দপুর নীলকমল হাইস্কুল হাওড়া থেকে সাগর ঘরামি, সৈকত ঘরামি, উর্মিলা ঘরামি, লালন ঘরামি ও কর্ণ ঘরামি।

গীতা দত্তের কণ্ঠে শুনলেন সোনার হরিণ ছায়াছবির গান। গানটির অনুরোধ জানিয়েছিলেন সাগর ঘরামি, সৈকত ঘরামি, উর্মিলা ঘরামি, লালন ঘরামি ও কর্ণ ঘরামি, গোবিন্দপুর নীলকমল হাইস্কুল, হাওড়া থেকে। পরের গানটি শুনবেন শ্যামল মিত্রের কণ্ঠে। অজিত কুমার ঘোষ, আরতি ঘোষ এবং দীপ্ত ঘোষ এ গানের অনুরোধ জানিয়েছেন নিশ্চিন্তপুর পূর্ব বর্ধমান থেকে। শ্যামল মিত্রের কণ্ঠে অন্তরাল ছায়াছবির গান।

শ্যামল মিত্রের কণ্ঠে শুনলেন অন্তরাল ছায়াছবির গান। অনুরোধ জানিয়েছিলেন নিশ্চিন্তপুর পূর্ব বর্ধমান থেকে অজিত কুমার ঘোষ, আরতি ঘোষ এবং দীপ্ত ঘোষ। পরের গানের অনুরোধ জানিয়েছেন নিমাই মিশ্র, মীনাক্ষী মিশ্র, মনোজ মণ্ডল, কাজোড়া গ্রাম, মণ্ডলপাড়া, পশ্চিম বর্ধমান থেকে অন্তরা চৌধুরীর কণ্ঠে আধুনিক গান।

অন্তরা চৌধুরীর কণ্ঠে আধুনিক গান শুনলেন। অনুরোধ জানিয়েছিলেন নিমাই মিশ্র, মীনাক্ষী মিশ্র, মনোজ মণ্ডল, কাজোড়া গ্রাম, মণ্ডলপাড়া, পশ্চিম বর্ধমান থেকে। পরের গানের অনুরোধ জানিয়েছেন জুজার সাহা, পাঁচলা, হাওড়া থেকে রবীন মান্না।

অংশুমান রায়ের কণ্ঠে শুনলেন লোকগীতি। অনুরোধ জানিয়েছিলেন জুজার সাহা পাঁচলা হাওড়া থেকে রবীন মান্না। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এতক্ষণ শুনছিলেন অনুরোধের আসর। একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন এই বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর থেকে অনুষ্ঠান শুরু হয়েছে, অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। প্রতি বুধবার রাত 9:30 শুনতে ভুলবেন না গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

0: আজ শনিবার, মানে গীতাঞ্জলিতে এক্সট্রা টাইম। সঙ্গে আছি অঙ্কুর কুণ্ডু। প্রথমেই শুনে নেব গত সাত দিনে খেলার দুনিয়ায় কি কি ঘটে গেল।
1: ম্যাচের টি টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিরুদ্ধে 3-0 ব্যবধানে জয় ভারতীয় পুরুষ ক্রিকেট দলের। অষ্টমবার এশিয়া কাপ জয় ভারতীয় মহিলা ক্রিকেট দলের। ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে 72 রানে জয়ী হয়ে গতবারের এশিয়া কাপ ফাইনালের মধুর প্রতিশোধ নিলেন মান্ধানা হরমনপ্রীতরা। এশিয়ান গেমস 2026 কোয়ার্টার ফাইনাল ম্যাচে জাপানের বিরুদ্ধে ভারতীয় মহিলা ক্রিকেট দল 8 উইকেটে জয় পেয়ে পৌঁছে গেল সেমিফাইনালে।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আর্যবীর প্রাক্তন ভারতীয় অধিনায়ক দ্রাবিড় পুত্র অনবয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন একদিনের ম্যাচের সিরিজ ও টি টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। হার্দিক পান্ডিয়া ও ঋষভ পন্তকে ছাড়াই খেলবে ভারত। একদিনের স্কোয়াডে জায়গা পেলেন ঋতুরাজ জাডেজা, আকিব নবী, নমন ধীর, সঙ্গে অবশ্যই কোহলি রোহিত জুটি। অধিনায়কত্ব করবেন শুভমন গিল। এক ম্যাচ বাকি থাকতেই টি টোয়েন্টি সিরিজে জয় পেল ইংল্যান্ড শ্রীলঙ্কার বিরুদ্ধে। এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করছেন শুটিং তারকা মনু ভাকের এবং অভিজ্ঞ কাবাডি খেলোয়াড় পবন সেহরাওয়াত তাজিন্দার পাল সিং তুরের পরিবর্তে। এশিয়ান গেমসে টেক বল সেমিফাইনালে ভারতের কুইমজি জুয়াকিম ডিসুজা পরাস্ত হলেন ইন্দোনেশিয়ার ইমা সুমাইয়ার কাছে। যদিও ব্রোঞ্জ পদকের আশা এখনো পর্যন্ত জিইয়ে রেখেছেন জুয়াকিম ডিসুজা।
0: আজ শনিবার, মানে গীতাঞ্জলিতে এক্সট্রা টাইম। সঙ্গে আছি অঙ্কুর কুণ্ডু। প্রথমেই শুনে নেব গত সাত দিনে খেলার দুনিয়ায় কি কি ঘটে গেল। 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিরুদ্ধে 3-0 ব্যবধানে জয় ভারতীয় পুরুষ ক্রিকেট দলের। অষ্টমবার এশিয়া কাপ জয় ভারতীয় মহিলা ক্রিকেট দলের। ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে 72 রানে জয়ী হয়ে গতবারের এশিয়া কাপ ফাইনালের মধুর প্রতিশোধ নিলেন মান্ধানা হরমনপ্রীতরা। এশিয়ান গেমস 2026 কোয়ার্টার ফাইনাল ম্যাচে জাপানের বিরুদ্ধে ভারতীয় মহিলা ক্রিকেট দল 8 উইকেটে জয় পেয়ে পৌঁছে গেল সেমিফাইনালে। আগামীকাল সকাল 10:30 বাংলাদেশের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে ভারত। ভারতের অনূর্ধ্ব-19 দল 7 রানে জয় পেল অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-19 দলের বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে। ম্যাচে অবদান রাখলেন প্রাক্তন ভারতীয় ওপেনার সেবাগ পুত্র আর্যবীর, প্রাক্তন ভারতীয় অধিনায়ক দ্রাবিড় পুত্র অনবয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন একদিনের ম্যাচের সিরিজ ও টি টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। হার্দিক পান্ডিয়া ও ঋষভ পন্তকে ছাড়াই খেলবে ভারত। একদিনের স্কোয়াডে জায়গা পেলেন ঋতুরাজ জাডেজা, আকিব নবী, নমন ধীর, সঙ্গে অবশ্যই কোহলি রোহিত জুটি। অধিনায়কত্ব করবেন শুভমন গিল। এক ম্যাচ বাকি থাকতেই টি টোয়েন্টি সিরিজ

কাবাডি খেলোয়াড় পবন সেহরাওয়াত তাজিন্দরপাল সিং তুরের পরিবর্তে। এশিয়ান গেমসে টেক বল সেমিফাইনালে ভারতের কুইমজি জোয়াকিম ডিসুজা পরাস্ত হলেন ইন্দোনেশিয়ার ইমা সুমাইয়ার কাছে, যদিও ব্রোঞ্জ পদকের আশা এখনো পর্যন্ত জিইয়ে রেখেছেন জোয়াকিম ডিসুজা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু 2026-27 উদ্বোধনী ম্যাচে আল হুসেইনের সঙ্গে 2-2 গোলে ড্র করল ইস্টবেঙ্গল। 22 সেপ্টেম্বর ইস্টবেঙ্গলের ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে এবারের আইএফএ শিল্ড। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান খেলবে 23 সেপ্টেম্বর। গ্রুপ এ তে রয়েছে ইস্টবেঙ্গল এফসি, মোহামেডান এসসি, পাঞ্জাব এফসি। গ্রুপ বি তে মোহনবাগান সুপার জায়ান্ট, নর্থ ইস্ট ইউনাইটেড এবং শ্রীনিধি ডেকান। কলকাতায় ভারত বনাম ব্রাজিলের সিনিয়র দলের লড়াইয়ের আগে কোচিতে লেজেন্ডস ম্যাচ খেলতে দেখা যেতে পারে দুই কিংবদন্তি রোনাল্ডিনহো ও রিভালডোকে। লা লিগায় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা জয় পেল, প্রিমিয়ার লিগে চেলসিকে পরাজিত করল ব্রেন্টফোর্ড, ম্যানচেস্টার সিটি জয়ী হল ম্যানচেস্টার ইউনাইটেড এর বিরুদ্ধে। ইএফএল কাপের ম্যাচে আর্সেনাল ও লিভারপুল জয় পেয়েছে। ক্যালকাটা ফুটবল লীগ জমে উঠেছে কলকাতা ময়দানে, তিন প্রধানের মধ্যে ধুন্ধুমার ফুটবল যুদ্ধের সাক্ষী হচ্ছে বাংলা। ব্যাডমিন্টনের সাবালেঙ্কাকে পরাজিত করে প্রথমবার ইউএস ওপেন শিরোপা জিতলেন রিবাকিনা। আমেরিকার স্বপ্ন ভেঙে ফেললেন জার্মানির জেভরভ, শেলটনকে পরাজিত করে প্রথম ইউএস ওপেন শিরোপা জয় জেভরভের। আর্চারি ওয়ার্ল্ড কাপ ফাইনালে রিকার্ভ বিভাগে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় পুরুষ তীরন্দাজ হয়ে উঠলেন ধীরাজ বোম্মাদেবড়া। ভিয়েতনাম ওপেনে মহিলাদের একক ফাইনালে সরুণ রক ভিটিটসনের কাছে পরাজিত হলেন ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড় ঈশারানী বড়ুয়া। ব্যাডমিন্টন এশিয়া অনূর্ধ্ব 17 মহিলাদের একক শিরোপা জিতলেন ভারতের তানভি পাত্রী, সর্বভারতীয় ফাইনালে হারালেন সাইনা মণিমুথুকে। আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপ শর্ট গানের ট্র্যাপম্যান জুনিয়র ইভেন্টে ভারতের চুগন শক্তিভেল মুথুকুমার ইটলির ফ্রান্সিসকো তানফগলিওকে পরাজিত করে স্বর্ণপদক জিতেছেন। জুনিয়র এশিয়া কাপ 2026 হকি প্রতিযোগিতায় ভারতীয় মহিলা ও পুরুষ দল উভয়ে খেতাব জিতল। এশিয়ান গেমস 2026-এ ভারতীয় পুরুষ হকি দল পুল এ তে আছে জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়ার সঙ্গে। দাবা অলিম্পিয়াডে অপ্রতিরোধ্য ভারত, প্রথম দুটি রাউন্ডে প্রতিপক্ষকে ছিটকে দিয়ে তৃতীয় রাউন্ডেও গুকেশ ও নিহালের নৈপুণ্যে ইতালিকে হারাল ভারত, মহিলা দল জয়ী হল ক্রিসের বিরুদ্ধে। শুনে নেব বিস্তারিত খবর। ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে মহিলাদের এশিয়া কাপে শিরোপা পুনরুদ্ধার করল ভারত। দুবাইতে অনুষ্ঠিত মহিলাদের এশিয়া কাপ 2026-এর ফাইনালে শ্রীলঙ্কাকে 72 রানে পরাজিত করে একটি অসাধারণ সর্বাঙ্গীন পারফরমেন্সের সুবাদে রেকর্ড 8ম বারের মতো এশিয়া কাপের শিরোপা নিশ্চিত করেছে ভারত। এই জয়ের ফলে 2024 সালের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হারের বদলাও নিল ভারতীয় দল। ওয়ানডে এবং টি টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে এটি ভারতের ষষ্ঠ জয়, যার মধ্যে 2004 সালের সেই টুর্নামেন্টও অন্তর্ভুক্ত যেখানে ভারত 5-0 ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়েছিল। ওপেনিং জুটির বিস্ফোরক ব্যাটিং এবং মিডল ও ডেথ ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ের ওপর ভর করেই এই দুর্দান্ত জয় তুলে নেয় ভারত। শেফালি ও মন্ধনার রেকর্ড জুটি ভারতের জয়কে শক্ত একটি ভিত দেয়। অন্যদিকে চরণী ও দীপ্তির ঘূর্ণি জাদুতে শ্রীলঙ্কার রান তাড়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় এবং ভারত স্মরণীয় এক অষ্টম শিরোপা নিজেদের নামে করে। মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপ চ্যাম্পিয়নশিপ 2026 জয়ের জন্য টিম ইন্ডিয়ার সমস্ত সদস্যকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। মহিলাদের এশিয়া কাপের ফাইনালে শেফালি বর্মা এবং স্মৃতি মান্ধানার রেকর্ড 129 রানের উদ্বোধনী জুটির কল্যাণে শুরুতেই দারুণ ছন্দ পেয়ে ভারত নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 183 রান তোলে। শ্রীলঙ্কার সামনে এক বিশাল জয়ের লক্ষ্যমাত্রা রাখতে শেফালি বর্মা মাত্র 39 বলে 68 রান করেন এবং স্মৃতি মান্ধানাও 39 বলে 59 রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন। এরপর স্পিনার দীপ্তি শর্মা
তিন উইকেট ১৯ রানের বিনিময় এবং শ্রীচরণী ৪ উইকেট ২০ রানের বিনিময় পুরো রান তাড়া করার সময় শ্রীলঙ্কার ব্যাটারদের চরম চাপের মুখে।

রাখেন, যার সুবাদে স্টাইলিশভাবে এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নেয় ভারত। 184 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচের প্রথম ওভারে ওপেনার ইমেশ শাহ দালানিকে হারায় শ্রীলঙ্কা। এরপর অধিনায়ক চামারি আত্তাপাত্তু এবং ভিশ্রী গুণরত্নে 58 রানের একটি জুটি গড়ে ইনিংসকে কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন। 10ম ওভারে দীপ্তি শর্মার বলে আত্তাপাত্তুর আউটের পরেই ধস নামে শ্রীলঙ্কার ইনিংসে এবং ভারতীয় স্পিনাররা ম্যাচের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেন। দীপ্তি শর্মা ও শ্রীচরণ মিলে মোট 7টি উইকেট শিকার করেন, যার ফলে শ্রীলঙ্কার ব্যাটাররা আর কোনো গতি বা মোমেন্টামই তৈরি করতে পারেননি। 2 সেট হওয়া ব্যাটার আউট হওয়ার পর শ্রীলঙ্কা মাত্র 50 রান যোগ করতে সক্ষম হয় এবং ভারত এক দুর্দান্ত জয় তুলে নিয়ে গত সংস্করণের ফাইনালে স্বাগতিকদের কাছে হারের মধুর প্রতিশোধ নেয়। এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে ভারত দুর্দান্ত সূচনা করে এবং পাওয়ার প্লে শেষেই স্কোরবোর্ডে 57 রান তুলে ফেলে। ওপেনিং জুটির এই আক্রমণাত্মক পারফরমেন্সই ভারতের বিশাল স্কোরের ভিত করে দিয়েছিল। মাত্র 24 বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন শেফালি বর্মা এবং 174.35 স্ট্রাইক রেটে তিনি ইনিংস শেষ করেন। পাশাপাশি স্মৃতি মন্ধানাও বেশ ভালো গতিতে রান সংগ্রহ করেন। 14ম ওভারে 132 রানের মাথায় স্মৃতি মন্ধানার আউট হওয়ার পর শ্রীলঙ্কার বোলাররা ভারতের রান তোলার গতি কিছুটা স্লথ করে দেয়। তবে শেষ ওভারে মাত্র 5 বলে অপরাজিত 15 রানের একটি দারুণ ক্যামিও খেলে দলকে ভালো জায়গায় পৌঁছে দেন গুণালান কামলিনি। তারপর বাকিটা তো ইতিহাস। প্রথম 2টি ম্যাচে 7 উইকেটে জয়, তৃতীয় ম্যাচে 127 রানের বিশাল ব্যবধানে জয়। এই ছিল আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের সদ্য সমাপ্ত টি-20 সিরিজ জয়ের স্কোরশিট। এক পেশে একটি সিরিজ জিতে এশিয়ান গেমস খেলতে যাচ্ছে ভারতীয় দল, সৌজন্যে ভারতের ব্যাটিং ও বোলিং লাইন আপ। তৃতীয় ম্যাচ দেখল অভিষেক শর্মার বুলডোজার ব্যাটিং, যার চাপে পড়ে রীতিমতো হিমশিম খেল আফগান বোলাররা। তৃতীয় ম্যাচেই একের পর এক রেকর্ড গড়লেন অভিষেক শর্মা, ভেঙে দিলেন রোহিত শর্মার ভারতীয় হিসেবে দ্রুততম 100 রান করার রেকর্ড টি-20 ম্যাচে। প্রথম 2 ম্যাচে ভারত রান তাড়া করলেও সিরিজের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে 221 রানের পাহাড় গড়ে ভারতীয় ব্যাটিং লাইন আপ। জবাবে আফগানিস্তানের ইনিংস শেষ হয় মাত্র 94 রানে। এরপর ভারতের লক্ষ্য এশিয়ান গেমস জয়। AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 2026 গ্রুপ ডি এর প্রথম ম্যাচে আল হুসেইনের বিরুদ্ধে 2 গোলের লিড হাত ছাড়া করল ইস্টবেঙ্গল। ড্যানিয়েল রামিরেজ এবং আনোয়ার আলী ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন। প্রতিযোগিতায় নিজেদের পরবর্তী ম্যাচে আগামী 13ই অক্টোবর ইরাকের আল সারতা এসসির মুখোমুখি হবে লাল হলুদ দল। বুধবার আম্মান ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আয়োজিত AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 2026 গ্রুপ ডির প্রথম ম্যাচে জর্ডানের দল আল হুসেইনের বিরুদ্ধে 2 গোলের সুবিধা হাত ছাড়া করে 2-2 ড্র করল ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। লাল হলুদ ব্রিগেডের হয়ে প্রথমার্ধে ড্যানি রামিরেজ 9 মিনিটে এবং আনোয়ার আলী 40 মিনিটে গোল করেন। তবে দ্বিতীয় অর্ধে মাহমুদ আলমার্দি 61 মিনিটে এবং আহমেদ আসাফের 87 মিনিটের গোলে ম্যাচে সমতায় ফেরাতে সক্ষম হয় আয়োজক দল আল হুসেইন। খেলার 9ম মিনিটে ড্যানি রামিরেজ ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন। এডমন্ড লালপ্রিন্ডিকার শট আল হুসেইনের গোলরক্ষক আবু লাইলা বাঁচানোর পর রিবাউন্ড থেকে সুযোগ কাজে লাগান তিনি। 40ম মিনিটে ইস্টবেঙ্গল তাদের ব্যবধান দ্বিগুণ করে যখন রামিরেজের কর্নার থেকে মাথা ছুঁয়ে ইস্টবেঙ্গলকে প্রথমার্ধে 2-0 ব্যবধানে এগিয়ে দেন আনোয়ার আলী। তবে বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় আল হুসেইন এবং 61ম মিনিটে ব্যবধান কমায় আলমার্দি। বক্সের মাঝে বল পেয়ে গোলরক্ষক প্রভসুখন গিলকে পরাস্ত করে কার্লিং শটে বল জালে জড়ান তিনি। এরপর স্বাগতিকরা সমতায় ফেরার জন্য চাপ বাড়াতে থাকলে 65ম মিনিটে ইউসেফ কাশিকে দুর্দান্তভাবে রুখে দেন ইস্টবেঙ্গল গোলরক্ষক প্রভসুখন গিল। অবশেষে 87ম মিনিটে তাদের সেই ধারাবাহিক চাপের ফল মেলে যখন ওবেইদা আল নামারনার বাড়ানো ক্রস থেকে নিখুঁত ফিনিশিংয়ে স্কোর লাইন 2-2 করেন আহমেদ আসাফ। সমতায় ফেরার পর মানসিক সুবিধাকে কাজে লাগিয়ে আল হুসেইন জয়ের গোল তুলে নেওয়ার চেষ্টা করলেও লাল হলুদ রক্ষণভাগ তাদের আটকে রাখতে সক্ষম হয় এবং শেষ পর্যন্ত 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। আগামী 13ই অক্টোবর
এএফসি চ্যাম্পিয়ন্স

লিগ টু এর গ্রুপ ডি তে নিজেদের পরবর্তী ম্যাচে ইরাকের ক্লাব আল সারতা এসসির মুখোমুখি হবে ইস্ট বেঙ্গল। আইএফএস শিল্ড 2026 22 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে। উদ্বোধনী ম্যাচে ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। এটি ভারতের তৃতীয় প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট এবং দেশের খেলাধুলোর ইতিহাসে এক বিশেষ স্থান অধিকার করে রয়েছে। 1911 সালে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে প্রথম সর্বভারতীয় দল হিসেবে এই খেতাব জিতেছিল মোহনবাগান। আইএফএ শিল্ডের শেষ সংস্করণে ইস্ট বেঙ্গলকে পেনাল্টি শুট আউটে 5-4 ব্যবধানে হারিয়েছিল মোহনবাগান। 2026 সালের আইএফএ শিল্ডে ইস্ট বেঙ্গল ও মোহনবাগানকে আলাদা গ্রুপে রাখা হয়েছে, ফলে গ্রুপ পর্ব অতিক্রম করলে নক আউট পর্বে আবারও দেখতে পাওয়া যেতে পারে কলকাতা ডার্বি। গ্রুপ এতে রয়েছে ইস্ট বেঙ্গল এফসি, মোহামেডান এফসি, পাঞ্জাব এফসি। গ্রুপ বিতে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট, নর্থ ইস্ট ইউনাইটেড, শ্রীনিধি ডেকান। 22 সেপ্টেম্বর ইস্ট বেঙ্গলের ম্যাচ শুরু হচ্ছে এবং 23 সেপ্টেম্বর যাত্রা শুরু করছে মোহনবাগান। সমখন্দে প্রতিযোগিতার উদ্বোধনী রাউন্ডে থাইল্যান্ড এবং ডোমিনিকান প্রজাতন্ত্রের বিরুদ্ধে আধিপত্য দেখিয়ে জয় পেয়েছেন গুকেশ, নিহাল সেরিন, বিদিত গুজরাথি, কোনেরু হাম্পি, আর ভেসালি এবং সবিতা শ্রী বি। ভারতের ওপেন বিভাগের প্রথম রাউন্ডে থাইল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি মূলত রেটিং অনুসারেই এগোচ্ছিল, যেখানে গুকেশ, নিহাল ও বিদিত তুলনামূলক কম রেটিংধারী প্রতিপক্ষদের সহজেই পরাজিত করেন। ব্যতিক্রম ঘটে কেবল টপ বোর্ডে, যেখানে সাদা ঘুঁটি নিয়ে খেলে ভারতের 2758 রেটিংধারী অর্জুন এরিগাইসি 54 চালে থাইল্যান্ডের 2363 রেটিংধারী আন্তর্জাতিক মাস্টার প্রিন লাউ হাবির পাপের কাছে হেরে যান। লাউ হাবির পাপ শুরু থেকেই খেলায় টিকেছিলেন এবং ধীরে ধীরে অর্জুনের ওপর চাপ সৃষ্টি করে শেষ পর্যায়ে নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেন। অর্জুনের রাজা অরক্ষিত হয়ে পড়লে থাই খেলোয়াড়টি তার রানী ও রুক ব্যবহার করে একের পর এক চেক দিতে থাকেন এবং ভারতীয় গ্র্যান্ডমাস্টারকে রক্ষণাত্মক অবস্থানে থাকতে বাধ্য করেন। 54 নম্বর চালে খেলা শেষ হয়। দুই খেলোয়াড়ের মধ্যে 396 পয়েন্টের রেটিং ব্যবধান বিবেচনা করলে এটি একটি উল্লেখযোগ্য অঘটন ছিল। অন্যদিকে কালো ঘুঁটি নিয়ে খেলে FM থানাদেন কুলপ্রুয়ে থানানের বিরুদ্ধে 28 চালেই জয় তুলে নেন নিহাল। 2718 রেটিংধারী এই ভারতীয় খেলোয়াড় 28 নম্বর চালে জয় নিশ্চিত করেন। বেদিত কালো ঘুঁটি নিয়ে খেলে 30 চালেই তুফাফ খুমনারাওকে পরাজিত করেন। 30 নম্বর চালে ম্যাচটির সমাপ্তি ঘটে। বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ সাদা ঘুঁটি নিয়ে ফারেস রশিদ আল রিয়ামির বিরুদ্ধে 37 চালের এক জয় তুলে নেন। 37 নম্বর চাল খেলে গুকেশ তার জয় নিশ্চিত করেন এবং ভারতের 3-1 ব্যবধানে জয় নিশ্চিত করতে প্রয়োজনীয় 3টি জয় পূরণ করেন। উদ্বোধনী রাউন্ডে আর প্রজ্ঞানন্দকে বিশ্রাম দেওয়া হয়েছিল। ভারত এই রাউন্ডে অর্জুন, নিহাল, গুকেশ ও বিদিতকে নিয়ে দল সাজিয়েছিল। মহিলাদের বিভাগে অবশ্য ভারতকে কোনো সমস্যায় পড়তেই হয়নি। তারা ডোমিনিকান প্রজাতন্ত্রের বিরুদ্ধে 4-0 ব্যবধানে জয় তুলে নেয়। সাদা ঘুঁটি নিয়ে খেলে হাম্পি 31 চালে হারিয়ে দেন WCM ফ্রান্সেসকা রামিরেজ লুজনকে। অন্যদিকে কালো ঘুঁটি নিয়ে খেলা ভেসালি মিগুয়েলিনা দে লা রোজা মার্টিনেজের বিরুদ্ধে 31 চালের মধ্যে নিজের ম্যাচ শেষ করেন। সবিতা কালো ঘুঁটি নিয়ে 38 চালে কার্লা মিয়া নুনেস ডিয়াজকে পরাজিত করেন। এরপর ভন্তিকা WMF মেরি ললি গঞ্জালেস পেগুয়েরোকে হারিয়ে দলের ক্লিন সুইপ নিশ্চিত করেন। উদ্বোধনী রাউন্ডে দিব্যা দেশমুখকে বিশ্রাম দেওয়া হয়েছিল। ভারতের এই ম্যাচে খেলা 4 সদস্য ছিলেন হাম্পি, ভেসালি, ভন্তিকা এবং সবিতা। উল্লেখ্য, 2024 সালে বুদাপেস্টে অনুষ্ঠিত বিগত আসরে ওপেন ও নারী উভয় বিভাগেই সোনা জিতেছিল ভারত। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই দল এবার অলিম্পিয়াডে প্রবেশ করেছে। চেস অলিম্পিয়াডের দ্বিতীয় রাউন্ডে ওপেন ও মহিলা উভয় বিভাগেই জয় পেয়েছে ভারত। যদিও দুটি দলের পারফরমেন্সের ধরন ছিল বেশ আলাদা। ওপেন বিভাগে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে 2.5-1.5 ব্যবধানে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে ভারতকে। এই জয়, নিহাল সেরিনের জয়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে মহিলাদের বিভাগে দিব্যা দেশমুখ, ভন্তিকা আগরওয়াল
এবং সবিতা শ্রী বীর নৈপুণ্যে ফিনল্যান্ডকে 3.5 ও 0.5 ব্যবধানে পরাজিত করেছে ভারতীয় দল। প্রথম রাউন্ডে বিশ্রামে থাকা আর প্রজ্ঞানন্দ এদিন মূল একাদশে ফিরে শীর্ষবোর্ডে কালো ঘুঁটি নিয়ে সুশান্ত মেগারান্তর বিরুদ্ধে একটি দীর্ঘ ম্যারাথন ম্যাচ খেলেন। খেলাটি বেশ দূর পর্যন্ত গড়ায় এবং শেষ পর্যন্ত 79 চালের পর দুই খেলোয়াড় ড্রয়ের সিদ্ধান্ত নেন। সাদা ঘুঁটি নিয়ে খেলা নিহাল সরিন আই এম আরিফ আব্দুল হাফিজের বিরুদ্ধে ভারতকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দেন। তিনি ধীরে ধীরে চাপ বাড়াতে থাকেন এবং শেষ পর্যায়ে এসে কৌশলগত নিয়ন্ত্রণ নেন। 37 নম্বর চাল খেলার পর হাফিজ হার স্বীকার করেন, যার ফলে অলিম্পিয়াডে পরপর দ্বিতীয় জয় তুলে নেন নিহাল। বিশ্ব চ্যাম্পিয়ন ডিগোকেশ কালো ঘুঁটি নিয়ে আই এম সাত্রিয়া দূতা কাহাইয়ার বিরুদ্ধে কোনো জয় ছিনিয়ে আনতে পারেননি। পজিশন সহজ হয়ে আসার পর খেলা ড্র রাখতে গুকেশ বারবার রানি দিয়ে চেক দিতে থাকেন এবং 51 নম্বর চাল হওয়ার পর ম্যাচটি ড্র হয়। আই এম নায়াকা ভুদিধর্মার বিরুদ্ধে বিদিত গুজরাটির ম্যাচটিও ড্রয়ে শেষ হয়। সাদা ঘুঁটি নিয়ে খেলা বিদিত একটি সমতা ভিত্তিক অবস্থানে পৌঁছানোর পর 34 নম্বর চালের মাধ্যমে দুই খেলোয়াড় পয়েন্ট ভাগ করে নিতে সম্মত হন। একটি জয় এবং 3টি ড্রয়ে সুবাদে ভারত ম্যাচটি 2.5 ও 1.5 ব্যবধানে জিতে নেয়। থাইল্যান্ডের বিরুদ্ধে প্রথম রাউন্ডে 3-1 ব্যবধানে জয়ের পর তারা এই রাউন্ডেও আরও 2টি ম্যাচ পয়েন্ট অর্জন করল। অবশ্য প্রথম রাউন্ডে শীর্ষ বোর্ডে অর্জুন এরিগাইসির অপ্রত্যাশিত হারের পরেও জিতেছিল ভারত। ভারতের মহিলা দল ফিনল্যান্ডের বিরুদ্ধে অপেক্ষাকৃত স্বস্তিদায়ক ম্যাচ খেলে 3.5 ও 0.5 ব্যবধানে জয় তুলে নেয়। এই রাউন্ডে কোনেরু হাম্পি বিশ্রামে থাকায় শীর্ষ বোর্ডে খেলেন বৈশালী রমেশ বাবু। তবে আনাস্তাসিয়া কেইনেনের বিরুদ্ধে তাকে বেশ কঠিন লড়াই করতে হয় এবং 88 চালের পর তাদের ম্যাচটি ড্র হয়। বাকি 3টি বোর্ডেই জয় তুলে নেয় ভারত। দিব্যা দেশমুখ 38 চালে জোহানা পাসিকঙ্গাস তেল্লাকে পরাজিত করেন। অন্যদিকে সারা অলিভিয়া সিপোল্লাকে মাত্র 22 চালে হারিয়ে ম্যাচের দ্রুততম জয়টি তুলে নেন বন্তিকা আগরওয়াল। হেলজা লেহিতিনেনকে 31 চালে পরাজিত করে ভারতের এই দারুণ জয় নিশ্চিত করেন সবিতা শ্রী বি। ফলে 3.5 ও 0.5 ব্যবধানে জয় পেয়ে মাঠ ছাড়ে ভারতীয় মহিলা দল। এশিয়ান গেমসের আগে আর্চারি ওয়ার্ল্ড কাপ ফাইনালে ঐতিহাসিক পুরুষদের রিকার্ভ সোনা জিতলেন ধীরজ। মেক্সিকোর সল্টিলোতে রবিবার অনুষ্ঠিত আর্চারি ওয়ার্ল্ড কাপ ফাইনালে পুরুষদের রিকার্ভ ইভেন্টে ঐতিহাসিক স্বর্ণপদক জিতে এশিয়ান গেমসের প্রস্তুতিতে বড়সড় এক উৎসাহ পেলেন ভারতের ধীরজ বোম্মাদেওয়াড়া। 2023 এবং 24 সালের আসর থেকে খালি হাতে ফেরার পর বিজয়ওয়াড়ার 25 বছর বয়সী তীরন্দাজ ধীরজ শিরোপা নির্ধারণী লড়াইয়ে জাপানের বিশ্ব চ্যাম্পিয়নশিপের পদকজয়ী নাকানিসি জুনিয়াকে শুট আউটে পরাজিত করেন। এর মাধ্যমে তিনি আর্চারি ওয়ার্ল্ড কাপ ফাইনালে রিকার্ভ বিভাগে স্বর্ণপদকজয়ী প্রথম ভারতীয় পুরুষ তীরন্দাজ হয়ে উঠলেন। স্কোর 5-5 ব্যবধানে ড্র হওয়ার পর প্রতিটি তীরন্দাজ একটি করে শট নেওয়ার সুযোগ পান। ধীরজ 10 স্কোর করলেও নাকানিসি কেবল 9 স্কোর করতে সক্ষম হন। এর মাধ্যমে ভারতীয় পুরুষ রিকার্ভ তীরন্দাজদের পোডিয়ামে ওঠার 16 বছরের অপেক্ষার অবসান ঘটালেন ধীরজ। 2010 সালে এডিনবারায় শেষবার ব্রোঞ্জ পদক জিতেছিলেন ভারতীয় পুরুষ রিকার্ভ তীরন্দাজ জয়ন্ত তালুকদার। এতদিন দোলা বন্দ্যোপাধ্যায় একমাত্র ভারতীয় ছিলেন যিনি ওয়ার্ল্ড কাপ ফাইনালে সোনা জিতেছেন, যিনি 2007 সালে দুবাই সংস্করণে মহিলাদের ব্যক্তিগত শিরোপা জিতেছিলেন। ধীরজ বোম্মাদেওয়াড়া মূলত অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার বাসিন্দা। তার পিতা বোম্মাদেওয়াড়া শ্রবণ কুমার পূর্বে ইন্ডিয়ান আর্চারি অ্যাসোসিয়েশনে টেকনিক্যাল অফিসিয়াল হিসেবে কর্মরত ছিলেন। বিজয়ওয়াড়ার SRR অ্যান্ড CBR গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে তিনি তার স্কুল শিক্ষা শেষ করেন। বিজয়ওয়াড়ার বঙ্গা আর্চারি একাডেমিতে শিক্ষক চেরুকুরি সত্যনারায়ণের অধীনে তিনি প্রশিক্ষণ নেন, যেখানে তিনি 2006 সালে তাঁর আর্চারি ক্যারিয়ার শুরু করেন। পুনের আর্মি স্পোর্টস ইনস্টিটিউটে 4 বছর প্রশিক্ষণ নেওয়ার পর 2021 সালে তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন। প্রথম সেট 28-28 ব্যবধানে ড্র হওয়ার পর ধীরজ এবং নাকানিসি একটি করে পয়েন্ট ভাগ করে নেন।
27 বছর বয়সী জাপানি তীরন্দাজ দ্বিতীয় সেট 29-28 ব্যবধানে জিতে 3-1 ব্যবধানে এগিয়ে যান। তবে ভারতীয় তীরন্দাজ একই স্কোর

0: লাইনে পরে সেট জিতে খেলায় সমতা ফেরান। নাকানিসি দুটি ইনার টেন সহ একটি নিখুঁত চতুর্থ সেট উপহার দিয়ে ধীরাজের ওপর চাপ সৃষ্টি করেন। ভারতীয় তীরন্দাজ কেবল 28 স্কোর করতে পেরেছিলেন। শেষ সেটে দুই তীরন্দাজই 9 দিয়ে শুরু করেন। ধীরাজ তার দ্বিতীয় তীর দিয়ে 10 স্কোর করে এগিয়ে যান এবং নাকানিসি আবার 9 হিট করেন। ভারতীয় তীরন্দাজ একটি 9 শট করেন, যার অর্থ সোনা জেতার জন্য নাকানিসির একটি 10 প্রয়োজন ছিল, কিন্তু তিনি পরপর তৃতীয়বারের মতো 9 হিট করেন। এর আগে কোয়ার্টার ফাইনালে তুরস্কের বেরকিম তুমারের বিরুদ্ধে 7-1 ব্যবধানে জয়লাভ করার পর সেমিফাইনালে ফরাসি জোঁ চার্লস ভ্যালডার্টিনের বিরুদ্ধে 7-1 ব্যবধানে জয় পেয়েছিলেন ধীরাজ। ভ্যালডার্ট এবং তুমার উভয় অলিম্পিক পদক জয়ী। ধীরাজ বোম্মাদেবরা আর্চারি ওয়ার্ল্ড কাপ ফাইনালে 2026-এ ইতিহাস সৃষ্টি করেছেন। জাপানের নাকানিসি জুনিয়রকে স্বর্ণপদকের ম্যাচে 6-5 ব্যবধানে পরাজিত করে পুরুষদের ব্যক্তিগত শিরোপা জিতে দেশকে গর্বিত করেছেন এই তীরন্দাজ। তিনি আরও একটি মাইল ফলক অর্জন করেছেন। তিনি আর্চারি ওয়ার্ল্ড কাপ ফাইনালে ব্যক্তিগত শিরোপা জয়ী প্রথম ভারতীয় পুরুষ রিকার্ভ তীরন্দাজ হয়েছেন। গত এশিয়ান চ্যাম্পিয়নশিপে দক্ষিণ কোরিয়াকে পেছনে ফেলে 6টি স্বর্ণপদক নিয়ে পদক তালিকায় আধিপত্য বিস্তার করেছিল ভারত। চলতি বছর ভারতীয় তীরন্দাজরা খেলাধুলার প্রতিষ্ঠিত পরাশক্তিদের চ্যালেঞ্জ জানানো অব্যাহত রেখেছেন এবং ওয়ার্ল্ড কাপ প্রতিযোগিতায় দক্ষিণ কোরিয়া ও চীনের মতো শক্তিশালী দেশগুলির বিরুদ্ধে উল্লেখযোগ্য জয় নিশ্চিত করেছে। 2007 সালে দুবাই মহিলাদের রিকার্ভ শিরোপা জয়ী দোলা বন্দ্যোপাধ্যায়ের পর ধীরজ এই কৃতিত্ব অর্জনকারী দ্বিতীয় ভারতীয় তীরন্দাজ। হকির জুনিয়র এশিয়া কাপ 2026-এ স্বর্ণময় ডাবলে চ্যাম্পিয়ন হল ভারতের পুরুষ ও মহিলা দল। জুনিয়র মহিলা দল তাদের হ্যাট্রিক শিরোপা পূর্ণ করেছে এবং পুরুষ দল জিতেছে রেকর্ড 6ষ্ঠ খেতাব। এই জয়ের সুবাদে উভয় দলই আগামী বছরের FIH জুনিয়র বিশ্বকাপেও খেলার যোগ্যতা অর্জন করেছে। রবিবার গণপ্রজাতন্ত্রী চীনের মকিতে অনুষ্ঠিত AHF জুনিয়র এশিয়া কাপ 2026-এ একটি স্বর্ণময় ডাবল সম্পূর্ণ করল ভারত। ফাইনালে মহিলা দল স্বাগতিক চীনকে 1-0 গোলে এবং পুরুষ দল দক্ষিণ কোরিয়াকে 4-1 গোলে পরাজিত করে সফলভাবে তাদের নিজ নিজ মহাদেশীয় শিরোপা রক্ষা করেছে। মিডফিল্ডার খৈদম সলিমা চানুর নেতৃত্বাধীন মহিলা দল হকি জুনিয়র এশিয়া কাপের খেতাবের হ্যাট্রিক পূর্ণ করেছে। অন্যদিকে আনমোলেক্কার পুরুষ দল রেকর্ড 6ষ্ঠ এবং টানা চতুর্থবারের মতো এই মুকুট অর্জন করেছে। উভয় দলই আগামী বছরে নিজ নিজ FIH জুনিয়র বিশ্বকাপ প্রতিযোগিতার টিকিট নিশ্চিত করেছে। মহিলাদের ফাইনালের 17তম মিনিটে একমাত্র গোলটি করেন সানিকা চন্দ্রকান্ত মানে। ডি বক্সের ভেতরে বাড়ানো একটি দীর্ঘ বল স্টিকের সাহায্যে চীনের গোলরক্ষক জু মেং জিওকে ফাঁকি দিয়ে জালে জড়িয়ে দেন তিনি। ম্যাচের একমাত্র পেনাল্টি কর্নার থেকে চীনের করা একটি সমতাসূচক গোল বাতিল করা হয়, কারণ বলটি নির্ধারিত উচ্চতার ওপর দিয়ে গোলে প্রবেশ করেছিল। দ্বিতীয়ার্ধ জুড়ে তাদের এই সংক্ষিপ্ত ব্যবধানে লিড ধরে রেখে 1-0 গোলে জয় নিশ্চিত করে ভারত। অন্যদিকে পুরুষদের ফাইনালে অপেক্ষাকৃত স্বস্তিদায়ক জয় পেয়েছে ভারতীয় দল। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে 3-0 গোলের লিড নিয়ে নেয় তারা। নবম মিনিটে
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন নজরুল গীতি, শিল্পী অনির্বাণ দাশ।

0: এতক্ষণ নজরুল গীতি শুনলেন অনির্বাণ দাশের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন।
2: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে।

0: प्रेरणादायक कहानियाँ वीडियो रील्स के जरिए लोगों तक पहुँचेंगी।
1: 7 अक्टूबर को सेवा ज्योति कलश यात्रा के माध्यम से गठन होगा विकसित भारत 2047 का संकल्प, जिसकी अगुवाई करेंगे भारत के यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी।
0: इसके साथ ही सेवा में योगदान, सेवा सेतु अभियान, सेवा के रंग देश के संग और सेवा फर्स्ट इनोवेशन चैलेंज जैसे अनेक जन कल्याण मूलक कार्यक्रम भी आयोजित किए जाएंगे।
1: ये सभी कार्यक्रम जन भागीदारी, सेवा, इनोवेशन, जन कल्याण और देशभक्ति को और आगे बढ़ाने का एक प्रयास है।
0: आइए सेवा के संकल्प से जुड़े देश प्रेम की इस पहल में अपना योगदान दें।
1: पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित
2: आकाशवाणी कोलकाता गीतांजलि। शुरू होच्छे अनुष्ठान मुखोमुखी। आज ए अनुष्ठाने सुनबेन विशिष्ट साहित्यिक बुद्धदेव गुहर साक्षात्कार। विशिष्ट साहित्यिक बुद्धदेव गुहर संगे कथा बोलछेन बामा प्रसाद मुखोपाध्याय। आकाशवाणीर संग्रहशाला थेके नेवा ए साक्षात्कारटीर आज तृतीय तथा शेष पर्व।
3: मग्गर बुलाने वाला ढंग ढंग ढंग करे बिंध्यवासिनीर मंदिरे घंटा बाजछे। घंटार रेश छड़िए जाच्छे शेष सूर्यर म्लान सोनाली म्लानिमा छड़ानो पहाड़े प्रान्तरे। ऊपर थेके घन जंगलेर मध्ये मंदिरेर चूड़ाटा देखा जाच्छे, देखा जाच्छे हनुमानजीर मंदिरेर चूड़ाओ। से मंदिरेर पाशे उँचू उँचू मासे बाँधा लाल हनुमान झंडा, ঝান্ডাগুলো দিন শেষের হাওয়ায় পতপত করে উঠছে। অনেক নিচে দেখা যাচ্ছে গঙ্গা মায়ের গেরুয়া শান্ত ছবি। একটু পরেই এখান থেকে দেখা যাবে সন্ধ্যের ট্রেনটা ভুষভুষ আওয়াজ করতে করতে বিন্ধ্যাচল স্টেশন থেকে বিরহী হয়ে চলে যাচ্ছে ইলাহাবাদের দিকে। উপর থেকে ট্রেনটাকে দেশলাইয়ের বাক্সের মতো দেখাবে। আমলকি গাছেদের তলায় শুয়ে একটু আরাম করছিলাম। সারা দুপুর পাহাড়ের উপরে উপরে এক ঝাঁক চিকারা হরিণের পিছনে রাইফেল কাঁধে করে একেবারে কুকুরের মতো ক্লান্ত হয়ে গেছি। রাত নামলে তারপরে নামব শিবপুরার পাকদণ্ডী বেয়ে। শুয়ে আছি গাছের গুঁড়িতে হারান দিয়ে, আর অন্য মনে এক ঝাঁক সোনালি চকাচকিকে গঙ্গার উপরে উপরে গঙ্গার চরের উপরে চক্রাকারে উঠতে দেখছি। এমন সময় হঠাৎ চোখে পড়ল অনেক দূরে পাহাড়ের উপরের প্রায় ন্যাড়া মালভূমি বেয়ে একটি কালো বিন্দু এগিয়ে আসছে এদিকে। উৎসুক হয়ে ওইদিকে চেয়ে রইলাম। আস্তে আস্তে বিন্দুটি বড় হতে লাগলো। বড় হতে হতে সাইকেলে চড়া একজন মানুষ হয়ে গেল।
4: খুব সামান্য একটু জায়গা আমরা শুনলাম আপনার কণ্ঠে জঙ্গলের একটা বর্ণনা, এবং আমার মনে হলো যে শুধু চোখের দেখাটাই নয়, ওই জঙ্গলের গন্ধটাও যেন পাচ্ছি, যে রেলগাড়িটা আসছে ধোঁয়া ছাড়তে ছাড়তে গন্ধটাও যেন আমাদের কাছে আসছে। তো এই যে গল্পটা আপনি লিখছেন, ছোট গল্প, আপনার মাথায় কীভাবে আসে? আমরা এখন গল্প উপন্যাসের আপনার যে জগৎ সেখানে যাই, কীভাবে ছোট একটা গল্প হট করে আপনার মাথায় চলে আসে?
3: সে নানাভাবে আসে, কোনো ঘটনা, কোনো মানুষ, কোনো জায়গা, এই করে আসে। কোন গল্প যে কীভাবে আসবে আগের থেকে বলা যায় না।
4: আপনার কোনো পদ্ধতি আছে লেখা শুরুর আগে? আমরা পড়েছি যে রবীন্দ্রনাথ নাকি যে কোনো লেখা শুরু করাটা গলা কাঁকড়ে।
3: না, আমার কোনো,
4: আপনার কোনো পদ্ধতি কিছু নেই। আর এই যে একইভাবে লেখেন একটা গল্প না, আপনার বদলায় চিন্তা বদলে যায়, লেখা কাটাকুটি করেন?
3: লেখা কাটাকুটি করি। আমাকে প্রেমেন্দ্রা বলতেন, প্রেমেন্দ্র মিত্র। আমি বলতাম বড্ড কাটাকুটি হয় প্রেমেন্দ্র মামা? উনি বলতেন কাটে সকলেই, কেউ মনে কাটে, কেউ লিখে কাটে। তুমি লিখে কাটো, তাতে কী হয়েছে? রমাপদ চৌধুরী যেমন পুজো একটা উপন্যাস লেখেন, একটা শব্দ কাটেন না, পুরো উপন্যাসটা মাথার মধ্যে তৈরি হয়ে যায় সারা বছর ধরে। ডিপেন্ড করে এক একজন লেখকের লেখার পদ্ধতি।
4: গল্প আর উপন্যাসের প্লট কি আলাদা হয়?
3: ন্যাচারালি ছোট গল্প জীবনের এক একটা সামান্য দিক। এ নিয়ে অনেক প্রবন্ধ আছে, অনেক আলোচনা আছে, ছোট গল্প আর উপন্যাসের তফাৎ কি। ছোট গল্প একটা ঝিলিক নিয়ে গল্প, ছোট গল্পের উপন্যাস তো কখনোই এক নয়।
4: আপনি স্বপ্নে কখনো প্লট পেয়েছেন মনে এটা নিয়ে গল্প লেখা যায়?
3: দেখেছি হয়তো, কিন্তু তাই নিয়ে লিখিনি, কারণ স্বপ্নে মনে থাকে না।
4: লিখে রাখেন প্লট যেন মাথায় ধরুন এই মুহূর্তে লিখেন না কিছু, এমনি মনে থেকে যায়। আর আপনি যে গল্প যে শেষ করেন, আপনার শেষটা তো একদম অন্যরকম হয়, যার জন্য গল্পগুলো আরও বেশি করে মনে থেকে যায়। তো শেষটাও কি ভেবে রাখেন না লিখতে লিখতে আপনি এসে যান যে এইভাবে গল্পটা শেষ?
3: ডিপেন্ডস, অনেক সময় ভেবে রাখি, অনেক সময় লিখতে লিখতে আসে। প্রত্যেকটা গল্প কি উপন্যাসে আলাদা আলাদা ব্যাপার। জেনারেল ল কোনো ব্যাপারেই অ্যাপ্লাই করে না, প্রত্যেকটা স্বতন্ত্র।
4: শেষের আগে ভাবতে হয় আপনাকে যে কীভাবে শেষ করবো?
3: ভাবতে হয় না,
4: ভাবতে হয়। কোনো কষ্ট পান গল্পটা লিখতে যে শেষ হচ্ছে না, কিছুতেই পাচ্ছি না, কিভাবে?
3: সেরকম হয় না, শেষটা এসে যায় মানে কি, লিখতে লিখতে হয়। অল ডিপেন্ডস, অনেক উপন্যাস প্রথম থেকে শেষ অবধি ভেবে রাখি, অনেক উপন্যাস একেবারেই না ভেবে আরম্ভ করি। ইট অল ডিপেন্ডস।
4: এই যে আপনার গল্প উপন্যাস এবং আপনার গল্প উপন্যাসের যারা নায়ক নায়িকা, এদের একটা তুমুল আকর্ষণ পাঠকদের কাছে হচ্ছে এদের নাম। এক একটা গল্পের নাম আপনি অদ্ভুত দেন, নায়ক নায়িকাদের অদ্ভুত অদ্ভুত নাম, যেটা অন্য কেউ দিতে পারেন না বা দেন না। তো এই নামকরণটা কীভাবে আসে আপনার?
3: নামকরণটা চরিত্রের উপরে নির্ভর করে। তারপরে আনকমন নাম আমি দিই, অনেক ভাবি নাম দেওয়ার আগে, অনেক ভাবি, অনেক ভেবে চিনতে তারপরে দিই।
4: আর

0: চরিত্র একে একে আসে, উপন্যাসের সঙ্গে ছোট গল্পের কোনো মিল নেই, একেবারেই মিল নেই।
1: বাংলা সাহিত্যে উচ্চবিত্তদের যে জীবন সেটা আপনার লেখাতেই পাঠকরা পেয়েছে, একবারে তারা যে সমাজে মিশছেন, দরিদ্রদের নিয়েও আপনি ঠিক সেরকম। তো আপনার কি মনে হয় যে আপনি কোনটা বেশি লিখেছেন, আপনি যে জীবনটা আছেন?
0: দুই সমান লিখেছেন,
1: দুই সমান লিখেছেন।
0: তবে উচ্চবিত্তদের সমাজ সম্বন্ধে অনেক লেখক জানেন না বলে লিখতে পারেন না, আমি জানি বলে সহজে লিখতে পারি। কিন্তু আমার যে গরিবদের নিয়ে লেখা আছে, কম লেখকের লেখা আছে, যে আমার বাজারে একটা জনশ্রুতি আছে যে আমি খুব মানে আমি নিজে বুর্জুয়াদের লিখি, এরকম মতো ভুল ধারণা নেই। আমার আদিবাসীদের নিয়ে যা লেখা আছে, ধরো একটা আদিবাসী নয়, মুন্ডা, উড়াও, মুন্ডারি, খনমা লিখেছি আমি, খনমালের যে খন্ড যে উপজাতি,
1: আচ্ছা,
0: তারা পাহাড়ের উপরে থাকে, খুব উঁচু পাহাড়ে, গোন্ড মধ্যপ্রদেশের, বাইগা তারপরে আফ্রিকার মাসাই, তো এরকম বহু উপজাতিদের নিয়ে আমি তাদের সঙ্গে থেকেছি, তাদের নিয়ে লিখেছি, ওনাদের নিয়ে লেখা, তা তাদের নিয়ে পড়াশোনা করেছি, তাদের সম্বন্ধে তাদের সঙ্গে থেকেছি। যেমন উড়িষ্যাতে একটা উপজাতি আছে, আমার একটা উপন্যাস আছে লবঙ্গির জঙ্গলে, তার আগে পালিধি, সেই উপজাতির নাম হচ্ছে ওই খন্ড, খনমালে যারা থাকে তাই পাহাড়ের উপরে, ওদের ওটা বিশ্বাস করে, ওদের পূর্বপুরুষরা মেঘে করে এসেছিল, মেঘ থেকে নেমে সেটেল করেছে পাহাড়ের উপরে, সেই বিভিন্ন উপজাতি। তারপরে দুরকম মুন্ডা আছে, একটা মধ্যপ্রদেশের মুন্ডা, একটা আমাদের ঝাড়খণ্ডের মুন্ডা। কাজে এদের নিয়ে আমার অনেক লেখা আছে, লোকে লক্ষ্য করে না, কেউ কেউ ইচ্ছা করে লক্ষ্য করে না, এরকম দুঃখজনক আমার কাছে। গরিবদের নিয়ে আমি যা লিখেছি খুব কম লেখকের লিখেছি।
1: একটা উপন্যাস আছে আপনার সুপর্দ,
0: হ্যাঁ সুপর্দ তো কোনো আদিবাসী আর কি, উড়িষ্যার পটভূমি,
1: উড়িষ্যার পটভূমি, সাংঘাতিক দারিদ্র সেখানে,
0: হ্যাঁ
1: সাংঘাতিক দারিদ্র, সে রক্ত মাখা ধান, মা বলছে বাঁচিয়ে রাখবে সে ধানটা, নিজেরই ছেলের রক্ত, সেটা তো চরম দারিদ্র লেখা,
0: নিজের চোখে দেখা, বানিয়ে বানিয়ে কিছু লিখে নিয়ে,
1: এটা সুপর্দের ব্যাপারে পরে আসছি দাদা। আর আরেকটা যেটা আপনার ছোট গল্পের একটা বই আছে প্রিয় গল্প, এতে অনেকগুলো গল্প আছে, গল্পগুলো সবই তো আপনার প্রিয়, এটা কে বাছেন, আপনি বেছে দেন না প্রকাশক?
0: সবকিছু আমাদের করতে হয়।
1: এই যে ধরুন এখানে অনেকগুলো গল্প রয়েছে, 50টি গল্প আছে, সবকটা গল্প নিয়ে আমরা আলোচনা করতে পারলে পাঠকরা খুশি হতেন, কিন্তু সময় তো কম। প্রথমেই যে গল্পটা আপনাকে জিজ্ঞেস করতে চাই, যে বাবা হওয়া, এই গল্পের প্লটটা একটা ছোট্ট শব্দ নেভ ইংরেজিতে, অসাধু যেটা বাংলা মানে, এই গল্পটার উপর দাঁড়িয়ে আছে। এই যে গল্পটা আপনি লিখলেন কবিধান দেখতে দেখতে, আপনি সাক্ষী ছিলেন কোনো?
0: আমার মেয়ের, আমার বড় মেয়ের সঙ্গে ঝগড়া হয়েছিল,
1: আচ্ছা,
0: তর্কাতর্কি হয়েছিল এই শব্দটা নিয়ে। পরে আমি ডিকশনারি দেখলাম, বিভিন্ন ডিকশনারি, তারপরে দেখলাম যেন ও ঠিক, আমি ভুল।
1: আচ্ছা,
0: এইটাই গল্পটার ইন্সপিরেশন, যে বাবা হলেই বাবা হওয়া যায় না,
1: এইটাই আপনি বার্তা আপনি দিয়েছেন পাঠককে। আর একটা খুব ভালো গল্প আছে, এটা শাশ্বত গল্প, যে কোনো মানুষ যখন বয়সের বেশির দিকে এগোয় সেই সময় তাদের এই চিন্তাটা আসে যাওয়ার সময়। এই যে ধরুন যাওয়ার সময় গল্পটা আপনি যখন লিখলেন, তখন আপনার বয়স কত ছিল?
0: অল্প বয়সে লিখব কেন,
1: না যে বয়সে এই ধরনের ভয়টা আসে সে বয়সে তো আপনি নিশ্চয়ই পৌঁছন না যখন লিখলেন?
0: আমার বাবাকে দেখে লিখেছি,
1: এই গানুবাবুর চরিত্র যেটা, না এটা কি মানে পাঠকদের সেই মুহূর্তের জন্য তৈরি করে দেওয়া, যে রকম একটা মুহূর্ত তোমাদের আসতে পারে তৈরি হবে?
0: না, অত কিছু ভেবে লিখিনি,
1: জাস্ট গল্পটা লিখে গেছেন। আর একটা খুব মজার গল্প আছে, খুব মানে গল্পটা দ্রুত এগিয়েছে, বোঁদেদা, বোঁদেদা খুব ভালোবাসতেন, একটা একদিন অনেকগুলো জায়গায় মদ খেলেন, তারপর একটা জায়গায় দুম করে মারা গেলেন, আর মারা যাওয়ার অভিনয় করতেন, তো এটা এরকম সত্যি ক্যারেক্টার দেখেছেন?
0: আমাদের পিয়ারি মুখার্জি বলে একজন ভদ্রলোক ছিলেন, কলিয়ারের মালিক, চা বাগানের মালিক, ক্যারিয়ার ক্লাবের প্রেসিডেন্ট, ওর ছেলে দেবেশ মুখার্জি তার নাম, দেবেশ দ্য ব্যাচেলার, ও সারাদিন কাজ টাজ করে এসে সন্ধ্যেবেলা বাড়িতে এসে এক বোতল স্কচ খেতেন, আর দারুণ বাবুর্চি ছিল, দারুণ খাওয়াতেন লোকদের নিমন্ত্রণ করে। তা দেবেশদা একদিন একটা পার্টিতে গেছি বেলভেডিয়ারে, থেকে দেবেশদা আমি বসে বসে হুসি খাচ্ছি, দেবেশদা এসে বললো, এ বুদ্ধ তুই বসে বসে হুসি খাচ্ছিস কেন রে? আমি তাকালাম, বলে সাহেবরা কি বলে গেছিলো জানিস নি, হাউ মেনি ড্রিঙ্কস ক্যান ইউ স্ট্যান্ড, সাহেবকে বলেছিল হাউ মেনি ড্রিঙ্কস ক্যান ইউ সিট, দাঁড়া দাঁড়া দাঁড়িয়ে খা। এই হচ্ছে দেবেশদা, তোমার চরিত্রটা এরকম ছিল, এরকম অনেক কাণ্ডমাণ্ড ছিল ওর, ওকে দেখি মাথাতে আসে গল্পটা।
1: আচ্ছা, আরেকটি গল্প, বাবা মা আমি এবং পরমা, এই গল্পটা কি আপনার স্বপ্ন?
0: না স্বপ্ন কেন হবে, এটা আমার এক বন্ধুকে নিয়ে লেখা, কারণ এই যে জয়েন্ট ফ্যামিলির যে কি দাম, জয়েন্ট ফ্যামিলি থাকতে অনেকেই বোঝে না, সে ইচ্ছা করে ট্রান্সফার নিয়ে চলে গেল বাইরে, তখন তার জয়েন্ট ফ্যামিলির কথা মনে পড়লো, যে বাবা কি বলতেন, কাকা যে চেয়ারে বসে

0: খবরের কাগজ পড়েন, সেটা আমারও খুব প্রিয় ছিল। তা এই যে জিনিসটা, যে জয়েন্ট ফ্যামিলি থাকাকালীন জয়েন্ট ফ্যামিলির দাম বোঝা যায় না, জয়েন্ট ফ্যামিলি ছেড়ে চলে এলে তখন বোঝা যায়, এটাই বলতে চাইছি।
1: একটা খুব সুন্দর বাক্য আছে যে দূরত্বের লাটাইতে নৈকট্য সুতো গোটানো, এটা আপনি বলেছেন এটা এই গল্পটার মধ্যে। আর ঠিক এই গল্পটার বিপরীত ছবি হচ্ছে প্রজন্ম। এই গল্পতে আপনার একটা তীব্র তিরস্কার আর ধিক্কার আছে এই প্রজন্মের সেই সব ছেলে মেয়েদের যারা পিতৃমাতৃ অস্বীকার করছে। তো কোনো পাঠক পাঠিকা সহমত হয়ে আপনাকে ফোন করেছেন গল্পটা পড়ার পর বা চিঠি লিখেছেন?
0: হাজার হাজার,
1: এই গল্পটা পড়ার পর না। আর একটা গল্প আপনার প্রিয় গল্প ম্যাথস, এই গল্পটা যারা পড়েননি তারা কিন্তু কিছু হারিয়েছেন। এবং এই গল্পের শেষে অক্ষয় স্যারের যে পরিণতি হয়েছে তার মাধ্যমে কি আপনার কোনো মেসেজ আছে পাঠকদের প্রতি?
0: হ্যাঁ, পাঠকের মধ্যে আছে যে এটা উনি ম্যাথস পড়াতেন, জীবনে ম্যাথসটাই বড় কথা নয়, জীবনের হৃদয়ের স্থান অনেক বড় অঙ্কের চেয়ে। তো নিজের ছেলেই তো
1: চলে গেল,
0: দেখল না বাবা না খেয়ে রয়েছে। তা এটা তো সংসারে রোজ ঘটছে, সব পরিবারে ঘটছে। না আমিটাই ম্যাথস দিয়েছিলাম এই জন্যে যে ম্যাথস সব জায়গায় কাজে লাগে না, জীবনটা ম্যাথস নয়।
1: আবার দেখুন এই মানুষজনকে নিয়ে লিখতে লিখতেই আর একটা ছোট গল্প আছে আপনার পরি পয়রা। তো এই যে পরি নামে একটা রহস্যময় নারীকে আপনি এনেছেন, এটি নারী জাতির প্রতীক হিসেবে ব্যবহার করতে চেয়েছেন, কোনো অলৌকিক ছায়া? না,
0: অলৌকিক নয়।
1: হ্যাঁ,
0: নারী মাত্রই তাই, নারীকে আমরা বুঝি না। প্রত্যেক নারীর মধ্যেই একটা অ্যাবস্ট্রাক্ট ব্যাপার থাকে, এই যে স্ত্রী শরীরে আতিপাতি করে খুঁজছে, খুঁজেও তাকে পাচ্ছে না,
1: এটাই আমি জানতে চাইছিলাম।
0: কাজে নারীর যে সত্তা সেটা শারীরিক নয়, আমরা শরীরটাকে বড় করে দেখি পুরুষরা, কিন্তু শরীরের মধ্যেই নারী পরিচয় নয়, নারীর আসল সত্তা নয়। নারীর যে নারীত্ব কিংবা নারীর যে চাইবার যা কামনার তা শরীরের মধ্যে নেই, কিন্তু আমরা শরীরের বাইরে তাকাতে পারি না। আমার অনেক গল্পে আছে, অনেক উপন্যাসে আছে যে পুরুষরা মনে করে নারীর শরীর পেলেই সব পাওয়া হলো, অথচ একজন নারীর কাছে তার মনটা, যাকে সে মন দিয়েছে তাকে শরীরে তার বিন্দুমাত্র দ্বিধা নেই, তার কাছে শরীরে নিজের শরীরের দাম কিছুই নয়। কিন্তু বোকা পুরুষরা নারীর শরীরটাকে সবচেয়ে দামি বলে মনে করে, এটাই বলতে চেয়েছে সে গল্পের মধ্যে।
1: আর একটা গল্প নবীন মুহুরি, এই যে নবীন মুহুরি আর তার বস হয়ে এসছে ছোকরা হরিপদ পাল, তা এরা কি আজও আছে এরকম?
0: নিশ্চয়ই, এখন কম্পিউটার এসছে, যারা কম্পিউটার জানে না ধরো, সেই লোকটি যুগের মাস্টার ছিল। আমার বহু অ্যাকাউন্ট্যান্ট দেখেছি আমরা, এম করে আঙুলটা নামিয়ে দিয়ে যোগফল বসিয়ে দিত, অ্যান্ড দ্যাট ওয়াজ হিজ প্রাইড। প্রত্যেক মানুষের জীবনে একটা গর্ব করার জিনিস থাকবে, ওই অ্যাকাউন্ট্যান্টটি মুহুরি ওর জীবনের একমাত্র গর্ব ছিল এই হাত দিয়ে করে যোগ করে দিত। অ্যাডিং মেশিন নিয়ে এলো, একটা জার্মান অ্যাডিং মেশিন, তো ওর সমস্ত কৃতিত্ব ধুলোয় লুটিয়ে গেল, বাঁচবে কী নিয়ে? সে রাত্রে আত্মহত্যা করলো, গাছ থেকে ঝুলে পড়লো। পুরুষ কিংবা নারী প্রত্যেকের জীবনে গর্ব করার কিছু জিনিস থাকে, সেটুকু নিয়ে সে বেঁচে থাকে, বুঝতে পেরেছো? সেটা যখন ধূলিসাৎ হয়ে যায়
1: তখন আর বাঁচা যায় না,
0: তখন নরম মনের মানুষের পক্ষে বাঁচাই মুশকিল।
1: তো আপনার তো একটা প্রফেশনালও খুব বড় জগৎ আছে, সেই প্রফেশনের জগতে গল্প ঘটনা আমরা মাঝে মাঝে পাই, নিরবিচ্ছিন্নভাবে কখনো লিখবেন উপন্যাস?
0: এতে এবারই লিখেছি অন্নবনে,
1: অন্নবনে
0: আরো অনেক লিখেছি, ছৌ উপন্যাস আছে, দু নম্বর আছে।
1: না, এটা তো আপনার আত্মজীবনী হবে কি এই যেটা লিখলেন?
0: আত্মজীবনী তো বটে, আমার কথা যদি লিখি মিথ্যা কথা না লিখি, আত্মজীবনী তো হলো।
1: এবার একটু অন্য প্রসঙ্গ, উপন্যাসেতে আমরা যাব, আপনি ঈশ্বরে বিশ্বাস করেন?
0: করি।
1: তো যদি বিশ্বাস করেন তাহলে ভগবানের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কি?
0: সর্বশ্রেষ্ঠ সৃষ্টি প্রকৃতি, এই পৃথিবী, মানুষ, জীবজন্তু সবই তার সৃষ্টি,
1: তার সৃষ্টি। তো যদি মানুষ বলেন তাহলে আপনার বিচারে পাঁচজন মানুষের নাম?
0: না, আমি তা বলতে পারবো না।
1: আপনার লেখা পড়ে আমাদের যে পাঠকদের যা মনে হয়েছে যে প্রিয় পাঁচজনের মানুষের মধ্যে থাকবেন রবীন্দ্রনাথ, হেমিংওয়ে আছেন, জিম করবেট তো অবশ্যই আছেন, আমি তিনজনের কথা বলছি। তা আপনি রবীন্দ্রনাথকে কবে আবিষ্কার করেছেন?
0: শিশুকাল থেকে,
1: শিশুকাল থেকে। তারপরে যত
0: উনি তো ভগবান, আমার কাছে উনি ঈশ্বর।
1: আর একটু জিম কর্বেটের উপর বলবেন, তিনি তো আপনার খুব প্রিয় পুরুষ একজন।
0: জিম কর্বেটও একজন মানে কি বলবো, সেন্ট বিভূতিভূষণের মতো। বিভূতিভূষণ একদিকে সেন্ট, অন্য অন্যদিকে সেন্ট।
1: কোন দিকে?
0: যিনি ঈশ্বরকে উপলব্ধি করেন তিনি সেন্ট। তুমি ওর বই পড়েছো মা ইন্ডিয়া?
1: পড়েছি, জাঙ্গলো,
0: জাঙ্গলো। তবে এত বড় ভারতপ্রেমী আমি তো দেখিনি, আর তাকেই চলে যেত আফ্রিকাতে।
1: আর যাকে নিয়ে, যে নোবেল জয়ী লেখককে নিয়ে আপনি বহু লিখে, এবং সাধারণ পাঠক কিন্তু আপনার কলমে ওকে চিনেছে, আমি তাই চিনেছি, আর্নেস্ট হেমিংওয়ে আপনার প্রিয় লেখক উনি, কী কারণে?

0: কারণে ওর সঙ্গে আমার জীবনের অনেক মিল আছে। উনি আউটডোরে বিশ্বাস করতেন, বনে জঙ্গলে ঘুরে বেড়াতেন, তারপরে অনেক নারী তার জীবনে এসেছিল।
1: আচ্ছা,
0: এবং বিয়ে করেছিলেন তো চারবার। তারপরে হি ম্যান ছিলেন, কাজী ওর ওয়ে অফ লাইফ স্বীকার করতেন। আফ্রিকাতে প্রতি বছর যেতেন, ওই সাফারি করতেন, তবে স্কিইং করতেন সুইজারল্যান্ডে প্রত্যেকবার শীতকালে চলে যেতেন ওখানে। ওর প্যারিসে রিজ হোটেলে একটা সুইট বুক করা থাকত অল দি ইয়ার রাউন্ড, কারণ কখন গিয়ে উঠবেন তার ঠিক নেই বলে। তো স্প্যানিশ সিভিল ওয়ারে উনি গেছিলেন,
1: যুদ্ধ করেছেন।
0: হ্যাঁ, যুদ্ধ করে, যুদ্ধ মানে অ্যাম্বুলেন্সের ড্রাইভার ছিলেন, তবু যুদ্ধ করেছেন, জার্নালিস্ট হিসেবেও গেছিলেন। তো উনি যখন ইঞ্জিওর্ড হয়েছিলেন, সে ওর এক নার্স ছিল অ্যাগনেস বলে, তার সঙ্গে প্রেম হয়েছিল, তার উনি খুব নিজনতা প্রিয় ছিলেন।
1: আপনারই
0: অনেক মিল আছে আমার সঙ্গে, সেই জন্য আমি খুবই পছন্দ করি।
1: আর আপনি কবে প্রথম ভাবলেন যে এবার একটা উপন্যাস লিখব?
0: ভেবেছি অনেকদিন, তো আমি লিখতে দিত না তো কেউ। ওই রবিবার শুরু গল্প লিখতাম, তো রমাপদবাবু বলতেন লিখুন লিখুন শিকারের গল্প, শিকার ছাড়া অন্য গল্প লিখতে দিতেন না। তো
1: কেন
0: দিতেন না? উনি বলতেন যে লোকে নামটা চিনুক, নামটা চিনুক।
1: আচ্ছা,
0: তারপর একবার প্রেম পর্যায়ের ছোট ছোট লেখা বেরোতো আনন্দবাজারে, তা একবার আমাকে বললেন দু মাসে এরা প্রেম করেন নাকি, লিখবে লিখুন তো একটা। তাই লিখলাম, হই হই পড়ে গেল সেটা।
1: সেটা কি ছিল? ছোট লেটার,
0: প্রেম। আচ্ছা, প্রেম ছিল, প্রেম।
1: আচ্ছা,
0: তো মনে আছে সৌমেন্দ্র সেনগুপ্ত রমাপদবাবুর ঘরে এসছেন, পরে দেখছি যে যারা লেখক নয় তারাই ভালো লেখে,
1: এভাবে বললেন।
0: কিন্তু না, সে বললো ঠিক আছে। তখন দোল সংখ্যা বেরোতো আনন্দবাজারের, বলতো বার্ষিক সংখ্যা, কিন্তু আমরা আবির আর ওই দোল সংখ্যা একসঙ্গে কিনতাম। এবার লিখুন একটা নন শিকার, আপনাকে পারমিশন দিলাম।
1: আচ্ছা,
0: সেই লেখা হলুদ বসন্ত। তা কপাল ভালো হলে যা হয়, হলুদ বসন্ত বেরোলো, হই হই পড়ে গেল। সন্তোষ কুমার ঘোষ আমি রাত্রি 1:30 সময় ফোন করে বললেন যে নীলাঙ্গুরিয়র পরে এরকম প্রেমের উপন্যাস আমি পড়িনি, আমার সাথে দেখা করবেন একদিন এসে। গৌরকিশোর ঘোষ লিফটে দেখা হলো, বলেন দারুণ, ও শিকারের লেখা খুব প্রশংসা করতেন, যে দারুণ লেখা। অরূপ সরকার তখন কলেজে পড়ে, সে বললে দারুণ লেখা,
1: উনিও বললেন আচ্ছা।
0: হ্যাঁ, ও আমার এটা বই করুন, সেই প্রথম বই তো আমার হলুদ বসন্ত।
1: আপনার আরেকটা অসামান্য উপন্যাস আছে কোজাগর, আদিবাসীদের নিয়ে লেখা। এছাড়াও আপনি আদিবাসীদের নিয়ে এরকম বড় পটভূমিকায় কেউ আর উপন্যাস লিখেছেন?
0: এত বড় উপন্যাস লিখিনি, ধারাবাহিক বেরিয়েছে,
1: ধারাবাহিক বেরিয়ে, হ্যাঁ
0: বহু লিখেছি, তোকে বললাম তো এতগুলো উপন্যাস।
1: প্রস্তুতি কি ছিল আপনার যে কোজাগর যখন লিখবেন এরকম জায়গায়?
0: আমি তো ওই পালামুতে তো বহু বহু বার গেছি, তোদের সঙ্গে মিশেছি, তাই ইচ্ছা ছিল ওদের লাইফের পেন্ট পিকচার একটা লিখব। আর এই যে আমার দেশের যা গরিব লোক, তাদের তো কিছু হচ্ছে না, তারা যেরকম গরিব সেরকমই রয়ে গেছে। কোজাগর শব্দটার মানে হলো কহ জাগর,
1: কে জেগে,
0: কে জেগে আছে, কেউ তো জেগে নেই,
1: সবাই ঘুমাচ্ছে,
0: সবাই ঘুমাচ্ছে, তো এটাই বলবার জন্য লিখেছিলাম।
1: এই যে হলুদ বসন্ত আর কোয়েলের কাছে, উপন্যাস দুটো বাঙালি জীবনের প্রেমের সংখ্যা পাল্টেছিল। কোয়েলের কাছে বলছি আপনার একটু উষ্ণতার জন্য, তেমনি মাধুকরী বিবাহিত জীবন সম্পর্কে কিছু মানুষের কাছে একটা ভীতি নাকি এনেছিল, এটা কি আপনি মানেন?
0: বোকারা বলে, দেখো বিয়ের মধ্যে সুখকর ব্যাপারও থাকে, দুঃখকর ব্যাপারও থাকে।
1: আচ্ছা, বাংলা ভাষায় পত্র উপন্যাসের গোড়াপত্তন করেছেন আপনি, প্রথম পত্র উপন্যাস কোনটি ছিল?
0: সবিনয় নিবেদন।
1: ধারাবাহিক বেরোতো কি?
0: রঞ্জনকে পাঠিয়েছিল অপর্ণা,
1: রঞ্জন বন্দ্যোপাধ্যায়,
0: যে রঞ্জন এসে বললো যে একটা আপনার ধারাবাহিক লিখতে হবে, আমাদের সার্কুলেশন পড়ে গেছে, রীনা পাঠিয়েছে। তখন অবশ্য নামটা রীনা ঠিক করে দিয়েছিল, চয়েস দিয়েছিল যে হয় ফরেস্টারের সঙ্গে টুরিস্টের প্রেম, নয়তো অধ্যাপকের সঙ্গে ছাত্রীর প্রেম।
1: ও আচ্ছা,
0: তাহলে আমি তো অধ্যাপনা করিনি, কি করে লিখবো, তো ফরেস্টারের সঙ্গে টুরিস্টের প্রেম। তো বলে আপনি 3-4 চিঠি লিখে দেবেন, একটু রীনা দেখবে, আমরা রীনা দেখবে আমার লেখা, তারপরে অ্যাপ্রুভ করবে। মানে অ্যাপ্রুভ করার জন্য আপনি কেমন হয়েছে, তখন আমি 4 চিঠি দিলাম, তখন রীনা সাইজ করেছে যে নামটা সবিনয় নিবেদন, এটা রীনাই বলেছিল নামটা।
1: আচ্ছা, আর এছাড়া আর কি কি লিখলেন?
0: গান ঘরে গান, অবরোহী, মহুয়াকে, মহুল শোকার চিঠি, রাগমালা।
1: হ্যাঁ,
0: তো আমি সেটা কেউ পত্র উপন্যাস লিখিনি।
1: কেন লেখেন এটা, কেন লিখলেন? আপনি চিঠি খুব ভালো লেখেন।
0: আমি চিঠি চিঠি লিখতে ভালোবাসি, এবং চিঠি পেতে মানুষ খুব ভালোবাসে।
1: কত চিঠি পান আপনি দিনে? প্রচুর চিঠি আসে আপনার কাছে পাঠকদের?
0: হ্যাঁ, তার দিনে 5-7 আসে।
1: এবং আপনি সবার উত্তর দেন?
0: হাজার পারি না,
1: পারেন না। আর আমাদের তো সময় শেষ হয়েছে, একটা বইয়ের কথা আমার খুব জানতে ইচ্ছে করে, বইটার নাম সারস্বত। এই বইটাতে আপনি বহু মানুষের সম্পর্কে স্মৃতিচারণা করেছেন, যে স্মৃতিগুলো আপনার কাছে খুব একটা সবসময় যে মধুর হয়েছে তা নয়, অনেক তিক্ত স্মৃতি আছে।

0: তো ভালো মন্দের দু ধরনের কথাই এই বইটাতে আছে। এই লেখা বইটা কেন চিন্তা করেছেন যে এরকম একটা বই লিখব?
1: এই জন্য চিন্তা করছি যে আমার নিজের কথা তো বলা হয় না, কেউ বলতে বলেও নি। আমার অনেক শত্রু সাহিত্য জগতে।
0: আচ্ছা,
1: আমার কোনো লেখাই কেউ অ্যাপ্রিসিয়েট করেনি। তোমার যত সিগনিফিকেন্ট উপন্যাস আর বড় বড়গুলো তো ধারাবাহিক লিখেছে, অমৃত টমৃত, তারপরে তোমার ওই কি দিব্যেন্দ্র সিনহার কাগজটা ছিল কোজাগর্ত, তাতে লিখেছি ধারাবাহিক। তো আর যদিও বা কোনো লেখা খুব ভালো হয়েছে, একটা উচ্চবাচ্য কেউ করেন যে ভালো হয়েছে বলে, তা সেই জন্য আমার একটা অনেক কথা জমেছিল, সেটা বলবার জন্য সারস্বত লিখেছিলাম। আর সব বড় বড় কবি সাহিত্যিকদের তাদের মুখোশ খুলে দিয়েছি, মুখোশ পড়িয়ে বেড়ান তো অনেকে, সেই জন্য মনে অনেক আমার গ্লানি ছিল, অনেক কষ্ট ছিল, সেটাই প্রকাশ করেছি সারস্বতের মাধ্যমে।
0: সংগ্রাম করতে হয়েছে আপনাকে?
1: সংগ্রাম করতে হয়নি,
0: করতে হয়েছে।
1: শোনো, সংগ্রাম খালি গরিবের ছেলেই করে না। লোকের ধারণা যে যার চাকরি নেই, যার যে কারখানায় কাজ করে সেই সংগ্রাম করে, এত বড় ভুল আর কিছু নেই। কোটিপতির ছেলেও যখন তার বাবার ব্যবসায় এসে চেয়ারে বসে, তাকেও প্রচুর সংগ্রাম করতে হয়। যে কোনো জায়গায় একটা লড়াইয়ের সামনে তাকে আসতে হয়। এটা অত্যন্ত আমাদের মানে এই বাংলাদেশে বোধ হয় ভুল ধারণা আছে, এই সংগ্রাম খালি গরিবরাই করে, প্রত্যেক লেভেলের লোককে সংগ্রাম করতে হয়। সাহিত্য তাই, আমার বিরুদ্ধে তো প্রথম দিন থেকে শত্রুতা, প্রথম দিন থেকে আমি নীরবে সহ্য করেছি, কিন্তু আমি সাহিত্য করতে ভালোবাসি, সাহিত্য পড়তে পড়তে তো আমার মনে অনেক কষ্ট জমেছিল,
0: তার জন্যে
1: সেটাই বহিঃপ্রকাশ, পুরোপুরি নয় কিছুটা।
0: আর একদম অন্যদিকে প্রসঙ্গে, কবিতাকে কতটা ভালোবাসেন সেটা আপনার গল্প পড়লে বোঝা যায়, যে প্রত্যেকটা গল্পই কবিতা হয়ে যায়।
1: আমার প্রথম বই তো কবিতার বই,
0: প্রথম বই কবিতা,
1: যখন বৃষ্টি নামলো প্রথম বই 1957 বেরোয়।
0: আচ্ছা,
1: কবিতার বই
0: প্রথমে একটা কবিতা আপনার দেশে বেরিয়েছিল না, আপনার প্রথম লেখা
1: 56 বেরিয়েছিল,
0: 56, তারপরে কবিতার বই একটা আপনার,
1: কবিতার বই, তারপর লালা মিয়ার শায়রি, সেটা তো কবিতার বই।
0: আচ্ছা, কবিতা বইগুলো পাওয়া যায় এখনো?
1: হ্যাঁ,
0: যখন বৃষ্টি নামলো পাওয়া যায়,
1: যখন বৃষ্টি নামলো পাওয়া যায় না,
0: পাওয়া যায় না। আর এই সামনের দিকের ভবিষ্যৎ সম্বন্ধে আপনার কি ধারণা? এই যে সাহিত্য, এ কি কাগজে কালিতে থাকবে না এখন আপনার ই সাহিত্য, ইন্টারনেটের যে সাহিত্য, এটাই আমাদের ভবিষ্যৎ হবে?
1: সেটা আমি বলতে পারি না। তবে সাহিত্য যেটা কাগজে লেখা হয় সেই সাহিত্যের কোনো বিকল্প নেই। ইমেলে যে সাহিত্য হবে সে তো টিভি দেখার মতো,
0: টিভি দেখার মতো,
1: সার্ফিং করে করে, এবং টিভিতে মানুষের কনসেন্ট্রেশন পুরো নষ্ট করে দিচ্ছে না।
0: আর বাংলা ভাষার ভবিষ্যৎ?
1: দেখো, আমি ক্ষুদ্র মানুষ, আমি এত বড় প্রশ্নের উত্তর কি করে দেবো?
0: তাহলে অনুজ লেখকদের প্রতি কোনো বার্তা কিনা, যারা আপনাকে ফলো করতে চাইছে?
1: অনুজরা তো আমার চেয়ে অনেক ভালো লেখে,
0: যেমন
1: যেমন স্বপ্নময় চক্রবর্তী, এছাড়া আরো অনেকে আছে, তাদের কাছ থেকে আমার লেখা শিখতে হবে। অনুজরা অনেক ভালো লিখছে আমাদের, আমরা তো স্টিরিওটাইপড হয়ে গেছি আমাদের জেনারেশন লেখকরা।
0: একটা গান শুনবো, সবাই শুনবেন,
1: গান গাওয়ার মতো অবস্থা নেই কিন্তু
0: একটু

0: বাহ, এই আমাদের একটা উপরি পাওয়া হলো, এই যে গদ্য কবিতা গল্পের সঙ্গে আপনার গান। আরেকটি প্রশ্ন,
1: গানের পরে আবার প্রশ্ন,
0: প্রশ্ন না আপনার একটা বার্তা কাদের জন্য জানেন? এই যে রবীন্দ্রনাথ লিখেছেন
1: বার্তা সব গুণী লোকের, বড় বড় লোকের,
0: তো আপনি গুণী মানুষ। রবীন্দ্রনাথ 1400 সাল কবিতায় লিখেছিলেন যে আজই হতে শতবর্ষ পরে কে তুমি পরিচয় বসে আমার কবিতাখানি কৌতূহল ভরে, আজই হতে শতবর্ষ পরে। তো আপনার এই যে সাক্ষাৎকার আকাশবাণী নিচ্ছেন, এটা এই নেওয়া হচ্ছে এই জন্যই যে সুদূর ভবিষ্যতের পাঠক বা আপনাকে যারা পড়বেন জানবেন তাদেরকে সাহায্য করার জন্য এই সাক্ষাৎকার, তো তাদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে।
1: তাঁরা আমাকে কৃতজ্ঞ করেছেন, যারা আমার লেখা পড়েন, অলেখকের লেখা, আমার চেয়ে অনেক বড় বড় ভালো ভালো লেখক আছেন দেশে, তবুও তাঁরা আমার লেখা যে পড়েন এর জন্য আমি তাদের কাছে অশেষ কৃতজ্ঞ। আমি তাদের ধন্যবাদ জানাই এবং আমি প্রার্থনা করি তাঁদের আশীর্বাদে এবং শুভকামনায় আমি যেন তাদের যোগ্য হয়ে উঠতে পারি কোনোদিন, তাদের মনের মতো লেখা লিখতে পারি, এই আমার শেষ প্রার্থনা।
0: শেষ হইয়াও হইল না শেষ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ বুদ্ধদেবদা।
1: ধন্যবাদ।
2: মুখোমুখি অনুষ্ঠানে শুনলেন বিশিষ্ট সাহিত্যিক বুদ্ধদেব গুহর একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন বামাপ্রসাদ মুখোপাধ্যায়। আজ শুনলেন এই সাক্ষাৎকারের তৃতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন অখিল ভারতীয় সঙ্গীত কার্যক্রমে আকাশবাণী তিরুবনন্তপুরম কেন্দ্রের নিবেদন।
3: নমস্কার, ইয়ে আকাশবাণী হ্যায়। সঙ্গীত কে অখিল ভারতীয় কার্যক্রম মে আপ সভি সঙ্গীত রসিকো কা হার্দিক স্বাগত হ্যায়। ইসমে আজ হাম আপকো श्री एस हरिकुमार का कर्नाटक शैली में वायलिन वादन सुनवा रहे हैं।
4: दिस इज आकाशवाणी। इन टुनाइट्स नेशनल प्रोग्राम ऑफ म्यूजिक वी ब्रिंग यू अ कर्नाटिक वायलिन रिसाइटल बाय श्री एस हरिकुमार।
3: श्री एस हरिकुमार केरल के एक प्रख्यात संगीतकार हैं जिन्होंने कर्नाटक, हिंदुस्तानी और पाश्चात्य संगीत परंपराओं में अपनी विशेष पहचान बनाई है। सन 1980 में जन्मे आप 7 वर्ष की आयु में अपने पिता से वायलिन वादन सीखने लगे और 9 साल की आयु में आपने अपनी प्रथम प्रस्तुति दी। तदनंतर आपने स्वर्गीय अनंत लक्ष्मी वेंकटरामन, स्वर्गीय चालकुडी नारायण स्वामी और डॉक्टर एल सुब्रमण्यम जैसे सुविख्यात संगीत पारखियों के अधीन अपना संगीत प्रशिक्षण जारी रखा। यथाशीघ्र आपकी संगीत कौशल की परख हुई और आपको 18 वर्ष की आयु में आकाशवाणी में ए ग्रेड प्राप्त हुआ। संगीत के सफर में तबला विद्वान पंडित किशन महाराज और अनिंदो चटर्जी, साथ ही पाश्चात्य वायलिन

0: ये आकाशवाणी दिल्ली का इंद्रप्रस्थ चैनल है और आपसे कुछ ही क्षण बाद
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন আধুনিক গান এবং ছায়াছবির গান। প্রথমে আধুনিক গান, প্রথম শিল্পী সাগর সেন।

0: জনসেবার ২৫ বছর উপলক্ষে ও বিকশিত ভারতের সংকল্পকে সামনে রেখে আগামী ১৭ই সেপ্টেম্বর থেকে ১০ই অক্টোবর পর্যন্ত সমগ্র রাজ্যে সেবা সংকল্প অভিযান আয়োজিত হবে।
1: দেশপ্রেম ও জনসেবার চেতনাকে আরও সুদৃঢ় করা এবং বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্প পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হতে চলেছে
0: আশীর্বাদের প্রদীপ, আমার স্বপ্নের ভারত চিত্রসেবা, নমো সেবা অজানা কাহিনী।

0: মন মিলন সেবা, সেবার কাহিনী,
1: সেবা জ্যোতি কলস যাত্রা, বিকশিত ভারতের সংকল্প, সেবাই আমার যোগদান, সেবা সেতু অভিযান, সেবার রঙে দেশের সঙ্গে, সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ।
0: সাধারণ মানুষকে সরকারি পরিষেবা প্রদান করা হবে, সেই সঙ্গে যুব সম্প্রদায় সর্বোপরি ছাত্রছাত্রীদের অংশগ্রহণে উদ্ভাবনী পরিবেশনা, জনশিল্প, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য, সরকারি প্রকল্প, পরিষেবা সংক্রান্ত নাগরিকদের অভিজ্ঞতা ও কাহিনী তুলে ধরা এবং রাজ্যব্যাপী জনসচেতনতা, এই সমস্ত উদ্যোগের সমন্বয়ে একটি সুসংগঠিত কর্মসূচি বাস্তবায়িত হবে।
1: আসুন এই কর্মসূচি সফল করে আমরা সকলে মিলে দেশপ্রেমের অঙ্গীকার করি।
0: পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনহিতার্থে প্রচারিত।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন আধুনিক গান। এখন শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী।

আধুনিক গান শুনলেন বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে, এখন শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়।

এখন ছায়াছবির গান, প্রথমে চিরদিনের ছায়াছবির গান, প্রথম গানটি মান্না দের কণ্ঠে।

চিরদিনের ছায়াছবির গান মান্না দে এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন। এখন সাথীহারা ছায়াছবির গান, প্রথম গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: সাথী হারা ছায়াছবির গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন। পরের গানটি হেমন্ত মুখোপাধ্যায় এবং গীতা দত্তের দ্বৈত কণ্ঠে।
1: কাজল ক

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন ছায়াছবির গান। এখন সবার উপরে ছায়াছবির গান শুনবেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

সবার উপরে ছায়াছবির গান শুনলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। এতক্ষণ শুনছিলেন বাংলা আধুনিক গান এবং ছায়াছবির গানের অনুষ্ঠান।

0: electronic interlocking will be installed at 7 stations in the Solapur division at a cost of over 200 crore rupees. Railways has also approved a project worth over 142 crore rupees to upgrade the electric traction system on the Savalyapuram-Guntur section. Semicon India 2026, the fifth edition of India's flagship semiconductor conference, concluded successfully at Yashobhoomi in New Delhi. The three-day conference under the theme Silicon to Systems, Building the Ecosystem, featured over 600 exhibitors. These included around 300 international participants, representatives from 52 countries, and over 150 speakers. The event recorded 51,656 total registrations and cumulative footfall of about 40,000. The 3 days witnessed 56 MOUs, announcements and strategic initiatives spanning semiconductor design, fabrication, advanced packaging, equipment and materials, power electronics and artificial intelligence. The Election Commission will hold special camps across all polling station locations in the national capital today. The day-long drive aims to assist citizens with fresh inclusions, objections for proposed inclusions or deletions of name in electoral rolls, and corrections to particulars in the electoral rolls. Booth-level officers will assist people with Form 6 for new registration, Form 7 for objections or deletions, and Form 8 for corrections or updates. At the Chess Olympiad in Samarkand, the Indian men's team continued its fine run, defeating Spain 3-1, with D. Gukesh winning his game against Alexei Shirov. Meanwhile, R. Pragnananda and Nihal Sarin drew their matches. The women's team also beat Mongolia 3-1. B. Savitashree and Divya Deshmukh won their games, while R. Vaishali and Kuneru Hampi secured draws. And that is the end of this news bulletin.
1: Akashvani, Kolkata. অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন 20 সেপ্টেম্বর 2026 রবিবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত অনুষ্ঠানে শুনবেন মেঘনাদ সাহার রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস অনুষ্ঠানে শুনবেন কথিকা, নারকেল চাষে ভারত সরকারের প্রকল্প, বলবেন ডক্টর অমিয় দেবনাথ। 6:40 আপনার স্বাস্থ্য, কথিকা জন্মের আগেই জানুন শিশুর হার্টের কথা, বলবেন ডাক্তার জৈত্রী মজুমদার। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত এবং দেবজ্যোতি লাহিড়ি। 7:45 রবীন্দ্রসঙ্গীত, 8টায় বিজ্ঞান ধারাবাহিক পরমাণুর জগৎ দশম পর্ব, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ। 9টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 বিচিত্র সংবাদ, 9:30 শিশুমহল। প্রথমে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে কথিকা, পরে বিশ্বর গন্ডার দিবস নিয়ে কিছু কথা, এরপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী নিয়ে কিছু কথা এবং সবশেষে গানের লড়াই, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। 10:30 গানের ভেলা, উপস্থাপনায় ডালিয়া দাস। 11টায় যুববাণীর অনুষ্ঠান ওয়াইভি পোস্টবক্স, উপস্থাপনায় ঋত্বিক শিকদার এবং অর্পণ চিন্না। দুপুর 12টায় সঙ্গীত শিক্ষার আসর, পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। 12:15 নজরুল গীতি, 12:33 গল্প দাদুর আসর, উপস্থাপনায় শান্তম চক্রবর্তী। শুনবেন বিশ্ব গন্ডার দিবস এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী উপলক্ষে কিছু কথা, বিদ্যাসাগর সম্বন্ধে প্রশ্নোত্তরের আসর এবং পরে কবিতার আসর। 1:45 দ্বিজেন্দ্র গীতি এবং অতুলপ্রসাদের গান। 2টায় বাংলা আধুনিক গানের অনুরোধের আসর। 2:30 নাটক নন্দন কাননে দ্রৌপদী, রচনা সুনীল গঙ্গোপাধ্যায়, প্রযোজনা শ্যামল ঘোষ।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকাল পাঁচটায় ক্রীড়াঙ্গন। এ সপ্তাহের খেলোয়াড় তৃতীয় পর্ব, সাক্ষাৎকারে তরুণ দে, সাক্ষাৎকার গ্রহণে শুভজিৎ সরকার, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার। পাঁচটা বেজে ত্রিশ মিনিটে যুববাণীর অনুষ্ঠান যুববাণী কমন রুম, উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় এবং সম্পূর্ণা চক্রবর্তী। সন্ধ্যে ছটা বেজে পাঁচ মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি, পরিবেশন করবেন ইতি মুর্মু এবং সহশিল্পীবৃন্দ। ছটা বেজে পনেরো মিনিটে সাঁওতালি অনুষ্ঠান হইতে হেলকাও হোড়ো গাহি, প্রযোজনায় সাঁওতালি বিভাগ। ছটা বেজে আটত্রিশ মিনিটে যাত্রা, ঘটোৎকচ পুত্র বারবারিক, রচনা অরূপ কুমার চৌধুরী, প্রযোজনা মা লক্ষ্মী যাত্রা সমাজ। সাতটা বেজে ত্রিশ মিনিটে সমীক্ষা, রাত আটটায় সবিনয় নিবেদন, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। আটটা বেজে ত্রিশ মিনিটে নানা রঙের গান, আটটা বেজে পঞ্চান্ন মিনিটে এ মাসের গান, শিল্পী সুরঞ্জনা বসু, গীতিকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুরকার সন্তোষ মুখোপাধ্যায়। নটায় শিক্ষাঙ্গন থেকে কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠ থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা। নটা বেজে ত্রিশ মিনিটে নাটক পাগলি, রচনা দেবদত্ত হরিভাউ। নটা বেজে ত্রিশ মিনিটে নাটক পাগলি, রচনা দেবদত্ত হরিভাউ রুকাদিকর, হিন্দি রূপান্তর পুরুষোত্তম যোশী, বাংলা রূপান্তর শামসুন্নাহার, প্রযোজনা অনন্যা মজুমদার। দশটায় রবিবার বার্ষিক অখিল ভারতীয় কার্যক্রম, আকাশবাণী বেঙ্গালুরু কেন্দ্রের নিবেদন। রাত এগারোটায় নজরুল গীতি, শুনবেন প্রসূন ভট্টাচার্যের কণ্ঠে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল ছটা বেজে পনেরো মিনিটে সুবদ্ধ সঙ্গীত, শুনবেন খেয়াল, শিল্পী বকুল চট্টোপাধ্যায়। ছটা বেজে পঁচিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত, ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে রামচরিত মানস। ভক্তিগীতি শুনবেন ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে। যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত সাতটা বেজে দশ মিনিটে, উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায়। আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায় হিন্দি শিক্ষার আসর, উপস্থাপনায় দেবযানী রায়চৌধুরী। নটায় নজরুল গীতি, শিল্পী প্রসূন ভট্টাচার্য। নটা বেজে কুড়ি মিনিটে লোকগীতি, নটা বেজে চল্লিশ মিনিটে রাস্তাধারা, উপস্থাপনায় দেবযানী রায়চৌধুরী। দশটা বেজে পনেরো মিনিটে বাংলা আধুনিক গান, দশটা বেজে ত্রিশ মিনিটে বৃন্দগান শিক্ষার আসর। এগারোটায় পোস্ট বক্স নম্বর ওয়ান ওয়ান ওয়ান। দুপুর বারোটায় সুরভি, বারোটা বেজে কুড়ি মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। একটা বেজে দশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, দুটো বেজে ত্রিশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকাল চারটে বেজে দশ মিনিটে জাতীয় পরিবেশ ট্রাইব্যুনালের আয়োজনে নতুন দিল্লির বিজ্ঞান ভবনে ১৯ ও কুড়ি সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন পরিবেশ ও জলবায়ু গতি প্রকৃতির ভবিষ্যৎ এর সমাপনী অধিবেশনের সম্প্রচার। ২০ সেপ্টেম্বর এই অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। অনুষ্ঠানটি দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। পাঁচটা বেজে দশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত, পাঁচটা বেজে কুড়ি মিনিটে শুনবেন উর্বশী, উপস্থাপনায় রিঙ্কু প্রসাদ। সন্ধ্যে ছটা বেজে দশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, ছটা বেজে ত্রিশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় রাজীব বসাক। সাতটা বেজে দশ মিনিটে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ২৫ বছরের জনসেবা পূর্তি উপলক্ষে ৩০ দিনের একটি বিশেষ ধারাবাহিক অনুষ্ঠানটি দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। এই অনুষ্ঠানে এই সময়কালে গৃহীত প্রধান উদ্যোগ, কর্মসূচি, সংস্কার এবং গুরুত্বপূর্ণ কাজগুলি তুলে ধরা হবে। সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে দর্পণ, উপস্থাপনায় রিঙ্কু প্রসাদ। রাত আটটায় ছায়াছবির গান, আটটা বেজে পনেরো মিনিটে নানা রঙের গান, আটটা বেজে ত্রিশ মিনিটে স্পটলাইট, একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান, স্পটলাইটের বাংলা রূপান্তর। নটা বেজে ষোলো মিনিটে স্পটলাইট, নটা বেজে ত্রিশ মিনিটে অখিল ভারতীয় সঙ্গীতের কার্যক্রম। দশটায় জাপানে অনুষ্ঠিত কুড়িতম এশিয়ান গেমস ২০২৬ দৈনিক ধারা বিবরণী। দশটা বেজে ত্রিশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় রাজীব বসাক। রাত এগারোটা বেজে দশ মিনিটে শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন বিশে সেপ্টেম্বর ২০২৬।

রবিবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। এখন আবহাওয়ার খবর। আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস, আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সবথেকে বেশি 97% এবং সবথেকে কম 68%। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। 21 সেপ্টেম্বর অর্থাৎ সোমবার মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা বেড়ে ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। বঙ্গোপসাগরের মধ্যভাগে 22 সেপ্টেম্বর থেকে 24 সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঘণ্টায় 45 থেকে 55 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। হাওয়ার গতিবেগ বেড়ে ঘণ্টায় 65 কিলোমিটার পর্যন্ত হতে পারে। 22 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ মঙ্গল থেকে শনিবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা বেড়ে ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। 23 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর অর্থাৎ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা ও বাংলাদেশের উপকূল বরাবর 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যা বেড়ে ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। সমুদ্রপৃষ্ঠ উত্তাল থাকার সম্ভাবনা 21 সেপ্টেম্বর অর্থাৎ সোমবার উত্তর বঙ্গোপসাগরে, 22 থেকে 25 সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গল থেকে শুক্রবার মধ্য বঙ্গোপসাগর অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ অতিরিক্ত উত্তাল থাকতে পারে। মৎস্যজীবীদের এই কারণে 21 সেপ্টেম্বর অর্থাৎ সোমবার বঙ্গোপসাগরের মধ্য ও সংলগ্ন উত্তরভাগে, 22 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে, এবং 23 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং বাংলাদেশের উপকূল বরাবর মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত ১২:২০ হয়ে ৪৫ সেকেন্ড। জয় হিন্দ।